0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: লোকে আমায় বলতে শুরু করলো FMG ফ্লপ মাস্টার জেনারেল, ফিল্মে অভিনয় করি বটে কিন্তু ছবি চলে না বলে আনন্দ পাই না, সমাজের স্বীকৃতি নেই, অভিনেতা হিসেবে যে যশ আমি আকাঙ্ক্ষা করেছিলাম তার তো কিছুই পেলাম না। MP একটা নতুন ছবি শুরু হবে, বসু পরিবার, পরিচালক হিসেবে নিযুক্ত হলেন নির্মল দে মহাশয়, নায়ক হিসেবে ভাবা হয়েছে বম্বের অভি ভট্টাচার্যের কথা। বিমলবাবুকে আমতা আমতা করে বলি, বিমলদা আমাকে আর একটা চান্স দেওয়া যায় না?
2: উত্তম, তোকে তো চান্স দিতে ইচ্ছে করে ভাই, কিন্তু
1: কিন্তু কি বিমলদা?
2: নায়কের তালিকায় তোর নাম দেখলে ধর্মতারার ডিস্ট্রিবিউটিং কোম্পানিগুলো তো টাকা দিতে চায় না।
1: বিমলদার কথা শুনে মুখের ভেতরটা যেন মুচড়ে উঠল। ভাবলাম মিথ্যে আমার এতদিনের স্বপ্ন দেখা, মিথ্যে আমার জীবনের অলীক কল্পনা। আমি ভেবেছিলাম আমার সোনার হরিণী চাই, আমার সোনার হরিণী চাই, কিন্তু সে সোনার হরিণ জীবনে পেলাম না, পাবো না। আপ্রাণ চেষ্টা করেও বসু পরিবারের নায়কের ভূমিকায় আমার পরিবর্তে অন্য অভিনেতা মনোনীত হলো

হতাশ হয়ে ঘুরে বেড়াতে লাগলাম। চিত্রনাট্য লেখা শেষ, ফ্লোরে ছবি যাওয়ার জন্য সব ঠিকঠাক, কিন্তু যার নায়কের ভূমিকায় অভিনয় করার কথা তিনি অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার ফলে সময় দিতে পারছেন না, ছবি তুলতে দেরি হয়ে যাচ্ছে। নির্মলবাবু আমাকে দিয়েই কাজ শুরু করলেন। এই ছবিতে আমার বিপক্ষে কোনো নায়িকা ছিলেন না, কারণ নায়ক ছিল অবিবাহিত। প্রধান স্ত্রী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিখ্যাত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। আমার বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন সুপ্রিয়া চৌধুরী। আজ মনে হয় কোনো একটা অলক্ষ্য শক্তি বোধ হয় মানুষকে ঠেলে নিয়ে যায় নিজের লক্ষ্যে, অথবা ফেলে দেয় বিস্মৃতির অন্তরালে। তুমি চেষ্টাটুকুই করতে পারো, কিন্তু প্রার্থিত বস্তু তোমার হাতে পৌঁছে দেবেন কি না সেটা ঠিক করবেন তিনি। গীতায় বলেছে না, কর্ণ্যেবাধিকারস্তু মা ফলেষু কদাচন। ছবি তৈরি শেষ হল, প্রজেকশন শো দেখে কিছু মানুষ বিরূপ সমালোচনা করলেন। এত লাউড অ্যাক্টিং যে জনসাধারণের কানের পর্দা থাকলে হয়, মনটা খারাপ হয়ে গেল। এত খাটাখাটনির এই পরিমাণ, এই পরিণাম। একটা শুক্রবার বসু পরিবার মুক্তি পেল। সেদিন শুধু বসু পরিবার মুক্তি পায়নি, মুক্তি পেয়েছিল আমার অভিনয়ের বন্দি সত্তা। আপনারা আমাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিলেন, অভিনেতা হিসেবে আমি স্বীকৃতি পেলাম। এমপির পরের ছবি রমা সুচিত্রা সেনের সঙ্গে 74.5, তারপর একে একে আরো কত অগ্নি পরীক্ষা। মোট 203টি ছবিতে আপনারা গ্রহণ করেছেন আমাকে, ভালোবেসেছেন। আমি এসেছি আপনাদের কাছে, আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সে ভালোবাসা মাথায় নিয়ে আজকে আবার বিদায় নেব। শুধু যাবার সময় একটা কথা বলে যাই, কোনোদিন অন্যায়কে অবিচারকে মেনে নিও না। আজ আমার দেওয়ার মতো কিছুই নেই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম মহানায়কের কথা। 9903653992 তে শুনব আপনাদের কথা। অনেকেই পাঠিয়ে দিয়েছেন, চট করে পড়তে শুরু করি। শুভ সকাল দাদা ভাই, চিরন্তনীতে নতুন গল্প গান কবিতা শুনব বলে অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছেন অনেকক্ষণ আগে। সুপ্রভাত, জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাকে আর সকল বন্ধুদের জানাই। চিরন্তনীর গল্প শুনতে বসলাম, সাথে অসাধারণ গান থাকছে সৌভিক সরকার কসবাহালতু থেকে। একদম শুরুর দিকে লিখেছিলেন অরিজিৎ দাস অধিকারী, লিখছেন একটা গল্প লিখেছেন দেখছি, ঠিক আছে এটা অন্য কোনো দিন পড়া যাবে। তার সঙ্গে লিখছেন বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে অরিজিৎ। সাত সুরে সারাদিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। ঘনাদার স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রের শুভ জন্ম, স্রষ্টা থাকেন যুগে যুগে নিয়ে আপন কর্ম। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে ভরছে সবার মন। নতুন মাস, নতুন সপ্তাহ, নতুনত্বে চলা জন্মাষ্টমীর পূর্ণ দিনে কাটছে মধুর ভেলা। জীবনের কথা গল্পের অপূর্ব এই ক্ষণ, সাপ্তাহিক এই নিবেদনে ভরে প্রাণ মন। শ্রীকৃষ্ণের ধরায় আসা অমঙ্গল সব নাশে, উত্তম কুমারের দৃশ্যকল্প চোখের সামনেই ভাসে। তুমি মানে রাজার রাজা, হৃদয়ের প্রিয় ধন, সব চরিত্রে সাবলীলভাবে হরেছ আমার মন। ফ্লপ মাস্টার থেকে ব্লকবাস্টার, অনুপ্রেরণার দিশা, তব জীবন আজও ঘোচায় হরেক অমানিশা। চরৈবীতি চিরন্তনী, বেশ লাগছে বেশ, সুন্দর এই নিবেদন থাকবে মনন নিরেশ। অরিজিৎ দাস অধিকারী সেঞ্জতি বিবেকনগর থেকে লিখেছেন। এরপর লিখছেন ধন্যবাদ আপনাকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। শ্রবণসাথী উজ্জ্বল, সুপ্রভাত, ভোরের আলোকে আরও উজ্জ্বল করে প্রিয় চিরন্তনী। ভীষণ ভালো লাগে গল্প গানের আড়ালে থাকা শাশ্বত বাণী। অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত, আজ 18ই ভাদ্র শুক্রবার, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রততে চিরন্তনী সবাইকে শ্রদ্ধা ভালোবাসা। আজ এই পবিত্রতম দিনে একমাত্র মহোৎসব হরিনাম সংকীর্তন। আচ্ছা, উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত এবং শ্রীমতী মায়া রাউত লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এরপরে লিখছেন আজ চিরন্তনীর আসরে আমাদের সবার প্রিয় উজ্জ্বলদা, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। দুই পুরুষ, ছদ্মবেশী, সন্ন্যাসী রাজা, আরও অনেক ফিল্মের নাম দিয়েছেন তিনি, কোনটা ছেড়ে কোনটা বলি, সত্যি তাই তো। শতবর্ষে শতকোটি প্রণাম জানাই বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, বাহ খুব ভালো লাগছে উপস্থাপনা, মহানায়কের জন্মদিন উপলক্ষে সুপ্রভাত উজ্জ্বল দাস, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, অনেক ধন্যবাদ আপনাদেরকে। নিবেদিতা দাস সেন লিখছেন শাহরহুলি থেকে, আজ শুক্রবার চিরন্তনীতে শুনছি গান নতুন গল্প, উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ অনেক কথা শুনছি। তিনি তো শুধুমাত্র নায়ক নন, মহানায়ক, তার সব সিনেমা আমাদের কাছে চিরস্মরণীয়, তাই আজ উজ্জ্বলার কণ্ঠে অনেক অজানা গল্প শুনছি ফ্লপ মাস্টার থেকে মহানায়ক, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত দাদা ভাই, আজকে চিরন্তনী অনুষ্ঠান চির উত্তমে ভরপুর, দেওয়ানেওয়া ছবির গানটির মতো জীবন খাতার প্রতিপাতায় যতই লেখ হিসাব নিকাশ কিছুই রবে না, কিন্তু আমাদের বাঙালির হৃদয় মননে তিনি রয়ে যাবেন চিরন্তন। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন সুপ্রভাত, ভোরের সাথে চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও শুনছি, তবে আজ ছাতা মাথায়, মুন্ডেশ্বরী নদীর তীরে গাছপালা বন্যার জল কীভাবে ডুবিয়ে দিচ্ছে তা দেখতে দেখতে, আর মোবাইলে চিরন্তনী শুনছি। আজ উত্তম কুমারের জীবন কাহিনী খুব ভালো লাগছে, আপনার নাটকীয় কণ্ঠে মহানায়ক উত্তম কুমারের, অভিজিৎ মণ্ডল। তোমার হাসি উষ্ণতা দেয় শীতের প্রতিটা ভোরে, গ্রীষ্মদিনে বাতাস লাগায় আমার মাটির ঘরে, তোমার হাসি ফুল ফোটায় শরতে কাশের বনে বনে, শিউলি শালুক পদ্ম ফোটায় হেমন্ত পাথর।

আমার পাথর মনে। তোমার হাসি রঙিন করে বসন্তে আমার চারপাশ, অতি ভারী বর্ষা দিনে সান্ত্বনা দেয় বারো মাস। অভিজিৎ মণ্ডল শশা পতা খানাকুল হুগলি থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ প্রভাতে মহানায়ক উত্তম কুমারের জীবনী নিয়ে গল্প শুনছি, পথ চলছি, সাতটা পর্যন্ত সঙ্গে আছি। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল ভাই, আজকের এই ভিন্নধর্মী অনুষ্ঠানে সত্যি কথা বলতে কি প্রথমেই চমকে উঠলাম উজ্জ্বল ভাইয়ের মহানায়কের কণ্ঠর অনুকরণ শুনে। অরুণ কুমার চট্টোপাধ্যায় থেকে মহানায়ক উত্তম কুমার হয়ে ওঠার টুকরো টুকরো মালা গাঁথার ঘটনায় শতবর্ষে উত্তম স্মরণ চিরন্তনীর মুকুটে নয়া পালকের সংযোজন হল। এক কথায় যা না বললেই নয়, অসাধারণ হৃদয়স্পর্শী উপস্থাপনা। হ্যাটস অফ ভাই। সাধন ঘোষ, মধ্যমগ্রাম, কলকাতা 130 থেকে। আসলে সত্যি তাই, মানে এই যে জীবনের আমাদের চারপাশের অনুপ্রেরণা, অনেক মানুষ যারা আমাদের বাস্তব জীবনে ছিলেন তাদের থেকেও আমরা গল্প খুঁজে পাই। ঠিক তেমনিভাবে একজন ফ্লপ মাস্টার জেনারেল থেকে ব্লকবাস্টার হয়ে ওঠা উত্তম কুমার মহানায়ক, শুধু নায়ক নন, তার জীবনের এই যে বারবার সংঘর্ষ এবং তার স্বপ্নকে আট নিয়ে এগিয়ে চলা, সেটা সত্যি আমাদের কাছেও একটা প্রেরণা হয়ে ওঠে। শিবপ্রসাদ পুয়াগর হরিপুর থেকে লিখছেন, সুপ্রভাত ভাই, উজ্জ্বল অসাধারণ উপস্থাপনে অনন্য সাধের আজকে চিরন্তনী। স্বপ্নের পরিধি অনেক বড় থাকলে সে স্বপ্ন পূরণ অবতারিত, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার, ওনার চরণে জানাই শতকোটি প্রণাম। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকেও। মহানায়ক এর জন্মশতবর্ষ, উজ্জ্বল দাদা ভাইয়ের রুদ্ধশ্বাস কাহিনী, চলচ্চিত্র অভিনয় শুরুর দিকে বারে বারে ধাক্কা, অসফল হয়েও চিরদিনের চিরকালের অবিসংবাদিত মহানায়ক উত্তম কুমার সবার অন্তরের নয়নমণি হয়ে উঠেছেন। আজকের এই ধৈর্য নিষ্ঠার সাথে নিজেকে বিশ্লেষণ করা তৈরি করা ফসল উত্তম কুমার, চলুক গান উপস্থাপনা। শুভেচ্ছা অভিনন্দনে বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর মঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় চিরন্তনী, গল্পটা খুব সুন্দর, চেষ্টা, নিষ্ঠা, সততা, কাতর অকাতর পরিশ্রম আর দীর্ঘ প্রকৃত সাফল্য আনে, আর ধৈর্য প্রকৃত সাফল্য আনে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন, সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিনমোটর থেকে, আজ শুক্রবার চিরন্তনীতে ভাইয়ের অনবদ্য সংযোজনায় মহানায়কের গল্প গান শুনে মুগ্ধ হলাম। মহানায়ক আমাদের শুনে মনে সর্বক্ষণ মহানায়ক হয়ে থাকবেন। এরপরে লিখছেন, সুপ্রভাত, আপনি না থাকলে চিরন্তনী শুনতে ভালো লাগে না। থ্যাংকস এ লট টু ইউ। আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। না, চিরন্তনী আমরা সবাই মিলেই করি আপনাদের ভালো লাগার জন্য বিভিন্ন রকমভাবে, এটাই তো আমাদের স্বাদ বদল, তাই না? সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজ মহানায়ক উত্তম কুমারের কথার সাথে সুন্দর গান, ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। গুড মর্নিং উজ্জ্বল দা, চিরন্তনীর শুনলাম মহানায়ক উত্তমের কাহিনী, বেশ ভালো লাগলো, আগামীকালের অপেক্ষায় থাকলাম। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন। আর কারা লিখেছেন একটু চট করে দেখে নিন। লিখছেন গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে আই গট চান্স টু হিয়ার নিউ টাইপ অফ চিরন্তনী বাই ইউর ড্রামাটিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা থেকে লিখেছেন। ধন্যবাদ আপনাকে। সুরের মায়া লাগলো আজ প্রকৃতির এই প্রাণে, এ মন যেন পাল তুলেছে দিগন্তের ওই পানে, হৃদয়ের এই অরণ্যে আজ প্রাণের পাখি ডাকে, প্রাণ ভোমরা ম্যালে ডানা আজকে ঝাঁকে ঝাঁকে, শান্ত এই হৃদয় কুলে এ কোন হাওয়া দোলে, এই পাখি আজ উঠল ডেকে এই প্রকৃতির কোলে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছেন। ধন্যবাদ আপনাকে। জন্মাষ্টমীর ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, উজ্জ্বল ভাই, আজ উত্তম গল্প গানের দিন, ডালি এক অনন্য পরিবেশনা, শতবর্ষে আলোকিত মহানায়কের পুণ্য জন্মদিনে অন্তরের শুভেচ্ছা জানালাম। বিচারক ছবিতে উত্তম কুমারের পরম প্রাপ্তি আজ উজ্জ্বল ভাইয়ের বাচনভঙ্গি অন্য মাত্রা যোগ করেছে। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ, এত সুন্দর করে আপনারা লিখেছেন প্রত্যেকে, তার জন্য সময় তো প্রায় শেষ হয়ে আসছে। আর দেখি কেউ কিছু লিখেছেন কিনা চট করে। সুপ্রভাত উজ্জ্বল।

দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী আজকে মহানায়কের কথা সাথে সুন্দর গান। আচ্ছা, এটা পড়া হয়ে গেছে না? মোটামুটি আপাতত নেই কিছু দেখছি, তবে আজকে ভেবেছি যে একটা গান দিয়ে শেষ করব, তো সেই জন্য একটু চটপট চটপট করে পড়ে ফেললাম, মানে চেষ্টা করলাম পড়তে আর কি। আর তার সঙ্গে সঙ্গে মহানায়কের গল্পও ছিল, এবং সত্যি সত্যি এই গল্পগুলো কিন্তু আমাদের কাছে একটা ভালো লাগা তৈরি করে, তাই না? আসলে পথের দেখা পথেই শেষ হয়, কিন্তু জীবনে গিয়ে চলে, মনের মধ্যে থেকে যায় তার কিছু রেশ।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে, আর একটু পরেই আরপি অপেক্ষা করছেন আপনাদের জন্য ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আর শেষবেলায় একটা মেসেজ করলেন মৌলি ঢাকুরিয়া থেকে, গতকাল 3 সেপ্টেম্বর আমরা পেরোলাম মহানায়কের উত্তম কুমারের জন্মশতবর্ষ। আজ সেই উপলক্ষে চিরন্তনীতে মহানায়ককে নিয়ে উজ্জ্বলদার এক অসাধারণ উপস্থাপনা। মহানায়ক সম্পর্কে এত সুন্দর করে বলা, এত সুন্দর গান, মনের মধ্যে একটা নতুন আলোড়ন করল। অনেক ধন্যবাদ আপনাকেও। শেষ করছি একদম শেষ মুহূর্তে বন্দে মাতরম দিয়ে। খুব ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন, আর থাকবেন 107 FM রেনবোর সঙ্গে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে।
1: ভোরের আলো ধীরে ধীরে চারপাশকে জাগিয়ে তুলছে। কোথাও উঠোনে জল দেওয়া হয়ে গেছে, কোথাও তুলসী তলায় হয়তোবা কেউ শাঁখটা বাজিয়ে প্রদীপ জ্বালিয়েছে, কোথাও ধূপের গন্ধে সকালটা আরও পবিত্র হয়ে উঠছে। আর কোনো কোনো বাড়িতে তো রান্নাঘরেও শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা। দুধ বসেছে উনুনে, নারকোল করা হচ্ছে, ফল ধুয়ে রাখা হচ্ছে, পুজোর বাসন কোষণ সেসব সাজানো গোছানো হচ্ছে। কারণটা আর কিছুই নয়, আজ হচ্ছে জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী মানে কিন্তু শুধু শ্রীকৃষ্ণের জন্মের কথা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঘরের পুজো, পারিবারিক আনন্দ, ছোট্টবেলার স্মৃতি, পাড়ার আয়োজন, আর অবশ্যই অবশ্যই কিন্তু নানা রকম খাবারের গল্প। তাই আজকের ভোরে এর বিশেষ আয়োজন জন্মাষ্টমীর খাওয়া দাওয়া। আজ আমরা কিন্তু ফিরে যাব সেই পৌরাণিক সময়ে যখন মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন কে, স্বয়ং শ্রীকৃষ্ণ। যাব গোকুলের উঠোনে, যেখানে দুধ দই মাখনের সঙ্গে বড় হয়ে উঠেছিল ছোট্ট কানাই। তারপর ফিরে আসব বাংলার ঘরে ঘরে, জানাব সেকালের জন্মাষ্টমী কেমন ছিল, কিভাবে রান্না হতো, কী কী খাবার তৈরি হতো, আর আজকের দিনে এসে সেই আয়োজন কতটাই বা বদলে গেছে। তবে আজকের গল্প শুধু কিন্তু খাবারের গল্প নয়, কারণ কোনো কোনো খাবার পেট ভরায়, আর কোনো কোনো খাবার আমাদের ফিরিয়ে নিয়ে যায় বহু বছর আগের কোনো এক সকালে, কোনো এক মানুষের বাড়িতে, কোনো এক বাড়িতে, যার বাড়িতে কিন্তু অগাধ অগাধ রকম ভালোবাসার স্মৃতি ছড়িয়ে আছে বাল গোপালকে ঘিরে, জন্মাষ্টমী ঘিরে। তাহলে সেসব কথায় ফিরে আসবে আরপি, কিন্তু তার আগে কৃষ্ণ কথায় এই মুহূর্তে শম্পা কুণ্ডু আপনার কানে শুধুমাত্র 107 এ। সঙ্গে রয়েছে আমি আরপি, আজ ভোরবেলায় ভোরাইতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: কৃষ্ণের ছোটবেলা মানেই কিন্তু বা মনে করলেই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে ছোট্ট কানাই আর অবশ্যই অবশ্যই সেই মাখনের হাঁড়ি। গোকুলের ঘরে ঘরে দুধ দই মাখন ছিল নিত্যদিনের জীবনের অংশ, আর সেই পরিবেশেই বড় হয়ে উঠেছিলেন কৃষ্ণ। পুরাণের নানা কাহিনীতে তার মাখন চুরির কথা আমরা শুনেছি, জেনেছি। কখনো বন্ধুদের নিয়ে মাখনের হাঁড়ি নামানো, কখনো মাখন খাওয়া, কখনো আবার গোপীদের অভিযোগে গিয়ে পৌঁছেছে যশোদার কাছে, তোমার কানাই আবার মাখন চুরি করেছে। ভাবুন তো, আজকের দিনে এমন হলে হয়তো গোকুলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকত, তাই নয়, গোপী সমিতি, যেখানে মেসেজ আসত, যশো দিদি আপনার ছেলে আবার আমাদের বাড়িতে মাখন চুরি করেছে। কিন্তু কিন্তু এই মজার গল্পের মধ্যে লুকিয়ে আছে কৃষ্ণের সঙ্গে গ্রাম্য জীবন, সেই গ্রামের জীবনের পাশাপাশি গরু দুধ দই আর মাখনের গভীর সম্পর্ক। তাই জন্মাষ্টমীর খাবারের কথা উঠলেই কিন্তু কৃষ্ণের সেই গোকুলের জীবনটাও যেন আমাদের কাছে অবশ্যই অবশ্যই ধরা দেয়, মনে পড়ে যায়। কৃষ্ণকে আমরা নানা রূপে দেখি, কখনো রাজপুত্র, কখনো মহাভারতের কৃষ্ণ, কখনো গীতার উপদেশদাতা। কিন্তু জন্মাষ্টমীর দিনে, জন্মাষ্টমীর সময়ে সবচেয়ে আপন যে কৃষ্ণকে আমরা কাছে পাই, তিনি হলেন সেই ছোট্ট কানাই, যিনি মাঠে ছুটছেন, বন্ধুদের সঙ্গে খেলছেন, গরু চড়াচ্ছেন, যশোদার কাছে বকা খাচ্ছেন, আর সুযোগ পেলেই মাখনের হাঁড়ির দিকে সেই লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। সেই কৃষ্ণের সঙ্গে খাবারের সম্পর্ক তাই খুব ঘরোয়া। দুধ দই মাখন ক্ষীর এসব শুধু খাবার নয়, কৃষ্ণের শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা এক সম্পূর্ণ জীবনযাত্রার ছবি। গোকুলের সেই সহজ জীবন আজকের শহুরে জীবন থেকে অনেক অনেক দূরে, কিন্তু জন্মাষ্টমী এলেই যেন সেই দূরের গ্রাম, যেন মাটির হাঁড়ি আর সেই ছোট্ট কানাইকে আবার আবার একটু আমরা কাছে পাই, কাছে পাই কৃষ্ণ কহ অনুপ জলটার সঙ্গে 107 FM রেইনবোর ভোরাইতে। সঙ্গে হচ্ছে আরপি, আজ জন্মাষ্টমীর খাওয়া দাওয়া নিয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: এবার আসি আমাদের বাংলার ঘরে ঘরে। জন্মাষ্টমী মানেই কিন্তু কত বাড়িতে শুরু হয়েছে নতুন করে, আলাদা করে, ভিন্ন ধরনের একটা প্রস্তুতি। বাড়ি পরিষ্কার করা, পুজোর জায়গা সাজানো, কৃষ্ণের মূর্তি বা ছবিকে সুন্দর করে সাজানো, ফুল জোগাড় করা, ফল আনা, মিষ্টি কেনা, সব মিলিয়ে একটা উৎসবের উৎসবের আবহ তৈরি হয়েছে। আর রান্নাঘরেও কিন্তু শুরু হয়েছে একেবারে ব্যস্ততা। কোথাও দুধ জাল দেওয়া হচ্ছে, কোথাও নারকেল করা হচ্ছে, কোথাও নাড়ু তৈরি হচ্ছে, কোথাও ক্ষীর বা পায়েস, কোথাও আবার চিড়ে দই কলার ফল সাজিয়ে রাখা হচ্ছে। অবশ্য জন্মাষ্টমীর খাবারের নিয়ম সব পরিবারে কিন্তু এক নয়। কেউ উপোস করেন, কেউ ফলাহার করেন, কেউ দুধ দই ফল খান, আবার কেউ পরিবারের নিজস্ব রীতি মেনে নিরামিষ খাবার তৈরি করেন। তাই জন্মাষ্টমীর কোনো একটি মাত্র নির্দিষ্ট মেনু নেই, বরং প্রতিটি পরিবারের নিজস্ব রীতি, বিশ্বাস আর ভালোবাসার সঙ্গে তৈরি হয় তাদের জন্মাষ্টমীর খাবার। জন্মাষ্টমীর খাবারের কথা যদি ওঠে বা যদি তুলি, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই নাড়ুর কথা মনে পড়ে যায়, নারকেল নাড়ুর কথা। ভাবুন তো, সকালে নারকেল করা হচ্ছে, কড়াইয়ে বসেছে, একেবারে উনুনে চিনি বা গুড় দেওয়া হয়েছে, তাতে ধীরে ধীরে নারকেলের গন্ধ গোটা বাড়িতে ছড়িয়ে পড়ছে। আর বাড়ির ছোট্ট পুঁচকে সদস্যটি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বারবার উঁকি দিচ্ছে, ঠাকুমা দাও না একটা নাড়ু। ঠাকুমা বলছেন, আরে আগে ঠাকুরকে দিতে হবে তো। ছোট্ট মুখটা একটু একটু ভার হয়ে গেলেও পুজো শেষ হওয়ার পর যখন সেই নাড়ুটা হাতে আসে, তখন তার আনন্দের কোনো তুলনা হয় না। আজ বাজারে কত রকমের মিষ্টি পাওয়া যায়, কত সুন্দর প্যাকেট, কত নতুন স্বাদ, কিন্তু ঠাকুমার হাতে তৈরি একটা নারকেলের নাড়ুর স্বাদ অনেকের কাছে আজও আজও কিন্তু অনেকটাই আলাদা। কারণ সেটা শুধু নাড়ু নয়, তার সঙ্গে মিশে থাকে একজন মানুষের ভালোবাসা, একটা পুরনো বাড়ি আর একটা হারিয়ে যাওয়া শৈশব। জন্মাষ্টমীর সঙ্গে দুধের সম্পর্কের কথা আমরা কৃষ্ণের কাহিনীতেই পেয়েছি, আর সেই সূত্রেই অনেক পরিবারে এই দিনে দুধ দিয়ে ক্ষীর বা পায়েস তৈরি করা হয়, দুধ ধীরে ধীরে জাল দেওয়া হচ্ছে, রান্নাঘর থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে, কেউ বলছেন আর একটু জাল দাও, কেউ বলছেন হয়ে গেছে নামিয়ে ফেলো। রান্নাঘরের এই ছোটোখাটো আলোচনা ছাড়া যেন উৎসবের রান্নাই সম্পূর্ণ হয় না। তারপর যখন সেই ক্ষীর বাটিতে পরিবেশন করা হয় না, তখন বোঝা যায় উৎসব কাকে বলে। আসলে উৎসবের খাবার সবসময় অনেক দামি বা অনেক জটিল যে হবে তা কিন্তু নয়। কখনো এক বাটি দুধ, একটু দই, কয়েকটা ফল, চিড়ে আর একটা মিষ্টিই যথেষ্ট, যদি তার সঙ্গে থাকে ভালোবাসা আর ভাগ করে নেওয়ার আনন্দ। জন্মাষ্টমী কিন্তু সেই ভাগ করে নেওয়ার আনন্দ আমাদের শেখায়, সেই আনন্দে আমাদের আনন্দিত করে। এই মুহূর্তে ইন্দ্রাণী সেন বলছেন, কৃষ্ণ বলো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: একটা সময় ছিল জন্মাষ্টমীর সকালে বাড়ির মতো একটা আলাদা আলাদা একটা ব্যস্ততা থাকতো। মা রান্না করছেন, বাবা বাজার থেকে ফল মিষ্টি নিয়ে ফিরছেন, ঠাকুমা হয়তো বলছেন আরে এটা ওখানে রেখো, এখানে নয় এখানে নয়, দিদা নাড়ু বানাচ্ছেন, আর বাড়ির ছোটরা একবার রান্নাঘরে, একবার পুজোর ঘরে, একবার ঠাকুরের কাছে, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজকের ব্যস্ত জীবনে সেই দৃশ্য সত্যি কথা বলতে কি বদলে গেছে, অনেকটাই বদলে গেছে। আমরা অনেক কিছু সহজে পেয়ে যাই, সময় বাঁচে, কাজের সুবিধা হয়েছে, কিন্তু কখনো কখনো মনে হয় সেই একসঙ্গে কাজ করার আনন্দটা যেন বেশ কিছুটা কমে গিয়েছে। তবু জন্মাষ্টমীর মতো উৎসব আমাদের আবার সেই পুরনো অভ্যেসের দিকে ফিরিয়ে আনে, একসঙ্গে বসা, একসঙ্গে পুজো করা, একসঙ্গে রান্না করা, আর শেষে একসঙ্গে খাওয়া দাওয়া। জন্মাষ্টমী শুধুমাত্র কিন্তু বাড়ির উৎসব নয়, পাড়ারও উৎসব। কোথাও মন্দিরে কীর্তন হয়, কোথাও ভজন, কোথাও কৃষ্ণের ঝাঁকি, কোথাও আবার চড়ুতের কৃষ্ণ সাজানো হয়, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও আবার প্রসাদ বিতরণ। সেকালে হয়তো পাড়ার মাইকে ঘোষণা হতো, এখন হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ যায়, ফেসবুকে পোস্ট হয়, কিন্তু মানুষের একসঙ্গে হওয়ার আনন্দটা একই রয়ে গিয়েছে। একটা উৎসব যখন পুরো পাড়ার মানুষকে এক জায়গায় নিয়ে আসে, নিয়ে যায়, তখন সেটা আর শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান না, সেটা আর থাকে না, সেটা হয়ে ওঠে সামাজিক মিলনেরও একটা উপলক্ষ। এখনকার জন্মাষ্টমী সে তো বেশ ঝলমলে, কৃষ্ণের জন্য সুন্দর একটা থিম ডেকোরেশন রয়েছে, ফুলের সাজ, আলো, ছোট কৃষ্ণের পোশাক, মুকুট, মথুরের মানে ময়ূরের পালক, সেই সঙ্গে মথুরার যেমন যা, সব কিছু যেন সাজিয়ে গুছিয়ে দেওয়া, একই সঙ্গে কৃষ্ণের হাতে বাঁশি, সব কিছুর আয়োজন হয়। সেই ছবি আবার আবার আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিন্তু পোস্ট করি, আর আর এখন তো আবার বালগোপালকে নিয়ে এখানে ওখানে সেখানে যত্রতত্র আমাদের যাওয়া আসা প্রায় নিয়মের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। বাচ্চা একবার হাসলো, ছবি, বাঁশি ধরলো, ছবি, মুকুট পরে তাকালো, ছবি, সময় বদলেছে, প্রযুক্তি এসেছে, আয়োজনের ধরন বদলেছে, কিন্তু একটা জিনিস এখনও কিন্তু একই আছে, সে কী বলুন তো? আমরা এখনও আমাদের ছোট্টদের, পুঁচকেদের কৃষ্ণ সাজাই, এখনও তার জন্মদিনকে আনন্দের দিন হিসেবে পালন করি, এখনও ঘরে পুজো হয়, আর কি হয়, অবশ্যই প্রসাদ তৈরি হয়। অর্থাৎ সময় বদলেছে, কিন্তু উৎসবের যে প্রাণ, সেই প্রাণ কিন্তু না বদলায়নি। আজ একেবারে জন্মাষ্টমীর খাওয়া দাওয়া, সেই সঙ্গে জন্মাষ্টমীর রীতি সংস্কৃতি, সেসব পালনের কথা উঠে আসছে কথায় কথায়। এই মুহূর্তে কোন গানে আমাদের পথ চালায়, এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই জগজিৎ সিংয়ের সঙ্গে আমাদের পথ চলা। 107 FM রেইনবোতে সঙ্গে রয়েছে আরবি।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: জন্মাষ্টমীর খাওয়া দাওয়া এই নিয়ে কথা বলতে বলতে কিন্তু নানা রকম স্মৃতির সুতোয় আমরা টান দিয়েছি, আর তেমনটা বলতে বলতে গল্পের মধ্যে দিয়ে চলে এসেছে একেবারে মথুরার কারাগার থেকে, গোকুল, গোকুলের মাখনের হাঁড়ি থেকে, বাংলার রান্নাঘর ঠাকুমার নাড়ু থেকে, মায়ের তৈরি ক্ষীর সেকালের জন্মাষ্টমী থেকে, একালের ডিজিটাল আয়োজন। ক্লিক ক্লিক ক্লিক, কত বাচ্চা যে আজকে কৃষ্ণ সাজবে, তাদের ছবি পোস্ট হবে হোয়াটসঅ্যাপে, ঘুরবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, আরও যত সোশ্যাল মিডিয়া রয়েছে সবেতেই কিন্তু সেগুলো ঘুরে বেড়াবে। সেই নিয়ে কম্পিটিশনও রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায়। আর এই পুরো গল্পের মধ্যে একটা কথাই বারবার বারবার ফিরে আসছে, যারা একটু আরপির মতো গ্রেডি লোভি পারসন তাদের কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই খাবার খাবার। কখন তৈরি হবে সব কিছু, তার সঙ্গে থাকে একটা মানুষ, একটা সময়, একটা সম্পর্ক, আর একটা অবশ্যই স্মৃতি। একটা থালায় হয়তো কয়েকটা ফল, এক বাটি দই, একটুখানি ক্ষীর আর একটা মিষ্টি, কিন্তু তার সঙ্গে যদি ওই যে বারবার বলে আরপি, যদি ভালোবাসা থাকে তাহলে সেই থালাই কিন্তু হয়ে উঠবে উৎসবের থালা। আজকের এই জন্মাষ্টমীর সকালে যখন আপনার বাড়িতে পুজোর প্রস্তুতি চলছে, কোথাও ফুল সাজানো হচ্ছে, কোথাও দুধ জাল হচ্ছে, কোথাও নাড়ু তৈরি হচ্ছে, কোথাও ছোট্ট কোনো শিশু কৃষ্ণ সেজে ঘুরে বেড়াচ্ছে, তখন একটু একটুখানি থামুন, নিজের ছোট্টবেলার দিকে একবার ফিরে তাকান। মনে করুন তো আপনার বাড়ির সেই জন্মাষ্টমীর কথা, মায়ের মুখের কথা, ঠাকুমার সেই নাড়ু পাকানো হাতের কথা, রান্নাঘরের সেই গন্ধ, পুজোর সেই থালা, প্রসাদের জন্য সেই অপেক্ষা। জীবন জীবনটাই কিন্তু বদলে যাবে, রাইট? মানুষ বদলে যাবে, বদলে যায়, বাড়ি বদলে যায়, রান্নাঘরের ধরন বদলে যায়, খাবারের তালিকাও কিন্তু বদলে যায়, কিন্তু কিছু জিনিস বদলায় না, ভালোবাসা, স্মৃতি আর উৎসবের আনন্দ। তাই এই জন্মাষ্টমীতে আপনার আপনাদের ঘর ভরে উঠুক আনন্দে, রান্নাঘর ভরে উঠুক ভালোবাসার গন্ধে, পরিবার ভরে উঠুক হাসিতে, আর যে খাবারই তৈরি করুন না কেন তার একটু অংশ যেন ভালোবাসা দিয়ে ভাগ করে আমরা নিতে পারি সবার সঙ্গে। কারণ একসঙ্গে খাওয়া, খাবার শুধু তো পেট ভরায় না, সম্পর্ককেও কিন্তু ভরিয়ে দেয় অনেকটাই। এই সুন্দর কথাটুকু সঙ্গে নিয়ে আজকের ভোরাই থেকে বিদায় নিচ্ছে আরপি। আপনাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। শ্রীকৃষ্ণের মাসির সুরে আপনাদের জীবন ভরে উঠুক আনন্দে, ঘরে থাকুক শান্তি, মনে থাকুক ভালোবাসা, ভালো থাকুন, পরিবারের সঙ্গে থাকুন, আর জীবনের প্রতিটি ব্যস্ত সকালের মধ্যেও একটুখানি সময় রাখুন আপন জনদের জন্য। তাহলে আজকের মতো, হ্যাঁ আজকের মতো বিদায় নিতে চলেছে আরপি। শেষবেলা কি বলবে, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। এমনটা বলতে বলতে আরও একটু কথা কিন্তু অবশ্যই অবশ্যই বলতে হয়, সহজ খাবার বড় আনন্দ। আজ আমরা খাবারের সঙ্গে অনেক কিছু জুড়ে দিয়েছি, রেস্তোরাঁ, ফুড অ্যাপ, নতুন নতুন রেসিপি, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, সবাই এখন উৎসবের অংশ, সবই এখন উৎসবে ভরা। কিন্তু একটা সময় ছিল যখন উৎসবের খাবার অনেক বেশি ঘরোয়া ছিল, চিড়ে, দই, কলা, দুধ, ফল, মিষ্টি, খুব সাধারণ খাবার দিয়ে কিন্তু কত বড় আনন্দ তৈরি হতো পরিবারে। জন্মাষ্টমীর এই সহজ খাবারগুলোর মধ্যেও কিন্তু তা একটা গভীর অর্থ আছে, কারণ খাবারের দাম নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতিটাই কিন্তু আসল। একটা কলা কৃষ্ণকে ভালোবেসে নিবেদন করা হলে সেটাও কিন্তু পুজো, এক বাটি দই ভক্তি দিয়ে যদি নিবেদন করা যায় সেটাই প্রসাদ, আর একটা মিষ্টি পাঁচজন মিলে ভাগ করে খেলে সেটাও কিন্তু উৎসব। তাহলে এই উৎসবের কথা বলতে বলতে আরপি বিদায় নিচ্ছে আজ ভোরাই থেকে। ভালো থাকুন, সঙ্গে থাকুন FM রেইনবোর, আজ জমিয়ে জন্মাষ্টমী পালন করুন। একটু পরই খবর এবং যথারীতি নমস্কার কলকাতা নিয়ে ফিরবে আরপি আপনার কানে শুধুমাত্র 107 FM-এ। এই মুহূর্তে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আশা ভোসলে এবং বাপ্পি লাহিড়ী আপনার কানে শুধুমাত্র 107 FM-এ। ভোরাইতে সঙ্গে ছিল আরপি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেল লাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় গোটা উত্তরবঙ্গ। বাতিল হয়ে যায় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুরপথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আজও বেশ কিছু ট্রেন বাতিল রয়েছে বলে জানা গেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আজ ভোররাতে জিএসএলভি রকেটের মাধ্যমে ভারতের প্রথম জিওসিনক্রোনাস ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে অত্যাধুনিক এই আর্থ অবজারভেশন মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। ভারত ও বেলজিয়াম বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক আদান প্রদান করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অব ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় আঘাত হানা ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে 1252 তে দাঁড়িয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও 4216 জন নিখোঁজ। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষের বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। মেয়েদের ক্রিকেটে ভারত গতরাতে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংকে 137 রানে হারিয়ে দিয়েছে। এর সঙ্গে ভারত টি-20 এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার অসংখ্য নমস্কার প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতায় আজকে জন্মাষ্টমীর এই শুভ সকালে নমস্কার কলকাতায় রয়েছে আর পি আর ওদিকে আজ কিন্তু ঘটি নয়, আজ একেবারে স্বয়ং স্বয়ং কে রয়েছেন, কেন গোপাল রয়েছেন, কৃষ্ণ রয়েছেন, ওকে বাঁশির সুরের হ্যাঁ এক রহস্যময়ী আর ব্যাপার ট্যাপার আছে তো নাকি রীতিমতো। তো মোবাইল এবং রাধা এই ব্যাপারটা কি সেটাই বলি, একবার রাধা খুব রেগে গিয়ে হ্যাঁ একবার রাধা খুব রেগে গিয়ে কৃষ্ণকে বললেন, তুমি সারাদিন ওই বাঁশিটা নিয়ে কি পাও বলো তো, ওটাকে মুখে দিয়ে বসে থাকো। হ্যাঁ কৃষ্ণ হেসে বললেন, রাধে তুমি দ্বাপর যুগে আছো তাই বাঁশি দেখছো, এটা কলিযুগ, এই কলিযুগ হলে তুমি একে কি বলতে বলো দেখি। রাধা বললেন, কি বলতাম? তুমি বলতে এটা হচ্ছে স্মার্টফোন, আর তখন বাঁশির জায়গায় তুমিও কিন্তু সারাদিন এই স্মার্টফোনেই মুখ গুঁজে বসে থাকতে। কুচকাটি কুচমিঠি সঙ্গে আর পি, আজ জন্মাষ্টমী, অতএব কৃষ্ণকে নিয়ে গোপালকে নিয়ে একটু মিঠি মিঠি বাত, একটু কাটটি কাটটি বাত হবে না নমস্কার কলকাতা জুড়ে, হয় নাকি আর পি যখন রয়েছে, অতএব অতএব অতএব জয় গোবিন্দ জয় গোপাল।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। জন্মাষ্টমী মানে কিন্তু একবার তালের পিঠে, কিন্তু সেই তাল উৎসব যদি অন্য জায়গায় হয়, স্কুলে হয়, তালে সে তালে মেলা কিংবা তালের বড়া, তাহলে কিন্তু জমে যায় বস, জমে যায়, রাইট, জমে যায়। কিন্তু কোন স্কুলে এই অভিনব আয়োজন হয়েছে জানাবে আর পিসে কথা। আর সেন যেটা বলেছিল যে প্লাস্টিক থেকে তৈরি বিস্কিট, হ্যাঁ, মেটাবে আমাদের খিদে, প্লাস্টিক থেকে তৈরি, এতে কিন্তু পরিবেশ বান্ধব ব্যাপারটা তৈরি হবে, এবং একই সঙ্গে কিন্তু আবর্জনা সেগুলো দূরে সরে গিয়ে, সেগুলো কমে গিয়ে আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে, রয়েছে সেই খবর আজ নমস্কার কলকাতায়। একই সঙ্গে কিন্তু রয়েছে তালের পিঠের রেসিপি, সেটা না থাকলে হয় নাকি, না থাকলে হয় না। আর আপনি আজ কী করবেন, কোন আয়োজন করেছেন, গোপাল বাল গোপাল আপনার কাছে ঠিক কেমন, আপনি ছোট্ট করে পুষ্কে করে চিঠি লিখতে পারেন, কিংবা তালের কোনো রেসিপি পাঠাতেই পারেন, কিংবা আজকের যে এই যে আয়োজন, এই যে বিনোদন, এই যে আমাদের সাধনা, সাধন পূজন, সেই সম্পর্কে আপনার মধ্যে যদি তেমন কিছু বলার থাকে তাহলে সেটাও কিন্তু লিখতে পারেন 9903653992 তে পাঠিয়ে দিন। আর কি রয়েছে আজ জন্মাষ্টমীতে গোপালের নানা কথার পাশাপাশি আপনাদের কথাও কিন্তু সার্ভ করবে, শেয়ার করবে 107 FM রেইনবোতে। আর এই মুহূর্তে কি রয়েছে, প্রেমে পড়াই যাক, জন্মাষ্টমী বলে কথা অনেক, এবং সঞ্চিতা তেমনটাই তো বলছিল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, একেবারে একেবারে কিন্তু আজ গান বিলতি রিকোয়েস্ট 9903653992 গান বিলতি রিকোয়েস্ট সকাল সকাল কে করেছেন, একেবারে প্রেমের গান, প্রেমের গানের কিন্তু রিকোয়েস্ট এসছে অলরেডি অলরেডি। স্নিগ্ধা কর্মকার কিন্তু না কোথেকে লিখে পাঠিয়েছে তা কিন্তু বলেনি, জানতে চেয়েছে, বলতে চেয়েছে, বলেছে এই আর পি আমাদের শুনিয়ে দাও না, শুনিয়ে দাও না, এসো হে, এসো এসো হে কৃষ্ণ। কার কণ্ঠে? আশা ভোঁসলের কণ্ঠে। সেই গান এই মুহূর্তে কিন্তু গান মিলান দিতে,
4: গান মিলান দি, গান মিলান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
4: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু অনেক অনেক মেসেজ আসছে একেবারে পছন্দের গান শোনার জন্য। সেই পছন্দের গান তো থাকবে, ডেফিনেটলি থাকবে। একজন বলেছেন যে আচ্ছা শুভালক্ষ্মীর কণ্ঠে গিরিধারি গোপালা এই গানটা পুঁচকে গান জানি, কিন্তু প্লিজ এই গানটা শুনিয়ে দিও। আর তিনি কে, তিনি হচ্ছেন অনিতা মল্লিক, হ্যাঁ লিচি রোড থেকে পাঠিয়েছেন। অনিতা মল্লিকের সেই গানের রিকোয়েস্ট কিন্তু এই মুহূর্তে থাকছে। আর আপনি পাঠাচ্ছেন তো মেসেজ, আজ কী করছেন, কীভাবে

0: শুভালক্ষ্মী, হ্যাঁ, তার কণ্ঠে শুনলাম আমরা এই গান।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: এবার থেকে এমন একটা ঘটনা যা কিন্তু আমাদের সত্যি সত্যি গর্বিত করে, আমাদের আনন্দিত করে, আমাদের আপ্লুত করে, এমনটা করতে কিন্তু ইচ্ছে করে। কী ব্যাপারটা বলুন তো, যেন মেয়েদের শচীন এক ইনিংসে কিন্তু জোড়া সর্বকালীন রেকর্ড করেছেন। কে তিনি? রেকর্ড করেছেন স্মৃতি। এশিয়া কাপের সেমিতে একবারে ভারত পৌঁছে গিয়েছে গতকালকের কথা বলছে আর কি। দুবাইয়ে স্মৃতির দুরন্ত ব্যাটিংকেও কিন্তু একেবারে মরুঝড় বলা যেতেই পারে, যে ঝড়ে স্রেফ প্রতিপক্ষ কুপকা ধনে খান খান হয়ে গিয়েছে জোড়া বিশ্ব রেকর্ডও। সে কথা নিয়ে ফিরবে আর কি আপনার কানে শুধুমাত্র 107-এ। সেই সঙ্গে আর ব্যাপার মনে করি, তো আপনি মেসেজ পাঠাচ্ছেন তো আজ জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমীকে ঘিরে আপনার আনন্দ, আপনার আয়োজন। গোপালকে যদি পুঁচকে করে ছোটে একটা চিঠি লিখতে চান, এক গোপাল আমার বাড়িতে আসবে তুমি মাখন চুরি করতে, তাহলে কিন্তু তোমাকে জড়িয়ে ধরে আমি আদর করব, বেশি বেশি করে মাখন খাওয়াবো। নাকি সেই মায়ের হাতের নাড়ুর কথা মনে পড়ছে, ঠাম্মার হাতের নাড়ু, আহা, তার স্বাদ তো ভোলা যায় না। সেই নিয়ে কি মার কাটারি হতো, ঘটনাগুলো ঘটতো ছোট্টবেলায়। শেয়ার করতে পারেন আজ সব কিছু এই জন্মাষ্টমীর দিনে আপনার কাছে FM রেইনবোতে 9903655992। আর এই মুহূর্তে বান্ডুলে ঘুরি, আজ প্রেমের গান, প্রেমের পদ্ম আর প্রেমের গদ্য বটে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতায় আজকে তো জন্মাষ্টমীর দিনে ফার্স্ট মেসেজ কে পাঠিয়েছে কারা পাঠিয়েছে একবারে তিনজন পাঠিয়েছেন কিন্তু তার মধ্যে একজন বলেছেন এটা আমার মনের কথা আমার বন্ধুদের নামগুলো কিন্তু জুড়ে দিলাম কনটাই থেকে পাঠিয়েছেন কাঁথি পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে পাঠিয়েছেন লিখেছেন কে কে লিখেছে রীতিমতো ওকে সুপ্তিমা আচ্ছা সুপ্তিমা এই নামটা কিন্তু আমার কাছে জাস্ট ফার্স্ট টাইম রক্তিমা এবং সেই সঙ্গে কন্তি কুন্তি এখন কি এই নামটা মানে এই নাম কেউ দেয় জানি না তো যাই হোক এইসব বন্ধুরা পাঠিয়েছে রক্তিমা তার মধ্যে কিন্তু মেন হচ্ছে মানে লিখেছে ওই পাঠিয়েছে কন্টা এবং পিকে কলেজে ওরা পড়ে একসঙ্গে হস্টেলে থাকে FM রেইনবো শুনছে এবং লিখেছে সত্যি কথা বলতে কি ছোট্টবেলায় না ওই যে কৃষ্ণাকে নিয়ে কত রকম কার্টুন মুভিগুলো থাকে সেগুলো দেখতে দারুণ লাগে আজও দেখি এবং কৃষ্ণকে সত্যি কথা বলতে আমার কিন্তু বন্ধু হিসেবে মনে হয় তার সঙ্গে খেলি তার সঙ্গে লড়াই করি তার সঙ্গে অভিমান করি এবং একই সঙ্গে ভাগ বাটোয়ারা করে খাই নিজেকে মনে হয় কখনো বিদুর কখনো রাধা কখনো অন্য সব গোপিনী কিন্তু এই যে 16,000 গোপিনী সেই 16,000 গোপিনীর মধ্যে আজকের দিনে কি আমার ঠাঁই হবে জানা নেই কিন্তু আমি বন্ধু হিসেবে

0: ভেবে থাকি এবং তার শুনতে চাওয়া গান কোন গান, লম্বা একটা গান শুনতে চেয়েছে এবং এই মুভিটা তার কাছে খুব ফেভারিট, ওপেন টি বায়োস্কোপ, টাই টু ই টায়োস্কোপ, রাইট? সেই গান নয় বরং ও শুনতে চেয়েছে অনুপমের কণ্ঠে বন্ধু চল। ওকে, বন্ধু হিসেবে আপনি কি ভাবেন? গোপালা গোপালা গোপালা গোপালা, রাইট? গোপালকে, বাল গোপালকে সত্যি কি আপনার বন্ধু হিসেবে ভাবেন নাকি নাকি একেবারে একেবারে সেই মানুষ হিসেবে, সেই ব্যক্তি হিসেবে, সেই দেবতা হিসেবে আপনি ভাবেন যিনি আপনাকে ইন্সপায়ার করেন, যিনি গীতার উপদেশ দেন, যিনি আবার আপনার কাছে সখাও হয়ে ওঠেন? এই মুহূর্তে তিন বন্ধুর রিকোয়েস্ট সং, বন্ধু চল।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এই মুহূর্তে যে খবরটা একেবারে মন ভালো হয়ে গেছে, খুশি হয়ে গেছে, রেকর্ড সেই খবর কিন্তু আরপি শেয়ার করছে আপনার কানে শুধুমাত্র 107 এ। স্মৃতি মান্থানা, বৃহস্পতিবারের পর থেকে এই নামটা আরও আরও বেশি করে কিন্তু আমাদের চোখের সামনে উঠে আসবে, আমাদের মনে অবশ্যই গুনগুন গুনগুন গুনগুন গুনগুন এমনটা করতেই থাকবে। কেন বলুন তো এই নামটা আরও বেশি করে জায়গা করে নেবে ক্রিকেট প্রেমীদের মনে, কারণ একটা ইনিংস খেলে তিনি সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে উঠে গিয়েছেন। একটা ইনিংস খেলেই কিন্তু লিখে ফেলেছেন বিশ্ব ক্রিকেটের জোড়া ইতিহাস। স্মৃতির দাপুটে শতরানের সামনে একেবারে খড়কুটোর মতো উড়ে গিয়েছে হংকং, ভারত চলে গিয়েছে এশিয়া কাপের সেমিফাইনালে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হরমনপ্রীত কাউররা হারিয়েছিলেন থাইল্যান্ডকে। বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়টাও কিন্তু প্রত্যাশিতই ছিল। টস জিতে এদিন ভারতকে ব্যাট করতে পাঠায় হংকং, তারপরে কিন্তু মরুঝড়। শারজায় সচিন তেন্ডুলকরের মরুঝড়ের গপ্প ক্রিকেট প্রেমীদের সকলের যারা, আর গতকাল দুবাইয়ে স্মৃতির দুরন্ত ব্যাটিংকেও কিন্তু মরুঝড় বলাই যেতে পারে। যে ঝড়ে স্রেফ প্রতিপক্ষ কুপোকাত হয়নি, খান খান হয়ে গিয়েছে জোড়া জোড়া বিশ্ব রেকর্ড। মাত্র ৬৪ বলে 124 রান আসে স্মৃতির ব্যাট থেকে, মেরেছেন 14টি বাউন্ডারি, 7টি ছক্কা। জোড়া ব্যাটিংয়ের পর তিনি যখন আউট হয়ে ফিরছেন তখন তার নামের পাশে বসে গিয়েছে জোড়া বিশ্ব রেকর্ড। মহিলা ক্রিকেটের সর্ব কালীন ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর নজির এখন স্মৃতির ঝুড়িতে, সব মিলিয়ে 18টি শতরান করেছেন তিনি। টপকে গিয়েছেন ম্যাগ ল্যানিং এর এবং লরা উলফার্ডকে, একই সঙ্গে মহিলা ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ রান কিন্তু সংগ্রহ করেছেন স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটের 10,880 রান করেছেন তিনি। এতদিন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড ছিল কার? মিতালি রাজের 10,868, আর সেটা কিন্তু স্মৃতি পেরিয়ে গিয়ে করলেন 10,880। আরও কতটা পথ তাঁর সামনে পড়ে রয়েছে, কতটা ক্রিকেট জীবন তাঁর সামনে পড়ে রয়েছে, অতএব রেকর্ড অ্যান্ড রেকর্ড, সাবাসিয়া সাবাসিয়া, রাইট? এমনটাই কিন্তু অবশ্যই তাঁর জন্য বলতেই হয়, তাকে বলতেই হয়। আর এদিকে বন্ধুর গান, আজ প্রেমের গান, ভালোবাসার গান, নমস্কার কলকাতা জুড়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মহানায়ক মহানায়ক মহানায়ক, এবং সেখানে তিনি একেবারে শতবর্ষ পূরণ করে এগিয়ে গিয়েছেন আমাদের হৃদয়ে, অন্তরে পরিপূর্ণভাবে জায়গা করে নিয়েছেন। আর তাকে ঘিরেই কিন্তু শহরে, একেবারে মফস্বলে কত রকম যে আয়োজন তার কোনো ইয়ত্তা নেই। সেমিনার, সংবর্ধনা, ডাক টিকিট প্রকাশ এবং সেই সঙ্গে বর্ণাঢ্য পদযাত্রা, উত্তম কুমারের জীবন এবং কর্মকাণ্ড ঘিরে প্রদর্শনী, সেই সঙ্গে চলচ্চিত্র উৎসব, একেবারে চারটে দিন আমাদের এই শহরের বুকে, রাইট? গতকাল এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে কিন্তু শাড়িতেই মহানায়ক স্মরণ করেছেন কে? ঋতুপর্ণা। ঋতুপর্ণা নায়ক সিনেমার ছবি লাগানো টি শার্ট পরে নন্দন থেকে শহরের উত্তম করিডোরে তারকাখচিত পদযাত্রার সাক্ষী থেকেছে আমাদের শহরের তিলোত্তমা। আর এদিনের এই বিশেষ পদযাত্রায় ছিলেন কে না, সৃজিৎ মুখোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময় চট্টোপাধ্যায়, জিৎ বিশ্বনাথ, ঋতুপর্ণা, অঞ্জন বসু, রুদ্রনীল, কে না দেই। নন্দন থেকে এই পদযাত্রায় ছিলেন একই সঙ্গে চিরঞ্জিৎ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তীরাও কিন্তু মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে শিল্পীদের সঙ্গে বিশেষ প্রদর্শনী করে দেখেছেন কে? স্বয়ং মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে চারটে দিন ধরে চলবে কিন্তু উত্তম স্মরণ। পদযাত্রা শেষে বিশেষ বক্তৃতার পর কি হয়েছে? দৃপ্ত কণ্ঠে কিন্তু জানানো হয়েছে যে দক্ষিণ ভারত মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুবই প্রাণবন্ত। আমরাই তো আগে ইন্ডাস্ট্রিকে লিড করতাম, ভারতবর্ষকে লিড করতাম, সেই যুগ যেন আমরা ফিরিয়ে আনতে পারি, এমনটাই কিন্তু ইচ্ছে আকাঙ্ক্ষা চাওয়া গতকালের অনুষ্ঠান থেকে। দেখা যাক সেটা কতটা আমরা ফুলফিল করতে পারি, কতটা আমরা এগোতে পারি, কতটা আমরা ইন্ডিয়াকে লিড দিতে পারি জন্মশতবর্ষে, মহানায়কের জন্মশতবর্ষে। এটাই কিন্তু আমাদের কাছে চাওয়া। আর ওদিকে আহা এসে গেছি কাছাকাছি। কে বলছেন, কারা বলছেন? অরিজিৎ এবং অর্নিশা বলছেন আপনার কানে শুধুমাত্র 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আচ্ছা, আপনি কি ক্যাসেট লাগান? ক্যাসেট ক্যাসেট না, ক্যাসেট বাঁধান না, ক্যাসেট কি লাগান? সেই ক্যাসেট যদি আপনি চুলে লাগান তাহলে কিন্তু সাবধান সাবধান, সে কথা থাকবে নমস্কার কলকাতায়। এবং একই সঙ্গে কিন্তু থাকবে বিভিন্ন একেবারে অন্যরকম পুজোর গল্প আজ নমস্কার কলকাতায়। অন্যদিকে জন্মাষ্টমী ঘিরে রেসিপি থাকবে না, আপনাদের পাঠানো মেসেজ থাকবে না, হয় নাকি? 9903653992 তে আসুক আজ টুটি পুঁই পুঁই চুঁই চুঁই করে নানাবিধ মেসেজ। আর এদিকে কোন গান শুনতে শুনতে এই পথ যদি না শেষ হয়, ভাবছেন কি হেমন্ত মুখোপাধ্যায় গাইবেন? না না না, এখানে রবি গাইবেন। এই গানটা শুধু শুধু আপনি চলে যাবো কিন্তু নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। বাতিল করা হয় দার্জিলিং মেল, গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুর পথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আজও বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ বহু ট্রেন। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোররাতে ভারতের প্রথম জিও সিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, অত্যাধুনিক এই পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিও সিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259, এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলায়। 355টি দেহ মিলেছে এখান থেকে। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত 2টি বিমানে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। দেশজুড়ে আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে এখানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে আজ সকালে নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে শুরু হবে উত্তম চলচ্চিত্র উৎসব। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার দিয়ে নমস্কার কলকাতায় রয়েছে আরপি। আর আজ কিন্তু কে নয়, আজ কিন্তু ঘটিতা নয়, স্বয়ং কিন্তু বাল গোপাল আপনার কানে শুধুমাত্র 107 হাজির। ব্যাপারটা কি মানে বাল গোপাল কী করে হাজির টাজির হলেন? ওই যে ঘটিতার জায়গা নিয়েছে কিন্তু একেবারে বাল গোপাল। ব্যাপারটা কি, কৃষ্ণের আধুনিক প্রেমের যদি কথা বলা যায় তাহলে কী হবে, বাঁশির সুরের রহস্য। ব্যাপারটা কি, এক গোপী কৃষ্ণকে জিজ্ঞেস করল, কানাইয়া ও কানাইয়া, তোমার বাঁশির সুরে এমন কি জাদু আছে যে শুনলেই সব গোপী ঘর বাড়ি ছেড়ে ছুটে আসে? কৃষ্ণ মুচকি এসে পিস পিস করে বললেন, আরে দূর, বাঁশিতে কোনো জাদু নেই। আসলে আমি বাঁশি বাজানো শুরু করলেই ওদের মনে পড়ে যায় যে আমি এবার ওদের হাঁড়ি থেকে মাখন চুরি করতে যাব, তাই মাখন বাজাতে ওরা সব কাজ ফেলে ছুটে আসে। কোচকাটি কোচমিঠি সঙ্গে আরবি। আর এই মুহূর্তে ওহো, এই মুহূর্তে কৃষ্ণা কটেজ মুভি থেকে সেই গান শোনা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শহরের ইতি কথা,
3: দেশের সেরা সেরা সেরা সেরা রেল ডিভিশনের তালিকা কিন্তু প্রথম দশে রয়েছে আমাদের কলকাতার শিয়ালদা। রেল সূত্রে জানা গিয়েছে 2025-26 অর্থবর্ষে শিয়ালদহ ডিভিশন সাম্প্রতিক সময়ের মধ্যে একবারে নজির গড়েছে, নজির গড়ে 81 crore যাত্রী বহন করেছে। বাউন একবার কোটি কোটি মানুষ, হ্যাঁ, শিয়ালদা থেকে কিন্তু যাতায়াত করেছেন। বাউ, একই সঙ্গে মেল, এক্সপ্রেস এবং শহরতলির লোকাল ট্রেনের যত রকম ওই যে টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা না, সেখানেও কিন্তু প্রায় 95% ক্ষেত্রে কিন্তু অ্যাকিউরেসি দেখিয়েছেন। ভাবুন একবার, 95% ক্ষেত্রে কিন্তু অ্যাকিউরেসি দেখিয়েছে। কর্মদক্ষতা এবং যাত্রী নিরাপত্তার প্রশ্নে রেলওয়ে বোর্ডের দক্ষতা সূচকে শিয়ালদা ডিভিশন সারা দেশের মধ্যে 10th পজিশন পেয়েছে। ভাবুন একবার, ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার জন্য শিয়ালদা, শিয়ালদার মানুষজন, শিয়ালদায় যারা সব দপ্তর সামলাচ্ছেন তাদের জন্য, ওহো হো, আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, আমরা একটা গান শুনে দিতে পারি। কোন গান বলো তো?
4: একটু পুরোনো গান, একটু ফ্ল্যাশব্যাকে চলে গিয়ে আজ জন্মাষ্টমীর দিনে সেই গানটা আমরা শুনিয়ে দিতেই পারি।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু না, মোটেই কোনো কথা নয়, বরং একেবারে সরাসরি চলে যাওয়া গান বিলান্তিতে। আমাদের বন্ধুর রিকোয়েস্ট, কোন বন্ধু রয়েছে, কোন বন্ধু রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা কিন্তু জানিয়ে দেওয়ার পালা। সৌভিক সরকার, খুব তোমাকে দরকার। কসবাহালতু থেকে MSS পাঠিয়েছে, কলোনিয়াল কাজিনস থেকে কোন গানটা শুনতে চাইছে আমাদের বন্ধু সৌভিক। ওকে ওকে, কৃষ্ণা কৃষ্ণা

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ভেরি ভেরি নাইস টপিক। আমি কিন্তু জন্মাষ্টমীতে মায়ের হাতের, হ্যাঁ মায়ের হাতের তৈরি গরম গরম, ওকে ওকে, এই ফালির বড়া কি না, ওটা তালের বড়া হবে, তালের বড়া খেতে ভীষণ ভীষণ লাইক করি, ওকে। তুমিও কিন্তু আসবে প্লিজ। সোমনাথ কিন্তু এমনটাই লিখে পাঠিয়েছে দম দম ক্যান্টনমেন্ট থেকে, দম মার দম। তারপর কি হবে, কবি খুশি কবি গম, রাইট রাইট রাইট, ওকে। এই মুহূর্তে কার মেসেজ, অর্জুন লিখেছে তামিলনাড়ু থেকে, দাদা এখানে খুবই বৃষ্টি হচ্ছে তাই গানটি শুনতে ইচ্ছে করছে, কোন গান বস? কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির পক্ষ, আহাহা, 1940 আ লাভ স্টোরি, রিম জিম রিম জিম, ওকে রাইট, শুনিয়ে দেবে, ডেফিনেটলি শুনিয়ে দেবে এই গান আজ আমাদের বন্ধু অর্জুনকে, সেই সঙ্গে আপনাদেরও। ডিয়ার আরপি, ডিয়ার আরপি কাকু কাকু, আজ কিন্তু গান বিলান্তিতে, ওকে, বাবুল সুপ্রিয়র গান শোনালে খুব খুব খুব খুশি হব। হাওড়া বাঁকড়া থেকে, হাওড়া বাঁকড়া বাদামতলা থেকে শেখ লতিফ উদ্দিন,
4: ওকে ভাইপো, তোমাকে শোনানোর চেষ্টা করব। কাকু যখন বলেছে তুমি তুমি ভাইপোকে এরো তালে বড়টা খাইয়ে দাও, তারপর ঠিক শুনিয়ে দেবে,
3: ওকে। শেখ লতিফ উদ্দিন এমনটা রিকোয়েস্ট পাঠিয়েছে, লালমোহন কি লিখেছে জালারসি বৌপাচার হাওড়া থেকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আজ জন্মাষ্টমী তাই গিন্নি অজন্তা, ওরে বাবা ইলোরা নয় বুঝি, নাকি ইলোরা তোমার শালীর নাম হতেই পারে, গিন্নি অজন্তা, সঙ্গে দুই মেয়ে বাল গোপালের পুজোর আয়োজনে ব্যস্ত, পুজো সম্পূর্ণ হলে আর পেয়ে তোমার জন্য প্রসাদ পাঠাবো, তালের নাড়ু তিলের নাড়ু নারকেল নাড়ু আর ফল, হরে কৃষ্ণ
4: হরে কৃষ্ণ লালুবা,
3: না না না লালুদা লালমোহন, ওকে। আপনি পাঠিয়ে দিন মেসেজ 9903653992 তে, আজ জন্মাষ্টমী, আর সেই জন্মাষ্টমী ঘিরে কত কিছু আয়োজন, আপনি বাল গোপালকে কিভাবে দেখেন, ছোট মুচকে যাকে আদর করতে ইচ্ছে করে তেমন করে ভাবেন, নাকি বন্ধু সখা ওই যে কার্টুন মুভিগুলোতে যেমন দেখা যায়, নাকি আমাদের সেই গীতার উপদেশদাতা, নাকি একেবারে অভিভাবক সুলভ ভঙ্গিতে তাকে দেখে থাকেন, আপনার পছন্দ আপনার ফিলিংস আপনার দেখার দৃষ্টি ভঙ্গে শেয়ার করতে পারেন আজ 9903653992 তে। আর এই মুহূর্তে বেশ করেছি বেশ করেছি,
5: কি করেছি,
3: যা করার হয় তাই করেছি, সান এবং আকৃতি কক্কর তেমনটাইতে বলতে চাইছেন এফ এম রেইনবোর নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি।
4: অর্জুন রিকোয়েস্ট ছিল আর সেখানে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, সে শুনতে চাইছে রিমঝিম রিমঝিম, সেই গান তার চাওয়াকে উপেক্ষা করবে আর কি?
5: কবি নেই, সে সাধ্যও নেই।

এই গানটা অরিজিনালটা যদি শুনিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে, তাহলে কেমন হবে? চলুন আমরা একটু কাজ করি, বরং আমরা অরিজিনাল গানটা যেটা হিন্দি সং সেটা এই মুহূর্তে একটুখানি শুনেই নিই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গুড মর্নিং আরপি, আজ জন্মাষ্টমীর দিনে আপনাকে এবং সকল বন্ধুদের জানে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা মাগো। পাশের বাড়িতে আজ কিন্তু ধুমধাম করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, সেখানেই সারাদিন। তবে আগে থেকেই তালের ফুরুলি খাওয়া আরম্ভ হয়ে গেছে, আপনার জন্য রাখা আছে, যখন খুশি চলে আসবেন। নিবিতে এমন টেলিকে পাঠিয়েছে এবং সেই সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনতে চেয়েছে আজ সকালবেলায়। না, কোনোভাবেই সম্ভব নয়। ওকে, এটা কে পাঠিয়েছে? নিবেদিতা সেন, সেন শেষন।
3: বড়জতা সেনের বড়দি নয়, ছোটদি মেসি, চুটকি দি
2: হতেই পারে। কোথেকে? শেওড়াফুলি থেকে। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? আমি কৃষ্ণকে কোনো একটি সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ করে দেখি না, আমি তাকে দেখি আমার পথ নির্দেশক হিসেবে। যেমন মহাভারতের কঠিন সময়ে অর্জুন যখন দ্বিধা ভয় আর সংশয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, তখন কৃষ্ণ তার সারথি হয়ে শুধু রথ চালানি জীবনের পথ দেখিয়েছিলেন। ঠিক তেমনই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমি কৃষ্ণকে আমার নীরব সারথি মনে করি। কখনো ভুল পথে গেলে তিনি বিবেক হয়ে সতর্ক করেন, কখনো ভেঙে পড়লে সামলে দেন, সাহস দেন, আর কখনো সিদ্ধান্তহীন তাই পথ দেখান। তাই আমার কাছে কৃষ্ণ শুধু পূজোর দেবতা নন, তিনি জীবন যুদ্ধের, হ্যাঁ জীবন যুদ্ধের পথপ্রদর্শক, আমার অন্তরের সারথি। এমনটাই লিখে পাঠিয়েছে, এমনটাই লিখে পাঠিয়েছে কে? সৌভিকে ঢাকুরিয়া থেকে। ওয়াও, থ্যাংক ইউ। আরে ভাই, তোমার জীবন দর্শন যেন আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। দারুণ দারুণ দারুণ, ফাড়াফাটি, জাস্ট ফাড়াফাটি।
3: হে ভগবান, হে ভগবান, মুখ তুলে চাও।
2: বন্ধু আরপি, যেন তোমার স্তুতি বন্দনা আজই শোনাই। ওকে, গুড মর্নিং আরপি, আরপি, আরপি। নাড়ু গোপালকে আমি আমার বন্ধু বলেই মনে করি, আমরা দুজনে একসঙ্গে পথ চলি। সুভাষ এমনটি লিখে পাঠিয়েছে উত্তর বাউলি থেকে। আহা, উত্তর দাও প্রভু, উত্তর দাও। বার্নপুর নদিয়া থেকে রজতকে লিখেছে, গুড মর্নিং দাদা, আজ জন্মাষ্টমী, আজ বাড়িতে হয়তো তালের বড়া বিকেন। হয়তো বলছো কেন, তুমি তাল আনলেই তো তাল সে তাল মিলা, ডেফিনেটলি হবে, পুজো হবে, এমনি সাধারণ পুজো, তালের বড়া ছাড়া জমবে না, আজকের দিনে জমবে না। রজত কিন্তু ঠিক ঠিক জানে এবং ঠিক ঠিক ভাবে তাদের বাড়িতে তালের পড়া আহা হবে না, তা কিন্তু হবে না। ওদিকে উঠছে জেগে সকালগুলো যারা সবেমাত্র হাই গোল, আজকে জন্মাষ্টমী শুভেচ্ছা, ওকে গুড মর্নিং সকলকে। হ্যাঁ, তাদেরও কিন্তু এই গান।

0: শুনুন শুনুন শুনুন, শ্রেয়া ঘোষাল বলছেন তার বাড়িতে যান, আমার বাড়িতে আসবেন না, তালির বড়ে কম পড়ে যাবে না, সবাই চলে আয়। আর যদি চলে আসে তাহলে কী হবে? যা তা কাণ্ড, না না না না না, সবাই আসবেন না, বরং মেসেজ পাঠান 9903653992।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: প্রচুর প্রচুর মেসেজ জমে গিয়েছে, আর সেগুলো কিন্তু রিলিজ করতে হবে, মুক্তি দিতে হবে। ওকে, শুভ মুক্তির পথে আজ শুক্রবার। যেমন ফিল্ম যেমন রিলিজ করে, আপনার মেসেজগুলো কিন্তু আজ রিলিজ করবে ডেফিনেটলি। 9903659992 হতে পাঠানো মেসেজগুলো দেখা যাক, দু একটা তো পড়েই ফেলি একেবারে। নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টার একেবারে কাছাকাছি সময়ে মৈনাক পাঠিয়েছে, ওয়াও, লম্বা মেসেজ পাঠিয়ে, কিন্তু দারুণ মেসেজ পাঠায়, দারুণ মেসেজ করে। গুড মর্নিং, গুড মর্নিং আরপিতা, জন্মাষ্টমীর শুভেচ্ছা নিয়ে গোপালের হাত ধরি। মা আসছেন এই তো জাস্ট কিছুদিন পরই। যারা অন্য রাজ্যে বা প্রবাসে থাকেন তাদের কিন্তু মন উঠছে হাওয়ায়, হাওয়ায় মিঠাইয়ের মতো একেবারে মন উঠছে। ওকে, জন্মাষ্টমীর দিনে ঠাকুরের হাতের নাড়ু হতো, পাড়ার সবাই আসতো, একটা ছোটোখাটো মেলা বসে যেত মফস্বলের বাড়িতে। তখন আলাপ হতো ঠোঁটে মনে, মুঠো ফোনে নয়। ঠাকুমা আজ নেই, হয়তো আমরাই শেষ প্রজন্ম যারা ঝুলন সাজিয়েছি, চিঠি লিখেছি, পাড়ার মোড়ে প্রথম প্রেমের জন্য ওয়েট করেছি, এখন ঝুলন দেখি, ছোট ছোট বাড়ি দেখি এরোপ্লেন থেকে। ওকে, আমার শহর, আমার সন্তান যেন থাকে নিজের শহরে নিজের আনন্দে, শুধু আর্থিক কারণে যেন তাকে পরিযায়ী না হতে হয়, সেই চেষ্টা সেই প্রার্থনা আমার থাকবে গোপালের কাছে। তোমার জন্মাষ্টমীর স্মৃতি নিয়ে কিছু বলো, জমিয়ে প্রোগ্রাম শুনছে চায়ের চুমুক দিতে দিতে। এক মেঘলার সকালে কোয়ার্টারে ব্যালকনিতে বসে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছে আমাদের বন্ধু মৈনাক সিকিম থেকে। আচ্ছা মৈনাক, আমার যদি কাছাকাছি থাকতো তাহলে কিন্তু তার পেছনে আমি না লিখে আমি পারতাম না। মইয়ের ওপর নাক, মইয়ের ওপর নাক, মৈনাক, এই মৈনাক, এই দুম করে আমার নাকে ঘুষিটা মারলে কেন? হ্যাঁ, ওখান থেকে মইয়ের ওপর নাক বলেছি বলে। ওকে, ক্ষমা কেন না করে দিও, তোমাকে দুর্দান্ত একটা ফাটাফাটি একটা গান শুনিয়ে দিচ্ছে আর কি। অত বেশি রাগ করো না, প্লিজ বেশি রাগ করো না মৈনাক।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোররাতে ভারতের প্রথম জিওসিনক্রোনাস কক্ষপথের ইমেজিং স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে, এই ইমেজিং স্যাটেলাইটটি রিয়েল টাইম বা তাৎক্ষণিক ছবি সরবরাহ করবে এবং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে দেশকে সহায়তা করবে। এই সফল উৎক্ষেপণের জন্য ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259। এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলায়। এখান থেকে উদ্ধার হয়েছে 355টি দেহ। এদিকে নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত 2টি বিমানে করে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। বাতিল করা হয় দার্জিলিং মেল গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। কেবলমাত্র ঘুর পথে চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। আজও বাতিল রয়েছে বন্দে ভারত, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন। সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ। রাজ্যের 1,500-এর বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়ম ধরা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, খাদ্য সুরক্ষা অভিযানের অঙ্গ হিসেবে 1,730টি খাবারের দোকান বা খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে খাবারের মান পরীক্ষা করা হয়। তার মধ্যে অন্তত 1,525টিতে অনিয়ম ধরা পড়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
4: FM রেইনবোতে। 3-3, 3-3, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
5: আপনি ভক্ত, আমি ভক্ত, আমরা অনেকেই অনেকেই অনেকেই অনেকেই ভক্ত, আর সেই তিনিও কিন্তু ভক্ত ছিলেন, হ্যাঁ, কৃষ্ণের, সেই কৃষ্ণ আরাধনায় যিনি নিজেকে সঁপে দিয়েছিলেন, আর তাকে ঘিরে সেই মুভি, সেই মুভির গান আপনার কর্ণে, আপনার কানে শুধুমাত্র 107 এ। লহ গৌরাঙ্গের নামে সেই মুভির গান অরিজিতের কণ্ঠে।

FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। আজ স্পেশাল ডে জন্মাষ্টমী, আর সেই কারণে কিন্তু 3-1 গানের হ্যাট্রিকে কিন্তু স্পেশালিটি রয়েছে। কি বলুন তো, ওই একই মুভির গান লহ গৌরাঙ্গের নাম রে, সেই মুভির গান আবারও কিন্তু আপনার কানে পদ্মপলাশের কণ্ঠে।

0: FM Rainbow Tee, Tine Ke Teen, Tine Ke Teen, Gaaner Hat-Trick, Gaaner Hat-Trick.
1: হ্যাট্রিক সেই মুভির গানেও কিন্তু হ্যাঁ শ্রেয়া ঘোষালের কণ্ঠে লুকোচুরি খেলা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: मंगलयान इंसर्शन में मास ऑर्बिट सक्सेसफुल सर।
1: पूरी दुनिया से कहो कॉपी दास।
2: সাবাসিয়া ইস্টোর জন্য এই সাবাসিয়ার কোনো কোনো কমতি নেই আমাদের পক্ষ থেকে, এফএম রেইনবোর পক্ষ থেকে, আকাশবাণীর পক্ষ থেকে। বছরের শুরু থেকেই তো মহাকাশ অভিযানে বড় ধাক্কা খেয়েছিল ইসরো। পিএসএলভি C-62 রকেটের মাধ্যমে 16টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়, কিন্তু মহাকাশে চিরতরে হারিয়ে গিয়েছে সেই 16টি উপগ্রহ। এবার সেই ধাক্কা সামলে দারুণ দারুণ কামব্যাক করেছে আমাদের দেশের মহাকাশ গবেষণা সংস্থা। আজ ভোর রাতে গোটা দেশ যখন ঘুমে ডুবে রয়েছে, তখনই কিন্তু জিএসএলভি F-17 EOS-0.5 এর সফল উৎক্ষেপণ করেছে ইসরো। সফলভাবে নিজের কক্ষপথে একেবারে জায়গা করে দিয়েছে এই উপগ্রহটিকে। এই প্রথমবার জিও সিনক্রোনাস অরবিট থেকে পৃথিবী পর্যবেক্ষণ করবে ভারতীয় স্যাটেলাইট EOS-0.5 উপগ্রহের মাধ্যমে। নানা কোণ থেকে পৃথিবীর ছবি তোলে যাবে রিয়েল টাইম এই ছবির মাধ্যমে। যেমন প্রাকৃতিক বিপর্যয়ের আগাম সংকেত পাওয়া যাবে, তেমনি কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পাবো। কৃষি ওয়েদার সম্পর্কিত তথ্য কিন্তু সংগ্রহ করা যাবে এই ছবি থেকে। অতএব ইসরোর জন্য আমাদের কুর্নিশ, আমাদের সাবাসিয়া, আমাদের আনন্দ, আমাদের অভিবাদন, না কোনোটারই কিন্তু শেষ নেই। এগিয়ে যাও ইসরো, থ্যাংকস টু ইসরোস সায়েন্টিস্ট।

0: রিয়েলি মন্ত্র বলতে চার জিতে ফিরে আসা। আর সেই কাণ্ড কিন্তু করে দেখেছেন, বর করে কোথায় কি করেছে, বন্যাকে তোড়াই কেয়ার করে গির্জার ভিতর কোমর জলে কিন্তু বিয়ে করেছেন বর করে। জল আর জল্পনা মিলেমিশে দুই একাকার ঘটনা। আর পি যখন জানাবে না, তখন আপনার চক্ষু একেবারে চড়ক গাছে উঠবে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: জল আর জল্পনা দুটোই কিন্তু মিশে একেবারে একাকার হয়ে গেছে। বাইরের দুনিয়ায় তখন অজোর ধারায় বৃষ্টি চলছে, চারিদিকে জল থই থই। কিন্তু তারা দুজনের তারা দুজনে কিন্তু স্থির করে রেখেছেন বিয়েটা কিন্তু করতেই হবে এবং শুভ লগ্নেই করতে হবে। প্রাকৃতিক দুর্যোগকে বুড়ো আগুল দেখিয়ে কোমর জল দিঘি তারা পা বাড়িয়েছেন জীবনের নতুন ইনিংসে। কি সিনেমাটিক মনে হচ্ছে? হতেই পারে। ঘটনাস্থল কোথায় বলুন তো? একেবারে ফিলিপিন্স। না, আমাদের দেশে নয়, একেবারে ফিলিপিন্সে। জায়গাটি ম্যানিলার উত্তর অঞ্চলে, হাডো নয়। টানা এক মাসের অতিবৃষ্টিতে পুরো এলাকা যখন জলে ভাসছে, তখন কিন্তু স্থানীয় সেন্ট জন দ্য ব্যাপটিস্ট চার্চের চেহারাটা হয়েছিল দেখার মতো। ভেতরে একেবারে থই থই করছে গঙ্গার জল। চার্চ কর্তৃপক্ষ অবশ্য বরকনেকে বিনীত অনুরোধ জানিয়েছিলেন, বিয়েটা আপাতত মুলতুবি রাখুন, এই এত জলের মধ্যে, জলকাণ্ডের মধ্যে আপনাদের জলপুরীদের প্রেম সেটা কি সম্ভব নাকি? কিন্তু প্রেম যে নাচোর বান্দা, তাকে আটকায় সাধিকার। বর গিলেস চিকো এবং কোণে লেইয়ান লিয়া যা গালং মুখের উপর জানিয়ে দিয়েছিলেন, না জলই ভেসে যাক গোটা পৃথিবী, কিন্তু মালা বদল আমরা করবই করবো। যেমন কথা তেমনই সাজ। কোনে নিজের দুধ সাদা লম্বা গাউনটি সামান্য কেটে ছোট করলেন, যাতে জলে পড়ে হাবুডুবু খেতে না হয়। তারপর একটা উঁচু রিক্সায় চড়ে শটান চার্চের সামনে হাজির। এরপর যা হয় আসল অ্যাডভেঞ্চার। কোনের হাতে ফুলের তোড়া, পরনে ভারী গাউন, হাঁটার পথটা তো সহজ নয় কারণ জলের মধ্যেও জলতে গিয়ে। তারপরে কিন্তু যদি দং হৃদয়ং, না এই মন্ত্র ডেফিনেটলি পড়েননি, তারা তাদের মতো করে বিয়ে করেছেন। কিন্তু তাদের এই যে ইচ্ছে, এই যে জেদ, এই যে শুভ লগ্নেই বিয়েটা সেরে ফেলা, আহা, হ্যাটস অফ কোরনিস আরপির পক্ষ থেকে। আর তাদের জন্য আহা এই গানটা, ডেফিনেটলি এই গানটা
3: কে বলবেন, পাত্রী বলবেন
0: বরকে।

রিয়েলি রিয়েলি সে লক্ষ্মী কিন্তু এসেছে। কত বছর বাদে বলুন তো পরিবারে? 200 বছর বাদে, 200 ইয়ার। বাপরে বাপ, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ রিয়েলি কিন্তু তাই, অন্তত অন্তত রিপোর্ট তেমনটাই বলছে যে 200 বছর বাদে লক্ষ্মী এলো ঘরে। আর সেই লক্ষ্মী আসার পর বাদ ভাগা উচ্ছ্বাস, সেই কারণে কিন্তু এলাহি আয়োজন দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। 4 প্রজন্ম পর বাড়িতে কন্যার সন্তান আগমনে আনন্দের বাঁধ ভেঙেছে বীর জেলার দহিফলে পরিবারের। 7 করে মেয়ের নাম রাখা হয়েছে গার্গি। রাইট রাইট, মানে সেই যে অপালা, ওরে বাপরে, আমারও আমার কিন্তু ইচ্ছেগুলো, আমার চাওয়াগুলো কিন্তু বাদ কোনোভাবেই মানছে না সেই গার্গি। ওকে ওকে ওকে, তো যাই হোক, 7 করে মেয়ের নাম রাখা হয়েছে গার্গি, কন্যা সন্তান হয়েছে। জানার পরই কিন্তু মা এবং সদ্যজাত মেয়েকে স্বাগত জানাতে এলাহি ব্যবস্থা হয়েছে। সেই মতো হাসপাতাল থেকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চেপে ঘরে এসেছে গার্গি। রাস্তায় ঢাক ঢোল বাজিয়ে শোভাযাত্রা করে কন্যা রত্ন প্রাপ্তির কথা সকলকে জানান দিয়েছে পরিবারটি। গার্গির দাদু লেম্বাজি দহিফলে নাতনিকে বাড়িতে নিয়ে আসার সময় একেবারে ইমোশনাল হয়ে পড়েছিলেন। তিনি বলেন, পরিবারে একটি মেয়ের জন্ম হওয়া অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এত বছর ধরে পরিবারে মেয়ে সন্তান না থাকার যে আক্ষেপ ছিল, গার্গির জন্মে কিন্তু সেই আক্ষেপ পূরণ হয়েছে। আরও বলেন, তার 2 পুত্রবধূকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। আজ গান বাজনা এবং নাচের তালে রথে চড়িয়ে নাতনিকে বাড়ি আনতে পেরে তিনি কিন্তু অত্যন্ত আনন্দিত। আর গার্গির দিদা, তিনি কি বলছেন, তিনি বলছেন অর্থাৎ সুরেখা দহিফলে, তিনি বলেছেন যে হাসপাতাল থাকাকালীন কিন্তু পরিবার সিদ্ধান্ত নিয়েছিল নবজাতককে ধুমধাম করে বরণ করা হবে। তিনি বলেছেন, আজ আমাদের ঘরে লক্ষ্মীর আগমন করেছে, এতে যার পর নাই আমরা আনন্দিত আনন্দিত আনন্দিত। অতএব লক্ষ্মী ছেলে সেই মুভির গান হয়ে যাক, আপনার কানে পৌঁছে যাক 107 এর মাধ্যমে।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Kaane Bajuk on a radio. Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: Shunchen. Namaskar Kolkata. Namaskar Kolkata. 107 FM Rainbow Te. Namaskar Kolkata. Namaskar Kolkata.
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। প্রচুর প্রচুর প্রচুর মেসেজ জমা হয়ে রয়েছে, সেগুলো কিন্তু যতটা সম্ভব শুনিয়ে দেওয়ার চেষ্টা। অনুপ জলটার কণ্ঠে গোপালকে ধরে বেঁধে রাখিস না, ধরে বেঁধে রাখিস না, সেই গান শুনিয়ে দিয়েছে আর পি।
4: উৎপল, তুমি পরে টিউন করেছ,
3: বিহার থেকে মেসেজ পাঠিয়েছিল উৎপল। ওকে, থ্যাংক ইউ। গান বিলান্তি ছবির নাম হয়ে যায় কৃষ্ণ গান, যশোমতী মাইয়া, সে বলি নন্দলালা, শিল্পী লতা মঙ্গেশকর, ইত্যাদি ইত্যাদি লিখেছে আমাদের বন্ধু অমল খানা, রুদ্রপুর ডোমচুর, হাওড়া থেকে। এই গানটা কিন্তু শুনিয়ে দিয়েছে আর পি একেবারে ভোড়াইতে, অতএব আর কিন্তু রিপিট নয়। ওকে, সত্যম শিবম সুন্দরম, হ্যাঁ সেই বমির গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড মর্নিং আর পি ভাই, আজ জন্মাষ্টমীতে আপনাকে এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের যে জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম। আমার পালায় জন্ম অশৌচ হয়েছে, মানে বাচ্চা জন্ম নিয়েছে। ওকে ওকে, তাই আমাদের বাড়িতে পুজো হবে, ঠাকুর মশাই পুজো করবে, নিজেরা কিচ্ছু করতে পারবো না। দীপক, দীপক কিন্তু এমনটাই লিখেছে, কিন্তু আরে ভাই বাচ্চা, আচ্ছা বাচ্চা কাচ্চা, সে তো এসছে নিজেই তো, গোপাল কিংবা গোপালি, আহা সেটা তো ভাবো একবার। অতএব যেমন তেমন নয়, একেবারে গোপালকে হাজির করিয়ে তোমরা পুজো করছো, ভাই রূপে দেখলে কেড়ে নিয়ে খেয়ে নিয়ে যাবে। ওকে ওকে, মানে শর্মিষা লিখেছে যে যদি আমি গোপালকে, বাল গোপালকে, কৃষ্ণকে ভাই রূপে দেখি তাহলে আমার খাবার দাবার সব কেড়ে নিয়ে খেয়ে ফেলবে। ওকে, কৃষ্ণা হ্যায়, কৃষ্ণা কটেজ থেকে কৃষ্ণা হ্যায়। কৃষ্ণা কটেজের মুভির গান কিন্তু অলরেডি শুনিয়ে দিয়েছে আর পি। ওকে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা মেসেজ পাঠিয়েছে সাঁকরাইল হাওড়া থেকে। যাদবেন্দ্রবাবু কী মেসেজ পাঠিয়েছে

0: ওকে আজ আমাদের গ্রামের বাড়িতে সকালে এবং রাত্রে নানান উপাচারে নানান ফল, মিষ্টি ভোগ, নারকেল নাড়ু, তিলের নাড়ু, তালের বড় সহ নানান পদ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো হবে। আমার গ্রামের বাড়িতে আপনাদের সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানালাম।
1: ঠিকানা দেননি, কি করে যাবো গো?
0: যাদবেন্দ্র পর্ডা এমনটি বাড়িছেন কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিকাশ কি লিখেছে? বিকাশ রঞ্জন দাস, যাদবপুর বিজয়গড় থেকে। আমাদের বাড়িতে একজন পুঁচকে গোপাল আছেন, তিনি বাড়ির একজন সদস্য। আজ ওনার জন্মদিনে প্রতি বছরের মতো এবারও কিন্তু তাকে তালের বড়া এবং মালপো ভোগ দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ বিকাশবাবু।
1: আমরাও তো প্রসাদ পাবো। বাবা যাও না, ও মামা যাও না, ও পিসি যাও না,
0: এমনটা কিন্তু বলবো। অতএব হাতে কিন্তু মালপো পড়বেই পড়বে, এমনটা বলতে বলতে দিওয়ানা বানাইছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: এই মুহূর্তে আরোগিত আরোগিত আপনাদের পাঠানো মেসেজ 9903658992 তে, যেগুলি জাস্ট জমে রয়েছে পুরো ক্ষীরের মতো, ননির মতো, মাখনের মতো আজ জন্মাষ্টমীর দিনে। ওকে ওকে, হ্যালো আরপি, হ্যালো আরপি, গান বিলন্তি রিকোয়েস্ট করেছে না, ফুলবিশি অ্যান্ড এডওয়ার্ড মুভির সেই গান
4: অনেকবার শুনিয়েছি, অনেকবার শুনিয়েছি। ওকে,
3: সোমনাথের রিকোয়েস্ট না হয় অন্য কোনো দিন ডাকবে আরপি, নো প্রবলেম, নো প্রবলেম। নমস্কার দাদা সুপ্রভাত, আজকে বলাইতে শ্রীকৃষ্ণের কথা এবং জন্মাষ্টমী উপলক্ষে ফেলে আসা আনন্দের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিলেন, তাই ধন্যবাদ আপনাকে। এবার বিষয় বলি, শ্রীকৃষ্ণের চরণে শত করে প্রণাম জানিয়ে একথাই বলবো, শ্রীকৃষ্ণ শুধু আমার শিক্ষক নয়, গোটা জীব জগতে প্রধান এবং মহান শিক্ষক শ্রীকৃষ্ণ। তাই পৃথিবীর শান্তি বজায় এবং বসুন্ধরাকে সুস্থ রাখতে শ্রীকৃষ্ণের কথা ও বাণী আজও আজও আজও ভীষণ প্রাসঙ্গিক, এমনটা লিখে পাঠিয়েছে কৃষ্ণেন্দু বিশ্বাস ভাইরডাঙ্গা রানাঘাট থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি সেই আদর্শ মেনে চলছো, তার জন্য আরও অনেক বেশি আন্তরিক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। মাধাই বহর ঘোষপাড়া থেকে কি লিখেছে, শুভ জন্মাষ্টমীর ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য জানলাম, আমি গোপাল কৃষ্ণকে যে চোখে দেখব চোর হিসেবে দেখব, কারণ ছোটবেলার গোপাল যেভাবে গোয়ালাদের মাখন চুরি করে খেত তাতে পুরোবাসীরা

0: অতিষ্ঠ হয়ে যেত আর গোপালের মায়ের কাছে নালিশ জানাতো। তাই দেখে গোপাল আড়াল থেকে পিক পিক করে হাসতো, কিরকম দুষ্টু চোর বলুন তো। তারপর তো কৃষ্ণ হয়ে রাধিকার মন চুরি, এরপর ১৬০০ গোপিনীর মন চুরি করা কৃষ্ণকে চোর উপাধি ছাড়া আর কী বা দিতে পারি আমরা? আসলে চোরে চোরে চোরে চোরে মাস্তু তো ভাই। তবে আজ আমি কৃষ্ণা গোপালকে রেডিমেড খাবার দেবো, দোকান থেকে কেনা নারকেল নাড়ু, তালের বড়া আর অল্প একটু মাখন উৎসর্গ করব কৃষ্ণ গোপালের নামে। আর এমন কাণ্ড করবে মাধাই বহরু ঘোষ পাড়া থেকে,
1: চোরে চোরে মাস্তু তো ভাই তো না
0: জাস্ট জমে গেছে। মানে মাধাই নিজেই বুঝতে পারছেন তার কত শো গোপিনী রয়েছে, সেটাই তো হচ্ছে দেখার। ওকে ওকে, এই মুহূর্তে আকার মেসেজ রয়েছে আমাদের বন্ধু রয়েছে এই মুহূর্তে মেসেজ নিয়ে, শঙ্কর বারাসাত থেকে কি লিখেছে, মোহন মাসি বাজানে ওয়ালা নন্দলালা মাখন চোর শ্রী ভগবত গীতা উদ্গাতা শ্রীকৃষ্ণ সকামোর, এমন কোট বুদ্ধিধারী প্রাণের বিশ্বপ্রেমিক তার মতো চরিত্র গঠনে চলেছি মোরা ঠিক, কৃষ্ণমোদের ভারতাত্মা ভক্তের ভগবান পতিত পাবন শ্রী বাসুদেব সকল প্রাণের প্রাণ, তাই কৃষ্ণমোদের খেলার সাথে তাকে নিয়ে চলা শুরু, জয় রমণী রঞ্জন প্রিয়, জয় হো মহাগুরু, আহা লাস্ট দুটো লাইন ফাটাফাটি, জয় রমণী রঞ্জন প্রিয়, জয় হো মহাগুরু। ওকে ওকে, শঙ্করের এত সুন্দর মেসেজ। ওকে, এই মুহূর্তে কার মেসেজ, নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন, কি লিখেছেন, শুভ সকাল, ওকে ওকে ইত্যাদি ইত্যাদি লিখেছেন। যাই হোক, সুখেন্দু ঘোষ কি লিখেছেন, লিখেছেন
1: গোপাল অতি শুভ ছেলে, সেই বিদ্যাসাগরে পড়া,
0: গোপাল অতি শুভ ছেলে, ছোট্ট ছোট্ট হাত, নাড়ু মাখন দুধ কোথায়, খেটে জোটায় ভাত, পাশের ঘরের ওই গোপাল দেয় না হামাগুড়ি, মা যশোদা খুব খাওয়ায় তাই হয়েছে ভুঁড়ি, সব গোপাল সব যশোদা যদি একই রকম হয়, ডাল মাছ ভাতে গোপালরা সদা পরম সুখে রয়, রাগ নয় প্রতিবাদও নয় বিদ্রোহ নয় মোটে, সব গোপালের ভাগ্যে যেন যশোদা মা জোটে।
1: ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ,
0: এমন সুন্দর আহা লেখার জন্য, ছড়ার জন্য, কবিতার জন্য আর জলপুরীর গানের জন্য আমাকে একটা থ্যাংক ইউ দিন।

0: ভুবনমোহিনী হয়ে তো রীতিমতো গণ্ডগোলটা হলো। ১৬০০ গোপিনী, ওদিকে রাধা, ওরে বাপ রে বাপ, সবটা সামলানো কি চারটিখানি কথা নাকি? না, চারটিখানি কথা নয়, আজকের দিনের এই সেলিব্রেশনও। পিউ বলে পিয়া বলে সেই গান শুনতে শুনতে, আর পি বলছে জয় গুরু, এন জয় গুরু,
1: আর বেশি করে নাড়ু খাবেন,
0: এরও পাঠাবেন বস, জয় গুরু।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,259। এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলায়। নেপালে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত 2টি বিমানে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে 2টি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। এর জেরে আজ বাতিল করা হয়েছে আপ ও ডাউনে চলাচলকারী হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্ষা এক্সপ্রেসের মতো বহু গুরুত্বপূর্ণ ট্রেন। উত্তরবঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। উত্তরবঙ্গগামী বাসের টিকিট অপ্রতুল, কোথাও কোথাও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। ফ্লাইটের টিকিটের চাহিদাও আকাশ ছোঁয়া। যাত্রীদের কিছুটা রেহাই দিতে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। হুগলি জেলার বন্যাপ্রবণ আরামবাগ, খানাকুল, পুরসুড়া, গোঘাট, জাঙ্গিপাড়ায় প্রশাসনের তরফে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বাঁকুড়ার দামোদর পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্লাবন পরিস্থিতি দেখা দিয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আগামী বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে আজ সকালে নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দন 1-2 ও রাধা স্টুডিওতে শুরু হবে উত্তম চলচ্চিত্র উৎসব। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, ভারতের প্রথম জিওসিঙ্ক্রোনাস ইমেজিং স্যাটেলাইট বহনকারী জিএসএলভি F-617 রকেটের সফল উৎক্ষেপণের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী সফল উৎক্ষেপণকে ভারতের মহাকাশ গবেষণার শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং দক্ষতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। রাজ্যে পরিকাঠামোবিহীন অন্তত 450 বিএড কলেজকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। 21 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। গতকাল সাংবাদিক বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় একথা জানান। রাজ্যে 1500 বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়ম ধরা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী শরদত মুখোপাধ্যায় জানিয়েছেন, 1730 খাবারের দোকান বা খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে খাবারের মান পরীক্ষা করা হয়। এর মধ্যে অন্তত 1525টিতে অনিয়ম ধরা পড়েছে। 6টি জলের কারখানা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। ডিএ সমস্যার সমাধানে ফের বৈঠকে বসতে চলেছে রাজ্য। রাজ্যের অর্থ দপ্তর থেকে চিঠি দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সব সংগঠন ও তাদের আইনজীবীদের বিষয়টি জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট গঠিত প্রধান বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধি ও আইনজীবীদের বৈঠক বসবে নতুন দিল্লিতে। শহরে ঐতিহ্যবাহী ট্রাম চালাতে রাজ্যের পরিবহন দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, আধুনিক পদ্ধতিতে কিভাবে রাস্তায় ট্রাম চালানো যায় তার জন্য রাইডস একটি সমীক্ষা চালাবে। মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হিসেবে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজ অসম, মেঘালয়, বিহার, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: It begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন 11:04 হয়ে 11 সেকেন্ড, আর আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। স্টুডিওর এই প্রান্তে আমি আপনার বন্ধু সুদীপ্ত। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে গল্প করব, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা আপনারা সকলেই জানেন, কারণ আজ শুক্রবার। আর প্রতি শুক্রবার ঠিক 11টায় 107 AIR FM রেনবোতে যে বিষয়টি থাকে সেটি হচ্ছেন নজরুল। তো অতএব আজকের যে দু ঘন্টার পরিসর 11টা থেকে 1টা, সেই দু ঘন্টার পরিসরে আমরা কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলব। কী দিক নিয়ে কথা বলবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আলোচনা করব। আর তার সাথে শুনব এমন কিছু গান যেগুলো আমরা খুব বেশি শুনি না। আমি চেষ্টা করেছি সেরকম গান বাছার। অবশ্য এই ব্যাপারটিও আপেক্ষিক, কারণ হয়তো আমার কানে যেটি কম আসে আপনার কানে সেটা বেশি আসতেই পারে। প্রথম গানটি শুরু করা যাক ফেরদৌসী আরআর কণ্ঠে।

কাটায় উঠেছি ধর্ম আফিম নেশা, ধ্বংস করেছি ধর্ম যাজকী পেশা, ভাঙি মন্দির ভাঙি মসজিদ, ভাঙিয়া গির্জা গাহি সঙ্গীত, এক মানবের একই রক্তে মেশা, কে শুনিবে আর ভজনালয়ের রেশা। বা পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খেরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। বা গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। তো মানবতার কথা সত্য সুন্দর তাঁর পূজারি নজরুল, তিনি বারবার মানবতার জয়গান গেয়েছেন। এবং যে গানটি কি অনন্য সুন্দর যে গান, এবং এই গানটিকে প্রথম বেছে নিলাম কারণ আজ জন্মাষ্টমী। এবং এই যে ভক্তিমূলক গানের যে ধারা, সে শ্যামা সঙ্গীত হোক বা অন্য ভক্তিমূলক গান, সেখানেও কিন্তু কাজী নজরুল অপ্রতিরোধ্য। তাকে কম গঞ্জনা কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি, যেহেতু মানুষ মানুষের যে ভেদাভেদ, তাতে ধর্মে ধর্মে যে ভিন্নতা, সেখানে একসময় নজরুলকে, যেহেতু তিনি ছিলেন মুসলমান, তাকে অনেক, যে তিনি হিন্দু দেবদেবীদের নিয়ে গান লিখছেন গান গাইছেন, সেজন্য গোঁড়া মুসলিমরা যেভাবে তাকে সমালোচনা করেছে, গোঁড়া হিন্দুরা তারাও সমালোচনা করেছে নজরুলের। কিন্তু নজরুল এসব কিছুর অনেক উপরে ছিলেন। তিনি সাম্যের গান গেয়েছেন, তিনি মন্দির মসজিদ গির্জার মধ্যে ঈশ্বর চেতনাকে আটকে রাখেননি, তিনি তার ঊর্ধ্বে মানবতার জয় গান গেয়েছেন, তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। চলে যাব আমরা পরবর্তী গানে ধীরেন বোসের কণ্ঠে।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে নজরুলের গানের যে ভ্যারাইটি, নজরুলের গানের যে বৈচিত্র্য, নজরুলের গানের যে বহুমুখী ধারা সে সম্পর্কে দেখুন কি অনায়াস ভঙ্গিমায় নজরুল, কাজী নজরুল ইসলাম তিনি যেমন ভক্তি গীতি লিখেছেন, তিনি যেমন শ্যামাসঙ্গীত লিখেছেন, তার গানে এসেছে মাটির সুর। আবার একই সঙ্গে তিনি বাংলা গজল লিখেছেন, তিনি ভজন লিখেছেন। এই যে বহুমুখী স্রোত, বহুমুখী ধারা, তিনি বিপ্লবের গান লিখেছেন, তিনি লেটোর গান লিখেছেন। তো এতগুলো ধারা, এত যে বৈচিত্র্য, আবার তিনি একই সঙ্গে ইসলামী সঙ্গীত লিখেছেন। তার ধানের গানের এই যে বৈচিত্র্য বা যে ধারা, তা কিন্তু বিশ্বে, শুধুমাত্র এদেশে নয়, এদেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে বহু গবেষক তারা বিস্মিত হয়েছেন। আমাদের যে বৃহৎ বাঙালি জনগোষ্ঠী, যাদের সুর তাল লয় জ্ঞান নেই, কেবল আছে সহজ সরল ভাষা বোঝার ক্ষমতা, অনুভব অনুভূতি, হৃদয়ে প্রেম, এবং আমাদের যে মাটি তার সংলগ্ন জীবনবোধ, যা দিয়ে তারা গানের সরস্বতীকে হৃদয়ে ঠাঁই দেয়, এবং তা দিয়ে ওসব মানুষ নজরুল সঙ্গীতের প্রতি সবসময় তাদের অকৃত্রিম অনুরাগ প্রকাশ করে এসেছেন। এবং এখানে, এক্ষেত্রে সাধারণ মানুষের যে আবেগ, সে আবেগের মূলে যে সক্রিয় প্রণোদনা জুগিয়েছে নজরুল সঙ্গীতের সহজ সরল বাণী, তাই যুগে যুগে কালে কালে নজরুল সঙ্গীত, নজরুল গীতি এত জনপ্রিয় হয়েছে। আমরা

করাচি থেকে কলকাতায় ফিরে আসার পর এক যুগের কাব্য, সাহিত্য ও সাধনার পথ থেকে সরে এসে বাঁক বদলে সঙ্গীত জীবনে বাণী ও সুরের সাধনায় নজরুল আত্মমগ্ন হয়েছেন। এই সময়ে কবিতা তাকে একেবারে ছেড়ে গেছে তা নয়, তবে এরপর প্রায় এক যুগ সঙ্গীতেই পরম নিত্যানন্দের সন্ধান করেছেন, নিজেকে নিমগ্ন রেখেছেন। কবিতার মতন বিষয় বৈচিত্র্যে সঙ্গীত ভাবনায়ও মানুষই ছিল নজরুলের আরাধ্য ভাব ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। রবীন্দ্রনাথের পরে বাংলার গানের যে রসগ্রহীতাদের জন্য নবপ্রেরণার যে উৎস এবং তৃপ্তিস্থল, তা ছিল কিন্তু নজরুলের বিষয় বৈচিত্র্যের গান।

অনেকে মনে করেছেন এতে তার কাব্য সাধনার ক্ষতি হয়েছে, অনেকে মনে করেছেন এই কথা যে নজরুল যদি গান না লিখতেন, বিশেষত যারা কবিতা ভালোবাসে, নজরুলের কবিতাকে যারা বেশি ভালোবাসেন, আমিও সেই দলেরই একজন, এমন নয় যে আমি নজরুলের গান ভালোবাসি না, আমি নজরুলের গানেরও ভক্ত, কিন্তু তার থেকেও বেশি নজরুলের কবিতার ভক্ত। নজরুলের কবিতা আমাকে আরও বেশি টেনেছে, সব ক্ষেত্রেই কবিতার প্রতি যেহেতু আমার একটু বেশি প্রেম, তো সেরকম আরও বহু মানুষ ছিলেন যারা মনে করেন, যারা কি বলবো, মানে যারা একটু স্বার্থপর হন যে ইস আরেকটু যদি কবি নজরুলকে বেশি পেতাম। অনেকেই যেমন দীর্ঘশ্বাস ফেলে রবীন্দ্রনাথের সময় বলেন যে গীতিকার বা গীতবিধানের রবীন্দ্রনাথ সঞ্চয়িতার রবীন্দ্রনাথের থেকে আরও বেশি শক্তিশালী। অনেকে মনে করেন, অনেকে মনে করেন যে নজরুল রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতাকে ছাপিয়ে গেছে, কিন্তু একদমই আমার ব্যক্তিগত মত, আমি সেটা মনে করি না। রবীন্দ্রনাথের গানের যে অমোঘ শক্তি, নজরুলের গানের যে অমোঘ শক্তি, তার কাছে আমি নতি স্বীকার করি, তাকে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম করি, কিন্তু কোথাও যেন মনে হয় এটা হতে পারে যে কবিতার প্রতি যে বেশি ভালোবাসা, কবিতার প্রতি যে একটু বেশি অ্যাটাচমেন্ট, সে থেকে হতে পারে যে আমার মনে হয় যে না, রবীন্দ্রনাথ নজরুলের কবিতা আমাকে আরও বেশি টানে, আরও বেশি আকর্ষণ করে। কিন্তু অনেকেই আমার মতন অনেকেই মনে করেছেন যে আরও বেশি হয়তো কবিতা লিখলে আমরা নজরুলকে আরও বেশি পেতাম, আরও বেশি আমরা আমাদের কণ্ঠে শক্তি যোগাতো সেই কবিতা। কিন্তু নজরুল সেই সময় প্রায় এক যুগ কবিতা থেকে একটু দূরত্ব বজায় রেখে, কবিতা তিনি লিখেছেন কিন্তু সেই কবিতায় সুরারোপ হয়েছে, সেই কবিতাগুলো গান হয়ে উঠেছে। তারপর গ্রামাফোন কোম্পানির খপ্পরে পড়ে নজরুল ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটাও অনেকে মনে করেন, কিন্তু কবির যে সৃজন প্রতিভা তা কিন্তু চিরকাল জ্ঞানান্বিত হওয়া প্রমাণ করা নজরুলই থেকে গেছেন, সেখানে কোথাও কিন্তু তিনি খর্ব হননি। আসলে বোধহয় সেটা হওয়া সম্ভব নয়, কারণ নজরুল তো কালোত্তীর্ণ। আমরা চলে যাব পরবর্তী গানে, পরবর্তী গানটি রামানুজ দাশগুপ্তের কণ্ঠে, তবে এই গানটি একটি বিখ্যাত গান, এর আগেও যেগুলো শোনালাম সেগুলো প্রত্যেকটি বিখ্যাত গান, কিন্তু আমার কাছে অন্তত পক্ষে সেগুলো স্বল্পশ্রুত গান হিসেবে পরিচিত, কিন্তু এই গানটি স্বল্পশ্রুত কোনোভাবেই নয়, এটি অত্যন্ত পরিচিত এবং সর্বত্র নজরুলের গান যদি কেউ একটি গানই শুনেছেন, এই গানটি কিন্তু তিনি শুনেইছেন।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

ইন্দ্রাণী সেনের কণ্ঠে গানটি শুনলেন। আমরা কথা বলছিলাম নজরুলের গানের যে সহজাত প্রবণতা, তার যে গানের চলার সহজ গতি, সে বিষয়ে কবির যে সৃজন প্রতিভা, নজরুলের যে সৃজন প্রতিভা, একটু আগে যে কথার উল্লেখ করছিলাম যে তার যে সহজ সরল আবেদন, যা নজরুলের জীবনের মতনই সহজ সরল। নজরুল খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে, খুব জটিলভাবে কখনো কিছু ভাবেননি, তিনি সমাজকে দেখেছেন। তার জীবন বোধ ছিল গভীর, কিন্তু তার দেখার যে দৃষ্টিভঙ্গি, তার যে সহজ চালচলন, তার কবিতার ভাষা, তার গানের ভাষা তেমনি সহজ সরল এবং নির্ভার। মানুষের অন্তরের যে আবেদন, তা সবই কিন্তু উঠে এসেছিল নজরুল সঙ্গীতের ভাষায়। যে বোঝে এবং যে বোঝে না সুরের রাগ বৈচিত্র্য, তাঁরও কিন্তু হৃদয়ের ভাষা হতে পেরেছিল নজরুল সঙ্গীত। এবং সকল শ্রেণীর কাছে, সমাজের যে তৈরি করে দেওয়া উচ্চ নীচ, সকল শ্রেণীর কাছে কিন্তু নজরুলের গান আদৃত হয়েছে। তিনি মানুষের ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন। তিনি বলছেন যে কাব্য ও সাহিত্য

বিয়েতে আমি কি দিয়েছি জানি না, আমার আবেগে যা এসেছিল তাই আমি সহজভাবে বলেছি, আমি যা অনুভব করেছি আমি তাই বলেছি, ওতে আমার কৃত্রিমতা ছিল না। কিন্তু সঙ্গীতে যা দিয়েছি সে সম্বন্ধে আজ কোনো আলোচনা না হলে ভবিষ্যতেও যখন আলোচনা হবে, ইতিহাসে লেখা থাকবে, তখন আমার কথা সবাই স্মরণ করবে। সাহিত্যে দান আমার কতটুকু জানা নেই, তবে এটুকু মনে আছে সঙ্গীতে আমি কিছু দিতে পেরেছি। নজরুল এরকমভাবে ভাবতেন। আমরা চলে যাব পরবর্তী গানে, রূপঙ্করের কণ্ঠে।

গানটি শুনলেন রূপঙ্করের কণ্ঠে। দেখুন, সঙ্গীতে কিছু দিতে পারার যে আত্মপ্রত্যয়, একটু আগে যে কথার উল্লেখ করছেন, যে তিনি বলছেন যে সাহিত্যে দান আমার কতটুকু তা জানা নেই, তবে এইটুকু মনে আছে সঙ্গীতে আমি কিছু দিতে পেরেছি। সঙ্গীতে কিছু দিতে পারার যে আত্মপ্রত্যয়, সেটা কিন্তু কাজী নজরুল ইসলামের নিষ্ফল ছিল না। শতাব্দীর বাংলা গানে উৎকর্ষের বিচারে পাঁচজন যে সঙ্গীতজ্ঞ মানুষের নাম এসেছে, আপনারা সকলেই হয়তো একমত হবেন, তার মধ্যে যে দুটি নাম সবার আগে, একজন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এবং অপরজন অবশ্যই নজরুল ইসলাম। আর অন্য যে তিনজন, তারা কাজী নজরুল তারা হলেন রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়। প্রত্যেকের সময়কাল দেখুন, দ্বিজেন্দ্রলাল রায় তিনি 1863 থেকে 1913, রজনীকান্ত সেন 1865 থেকে 1910, অতুলপ্রসাদ সেন 1871 থেকে 1934 এবং গুরুদেব রবীন্দ্রনাথ হচ্ছেন 1861 থেকে 1941, আর নজরুল এদের মধ্যে সর্বকনিষ্ঠ 1899 থেকে 1976। তবে এদের সবার মধ্যে নজরুল যেমন সর্বকনিষ্ঠ ছিলেন, আর এক্ষেত্রে একজনের সঙ্গে, মানে যে পাঁচজনের নাম উল্লেখ করলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন, তার মধ্যে সবথেকে বেশি তাঁর যার সঙ্গে সাদৃশ্য, সাযুজ্য, মিল ছিল, তিনি অবশ্যই তাঁর গুরু, আমাদের সকলের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ এই দুজনেই ছিলেন মূলত কবি এবং সঙ্গীত সাধক। প্রথমেই তারা কবি, মানে নজরুল বললে বা রবীন্দ্রনাথ বললে প্রত্যেকটি পৃথিবীব্যাপী প্রতিটি মানুষের মনে, প্রতিটি বাঙালির মনে, প্রতিটি মানুষের হৃদয়ে প্রথম যে কথাটি উঠে আসে, তারা কবি, তারপর তারা সঙ্গীত সাধক। কিন্তু দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেনের ক্ষেত্রে কিন্তু তাঁদের যে গানের বিস্তৃতি, গানের যে ব্যাপকতা, সেগুলি কিন্তু প্রথম মাথায় আসে। সঙ্গীতের বাণী, শিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক এবং সঙ্গীতের রাগ স্রষ্টা, এসবই তিনি হতে পেরেছিলেন তার সাধনার ফলে। নজরুল তার কালজয়ী কবিতার জন্য নন্দিত, আমরা সকলেই জানি। সে তুলনায় হৃদয় সংবেদী গানের জন্য তিনি অনেক বেশি আদৃত। রবীন্দ্রনাথের গানের সঙ্গে নজরুলের স্বতন্ত্র যেখানে চোখে পড়ে, সেটি হল যে দুটি গানের ক্ষেত্রেই তাদের গানের যে বাণী, গানের যে কথা, গানের যে কবিতা, গানের যে মূল ভাব, সেটি কিন্তু যেমন রবীন্দ্রসঙ্গীতে মানুষের মনকে ছুঁয়ে যায়, নজরুলের ক্ষেত্রেও ঠিক একইভাবে মানুষের মনকে, মানুষের হৃদয়কে স্পর্শ করে। আমরা চলে যাব পরবর্তী গানে। এই গানটি আমরা শুনব অজয় চক্রবর্তীর কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি জানাচ্ছে সময় এখন 11:57 হয়ে 12 সেকেন্ড, ঠিক 12টায় সংবাদের বিরতি, বিজ্ঞাপনের বিরতি, আবার আমরা ফিরব যেতে যেতে মানবেন্দ্র মুখার্জির কণ্ঠে গানটি আপনার জন্য।

0: লয়ে প্রীতি।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে অনিন্দিতা ভট্টাচার্য। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1282। এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলায়। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত দুটি বিমানে করে আরও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে 21.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে দুটি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে আরব সাগরে গতরাতে একটি ফেরির ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে 38 জনকে উদ্ধার করা হয়। 34 জন যাত্রী ও 4 জন কর্মী নিয়ে ফেরিটি সমুদ্র ভ্রমণ শেষে ফেরার সময় উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে রাত 8:30 নাগাদ বিকল হয়ে পড়ে। নিউ ফারাক্কা রেলস্টেশনের কাছে রেললাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অধিকাংশ ট্রেন বাতিল হয়েছে। গতকাল ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গ। এর জেরে আজ বাতিল করা হয়েছে মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া মালদা টাউন ইন্টারসিটি।

0: এক্সপ্রেস, মালদা টাউন আজিমগঞ্জ প্যাসেঞ্জার, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের আজ দ্বিতীয় দিন। সকালে নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে শুরু হবে উত্তম চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী ছবি সত্যজিৎ রায় পরিচালিত নায়ক। এছাড়া রবীন্দ্র সদনে ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে মহানায়কের স্মরণে বিশেষ খাম ও ডাক টিকিট প্রকাশের পর প্রবীণ চলচ্চিত্র শিল্পীদের রাজ্য সরকারের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতারা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

ফিরে এলাম আবারও কথাতে। তার আগে আমরা সংবাদের বিরতি, বিজ্ঞাপনের বিরতি এবং উষা উত্তপের কণ্ঠে একটি গান শুনলাম, দূর দ্বীপবাসিনী, অত্যন্ত পরিচিত গান, আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় গান। যে কথাই ছিলাম যে আলোচনায়, যে বাংলা গজল রচনার আগে যে দেশাত্মবোধক গান, উদ্দীপনামূলক জাগরণীর সঙ্গীত, ব্যঙ্গাত্মক হাসির গান, নারী জাগরণী গান, এসব সময়োচিত গান নজরুল স্বতঃস্ফূর্তভাবে লিখেছেন। এবং দ্বিতীয় পর্বে সঙ্গীত রচনায় নিমগ্ন হওয়ার পর তিনি অবিরত যে সমস্ত গান রচনা করে গেছেন, তার মধ্যে যেমন রয়েছে ইসলামী সঙ্গীত, রয়েছে শ্যামা সঙ্গীত, শাক্ত, শৈব, ভজন, কীর্তন, বাউল, ভাটিয়ালি, গণসঙ্গীত এবং আধুনিক গান। বাংলা গানের ভুবনে এই পর্বে নজরুলের স্থান বলা বাহুল্য স্বতন্ত্র ধারার পথিকৃতের। বড় কবি হতে তাঁর যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয়নি, তেমনি আনুষ্ঠানিক সঙ্গীত শিক্ষা ছাড়াই সঙ্গীতজ্ঞ হয়েছেন তিনি নিষ্ঠা আর একাগ্রতার ফলে। লেটো দলে গান লিখেছেন শুনে শুনে, সঙ্গীত যন্ত্র বাজানো রপ্ত করেছেন নিজের চেষ্টায়। সৃজনশীল জীবনে যতদিন সক্রিয় ছিলেন ততদিন বৃহত্তর লোকমানুষের প্রকৃতি ও মানবাত্মার সুর তার শ্রবণেন্দ্রীয় হয়ে মর্মে গিয়েছিল, থিতু হয়েছে। আত্মস্থ করেছেন তিনি নিবিড় মনসংযোগ, তারপর সফল প্রয়োগ করে অনন্য পথ তৈরি করেছেন। এমনই ছিলেন আমাদের নজরুল। আমরা চলে যাব পরের গানটিতে। এই গানটি শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: এখন একটি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সাথে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার জেলার কিছু অংশে আগামী 2-3 ঘন্টার মধ্যে, এই আপডেটটি এসছে 12:05, মানে আগামী 2-3 ঘন্টার মধ্যে, এই যে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস এবং হালকা বৃষ্টি অথবা মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতএব উল্লেখিত জেলাগুলির মানুষজনেরা যারা এই অনুষ্ঠান শুনছেন, এই ঘোষণা শুনছেন, অনুরোধ করব আপনারা সাবধানতা অবলম্বন করবেন বাড়ি থেকে বার হওয়ার সময়। ঘোষণাটি শেষ হলো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গানটি শুনলেন কাবেরী গুপ্তর কণ্ঠে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, নজরুলের গানের যে বহুমুখী ধারা, যে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করছি, নজরুল তার মানবতাবাদী, সে কথা আমরা বারবার উল্লেখ করেছি, এবং তার যে মানবতাবাদী প্রেম, তিনি জীবনে ও সৃজনে মানুষের মিলন কামনায় উপমহাদেশের যে ধর্মীয় বিভেদ তাকে সচেতনভাবে অগ্রাহ্য করেছেন। বাংলা গজল রচনার সময়ও ফার্সি গজলের গজলের যে মূল ভাব, সে প্রেমকে অবলম্বন করে নজরুল অদ্বৈতবাদী সত্তার প্রার্থনায় নিবেদনে সকল ধর্মের সাধক প্রেমিক আর সাধারণ মানুষকে এক করে দেখেছেন। ফার্সি গানের বা ফার্সি গজলের যে মূল ভাব ঐশী প্রেম, সেখানে হৃদয় হচ্ছে সেই পাত্র, যে পাত্রে ঠাঁই পাওয়ার একমাত্র যোগ্যতা নিবিড় প্রেম। নজরুলের বাংলা গজলও তাই পরমাত্মা ও জীবাত্মার সঙ্গে প্রেমেরই টানাপোড়েনের গান হিসেবে রচিত হয়েছে। এখানে মানবিক প্রেম জাগতিক সম্পর্ককে ছাড়িয়ে জীবাত্মা ও পরমাত্মার প্রেমে রূপ নিয়েছে, যে প্রেম আসে ঘুমো করে, ঘুম ভেঙে বিচ্ছেদ রূপ নেয় কান্নায়। আর এই প্রসঙ্গে নজরুলের একটি বিখ্যাত বাংলা গজল তো রয়েছে, সেটি শোনাব। তবে তার আগে শ্যামল চৌধুরীর কণ্ঠে এই গানটি আপনার জন্য।

0: journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: শিওরে বসি চুপি চুপি চুমিলে নয়ন, মোর বিকশিল আবেশে তনু নিপসম নিরুপম মনোরম, মোর ঘুমো ঘরে এলে মনোহর। বিখ্যাত বাংলা গজল শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে, যার কথা, যার উল্লেখ একটু আগেই করছিলাম, সে গানটি শোনানোর ইচ্ছে ছিল এবং আপনি শুনলেন সে গানটি। আরও চলে যাব পরের গানটিতে, পরের গানটি, তারপর আবারও কথায় আসবো পরের গানটি সমৃতা মল্লিকের কণ্ঠে।

ফিরে আসি কথায়। হ্যাঁ, গানটি শুনলেন সমৃতা মল্লিকের কণ্ঠে। এই প্রসঙ্গে যে কথার উল্লেখ, বাংলা গজলের যে কথার উল্লেখ করছিলাম, তার আগে ফার্সি গজলের উল্লেখ করছিলাম। তো ফার্সি গজল রচয়িতা ইরানি কবিরা তারা ছিলেন মরমী। গজলের আপাত

নজরুলের গান তার জন্ম মাটিতে এবং তার দৃষ্টি আকাশের দিকে এবং যার বিস্তৃতি গভীর ব্যঞ্জনাময়। প্রেমের ক্ষেত্রে সাধক বা প্রেমিকের কোনো ভেদ নেই, জাত নেই, সে চিরকাল একই সত্তার প্রেমিক, অনন্ত বিরহের মধ্যে থাকে এবং তার বিরহও তাই ওই মিলনেরই নামান্তর। কেননা মিলনের পরেই বিচ্ছেদ, পরমাত্মার পরশ যখন জীবাত্মা পায় তখন মিলনে আনন্দ পায়, আবার একই সঙ্গে বিরহের আশঙ্কায় তার মন কাঁদে, চোখ জলে ভরে ওঠে, ফলে বুকের তৃষ্ণা সাত সাগরের জলেও মেটে না। নজরুলের গান খানিকটা সেই রকম। নজরুল তার যে বহুমুখী ধারা, যেটি আমরা ছোঁয়ার চেষ্টা করলাম, যেটি আমি ছোঁয়ার চেষ্টা করলাম, কিন্তু স্টুডিওর ঘড়ি এখন আমাকে জানান দিচ্ছে যে 12:49 হয়ে 48 সেকেন্ড, আরও কিছুটা সময় আমরা থাকব এই অনুষ্ঠানে, কিন্তু সেই সময় খুব বেশি নয়। এরই মধ্যে আমি অখিল বন্ধু ঘোষের কণ্ঠে এই গানটি আপনার জন্য রাখছি, তারপরে আবারও কিছু কথা এবং আসবো গানে।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আজ জন্মাষ্টমী এবং শুরুতেই করেছি সেই গান দিয়ে শুরু করেছিলাম, কৃষ্ণ প্রেমের যে গান ভজন দিয়ে শুরু করেছিলাম। আরও একটি গান শোনালাম অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। এবার যে গানটি শোনাব, ওই যে বললাম যে বহুমুখী স্রোত, বহুমুখী ধারার কথা উল্লেখ করছি বারবার, এবার যে গানটি শোনাব আমাদের প্রাণের গান, আত্মার গান, কল্যাণী কাজীর কণ্ঠে, সকলের অতি পরিচিত এই গানটি।

স্টুডিওর ঘরে জানাচ্ছে সময় এখন 12:56 হয়ে 57 সেকেন্ড, মানে সময় একদম শেষ। আমি সুদীপ্ত ছিলাম আপনার সাথে, সুদীপ্ত রায় ছিলাম আপনার সাথে 107 AIR FM রেনবোতে। আবারও থাকবো, ঠিক এক ঘন্টা পর ফিরে আসবো, বাংলা নাটক নিয়ে, শোনাবো সে নাটক। তারপর আবার এই বিষয়ভিত্তিক অনুষ্ঠানে অন্য কোনো দিন অন্য কোনো সময় অবশ্যই কথা বলবো আপনার সাথে। তবে আপনি অবশ্যই শুনতে থাকবেন 107 AIR FM রেনবো। আর যেতে যেতে একটি বিখ্যাত গান জগন্ময় মিত্রর কণ্ঠে আপনার জন্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে জিএসএলভি রকেটের মাধ্যমে আজ ভোর রাতে ভারতের প্রথম জিওসিনক্রোনাস অরবিটাল ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইসরো জানিয়েছে অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশ যান EOS-05 উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওড়ার প্রায় 18 মিনিট পর সফলভাবে সাব জিওসিনক্রোনাস কক্ষপথে স্থাপিত হয়। 2,367 কেজি ওজনের পেলোড সহ জিএসএলভি F-17 রকেটটি রাত 2:55 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ পেড থেকে যাত্রা শুরু করে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি এবং বরিষ্ঠ বিচার বিভাগীয় প্রতিনিধিদের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট এই ফোরামের আয়োজক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত চীন, রাশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, বেলারুশ, কাজাকস্তান, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং উজবেকিস্তানের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করছেন। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,282। নেপাল পুলিশ জানিয়েছে এখনও 5,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলায়। নেপালে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারত আরও 2 বিমানে করে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে 21.5 টন

ত্রাণ সামগ্রী নিয়ে দুটি C-130J বিমান কাঠমান্ডুতে অবতরণ করেছে। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতি এবং বরিষ্ঠ বিচার বিভাগীয় প্রতিনিধিদের বৈঠক আজ নতুন দিল্লিতে শুরু হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট এই ফোরামের আয়োজক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত চীন, রাশিয়া, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, বেলারুশ, কাজাকস্তান, দক্ষিণ আফ্রিকা, ইরান এবং উজবেকিস্তানের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হিসেবে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আজ অসম, মেঘালয়, বিহার, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড ও সিকিমে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে আরব সাগরে গতরাতে একটি ফেরির ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় 38 জনকে উদ্ধার করা হয়েছে। 34 জন যাত্রী ও 4 জন কর্মীকে নিয়ে ফেরিটি সমুদ্রভ্রমণ শেষে ফেরার সময় উপকূল থেকে 1.5 নটিক্যাল মাইল দূরে রাত 8:30 নাগাদ বিকল হয়ে পড়ে। বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয়, অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নিউ টাউনে আজ প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। মুখ্যমন্ত্রী তার ভাষণে জানান, 25 কোটি টাকা ব্যয়ে 3টি অংশে এই ফিল্ম সেন্টার গড়ে উঠবে। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এরাজ্যেও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশন আজ সকালে এই উপলক্ষে নগর সংকীর্তনের আয়োজন করে। বেলুড় মঠেও আয়োজন করা হয়েছে বিশেষ উৎসবের। নদিয়ার মায়াপুর শ্রীচৈতন্য মঠে ভোরে মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর অনুষ্ঠান। আগামীকাল হবে নন্দ উৎসব। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা লাইনে ভূমিধসের কারণে উত্তরবঙ্গ ও দেশের উত্তর পূর্ব রাজ্যে যাওয়ার 14টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আজ বাতিল করা হয়েছে। মেরামতির কাজ করে গতরাতে টেস্টিংয়ের পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়। রেল দপ্তর সূত্রে জানা গেছে, গতকালের ধসের জায়গাতেই প্রায় 100 মিটার জায়গা জুড়ে 15 ফুট লাইন ধসে গেছে। ওভারহেড কানেকশনের বৈদ্যুতিক পোলগুলিও স্থানচ্যুত। চায়না মাস্টার্স ব্যাডমিন্টনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ডেনমার্কের কিম অ্যাস্ট্রপ ও অ্যান্ডার্স রামুসেনসানের মুখোমুখি হবেন। চীনের সেনঝেনে ভারতীয় সময় আজ বিকেল

0: 4:10 এই খেলা শুরু হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
3: আজকের নাটক যশোবন্তী, কাহিনী মহাশ্বেতা দেবী, বেতার নাট্যরূপ স্বপন কুমার বিশ্বাস, প্রযোজনা কল্যাণ দে। নাটক যশোবন্তী।
4: মালহোত্রা, ওই হিরোনিয়া স্টেশনে উজ্জয়িনীর গাড়ি কটায়?
5: ভোরের আগে তো কোনো ট্রেন নেই সেন সাহেব।
4: সে কি, তাহলে সন্ধ্যের রাত্রি আমাকে টেনে আনলেন কেন? আরো খানিকক্ষণ থাকা যেত।
5: তা যেত, কিন্তু আর দেরি করলে যে স্টেশনে আসবার গাড়ি পেতেন না। হিরোনিয়াতে এই রেওয়াজ, সন্ধ্যে রাত্রির থেকে গিয়ে স্টেশনে বসে থাকতে হয়। সেন সাহেব, হতাশ হলেন নাকি? কথা দিয়েছিলাম আপনার কোম্পানির এক্সরে মেশিন সেল করিয়ে দেব, দিয়েছি তো। আর যশোবন্তী দেবীর সঙ্গে আপনার আলাপটা হয়ে গেল?
4: ওই হিরোনিয়া হাসপাতালে আগাগোড়া সঙ্গে সঙ্গে রইলেন, আর ঠিক যশোবন্তী দেবীর সঙ্গে কথা বলার সময় দেখি আপনি নেই। কোথায় সরি পড়লেন?
5: সেন সাহেব, আপনি ফরেন কোম্পানির ইন্ডিয়া অফিসের সেলস এক্সিকিউটিভ, একজন রাজপুত মহিলার সঙ্গে আলাপ পরিচয় করতে কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য লাগার কথা নয় আপনার।
4: না মানে ঠিক তা নয়। আচ্ছা, স্টেশনের কতদূর?
5: হ্যাঁ, প্রায় এসে গেছি। দিনে যে পথে এসেছেন রাত্রিরে সে পথেই ফিরছেন, একটু বেশি দূর বলে মনে হচ্ছে না?
4: না, তার আগে বলুন তো মালহোত্রা, যশোবন্তীকে দেখে টুক করে আপনি সরে পড়লেন কেন?
5: বলুন, সেটি তো গল্প। সেন সাহেব, আপনি জানেন না যশোবন্তীকে আমি যে এড়িয়ে গেলাম তাতে করে ও বেঁচে গেল, না হলে খুব লজ্জা পেত যশোবন্তী।
4: আপনি যশোবন্তীকে আগে থাকতেই চিনতেন না?

0: মাই গুডনেস, এই আপার ক্লাস ওয়েটিং রুম।
1: আমরা মাত্র দুটি প্রাণী,
2: যাক ভালোই হলো।
1: দরজাটা বন্ধ করে দিন তো। শেষে বৃষ্টি ছাট আসছে।
0: মালতা, ওই যশবন্তী দেবীর গল্প কি বলছিলেন যেন?
2: জানেন মিস্টার সেন, সাহিত্যে রেল স্টেশনের ওয়েটিং রুম নিয়ে অনেক গল্প বলা হয়েছে, সেসব বানানো। কিন্তু আমি যে গল্প বলবো তা বর্ণে বর্ণে সত্যি।
0: আহা, বলুনই না।
2: গল্পটার অনেক জায়গা আপনার কানে হয়তো আশ্চর্য লাগবে, হয়তো আপনার অবাস্তব মনে হতে পারে, কিন্তু সেন সাহেব মানুষকে আপনি দয়া করে বুঝবেন তার দেশ কাল আর সংস্কার দিয়ে। আপনি জানেন যে আমি অনেকদিন রাজস্থানে ছিলাম, পড়াশোনা করেছি জয়পুরে, সরকারি টাকায় পড়ছিলাম, আমি ডাক্তারি পড়তে চলে এলাম বম্বে। রাজস্থানী বন্ধুদের কথা একরকম ভুলেই গেলাম, পাঁচটা বছর হচ্ছে কোথা দিয়ে চলে গেল। বম্বে থেকে খান্ডালায় গিয়েছি, উঠেছিলাম একটা বোর্ডিং হাউসে, পাহাড়ে ঢালু গায়ে বাড়ি, পরিষ্কার বাতাস, সবে বর্ষা শেষ হয়েছে, পাহাড়ের গা দিয়ে ঝরে ঝরে পড়ছে অসংখ্য ঝর্ণা। পশ্চিম ঘাটের ওই একটা আশ্চর্য বৈশিষ্ট্য সেন সাহেব, না দেখলে বুঝবেন না। বোর্ডিং হাউসের বারান্দায় একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, হঠাৎ কানে এলো আমার পাশের বন্ধ দরজার পেছন থেকে মেয়েলি গলার ফুপিয়ে কান্নার শব্দ।
3: বোর্ডিং হাউসে আরো লোক আছে,
4: থাকুক, তাতে আমার কি লোক জানা যায়।

0: লোক জানা জানিতে আমার কিসের ডর, কিসের সরম?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। সিসোদিয়া বংশের খুন বইছে তোমার শরীরে, হ্যাঁ, বীরাঙ্গনা তুমি, লজ্জ বেশরাম।
0: কেন কেন, কি করেছি কি করেছি আমি তোমার বলো, কি কসুর? এমনি করে তিলে তিলে আমাকে একেবারে না মেরে গলা টিপে মেরে ফেলো, আমি আর সহ্য করতে পারছি না।
1: সহ্য কি আমি করতে পারছি? মদ না খেলে তোমার সঙ্গে এক ছাদের নিচে বাস করব কি করে আমি? এর আগে এরকম মদ খেতে দেখোনি কাউকে তুমি? এক ঘরের মধ্যে তার সঙ্গে বাস করনি?
0: চুপ করো চুপ করো,
1: আমার মাথার মধ্যে আগুন জ্বলছে, আগুন জ্বলছে। তোমার এই চোখের জলে সে আগুন নিভবে না, নিভতে পারে না। মুক্তোর মতো চোখে তো সারা গায়ে তোমার হিরে মুক্তো ছড়া ছড়ি। হ্যাঁ, কে দিয়েছে, কে কে কে দিয়েছে? সারা গায়ে ঝলমলিয়ে মুক্ত পরে বেড়াচ্ছ না? একটা একটা করে মুক্ত গা থেকে টেনে ছিঁড়ে আমি ফেলে দেব আরব সাগরের জলে, বরবাদ করে দেব।
0: শামগড়ের কুয়ার সাহাব, বনবীর সিং রাঠোরের তোমরা প্রজা, তার ভালোবাসার দানে হাত দিতে তোমাদের বুক কাঁপবে। কোনোদিন মুখোমুখি হলে মাটিতে শুয়ে পড়ে প্রণাম করবে অন্নদাতা প্রাণদাতা বলে।
1: শুধু অন্নদাতা প্রাণদাতা আর কিছু না, আর কিছু না। আমি সব জানি, সব জানি, সব দেখি আমি।
0: কি কি কি দেখো?
1: একটা দুধের শিশু, দু বছর বয়স, তার সঙ্গে তোমার কিসের দুশ্মনি? পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে সেদিন ইচ্ছে করে পিছিয়ে পড়লে তুমি ছেলেকে নিয়ে কেন? ওকে ঠেলে ফেলে দিতে গিয়েছিলে তুমি?
0: না, ঝুট মিথ্যে কথা।
1: নিজের পেটের ছেলেকে তুমি ঘেন্না করো?
0: তুমি করো না।
1: না না, আমি ওকে ভালোবাসি, ভালোবাসি আমি।
0: ওকে ভালোবাসো তুমি আমার উপর শোধ নিতে? শুধু সন্দেহ, শুধু অবিশ্বাস আর ঘৃণা, এর চেয়ে আমাকে তুমি খতম করে দাও। আমি আমি নিজে হাতে লিখে দিয়ে যাব আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
1: অত সোজা না, সোজা না, মরতে চাইলে তুমি অনেক আগেই মরতে পারতে। তুমি মরবে না, মরবে না, মরবে না, আমাকে না মেরে তুমি মরবে না।

0: बेरा नस्ता पानी लगाओ
1: के? अरे नौल सिंह ना मल्होत्रा তুমি এখানে? আরে আমি তো ভাই বোম্বেতেই আছি একটা নার্সিং হোমে। আমাকে খান্ডালায় দেখতে পাওয়াটা কিন্তু কিছু আশ্চর্য না, বরং তোমাকে এখানে দেখে
0: আমি তো ওই রুমটাতে আছি, তোমার ঠিক পাশেই।
1: আচ্ছা মিস্টার পারেক বলে ঘরটা নিয়েছে কি মিস্টার এন্ড মিসেস দেবনাগ?
0: কত তাড়াতাড়ি বন্ধুকে ভুলে গেছো মালহোত্রা। আমার পুরো নামটা তোমার মনে নেই? নাউল সিং দেবনাগ
1: আর যশোবন্তী দেবনাগ। তুমি কেমন ভয় পেয়ে গেলে নল? কি ব্যাপার বলো তো, মানে এনিথিং রং উইথ হার?
0: তোমার কথা বলো মালহোত্রা, বিয়ে করেছো?
1: বিয়ে? সেই জয়পুর থেকে বোম্বে চলে এলাম, সেই থেকে একটা না একটা হুজুগ নিয়ে মেতে আছি। বিয়ে করার সময় কোথায় হলো বলো?
0: আর আমার যখন বিয়ে হলো মালহোত্রা তখন আমার 13 বছর বয়স, তখন তো বলতে গেলে শিশু। যদি বোধ বুদ্ধি হতো কিছুতেই রাজি হতাম না আমি। যেন মালহোত্রা আমার বাবা খানদান খানদান করে আমার জিন্দগিটা একেবারে বরবাদ করে দিয়েছে।
1: এসব তুমি কি বলছো নল? আমি নিজে তোমার বিয়েতে গেছি।

0: কাশ্মীরি মালহোত্রা একদিন গিয়েই রাজস্থানের সব কিছু বুঝে ফেলবে এত সোজা। হ্যাঁ, তুমি যে উৎসবে গিয়েছিলে সেটা বিয়ে নয়,
1: সে কি
0: ওকে বলে দোহরা।
1: দোহরা?
0: শিশু বরকনের বয়স হয়েছে, তারপর দিনক্ষণ দেখে বোমা ফাটিয়ে আতশবাজি পুড়িয়ে পালকিতে করে বউ নিয়ে এলাম ঘরে। সব সব আমার বাবা ঠাকুর সাহেবের ইচ্ছে মতো।
1: নল, তোমার বউ দেখে কিন্তু আমাদের একবারও মনে হয়নি ঠাকুর সাহেব কিছু ভুল করেছেন।
0: করেছেন করেছেন মালহোত্রা, সেসব তুমি জানো না।
1: কিন্তু বোম্বেতে তুমি মাঝে মাঝে আমাকে চিঠি দিতে নল, তাতে তো তুমি অন্য কথা বলতে। যশবন্তী ভাগ্যবতী, ও সংসারে পা দিতেই নাকি তোমাদের সুখ সমৃদ্ধি বেড়ে গেছে।
0: বেড়ে গেছে, বেড়ে গেছে। আমার বাবার জমি হলো, মোষ হলো, তিনি ইদারা কাটালেন বাপ মায়ের নামে। যশবন্তীকে দেখেছো তারপর? সারা গায়ে হিরে মুক্ত ছড়াছড়ি, ভাগ্যবতী তো বটেই।
1: নল নল নল, শোনো শোনো, তুমি যেন উত্তেজিত হয়ে আছো মনে হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করো ভাই, কিছু মনে করবে না, বলো।
0: বলো না,
1: মানে কাল অনেক রাত্রিরে তোমাদের দুজনের মধ্যে কি কি বলবো, মানে ঝগড়া বিবাদ কিছু হয়েছিল নাকি? মানে তুমি চাপা গলায় যশবন্তীকে শাসাচ্ছিলে, ও কাঁদছিল।
0: হামদর্দি, সহানুভূতি। একবার আসবে মালহোত্রা আমার সঙ্গে?
1: তোমার সঙ্গে?
0: আমাদের ঘরে, আমাদের ঘরে। এসো এসো এসো।
2: নমস্তে ডাক্তার সাহেব।
1: নমস্তে। আরে আপনি আমাকে চিনতে পেরেছেন?
2: জি
1: ভাবি জি, আমি আপনার দোহরায় গিয়েছিলাম, আপনার মনে আছে?
0: ঝলক দেখা তাতে কি কেউ কাউকে মনে রাখতে পারে? আসলে ও আড়ি পেতে শুনছিল আমাদের কথা। যাও যাও যাও এখান থেকে, বেরো।
1: নল, কি অসভ্যতা করছো?
0: চুপ করো মালহোত্রা, স্বামী স্ত্রীর কথার মধ্যে কথা বলতে এসো না। কি হলো, কি দাঁড়িয়ে আছো কেন? যাও।
2: ছি, ডাক্তার সাহেব তোমার বন্ধু, তার সামনে
0: শালা ছেলেকে কোথায় ছেড়ে দিয়েছো? হ্যাঁ, যাও খুঁজে আনোকে, যাও।
2: যাচ্ছি যাচ্ছি।
1: নল, তুমি এতখানি নিচে নেমে গেছো, নিজের স্ত্রীকে তুমি আমার সামনে অপমান করছো। ছি ছি ছি ছি, পালে আমি ক্ষমা চাইতাম যশবন্তীর কাছে।
0: শুধু ওর অপমানটাই দেখছো মালহোত্রা, ওর দুঃখ, ওর কষ্ট।
1: কিন্তু তোমার আবার কিসের কষ্ট নল? ঘরময় মদের বোতল গড়াচ্ছে, তোমার দুঃখ আসলে আসলে বানিয়ে তোলা দুঃখ। জাগে, আমি উঠছি।
0: মালহোত্রা মালহোত্রা, আরে একটু বসো, আমার কথাগুলো শোনো।
1: আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি যে তুমি পাগল হয়ে যাচ্ছ।
0: মালহোত্রা, আমি কাপুরুষ, নইলে একটা মানুষকে খুন করে তারপর আত্মহত্যা করতাম আমি। তাও পাচ্ছি না, যশবন্তীকেও কষ্ট দিচ্ছি। বিশ্বাস করো মালহোত্রা, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
1: নল, তুমি
0: কুমার সাহেব, আমার জীবনের শনি, ওকে খুন করা উচিত ছিল আমার। খুন খুন
1: কুমার সাহেব।
3: এই কুমার সাহেবটি কে মালহোত্রা? এরকম একটা নাম হিরোনিয়া হাসপাতালে দেখলাম মনে হলো।
1: হ্যাঁ, ঠিকই দেখেছেন সেন সাহেব, শ্যামগড়ের কুমার সাহেব, বনবীর সিং রাঠোর, তার নামে হাসপাতাল উৎসর্গ করেছেন যশবন্তী দেবী।
3: ভোরতে এখনো দেরি, বলে যান আপনার গল্প।
1: জীবনের সত্য কখনো কখনো গল্পকেও ছাপিয়ে যায় সেন সাহেব। খান্ডালায় যে যশবন্তীকে দেখেছিলাম, তার মধ্যে সেই গ্রাম্য ষোড়শীর সহজ ভাব সত্যি আর ছিল না। পুরো সাদা রেশম আর হিরে মুক্তর অলঙ্কারে যশবন্তীকে আরো সুন্দর দেখাচ্ছিল, কিন্তু চোখের নিচে কালি বিষণ্ন চাহনি, কেমন যেন একটা ভয়ের ছায়া দেখছিলাম ওর চোখে।
3: নাকি ওই তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ?
1: সেন সাহেব, আপনারা বাঙালিরা বড় সরল সোজা প্রেম ভালোবাসার গল্প পছন্দ করেন।
3: তা কি হলো ওই আপনার ওই সেই কুমার সাহেবের?
1: বিয়ের পর নওল আর যশবন্তী খুব সুখী হয়েছিল। নওল জয়পুরে বসেছিল উকিল হয়ে, মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসত। যশবন্তীর সঙ্গে কথা ছিল এবার তাকে জয়পুরে নিয়ে যাবে। এমন সময় শীতের মুখে নওলদের গ্রামের কাছে তাঁবু ফেললেন শ্যামগড়ের কুমার সাহেব। এসব আমি দেখিনি, নওলের মুখে

0: করেছি খান্ডালায়। নওলের বাবা ঠাকুর সাহেব রাজভক্ত প্রজা। বিয়ের আগেই বরকে রাজবাড়িতে ঘুরিয়ে আনার নিয়ম আছে, বিয়ের পরে বউকে যদি সম্ভব হয়। সেই রাজা এসে পড়েছেন বাড়ির কাছাকাছি।
1: তারপর?
0: তারপর নওলের বাবা নেমন্তন্ন করে পরম সমাদরে কুমার সাহেবকে নিজের বাড়িতে আনলেন।
2: শাঁখ বাজা ফুল ছড়া ফুলের পাপলির ওপর দিয়ে কুমার সাহাব হেঁটে দাওয়ায় উঠবেন।
1: এইসব কি ঠাকুর সাহেব?
2: বাধা দেবেন না কুমার সাহাব, বাধা দিবেন না। দিন পর যার বাড়িতে রাজওয়ারা ঘরে কুমার সাহাবের পায়ে ধুলো পড়ছে আজ, আমার আমার কি সৌভাগ্য।
1: আপনার আপনার ছেলে কোথায়?
2: নওয়াল? ও তো জয়পুরে কুমার সাহাব, বহু আছে বাড়িতে, ও তো সারাদিন উপোস করে আছে, আপনাকে প্রণাম করে আশীর্বাদ নিবে বলে।
1: কোথায় বিয়ে দিলেন?
2: আমার বৈবাহিক সিসোদিয়া বংশে, উঁচা বহুত উঁচা খানদান, ও ভী আপনারই প্রজা আছে, লেকিন পেশার সচ্ছলতা তার না আছে, সিরেফ খানদান দেখে সগাই পাক্কা করেছিলাম কুমার সাহাব।
1: রুপিয়া পয়সা তো আপনার কুছ কম নেই ঠাকুর সাহাব?
2: সে আপনাদের আশীর্বাদ কুমার সাহাব, খানদানিতে যেটুকু কমি ছিল ও ছেলের বিয়েতে সেটা পুষিয়ে নিয়েছি, এবার বহুকে আপনি আশীর্বাদ করলে গৌরব আরো বাড়বে কুমার সাহাব।
1: আমি কিন্তু এবার উঠবো ঠাকুর সাহাব। শিকার খেলতে এসেছি, তাঁবুতে না ফিরলে আমার সাহেব সেক্রেটারি উইলি আবার ভাববে কুমার সাহাবকে বুঝি জঙ্গলের জানোয়ার খেয়ে নিয়েছে।
2: কুমার সাহাব,
3: পিতাজি।
2: মেরি বেটি, ইধারা ইধারা। কুমার সাহাব, এই আমার বহু যশবন্তী।
1: যশবন্তী? কি রূপবন্তী!
2: প্রণাম কর বাহু, প্রণাম কর, পা ছুঁয়ো পা ছুঁয়ো। হ্যাঁ, মনে মনে বল যশবন্তী, নো দাতা প্রাণ দাতা।
1: বস বস বস বস, এতেই হবে। দেখি দেখি মুখটা তোলো, মুখটা একবার দেখি, ঘুমটা তোলো। রূপবন্তী, হ্যাঁ, রাজার কাছে শরম করতে নেই। তাকাও আমার দিকে, মুখটা তোলো। সুন্দর, খুব সুরত। আমি আমি তোমাকে রূপবন্তী বলে ডাক।
2: নওয়াল কে মা বাহুকে নিয়ে আন্দারে
1: যা। রূপবন্তী, এদিকে এসো। এ থালা ভরা মিঠাই কি আমি একা খাবো? হা করো হা করো হা করো, মুখ মিঠা করো। যা যা ঠাকুর সাহেব, আপনার বহু দেখে আমি খুব খুশি হয়েছি। আশীর্বাদ আমি পাঠিয়ে দেবো।
2: ঠিক ঠিক আছে।
0: ইওর এক্সেলেন্সি,
1: কি ব্যাপার বলি?
0: ঠাকুর সাহেব এসেছেন।
1: এসেছেন? তাঁবুর ভেতরে নিয়ে এসো, যাও যাও যাও।
0: প্লিজ কাম ইন ঠাকুর সাহেব।
1: আসুন আসুন ঠাকুর সাহেব, বসুন বসুন বসুন। তুমি যেতে পারো বিলি, ঠাকুর সাহেবের সঙ্গে আমার কিছু প্রাইভেট কথা আছে। এই সময় আমার তাঁবুর ভেতর কাউকে তুমি ঢুকতে দেবে না, রাইট?
0: ইয়েস ইওর এক্সেলেন্সি।
1: যাও। আরে দাঁড়িয়ে রইলেন কেন ঠাকুর সাহেব, বসুন।
2: আমরা সাম গড়ের প্রজা, কুমার সাহাবের সামনে বসলে কসুর হবে আমার।
1: রাজা প্রজা সম্পর্ক ছাড়ুন, মনে করুন না আমি আপনার রিশতেদার, আত্মীয়।
2: সে আমার সৌভাগ্য।
1: সৌভাগ্যের পরিমাণটা বাড়াতে চান না ঠাকুর সাহেব?
2: কুমার সাহাব, এটা তো বুঝলাম না কুমার সাহাব।
1: শুনুন শুনুন শুনুন, আপনার বহু যশবন্তীকে আমার খুব ভালো লেগেছে ঠাকুর সাহাব। আমি শিকার খেলতে না এলে আপনার সঙ্গে এ যোগাযোগই হতো না, যশবন্তীকে আমি দেখতে পেতাম না, তাই না? মুখে আপনি অনেক রাজভক্তি আর আনুগত্যের কথা বলেন ঠাকুর সাহাব, কিন্তু রাজওয়ারার যথা

0: তো মর্যাদা আপনি কিন্তু কোনো দিনই দেননি।
1: কেন কুমার সাহাব, কুছ কুছ কসুর হলো?
0: হ্যাঁ, শ শ বছর ধরে যে কানুন যে রীত দেশে চলে আসছে তাকে আপনি বদলে দিতে চান? বিয়ের পরে যশবন্তীকে রাজবাড়িতে আপনি এনেছেন, আপনি কি ভাবেন রাজা খুদ যাবে দুলহানকে দেখতে? না না না, শুনুন শুনুন, আশীর্বাদ নিতে যশবন্তীকে পাঠিয়ে দেবেন আমার কাছে, রাজবাড়িতে কিছুদিন থাকবে, তারপর। কি ব্যাপার, আচানক চমকে উঠলেন যে, নতুন কিছু শুনছেন নাকি? রাজওয়ারার ঘরের সঙ্গে কি যোগাযোগ হওয়া, আর তার ফলে আপনার বহু যদি সন্তান বুদ্ধি হয় সেও তো আপনাদেরই সৌভাগ্য বলেই মানতে হবে।
1: কুমার সাহাবে রসেম করুণা, কিন্তু এতখানি সৌভাগ্যে আমার প্রয়োজন নেই।
0: শাবাশ শাবাশ, এই তো ঠাকুর সাহেবের যোগ্য কথা। আমি একটু পরীক্ষা করছিলাম, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই যে এই নিন, হ্যাঁ মুক্ত, এই মুক্তর মালা আপনি যশবন্তীকে দেবেন, আমার আমার আশীর্বাদ।
1: কুমার সাহাব, আমাকে আমাকে মাফ করবেন।
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাঁবু তুলে কালই আমি শ্যামগড়ে ফিরে যাচ্ছি, আবার দেখা হবে।
2: আপনার গল্প থেকে তাহলে তো ওই কুমার সাহেবের প্রস্থান ঘটে গেল।
3: নাওল যশবন্তীর জীবন থেকে কিন্তু তিনি প্রস্থান করেননি সেন সাহেব, সে গল্প বলেছে নাওল খান্ডালা সেই বোর্ডিং হাউসে বসে। একদিন এক বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে গিয়েছিল নাওলের মা যশবন্তীকে নিয়ে। কি কারণে যেন যশবন্তীকে বাড়ি পাঠিয়ে দিতে হলো একা পালকিতে করে। রাত তখন 8টা হবে, হঠাৎ সেই পালকির পথ রুখে দাঁড়ালো একটা বিদেশি মোটর গাড়ি, কতগুলো লোক ধরে নিয়ে চলে গেল যশবন্তীকে। পালকি বাহকের এসে খবর দিল বহুরানীকে কারা যেন ধরে নিয়ে গেছে।
2: সে কি তারপর?
3: তারপরের কথা বলে কি হবে বলুন, সমাজকে যে ভয় ছিল ঠাকুর সাহেবের, সবাই বলা বলি করলো ঠাকুর সাহেব কুমার সাহেবের প্রস্তাব মেনে নিলে নাকি অপহরণ হতো না, রাজওয়ারা ঘরে যোগাযোগ স্থাপন করাকে তারা গৌরব বলে মানে, আশ্বস্ত হলেন ঠাকুর সাহেব।
2: আর যশবন্তী?
3: যশবন্তী 7 দিন বাদে রাত 10টায় ধুলিধূসর একখানা গাড়ি এসে দাঁড়ালো দরজায়, মাথা নিচু করে পাথরের মূর্তির মতো নেমে এলো যশবন্তী, চোখে এক ফোঁটা জল নেই। আর লজ্জায় কি গৌরবের কথা ভেবে দেখুন সেন সাহেব, শ্যামগড় থেকে হিরে মুক্ত আসতে লাগলো প্রস্থে প্রস্থে, থরে বিথরে লাখেরা জমির পাট্টা এলো ঠাকুর সাহেবের কাছে। জানেন এত জমি যে ছোটখাটো সর্দার বনে গেলেন ঠাকুর সাহেব। নওল তখন জয়পুরে, ওকে কিছু জানানো হয়নি, তারপর জানা গেল যশবন্তী সন্তান সম্ভবা। খবর পেয়ে নওল এলো আনন্দিত হয়ে উপহার নিয়ে।
4: পিতাজি!
5: আরে আরে নাওল, আহ বেটা বেটা, আহ আহ বেটা, আহ
4: পিতাজি,
5: আরে বেটা,
4: জয়পুর থেকে আসবার পথে শুনলাম গাঁওয়ালারা বলা বলি করছে কুমার সাহেব যশবন্ত থেকে।
5: বেটা শোন শোন বেটা বেটা, আগে হাত মুখ ধুয়ে ও সব কথা পরে হবে।
4: না পরে না, পরে না পিতাজি, এখনই। আপনি যশবন্তীর বেইজ্জতির বদলা নিতে পারলেন না?
5: হ্যাঁ হ্যাঁ নোন, আরে পাগলামি করিস না নহল,
4: বেইজ্জতির কিমত নিয়েছেন আপনি পিতাজি? সোনা দানা হীরে মুক্ত জমি জেরে
5: ছোঁ বেড়া,
4: আপনি মানুষ
5: বেড়া,
4: পিতাজি আপনাকে খুন করলে আমার পাপ হবে না?
5: না নহল নহল, মেরা লাল মেরা কলিজা, আমি আমি তোকে ফির শাদি দেব।
4: হ্যাঁ হ্যাঁ, ফির শাদি দেবেন, আবার তাকে ভেট দেবেন রাজার কাছে।
5: শোন
4: যশবন্তী কোথায়?
5: বেটা বেটা,
4: আমি খুন করব, আমি
5: আমার কথা শোন,
4: আমি কুমার সাহেব তাকে খুন
5: করব। শোন শোন বেটা, নাওল নাওল শোন বেটা।
4: জানো মালহোত্রা, যশবন্তীর ঘরে যখন ঢুকলাম ওর মুখোমুখি দাঁড়িয়ে আমি আমি থমকে গেলাম। কিন্তু সে যশবন্তী নয়, একে আমি চিনি না।

0: মুহূর্তে যেন কি হয়ে গেল, আমি ওকে আমি ওকে ক্ষমা করে দিলাম। মালত্রা, বলো তো মালত্রা, আমি কি কাপুরুষ নই? কি অন্ধ সত্তা বলো আমার, আমি নিজেই নিজের কাছে হেরে গেলাম। মালত্রা,
1: নাওল নাওল নাওল, এই হারাতে অগৌরবের কিছু নেই নাওল।
0: আমি এত অত্যাচার করি রোজ রোজ, তুমি তো জানো কাল কাল রাত্রিরে অত্যাচার করেছি। একটা কথা বলে নাও, ও যদি কোনো কসুর দেখতাম তাহলে আমার এই আচরণের একটা যুক্তি খুঁজে পেতাম। মালত্রা, ও শুধু কাঁদে আর আর বলে আমাকে ওকে মেরে ফেলো, মেরে ফেলো। আমার কাওয়ার্ড মালত্রা, আমার কাওয়ার্ড।
1: নাওল নাওল, আমি আমি যদি আমি যদি তুমি হতাম।
0: হ্যাঁ, থামলে কেন মালত্রা, বলো বলো কি করতে।
1: হ্যাঁ, আমি তাহলে আমি তাহলে যশোবন্তীর থেকে দূরে থাকতাম, কারণ একটা বেপরোয়া কিছু করে ফেলার সময় ছিল তখন। এখন এখন অনেক দেরি হয়ে গেছে মালত্রা,
0: হ্যাঁ
1: অনেক দেরি হয়ে গেছে এখন।
0: দেরি হয়ে গেছে না?
1: সেই দিন রাত্রিরেই আমার খান্ডালা থেকে বম্বে চলে যাওয়ার কথা, সব ঠিকঠাক। হঠাৎ যশোবন্তীর আর্ত চিৎকার শুনে আমি ছুটে গেলাম ও ঘরে।
2: আবার বুঝি টর্চার শুরু করেছে? না,
1: বিষ খেয়েছে ও। আমি তো ডাক্তার সেন সাহেব, নাওলকে আমি কিছুতেই ছেড়ে যেতে পারলাম না। আমি আর যশোবন্তী প্রাণপণে জুঝলাম সেই রাতে।
3: ও যে এমন করে শোধ তুলবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি ডাক্তার সাহেব।
1: কিন্তু এই সময় তো আপনাকে ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে।
3: আচ্ছা, আপনি কিরকম মনে করছেন? ওর অবস্থা কি খুব খারাপ, সিরিয়াস?
1: যশোবন্তীর চোখে কি পলকে একটা মরিয়া আশার ছায়া খেলে গেল। নাওলের মৃত্যু হলে ওকে মুক্তি পাবে হাজারো বিড়ম্বনা থেকে। আমি কি নাওলকে আরোগ্য করতে এসেছি না আমি ওর মৃত্যু কামনা করি?
3: কিছু বলছেন না কেন ডাক্তার সাহেব?
1: না, আমি আমি আমার যথাসাধ্য করবো মিসেস দেবনাগ।
3: আপনি আপনি আমাকে যশোবন্তী বলবেন?
1: আপনি চাইলে নাওল ভালো হয়ে উঠবে, ওর আরোগ্য কিন্তু আপনার হাতে, আপনারই হাতে যশোবন্তী।
3: আমার দিক থেকে পরিচর্যার কোনো ত্রুটি হবে না, কিন্তু কিন্তু দয়া করে আপনি বম্বে চলে যাবেন না। আপনার বন্ধু ভালো হয়ে উঠুক, তারপর দেশে যাব আমরা, আমাদের সঙ্গে আপনি চলুন।
1: আমি আপনাদের সঙ্গে, মানে সেন রয়েছে আমার সঙ্গে, আমার পক্ষে।
3: মালহোত্রা, আপনার কাছে তো কিছুই গোপন নেই। আপনার বন্ধু আমাকে ক্ষমা করেছিল ঠিকই, জয়পুরে ঘর বেঁধেছিলাম আমরা। বিশ্বাস করুন, ওর প্রতি কৃতজ্ঞতায় মন ভরে গিয়েছিল আমার। সেবায়, যত্নে, প্রেমে, স্নেহে আমি নিজেকে উজাড় করে দিয়েছি ওর জন্যে। তবু তবু এক একদিন মাঝরাত্রে হঠাৎ ঘুম ভেঙে দেখেছি আপনার বন্ধু জেগে উঠে আমার দিকে চুপ করে চেয়ে আছে, কিপি জাতীয় ঘৃণা আর বিদ্বেষ ওর চোখে।
1: যশোবন্তী, ওসব পুরনো কথা বলে এখন লাভ নেই।
3: এই দ্বন্দ্ব আর বিদ্বেষের মধ্যেই জন্মালো আমাদের সন্তান।
1: ছেলেকে তো দেখি বেশ ভালোবাসে নল।
3: কেন বাসে জানেন? ও বুঝে আমার সন্তানকে আমি ঘৃণা করি, তাই ছেলেটাকে ভালোবেসে ও আমার উপর শোধ তুলতে চায়, জানেন? এ যদি দু একদিনের ব্যাপার হতো আমি সইতে পারতাম, কিন্তু মালহোত্রা আপনি বলুন, সারা জীবন ধরে এই জোড়াতালি টেনে চলা কি সম্ভব? আপনার বন্ধু ভালো হয়ে উঠলে আবার হিংস্র, রুক্ষ, অশ্লীল হয়ে উঠবে, ইতরের মতো গালাগালি করবে।
1: নাওলের একটা ম্যানিয়া হয়ে দাঁড়াচ্ছে সব।
3: তাহলে তাহলে আপনি ভাবুন, এই মানুষটাকে ভরসা করে কি করে ফিরবো আমি? কখন কি করে বসবে তার ঠিক কি? আপনি সঙ্গে থাকলে তবু একটু ভরসা।
1: আমার সঙ্গে কদিনের চেনে আপনার যে আপনাকে আমি ভরসা দেব?
3: সময়ের দৈর্ঘ্য দিয়ে কি মানুষকে চেনা যায়, না তার গভীরতা মাপা যায় মালহোত্রা? তাছাড়া তাছাড়া এক একটা সময় আসে জানেন, যখন মানুষ বড় কাছাকাছি এসে যায়।
1: যশোবন্তী,

0: সমস্ত জীবনের ইজ্জত চলে গেছে আমার, এখন এখন খড়কুটো ধরেই বাঁচতে চাই মালহোত্রা।
1: যশবন্তী, আমি রাজি।
2: তাহলে ওই খান্ডালা থেকে গেলেন আপনি ওই নওয়ালদের বাড়ি, তাই তো?
1: হ্যাঁ, গেলাম। প্রথমে গিয়েছিলাম নাওলের বিয়েতে, ঠিক বিয়ে না, দোহরা উপলক্ষে। আবার এই গেলাম। একটু একটু করে ভালো হয়ে উঠছিল নাওল। আমাকে বলেছিল নিজেকে এমন করে নষ্ট করে লাভ নেই মালহোত্রা, এবার সে সুখী করবে যশোবন্তীকে। আমি ভাবলাম বেশ তো, যদি আমি পরিবারটাকে বাঁচাতে পারি, যদি আমি নাওলের মানসিক বিকারটাকে কাটা। সেন সাহেব, সেন সাহেব, আপনি কি বলবেন? এটা আমার অহমিকা। আমি কি বলি জানেন? বলি চরম মূর্খতা, আর আমি তারই দাম দিচ্ছি এই 20 বছর ধরে।
2: মালহোত্রা, আচ্ছা ওরা শেষ পর্যন্ত সুখী হয়েছিল?
1: এ বড় ভয়ঙ্কর নেশা সেন সাহেব, আত্মনিপীড়ন, আত্মনিগ্রহ, করুণা, আকর্ষণ, ভালোবাসা, প্রত্যাখ্যান, এসবের একটা একটা বেড়া পাক আছে। তার মধ্যে যে পড়েছে সে তো বেরিয়ে আসবার পথ ভুলে যাবেই। আমি যে মরফিয়া ওকে দিয়েছিলাম খুব বেশি প্রয়োজন ছাড়া খাবে না বলে, তাই একদিন ভারী ডোসে খেয়ে বসলো নাওল।
2: আবার আত্মহত্যার চেষ্টা?
1: হ্যাঁ, সেই আমি ওকে শেষবার দেখেছিলাম, তখন যশবন্তীর বয়স 25। আজ আপনি যশবন্তীকে দেখলেন নিজের চোখে, ওর বয়স হয়ে গেছে 45, তবু অপরাহ্নের মিষ্টি নরম রোদের মতো স্নিগ্ধ রূপে ছেয়ে আছে ওর সর্বাঙ্গ। ভাবতে পারেন যৌবন ও কি ছিল! ওর রূপের রহস্যের সঙ্গে মিশেছিল আর এক রহস্য। আমি নিজে ডাক্তার, তবু আমি আমি সে রহস্য ভেদ করতে পারিনি সেন সাহেব। সেদিন নাওলদের দেশের বাড়িতে আবার এক বিচিত্র ঘটনা ঘটলো।

0: আমি ডাক্তার সাহেব, আমি যশবন্তী।
1: যশবন্তী নাহলে স্ত্রী?
0: ডাক্তার সাহেব, তুমি ওর বন্ধু, তুমি আমারও বন্ধু হও।
1: কি বলছো যশবন্তী? উপাসের ঘরে নল, তোমার স্বামী মৃত্যুশয্যায়, আর তুমি
0: আমাকে মৃত্যুশয্যা দাও। ডাক্তার, তোমার পায়ে পড়ি, আমাকে একটু বিষ দাও, আমার সব জ্বালা জুড়ো।
1: যশবন্তী কি করছো? ওঠো, ওঠো বলছি।
0: না না, বলো আমাকে বিষ দেবে? তুমি ডাক্তার, তুমি ওষুধের বদলে বিষ দিলে কেউ সন্দেহ করবে না।
1: তুমি
0: আমি মরতে চাই ডাক্তার, আমি আর সহ্য করতে পারছি
1: না। নলকে বাঁচিয়ে তুলতে আমি এসেছি যশবন্তী। যতক্ষণ ওর জ্ঞান ফিরে ও সুস্থ হয় ততক্ষণ আমি আছি, আমি থাকবো। হয়তো গুতলা হলে চলবে না, তোমাকে সহযোগিতা করতে হবে।
0: করব না, ও ভারী ডোজের মরফিয়া খেয়েছে, ও মুরুখ। ভালো হয়ে উঠলেই ও আমাকে শেষ করবে।
1: কি বলছো তুমি?
0: তার আগে আমি পালাবো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, তুমি আমাকে বিষ দিতে না পারো, তুমি তুমি এটা অনুরোধ করবো, রাখবে?
1: বলো,
0: আমাকে বাঁচাও
1: যশবন্তী।
0: আমাকে আমাকে নিয়ে তুমি পালিয়ে যাও ডাক্তার
1: সাহেব। এই তুমি কি বলছো যশবন্তী? গোড়া রাজপুত পরিবারের বধূ তুমি, মেয়েরা দিনমানে স্বামীর সঙ্গে দেখা করে না। আমি আমি একজন পরপুরুষ, এই মধ্যরাতে তুমি এসেছো আমার?
0: ঠাকুর সাহেব, আমার শ্বশুর।
1: তাহলে এখন
0: বলো, মালহোত্রা, বলো বলো বলো, আমাকে নিয়ে পালিয়ে যাবে কিনা বলো।
1: পাগল হয়ে গেলে নাকি তুমি?
0: বলো, তা না হলে আমি বলবো, আমি বলবো তুমি আমাকে
1: যশবন্তী।
0: ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচিয়ে দিন ডাক্তার সাহেব। আমার শ্বশুরের আর কেউ নেই ডাক্তার সাহেব, আমার বুড়ো বাপ, বুড়ো মা মরে যাবে ডাক্তার সাহেব, আমি খুদকুশি করব ডাক্তার সাহেব।
2: যশবন্তী বেবি, বেবি পাগল হয়ে গেছে যা। ও তোমার করে না, আরে ডাক্তার সাহেব কি করবে
0: পিতাজি, উনি ছাড়া আর কি করবেন পিতাজি? ডাক্তার সাহেব দেবতা, আপনি বলুন না পিতাজি।
2: বেবি,

0: ভয়ে আমি কাঁটা হয়ে রইলাম সেন সাহেব। পরদিন সন্ধে নাগাদ সংকট কাটিয়ে উঠল নওল, আর আমি আমি পালিয়ে বাঁচলাম। মনে হলো কি সাংঘাতিক মেয়ে যশবন্তী, সবটাই তার অভিনয়।
1: আপনার প্রতি ও যে একটু দুর্বল হয়ে পড়েছিল সেটা অভিনয় নয় মালহোত্রা।
0: কি জানি সেন সাহেব, মনের ব্যাপার তো। হয়তো কোনো অসহায় দুর্বল মুহূর্তে সে আন্দোলিত হয়েছিল নওল আর আমার মধ্যে। জানেন, আরো চমক অপেক্ষা করছিল আমার জন্যে। যখন নওলদের বাড়ি থেকে চলে যাচ্ছে তখন ঢাকঢোল বেজে উঠল ওদের বাড়িতে, বাদ্যভাণ্ড নিয়ে সেজে গুজে চলেছে যশবন্তী রানীর মতো।
1: কোথায়?
0: স্বামী বেঁচে গেল শুনে বুকের রক্ত দিয়ে মন্দিরে পুজো দিতে গেল যশবন্তী। মনে মনে হয়তো কামনা করেছিল নওলের মৃত্যু, হয়তো মানত করেছিল সেজন্যে।
1: তারপরে এই হিরোনিয়া হাসপাতালে আপনার সঙ্গে দেখা।
0: দেখা দেখার হলো কোথায় সেন সাহেব? আসল কথাটাই তো বলিনি, সেদিন চলে এলাম বটে, কিন্তু যশবন্তীকে আমি ভুলতে পারলাম না। তারপর এক বছর কেটে গেল, আমি বম্বে সেই নার্সিংহোমে রয়েছি। হঠাৎ একদিন সকালে হই হই করে আমার ঘরে ঢুকলো নওল। ওকে দেখে মনে হলো আমি কি স্বপ্ন দেখছি নাকি। নওলের স্বাস্থ্য ফিরে গেছে, সুন্দর হয়েছে, ঝলমল করছে চেহারা। ও বলল,
2: মালহোত্রা তুমি আমার জন্য যা করেছো তার প্রতিদান তো আমি দিতে পারবো না।
0: প্রতিদান না, সেটা আমি চাইও না।
2: আরে বাবা, এত গম্ভীর হয়ে না তো, ডাক্তার হলে কি এরকম হতে হয় নাকি? ওঠো ওঠো ওঠো ওঠো, তোমাকে ধরে নিয়ে যাব।
0: কোথায়?
2: আরে চলো, নিচে যশবন্তী গাড়িতে বসে আছে।
0: কে যশবন্তী?
2: অবাক হলে, গল্পের শেষটা তো তোমাকে শুনতেই হবে মালহোত্রা।
0: কি হবে শুনে? আমি বুঝতে পারছি, যেমন করে হোক তোমরা মিলেমিশে গেছো, সুখী হয়েছো। না, আর আমার কোনো ভূমিকা নেই।
2: আছে আছে মালহোত্রা, তুমি একদিন বলেছিলে না, সেই যে খান্ডালায় বোর্ডিং হাউসের বারান্দায় বসে, মনে আছে? বলেছিলে একটা বেপরোয়া কোনো কিছু করে ফেলবার সময় ছিল তখন, এখন দেরি হয়ে গেছে। আমি ভাবলাম দেরি কিসের, শেষ বোঝাপড়া করার দিন কখনো ফুরোয় না। কাউকে না জানিয়ে আমি চলে গেলাম শ্যামগড়। দরবারি নিয়ম মানতে গেলে কুমার সাহেবের সঙ্গে দেখা হতো না আমার, তাই কৌশল করে সন্ধ্যেবেলা লুকিয়ে আমি চট করে ঢুকে পড়লাম কুমার সাহেবের কাজ ঘরে।
3: তুমি
2: ইমান সাহেব বাত করুন, আমার নাম নওল সিং দেবনাগ।
3: শ্যামগড়ের প্রজা?
2: আমি কারো প্রজা নই, আমি যশবন্তীর স্বামী।
3: যশবন্তী?
2: মনে পড়ছে না? না, ভালো করে ভেবে দেখুন তো কুমার সাহেব, একটা মাসুম লড়কিকে নষ্ট করে দুটো জীবন আপনি বরবাদ করে দিয়েছেন। শুনেছি এসব ব্যবচার আপনাদের খানদানি অধিকার। কুমার সাহেব, ওই খানদানি অধিকার নিয়ে আর কোন লড়কির ক্ষতি আমি আপনাকে করতে দেব না। আমি ফয়সলা করে নিয়েছি।
3: ফয়সলা? কিসের ফয়সলা?
2: তোমাকে খুন করব।
3: দেখো তো, দেখো তো, এই লোকটা না আমাকে আমাকে খুন করতে
2: চায়। আপনাদের কুমার সাহেব কিরম ভয় পেয়ে গেছে একবার দেখুন, খুন শুনেই একেবারে আধমরা হয়ে গেছে। দেখুন দেখুন দেখুন সাহেব, আমার হাতে এটা কি?
3: যা যা যা, ওকে নিয়ে যা, জিজ্ঞেস করে দেখো তো ও কার কথা বলতে চাইছে। যশবন্তী? যশবন্তী না, না যশবন্তী বলে তো আমি কাউকে চিনি না। কিশোরীকে জানি। আচ্ছা কিশোরী কোথায়?
2: কিশোরী
4: আপনি চলুন আমার সঙ্গে।

0: আমি আপনার সমস্ত কথা শুনবো, চলুন।
1: সে কি বলছেন আপনি?
2: হ্যাঁ ঠিকই বলছি, কুমার সাহেবের স্টেপ মাদারের একটি ছেলে হয়েছে। ওয়ারিশন বেড়ে গেল বলে হিজ এক্সেলেন্সের মন খুব খারাপ, তাছাড়া ইদানিং আফিমের মাত্রাও বাড়িয়ে দিয়েছেন। মাথা সবসময় ঠিক কাজ করে না। আমি অবশ্য বুঝতে পেরেছি কোন যশবন্তী দেবীর কথা বলছেন আপনি। ওকে তো টাকা দেওয়া হয়েছিল, জমিও।
1: না না না না, সে কথা না।
2: তবে ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস?
1: না, আমি
2: শুনুন শুনুন, বড় বিপদে আছেন বনবীর সিং রাঠোর। স্মৃতিশক্তি বড় দুর্বল, যে কারণে কোর্ট থেকে তার গদির দাবি নাকচ করে দিতে পারে।
1: কুমারের কিছু মনে নেই যশবন্তীর কথা। এত বড় একটা ঘটনা আপনি বলছেন, একেবারে ভুলে গেছেন উনি।
2: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দেখলেন না কি সব উল্টো পাল্টা বলছে। কিশোরী বলে কাউকে উনি জানেনই না, তবু ওই নামটাই বার বার করছেন। যশবন্ত ইজ আ ফরগটেন চ্যাপ্টার ইন হিজ লাইফ।
1: মাই গড। যেন মানুষরা সেই আমি একটা অদ্ভুত ধাক্কা খেলাম। সেই মুহূর্তে আমি বুঝলাম কি দারুণ বোকামি করেছি আমি। ভেবে দেখো তো, মাঝখানে যে রয়েছে বলে আমার আর যশবন্তীর মাঝখানে একটা দেওয়ার খাড়া ছিল। সেই বনবীর সিং রাঠোর শ্যামগড়ের কুমার সাহেব যশবন্তীকে মনেই রাখেনি। যশবন্তীর কোনো অস্তিত্ব নেই কুমারের কাছে। সেই প্রথম আমার মমতা হলো যশবন্তীর জন্যে, সেই যেন আমি প্রথম চিনলাম ওকে। তার দুঃখে নিঃসংকোচে কাঁদলাম আমি। আর মনে হলো আমার আমার দুটো হাতে আমি ধরি যশবন্তীকে, সব লজ্জা ঢেকে দিই ওর। বলো তো মানুষরা কি অসম্ভব যন্ত্রণা পেয়েছে কটা বছর ধরেও। কুমার সাহেব ওকে কলঙ্কিত করেছে, আর ওর কলঙ্ককে জয়ধ্বনি দিয়ে পুজো করেছে আমাদের সমাজ। ওরে বলেছে ক্ষেত্রজ পুত্রের মায়ের সৌভাগ্যের কোনো শেষ নেই। আর আমি আমি করেছি ওর ওপর অবিচার, শুধু অবিচার।
3: নল কি হবে ওসব কথা ভেবে, চলো যশবন্তের সঙ্গে দেখা করে। ও কিন্তু অনেকক্ষণ গাড়িতে বসে আছে। গপ্প গপ্প এই শেষ। জানেন সেন সাহেব, আমার কিরকম মনে হলো, বড় বড় মূর্খ আমি। দেখুন, ওদের ওদের এই ভাঙা আপনা থেকেই জোড়া লেগে গেল। তবে আমি গেলাম ওদের সঙ্গে, আর গাড়িতে বসেই টের পেলাম আমার ভূমিকাটা নিতান্ত মূর্খের মতো। যশবন্তী সংসারে তার নিজের জায়গা খুঁজে পেয়েছে, আমার উপস্থিতি অস্তিত্ব সবটা অবান্তর ওর কাছে। আমি হলাম তৃতীয় ব্যক্তি। এরপরে আর কোনোদিন যায়নি ওখানে, বলুন আপনি। হ্যাঁ, একেবারে ফালতু হয়ে যেতে কার ভালো লাগে বলুন।
4: আচ্ছা, যশবন্তীর স্বামী জীবিত এখনো?
3: নিশ্চয়ই, জয়পুরের বেশ নাম করা উকিল, ছেলে পড়ছে সিন্ধ্রিয়া স্কুলে, বড় ছেলে বিলেতে।
4: তাহলে এই হিরোনিয়া হাসপাতাল
3: কুয়ার সাহেবের দেয়া টাকায়, সে টাকা নাও ছোঁয়নি কোনোদিন। কিন্তু আমার কথাটা আপনি ভাবুন, সেই থেকে কি হলো বলুন তো? না করলাম বিয়ে, না হলো কাজকর্মের উন্নতি। জানেন সেন সাহেব, পৃথিবীতে কিছু মূর্খ থাকে, আমি তাদের দলে। নিতান্ত মূর্খ, তাই না সেন সাহেব? তাই না? নিন, উঠে পড়ুন, গাড়ি আসছে।

0: যশবন্তী নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী মহাশ্বেতা দেবী, বেতার নাট্যরূপ স্বপন কুমার বিশ্বাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিষ্ঠা দাশগুপ্ত, দিলীপ কুমার রায়, শুভাশিস মুখোপাধ্যায়, অতন্দ্র ঘোষ দস্তিদার, সৈকত পাকরাশি, জগন্নাথ বসু ও সতীনাথ মুখোপাধ্যায়। সম্পাদনা নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, প্রযোজনা কল্যাণ দে।
1: শুনলেন দুপুরের নাটক। স্টুডিওর ঘড়িতে সময় এখন 2:49 হয়ে 20 সেকেন্ড। আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। এখন গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

উড়ছে কতক ভন ভনিয়ে ভন ভনিয়ে, আসছে কারা হন হনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে ধায় হাটুরে কুকুরগুলো শুকছে।

চালে নৃত্য তালে ছয় বেহারা জোয়ান তারা রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে নামলো মাঠে তামার কাটে তপ্ত তামা যায় না থামা উঠছে আলে নামছে গাড়ায়।

এটো হাতেই হাতের গোছায়, গায়ের মাথার কাপড় গোছায়, পালকি দেখি আসছে ছুটে, ন্যাংটা খোকা মাথায় পুটে, পালকি দেখি আসছে ছুটে, ন্যাংটা খোকা মাথায় পুটে, ওড়ো রাওয়াজ যাচ্ছে সোনা, ঘোড়ো ঘরে চাঁদের কোনা, পাঠশালাটি দোকান ঘরে, গুরু মশাই দোকান করে, ওড়ো ভিটের পোতার পরে, শালিক নাচে ছাগল চরে, গ্রামের শেষে অশ্বতল।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খচিলের সঙ্গে যেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকার চার জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় ১৫ বছর পর আজ রাজ্য পর্যটন দপ্তরের নতুন লোগো প্রকাশিত হয়েছে। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পর্যটন দপ্তরের রিংটোনেরও সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শিল্পমন্ত্রী তাপস রায়, পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এ রাজ্যেও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। বিভিন্ন মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় রেললাইনে মাটি ধসে যাওয়ার কারণে পূর্ব রেলের তরফে সকাল ১০:৩০ বুলেটিন অনুসারে বাতিল ট্রেনগুলির মধ্যে দুটি ট্রেনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন দুটি হল 27575 হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং 15961 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। অভয়াকাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হওয়া পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দেকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে আদালতের বাইরে জমায়েত থেকে ডিম ছোড়া হয়। আরজিকর ঘটনায় নির্যাতিতার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে সোমনাথকে গত বুধবার রাতে বেঙ্গালুরুর জেপি নগরের একটি আবাসন থেকে গ্রেপ্তার করে পুলিশ। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজ্য সরকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ জোর কদমে চলছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কায় রেললাইনে মাটি ধসে যাওয়ার কারণে পূর্ব রেলের তরফে সকাল 10:30 বুলেটিন অনুসারে বাতিল ট্রেনগুলির মধ্যে দুটি ট্রেনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন দুটি হল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কলকাতা শিলিগুড়ি ভায়া মালদা অতিরিক্ত বাস চালাচ্ছে। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একটি করে মোট 5টি বাস চালানো হচ্ছে। সন্ধ্যার পর এই সংখ্যা আরও বাড়বে বলে এসবিএসটিসি সূত্রের খবর। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশিসহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। 16টি জেলায় এখনও বন্যা পরিস্থিতি রয়েছে। নদীগুলির নিম্ন অববাহিকা অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে। বন্যা রোধে পাটনায় 108টি গেটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বর্ষণের ফলে মধ্যপ্রদেশের বহু এলাকায় বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘণ্টায় বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। টানা বৃষ্টির জেরে ছতরপুর, সাতনা, মান্ডলা এবং মাইহারে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। বাড়িপুরের 5 নম্বর ওয়ার্ডের কালিকানন এলাকায় মা ও ছেলে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রের খবর, গত বুধবার দুপুর থেকে 6 বছর বয়সী বিজয় সি ও তার মা খুকুমণি সর্দারের কোনো খোঁজ নেই। স্থানীয়দের দাবি, বুধবার ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলেন খুকুমণি, এরপর ছেলে আর বাড়ি ফেরেনি। অগ্নি নির্বাপন ব্যবস্থায় ব্যাপক ঘাটতি থাকায় অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিশ দিয়েছে দমকল বিভাগ। ভবনের বেসমেন্ট, 6 এবং 7 তলা ব্যবহার করা যাবে না। বাড়ির কয়েকটি অংশ বিপজ্জনক বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: কইতেছি নিহাত, মানে এই যে এত সুন্দর একটা ওয়েদার, যাকে কনফিউশনে ঝুরি বলা যায়, চারপাশে মানুষজন দেখতে পাচ্ছে বাঁচবো কি না সন্দেহ, মানুষ বলে পাবো কি পাবো না, আমি কি পাবো আমি জানি না, আমি জীবনে বাঁচবো কি না নিয়ে এটা নিয়ে আমার দিনরাত এখন গবেষণা চলছে। কারণ এই পাশে প্রকৃতি দুর্যোগ ঘটিয়ে কি না একটা হিমবাহ ভেঙে পড়ে গিয়ে বন্যাফন্যা হয়ে গেল, যাচ্ছে তাই অবস্থা। আবার এদিকে শুনছি 2050 মধ্যে কলকাতা জলের তলায় চলে যাবে। শোনো না, আমরা কি টাইটানিকে ডুবে যাব বলো না, আমাদের একটা টাইটানিক হলে ভালো হতো না?
2: টাইটানিক বললেই আমার কি মনে পড়ে তুমি জানো তো,
1: রোজ অ্যান্ড জ্যাক।
2: ইয়েস, রোজ কেউ বেশি না মনে করলেও চলবে, রোজ আমি হয়ে যাব, একটা জ্যাক দরকার তাহলেই হবে। এইবার টাইটানিকের কথা যখন এলোই, তখন এইরকম একটা মুভি যেটা আমরা ছোটোবেলাতে দেখেছিলাম, ছোটোবেলা কেন বড়োবেলাতেও প্রচুরবার দেখেছি, কিন্তু রিয়ালিটিটা একেবারেই ডিফারেন্ট। হ্যাঁ, আমরা একদম প্রথমেই যে ঘটনার কথা বলছিলাম, ভীষণ দুঃখজনক, এখনও অনেকের খোঁজ পাওয়া যায়নি, তবে চেষ্টা চলছে অনেক কিছু, এখনও পর্যন্ত অনেক কিছুই খোঁজ পাওয়া বাকি। কারণ যা আমরা দেখতে পাচ্ছি আপডেট অনুসারে, প্রথম দিনকে যে অবস্থা ছিল, আজকে একটু একটু করে আরও অনেক অনেক মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে, আশা করছি আরও অনেকের খোঁজ পাওয়া যাবে। তবে
1: হ্যাঁ, আমারও একটা কিন্তু আছে।
2: হ্যাঁ, কি
1: এই যে এই এত কিছুর মাঝে এত কিছু ঘটনা যখন ঘটছে, সিরিয়াসলি কেউ দেখতে পাচ্ছে দূর থেকে কিছু একটা আসছে, কি আসছে বুঝতে পারছে না, মানুষ তার মধ্যে দিয়ে ভিডিও করছে, ভাই কি হয়েছে, এত ফোন নিয়ে নাড়াঘাটা কেন কেন কেন, এটা আমার প্রশ্ন। তুমি তুমি মানে
2: এরকম না করে থাকতে পারে না, তাই
1: বললাম না আমরা নিহাত অনিয়ার আছি। যাই হোক, শ্রেয়া আর অঙ্কিতা তোমার কাছে চলে এসছে উইকেন্ড ক্যাফে নিয়ে, ঠিক 6:30 অবধি আড্ডা দেবে। এরকম আড্ডাটা তো তুমি জানোই, ক্যাজুয়ালি আমরা নিজেদের ইন্ট্রো দিতে ভুলে গেছি, কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা এরকম মাঝে মধ্যে হয়ে যাই।
2: আমরা কিন্তু ইন্ট্রো দিয়ে দিয়েছি, এই জন্যেই তো আমাদের সঙ্গে জুড়ে থাকতে কি এমনি এমনি বলি, সব কিছুতে জুড়ে থাকতে হবে, শুধু অনিয়ারে নয়, ইনস্টাগ্রামেও জুড়ে থাকতে হবে। আমরা কিন্তু আজকে শুরুতেই ইনস্টাগ্রামে সমস্ত আপডেট দিয়ে দিয়েছি আজকের গোটা প্রোগ্রামের। সো 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে শুনছো তুমি, আর তোমার সঙ্গে শ্রেয়া আর অঙ্কিতা থাকবে একদম 6:30 পর্যন্ত।
1: আর যখনই এরকম ধরনের হয় যে তোমার সঙ্গে একটা মানে গল্প করার ইচ্ছে আছে, আড্ডা দেওয়ার ইচ্ছে আছে, তখন তোমাকে এটা বলতে ইচ্ছে করে, মানে একটু রণবীর কাপুরের মতো ফ্লার্ট করতে ইচ্ছে হয়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ঘড়ির কাঁটা একেবারে ঝপঝপ করে এগোচ্ছে। এখন 4:18, আমরা শুরু করেছিলাম 4:02, আর তুমি যদি জয়েন করে না থাকো খুব বকবো তোমায়। না বকলেও একটু রাগ তো করবোই না, তুমি আমাদের সঙ্গে জয়েন করে যাও, কারণ তোমায় বারবার বলছি এই যে একটা উইকেন্ড, উইকেন্ড যখন আসে উইকেন্ড আমাদের প্রচুর রকমের প্ল্যান।

0: থাকে। আর সেই জন্যই 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফেতে শ্রিয়া আর অঙ্কিতা চলে এসেছে তোমার জন্য প্রচুর উইকেন্ড প্ল্যান নিয়ে। দেখো এখন মোটামুটি যেরকম অবস্থা, প্রকৃতির কোন দিকে যে মতিগতি সেটা একেবারে বোঝা সম্ভব হচ্ছে না। তাই তোমায় বলছি, প্রকৃতির মতিগতির ওপর ভরসা না করে তুমি যেটা করতে পারো, এইরকম একটা বৃষ্টির ওয়েদার, মানে কখন রোদ কখনো বৃষ্টি এরকম একটা ব্যাপার চলছে, তো তাই তুমি তোমার সাথে ছাতা রেনকোট এগুলো রাখো। তার সঙ্গে যেটা করবে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো এই যে আশেপাশে বিভিন্ন জায়গায় কোথায় গিয়ে তুমি শেডে দাঁড়াচ্ছ, কোথায় শেল্টার নিচ্ছ, এগুলো তোমায় চেক করতে হবে প্রপারলি। কারণ এগুলো যদি চেক না করো তাহলে বিভিন্ন জায়গায় দেখতেই পাও, হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, হঠাৎ করে গাছ পড়ে যায়, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। মানে ঝোড়ো হাওয়া যখন বৃষ্টির সাথে আসে তখন আমি জানি তোমার কী অবস্থা হয়। কিন্তু এই সব কিছুর সঙ্গে আরও একটা প্লাস পয়েন্ট যেটা আছে, এরকম বৃষ্টির সময় তো আমাদের ইচ্ছে করে ভীষণ বেশি একটা কুড়কুড়ে মুচমুচে এরকম জিনিসপত্র খেতে, তাই না অঙ্কিতা?
1: হ্যাঁ, মানে তুমি কি বলতে চাইছো, কুড়কুড়ে মুচমুচে ভুজভুজে কি, মানে ব্যাপারটা কি তুমি বলতে
0: চাইছো? বৃষ্টির সময় তো এরকম খেতে ইচ্ছে করে না। আর বিশেষ করে মানে আমি জানি না এই কথাটা কে আমায় বলছে, যে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে থাকে কিছু খাই, এই আর কিছু খাই, আজকে একটা কিছু খাই, আজকে একটা দারুণ কিছু খাই, সে আমাকে বলছে, ও নাকি বুঝতে পারছে না।
1: এই আমরা খাওয়া দাওয়া সব করবো, আমি ওর সঙ্গে একটুখানি কথা বলি নিটুকুশ করে, তুমি না হয় ততক্ষণের জন্য একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নাও, তারপরে ফিরে আসছি আর একটা গান নিয়ে।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026. A moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability. With a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Shuncho 107. Tumi Shuncho Weekend Cafe. 107 FM Rainbow Te. Weekend Cafe. Weekend Cafe.
1: আজকে 4th অফ সেপ্টেম্বর, এবং 4th অফ সেপ্টেম্বর মানে এই যে মাঝে মধ্যে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা জোশিলা হয়ে উঠছি, এই জোশিলা হুশিলা হতে হতে আমি আর শ্রেয়া বেশ কিছু টপিক আলোচনা করছিলাম, ঝুরঝুরে মুচমুচে সব তো ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা দিনের একটা গুরুত্ব রয়েছে। এখন যদি আমরা সার্চ করি আর কি, গুগল সার্চ করি বা কিছু, প্রত্যেক দিন কিছু না কিছু তো আমি পেয়ে যাবে। সেরকমই আজকে ভীষণ একটা ইম্পর্টেন্ট ডে, ওয়ার্ল্ড সেক্সুয়াল হেলথ ডে। এবং এই সেক্সুয়াল হেলথ ডে বলতে আমাদের নট অনলি ওরিয়েন্টেশন, মানে ফার্স্ট কথা তো হলো যে আমরা প্রত্যেকে একজন মানুষ, তো সেই মানুষের আমরা যখন ফর্ম ফিল আপ করতে যাই, লাইক শ্রেয়া একটু আগেই বলছিল আমাকে যে আমরা যখন ফর্ম ফিল আপ করতে যাই আমাদের কিন্তু লিখতে হয় যে আমাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন কী, এটা লিখতে হয়, তাই না বলো?
0: এক্স্যাক্টলি, আজকের এই যে দিনটা, এই দিনটা নিয়ে আমরা ভীষণভাবে আমাদের অ্যাওয়ারনেসের প্রয়োজন আছে। আসলে মানুষ ভীষণভাবে তাদের যে সমস্ত সেক্সুয়াল হেলথ ওরিয়েন্টেড ইস্যুসগুলো হয় সেগুলো নিয়ে কথা বলতে হেজিটেট করে। সত্যি সত্যি এগুলো নিয়ে হেজিটেট করবার কিচ্ছু নেই, কারণ আমাদের যেরকম প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, এক্স্যাক্টলি সেরকমই প্রতিটা অঙ্গের ক্ষেত্রে আমাদের একইভাবে ভাবনা ভাবা উচিত। এবং সেই জন্যে এই বিষয়গুলোর ক্ষেত্রে পিছিয়ে না পড়ে থেকে সচেতন হওয়া উচিত আমাদের। এবং যদি আমরা যত, যে কোনো বিষয়তে আমরা যত ডিলে করব, যত হেজিটেট করব, সেগুলো করতে গেলেই কিন্তু আমাদের সমস্যাটা বেড়ে যাবে। এবং সমস্যা বেড়ে গেলে একটা সময় পর

0: গিয়ে আমরা সেটা নিয়ে ভীষণ ভীষণভাবে ভুগবো। কাজেই এই ওয়ার্ল্ড সেক্সুয়াল হেলথ ডেতে যে বিষয়গুলো সেলিব্রেট করা হয়, আমাদের সেক্সুয়াল ওয়েলবিং, সেক্সুয়াল হেলথ, সেক্সুয়াল রাইট, এই সব কিছুই কিন্তু
1: প্রত্যেকটা মানুষের জন্য
0: এক্স্যাক্টলি রাইটস, ওই জন্যই মানে বিষয়টার ক্ষেত্রে এটাই তো, প্রত্যেকের জন্যই এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট।
1: একদমই। আর এই বছরে আমাদের একটা থিম রাখা হয়েছে, সেই থিমটা হলো এভরিবডি। মানে এভরিবডি মানে যেমন ইচ অ্যান্ড এভরি ওয়ান বোঝায়, তেমন প্রত্যেকটা শরীরকে আলাদা করে সাইন্টিফিক্যালি দেখা, না আমাদের দৃষ্টিভঙ্গি বা সমাজের একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা, একটা ব্যারিয়ার তৈরি করা, এটা নয়। সেটার বাইরে গিয়ে একজন মানুষকে সিম্পলি সেই মানুষ হিসেবে দেখা, সেটার কথা বলা হয়েছিল। কিন্তু আমি জাস্ট একটা দুষ্টু মিষ্টি ভাবনায় চলে গেলাম, যখন এই এভরিবডি কথাটা শুনি আমার মধ্যে একটা দারুণ ক্লিক হয়, সেই ক্লিকটা না আদার দেন কে বলো তো?
0: না না না, বলবো না, বলবো না, আমরা
1: বাজাবো।
0: ইয়েস,
2: এফএম রেনবোতে Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: बस अब बहुत हो गया, बस भी कीजिए ना। কার ডায়লগ ছিল মনে করো একটুখানি, মানে এই সিনেমাটা আমার কাছে প্রচণ্ড ভাবে একটা লোভীর সিনেমা, কভি খুশি কভি গম, যেখানে ভাস তোড়নে ওয়ালি বসন্তী হমকো মিল জাতে এসে নিয়ে বলে হ্যাপি বার্থডে বলে একটা ভাস ভেঙে দেয়। কি করবে জীবনে ও খুঁজে পায় না কি করবে কি না করবে। আর এখানে যে এই যে এভরিবডি বলে যে জোকটা আছে, আমার ছোটবেলা থেকে হেভি ডান্স করতে ইচ্ছা করতো, তাই ভাবলাম যখন এই বলছি আর কি। কিন্তু তুমি আরেকটা জিনিসও ভাবো শ্রেয়া, এই গানটার মধ্যে দিয়ে কত কত যেমন পিঙ্কিশ মেয়েদের দেখা গেছিল, তার সঙ্গে প্রচুর খাবার দেখা গেছিল। সেই খাবারগুলো খেতে আমার বড় মন চায়।
1: কি কি খাবার দেখা গেছিল?
0: যেমন শুরুতেই বলি যে এই এটা নিয়ে এত দৌড়াদৌড়ি করে আসছিল যে এই মিউজিকের মাঝে আমি ঢুকে গেলাম আর কি। সেখানে দেখা যাচ্ছে যে কাজল এবং তার বোন সবাই দৌড়চ্ছে সালোয়ার পরে, একটা বড় কেক নিয়ে এসছে বাবুজির জন্য। ব্যাস সেই কেকটার কথা আমার মনে পড়ে গেল।
1: বাউজি
0: বাউজি বাউজি, ওই তো বাবুজি বলেই না হয় দিলাম কি আছে, তুমি একটু বাউজি সংশোধন করে দাও।
1: স্পেশাল ব্যাপার ছিল না কাজলের ওই পারফরম্যান্সটা, বাউজি এটা তো ওই ওই জন্যই এত স্পেশাল ছিল। তার সব ওই অ্যাকসেন্ট, তার যেরকম ভাবে বিষয়গুলোকে উপস্থাপন করেছিল সেটার জন্যই কাজলকে সবাই মনে রেখেছিল এই সিনেমাতে। সো ওই যে তুমি যখন কেকের কথা বললে, এই মানে কেকের কথা শুনে মানে মনটা কেমন ডিজার্ট ডিজার্ট করে দেখবে। আমরা যখন খাওয়া দাওয়ার একেবারে শেষে একটুখানি মিষ্টি জিনিস, আমার তো চলেই না একটু, মানে খাওয়ার পরে যদি একটু মিষ্টি না হয়,
0: খাওয়ার পরে তুমি একটুই খাও এটাই বলো। তুমি কোনো কোনো দিন কফি খেয়ে ঘুমিয়ে পড়ো সেটাও বলো না।
1: সে তো খারাপ খারাপ দিন, ওসব ওসব ভাবতে হবে না। কিন্তু যে সমস্ত দিনগুলোতে আমি ঠিকঠাক করে খাই দাই, সময় মানে একদম ঠিকঠাক সময়তে সব কিছু করি, তো সেই সমস্ত দিনগুলোতে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি, মানে সেটা একটু চকলেট হতে পারে, সেটা পেস্ট্রি হতে পারে, সেটা কোনো রসগোল্লা লেডিকিনি এসবও হতে পারে, মিষ্টি দই হতে পারে।
0: কেন মানে ভদ্র মহিলার প্রচুর জীবনে দাবি এবং স্বপ্ন, সেটা হচ্ছে পেস্ট্রি চকলেট হেনা তানা। হ্যাঁ তুমি মিষ্টির কথা বলছো, মিষ্টির কথা যেতে গেলে পর আমি একদম পরপর পরপর যাবো। মানে ধরো প্রথমে একটুখানি কেক খেলাম, কারোর বার্থডে চলছে, কেক মানে আমাদের কাছে একটা বার্থডে বার্থডে ফিলিংস। তারপরে ধরো তার বার্থডেতে এরকম থাকলো, বিরিয়ানি থাকলো, তার সঙ্গে চিকেন চাপ বা মাটন চাপ থাকলো, তারপরে ধরো আরও কয়েকটা আইটেম থাকলো, লাস্টে গিয়ে এই যখন সব শেষ হয়ে গেল, বাঙালি তো মানে বেসিক্যালি খাইখোর, মানে উই দ্য ইন্ডিয়ান্স আর বেসিক্যালি খাইখোর, ভোজন রসিক, পেটুক সব কটা, মানে কখনো টক ঝাল মিষ্টি, আবার সাউথ গেলে তুমি সবেতেই টক পাবে, এরকম ব্যাপার থাকে, মানে একটা নন্দা নন্দা ফিলিং চলে আসে। এই সমস্ত কিছুর মাঝেও কিন্তু আমরা খুব হেলথ কনশিয়াস, এই স্বাস্থ্য সচেতনতা সব কিছু রাখ

0: কিন্তু ওই তুমি যেটা বলছিলে আর কি, বিরিয়ানি এটসেট্রার পরে শেষে গিয়ে না আটকে যাচ্ছি, মানে কখনো ফিরনি, কখনো রসগোল্লা, কখনো লেডিকেনি, কখনো কালাকাঁদ, কখনো পায়েস, কখনো মিষ্টি দই, মানে
1: রসমালাই,
0: আরো কিছু
1: না, আমি না ভাসছিলাম শুনতে শুনতে।
0: হ্যাঁ, তুমি ভাসতেই পারো, কোনো চাপ নেই, কারণ আজকে আমাদের যে আড্ডার যে টপিকটা, সেই আড্ডার টপিকটা কিন্তু এরকমই ডিলিশিয়াস, মানে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো দিন কেউ না কেউ এরকম এক্সট্রা ইট অ্যান্ড এক্সট্রা ডেজার্ট ডে এরকম পালন করে থাকে। তা আমরা আজকে পালন করছি, ধরো উইকেন্ড ক্যাফেতে আমরা আড্ডা দিচ্ছি আজকে একটা এক্সট্রা ডেজার্ট, মানে যেটা তোমার লাইফে মানে প্রতিদিনের খাবারের সঙ্গে হতে পারে, কিংবা হতে পারে যে কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি, কোথাও গেছো, ওই ডেজার্টটা না থাকলে তোমার জাস্ট ভালো লাগে না, সব কিছু আধা অধুরা হয়ে গেছে এরকম মনে হয়। মানে কিছু কিছু আছে এরকম?
1: হ্যাঁ, এরকম তো আছেই, যেমন আইসক্রিম তো আছেই। আমার এটা মনেই হয় যে খাওয়া দাওয়ার পরে যখন কোনো অকেশনে যাই, খাওয়া দাওয়ার পরে একটু আইসক্রিম না হলে চলে। এবং আমি আরও একটা জিনিস করি অঙ্কিতা, যখন এরকম কোনো জায়গায় যাই, সেখানে গিয়ে না আমি সবার ফার্স্টে আইসক্রিমটা খেয়ে ফেলি, ব্যাস। ওই দেখবে মিষ্টি মুখ একবার করে ফেললে না আর কিছু খেতে ইচ্ছে করে না, এইটা হয়ে যায় একটা বড় প্রবলেম। আর আইসক্রিম দেখলে আমি নিজেকে সামলাতে পারি না।
0: না, সেইটা সামলানো যায় না, ঠিকই বলেছ, মানে খুব একটা মানে কষ্টসাধ্য বিষয় নয়, ভালো বিষয়, আদরের বিষয় একটা ডেজার্ট। সেটাই আমরা জিজ্ঞাসা করছি যে আইসক্রিমটা যেমন কারোর পছন্দের, কারোর আবার মিষ্টি। আমার যেমন মনে হয় যে দই মিষ্টিটা খেলে একটু পেটটা ফেঁপে যায়, ঠিকই, মানে ফেঁপে যায় মানে মনে হয় যে খাওয়াটা পূর্ণ হয়ে গেছে, মানে পেট ভরে গেছে, গলা অবধি চলে, সেরকম একটা মনে হয়। সেইখান থেকে একটা মানে ভালোবেসে তুমি তোমার পছন্দের ডেজার্টটা, মানে যেটা মনে হয় যেটা ছাড়া জাস্ট তুমি কিছু খাওই নি, মানে পুরো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সব মাটি হয়ে যায়, এরকম একটা ডেজার্টের নাম লিখে পাঠাও, এবং কেন সেটা মনে হয় সেটা দু লাইনে লিখবে।
1: একদম। এবং আরও একটা জিনিসও হয়, ওই যে খাবো কি খাবো না, খাবো কি খাবো না, মানে ভালোবাসি কিন্তু ভালোবেসেও ভালোবাসছি না, এরকম একটা ফিল হয় তো অঙ্কিতা?
0: হ্যাঁ, ওই ফিলিংটার সঙ্গে না হয় তুমি ভালোবেসে আরেকটু ভালোবাসা ছড়িয়ে দাও। আর 9903659992 তে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলো না তোমার প্রিয় ডেজার্ট।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: तुम्ही सुनछो उइकेंड कैफे 107 एफएम रेनबो ते उइकेंड कैफे उइकेंड कैफे
1: 107 FM Rainbow তে তুমি শুনছো উইকেন্ড ক্যাফে। আর উইকেন্ড ক্যাফে কার সাথে শুনছো? আজ শ্রেয়া এবং আজ অঙ্কিতা, আর আমরা তোমার সঙ্গে রয়েছি বেশ অনেকটা সময় ধরে, কিন্তু তুমি আমাদের সঙ্গে কখন থেকে আছো সেটা বুঝতে পারছি না। এবার বুঝতে পারবো তোমার হোয়াটসঅ্যাপ এলেই, কারণ আজকে অনেক কিছু রয়েছে তার সঙ্গে। আমরা আজকে একটা হোয়াটসঅ্যাপ টপিক দিয়েছিলাম যে তোমার পছন্দের ডিজার্ট কোনটা, সেটা আমাদেরকে জানিয়ে ভালো। মানে সেটা তোমার হ্যান্ডমেড হতে পারে, দোকান থেকে কিনে আনতে হবে এমন ব্যাপারও না, এবং তোমার নিজস্ব একটা কম্বো হতে পারে। আমারও আছে এরকম,
2: মানে খিচুড়ি কম্বো তুমি বানিয়েছো, সেই উদ্ভট কম্বোটা হতেই পারে লোকের কাছে উদ্ভট, কিন্তু তোমার কাছে খুব ভালো। মানে ধরো রসগোল্লার সঙ্গে দই, দইয়ের সঙ্গে আইসক্রিম, সবকটা মিক্স করে একটা নতুন কিছু ক্রিম, এরকম কিছু তুমি ভাবতেই পারো।
1: একদম, মানে অনেকে যেমন দইয়ের মধ্যে মিহিদানা দিয়ে খায়।
2: এই এই যে তুমি মিহিদানার কথা বলছো আর এত ডেজার্টের কথা আলোচনা করছি, এই যে মিষ্টি মিষ্টি ব্যাপার, মিষ্টির কথা ভাবলেই আরো একটা মিষ্টি মনে পড়ে যায়, দ্যাট ইজ চকলেট। আমার খুব পছন্দের রাতের বেলা ক্রেভিং হয়
1: চকলেটি ব্যাকগ্রাউন্ড চাই।
2: ইয়েস, কারণ আজকে চকলেট বয়ের জন্মদিন, রাইট?
1: ইয়েস ইয়েস, একটা চকলেটি ব্যাকগ্রাউন্ড হয়ে যাক। রেডি, 1 2 3 স্টার্ট।
0: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
2: এই ডিস্কো সং শুনছিলে আর কি, ডিস্কো সং এর মধ্যে দিয়ে একটা কিউট চকলেট বয়, মানে যে চকলেট বয় ছিলেন, তারপরে উনি চকলেট কাকু জেঠুর জায়গায় চলে গেছিলেন, তবু চকলেটেই ছিলেন, সেই মানুষটার নাম আদার দেন ঋষি কাপুর। সো আজকে তার জন্মদিন।
1: ইয়েস,
2: আর খুব অদ্ভুতভাবে উনি শিফট করতে পারতেন, মানে আমাদের প্রিয় ববি কিংবা তুমি বলতে পারো আকবর, আমার আকবর অ্যান্টনি, এই ফিল্মগুলোতে তো আমাদের মন জয় করেইছিলেন হিরো হিসেবে, লিড অ্যাক্টর হিসেবে, কিন্তু খুব ট্রান্সপারেন্ট ওয়েতে উনি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেও বয়সের সঙ্গে কিন্তু সেই জায়গাটায় ঢুকে যান। যেমন স্টুডেন্ট অফ দ্য ইয়ার, হাম তুম, ফানা, নমস্তে লন্ডন, লাভ আজকাল, একের পর এক, মানে তুমি দেখবে কখনো নেগেটিভ কখনো খুব পজিটিভ।
1: ইয়েস,
2: সো বলো বলো বলো, মানে
1: চকলেট ব্যাপারটা কিরকম, ওই যে কোনো একটা কিছুর মধ্যে দেখবে তুমি একটু মোটামুটি ম্যাচ করে তুমি যদি চকলেট সস অ্যাড করে দাও, ব্যাপারটা যেমন হয় ঋষি কাপুর বেসিক্যালি তেমন। এনিওয়ে, চকলেটের কথা উঠছে বলে হয়তো এভাবে বলছি, কিন্তু বিষয়টা এমনই, তিনি এমনই একটা মানুষ, তার 74th বার্থডে আজকে, তার যে পারফরমেন্সগুলো, তার পারফরমেন্স ওই সেই মনে আছে ডাফলি বাইলে, সেখান থেকে শুরু করে এই এমন একটা জায়গা, এবং সেখান থেকে হঠাৎ করে আস্তে আস্তে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে এরকম একটা জায়গা, মানে একটা মানুষের কত রকমের ভ্যারিয়েশন কীভাবে থাকতে পারে সেটা সত্যি তাকে দেখলেই বোঝা যায়। এবং তার যত রকমের আইকনিক ক্যারেক্টার

যে পারফরমেন্স গুলো, তার পারফরমেন্স ওই সেই মনে আছে ডাফলি বালি, সেখান থেকে শুরু করে এই কত রকমের ভ্যারিয়েশন কি কিভাবে থাকতে পারে সেটা সত্যি তাকে দেখলেই বোঝা যায়। এবং তার যত রকমের আইকনিক ক্যারেক্টার

0: কিছু কিভাবে উস্কে দিচ্ছি তোমাদেরকে, এটাই তো করতে পারি। 9903652992 এই নম্বরে তুমি এটা লিখে পাঠাতে ভুলো না যে তোমার প্রিয় ডিজার্টটা কি, সেটা অবশ্যই আমাদের লিখে জানিও।
1: আর হ্যাঁ, সেই লেখার মাঝে তোমাকে এইটুকু বলতে পারি যে কারা যেন শুনতে পাচ্ছি তাল পাতা দিয়ে পোশাক টোশাক বানাচ্ছে। যাই হোক, এখনই তো চলে যাচ্ছি না, আড্ডাটা কন্টিনিউ আছে তোমার এসএমএস এর সঙ্গে, পরে সেই তোমাকে চমকদার ঘটনাটা বলবো। ততক্ষণের জন্য তুমি বরঞ্চ এই ফিলে নাচো, ঈশান মিত্র আর সুচিস্মিতা গেয়েছে গানটা, শোনা গান শুনে দেখো, ফিরে আসছি জাস্ট 5:02।

107FM রেইনবোতে তুমি রয়েছো, আর যে অঙ্কিতা এবং আর যে শ্রেয়ার সঙ্গে উইকেন্ড ক্যাফের এখন একটা ছোট্ট ব্রেক, আর সেই ব্রেকের পর আমরা ফিরবো অনেক কিছু নিয়ে, কারণ আজকে অনেকগুলো স্পেশাল দিন তো রয়েছেই, আর সেই দিনে তোমাদের কাছে কী কী মেনু রয়েছে সেগুলোর একটা পার্ট অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ টপিক আজকে, মানে আমি

আকাশবাণী কলকাতা এফএম রেনবা প্রজা তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। মালদা হাওড়া হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি। একদিন আগেও মাইথন ও পাঞ্চের জলাধার থেকে 1,20,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল, তবে বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হওয়ায় আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে 75,000 কিউসেক করা হয়েছে। রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল ব্যাহত হওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রথমে 8টি এবং পরে 20টি বাস চালানো হয়েছে। আটকে পড়া যাত্রীদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকারি খরচে হোটেল বা লজে থাকার ব্যবস্থাও করা হবে। এদিকে পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কার রেললাইনে মাটি ধসে যাওয়ার কারণে পূর্ব রেলের বাতিল ট্রেনগুলির মধ্যে 2টি ট্রেনকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন দুটি হল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এবং হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। এর আগে পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কার লাইনে ভূমি ধসের কারণে উত্তরবঙ্গ এবং দেশের উত্তর পূর্ব রাজ্যে যাওয়া 14টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আজ

0: বাতিল করা ছিল। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম কলকাতা শিলিগুড়ি ভায়া মালদা অতিরিক্ত বাস চালাচ্ছে। দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতি ঘণ্টা একটি করে মোট পাঁচটি বাস চালানো হচ্ছে। পর্যটনে এরাজ্যের ঋত গৌরবকে ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। কলকাতায় আজ এক অনুষ্ঠানে পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের পর্যটন পরিকাঠামো খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Tumi Shuncho Weekend Cafe 107 FM Rainbow Day Weekend Cafe. Weekend Cafe.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ওয়েল, স্টুডিও ক্লকে উঠতে বলছে 5:42। আর হ্যাঁ, তার মধ্যে শ্রেয়ার নোগিতা তোমার কাছে আবার ব্যাক টু ব্যাক গান নিয়ে চলে এসছে। উইকেন্ড ক্যাফে চলছে, 6:30 অবধি আড্ডা চলবে। আড্ডার টপিক তোমাকে বলে দিয়েছি, তোমার প্রিয় ডেজার্ট যেটা ভয়ঙ্কর তুমি ভালোবাসো, মানে যেটার জন্য তোমার একটা ক্রেজিনেস দেখা যেতে পারে, যেটা ছাড়া তোমার মনে হবে খাওয়ার থালা, যা যা খেলাম খাওয়ার পাতটা সব অসম্পূর্ণ হয়ে গেল। এই কান্নাটাই আমি শুনতে চাইছি 9903659992 তে, হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সটে।
2: খাওয়ার কথা যখন আসছে, আমরা তো উৎসব ছাড়া খাওয়া, মানে খাবার ছাড়া উৎসব আমরা ভাবতে পারি না আসলে। সেই জন্য আমাদের বাঙালিদের 12 মাসে তো 13 পার্বণ, 13 কেন 130ও বলতে পারি আমরা, আমাদের পার্বণের কোনো শেষ নেই। আজ ভীষণ স্পেশাল একটা দিন, আজকে হচ্ছে জন্মাষ্টমী। অর্থাৎ এই দিনটা কেন পালন করা হয়, ভাদ্র মাসের শেষে এই অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, এবং সেই জায়গা থেকেই আমরা এই দিনটাকে পালন করি জন্মাষ্টমী হিসেবে। আর এই দিনে ভীষণ ভীষণ স্পেশাল জিনিসপত্র হয়, প্রচুর মানুষের বাড়িতে প্রচুর সুন্দর সুন্দর খাবার দাবার তো হয়। কৃষ্ণকে, মানে শ্রীকৃষ্ণকে খুব সুন্দর করে সাজানো হয়, সাজিয়ে পুজো করা হয়। আর কিছু কিছু জায়গা আছে যেখানে এত সুন্দর করে, মানে কিছুদিন আগে তো ঝুলন ছিল, ঝুলনে আমি জানি না যে তোমরা কে কতটা, তোমাদের এরিয়াগুলোতে কতটা কি এনজয় করতে পেরেছো। আমি এক জায়গায় ঝুলনের বেশ খুব সুন্দর করে সাজানো সমস্ত জিনিস দেখেছি একটা মন্দিরে। তবে আজ যেহেতু জন্মাষ্টমী, তো আজকের দিনে তোমাদের এরকম ঘটনা ঘটতেই পারে, তোমরা বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন জায়গায় যেখানে কৃষ্ণের এই জন্মদিন উপলক্ষে অনেক অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গাগুলোর খোঁজ একটু আমাদের দিতে পারো। মানে কলকাতা শহরে এরকম অনেক জায়গা আছে আমরাও জানি, কিন্তু একটু স্পেসিফিক কিছু জায়গার খোঁজ আমাদেরকে দিয়েই ভালো না। আর এরকম দিনে একদম সলিড একটা একটা ডিজার্ট, যেটার নাম না বললেই নয়,
1: আমি এক্ষুনি বলে দিচ্ছি, সেটাই বলতে যাচ্ছিলাম যে

0: কখন তুমি কৃষ্ণের কথা বলছো, এত কিছু নাম জপ করছো, তুমি বলছো কৃষ্ণের কোথায় কোথায় পুজো হচ্ছে, কোথায় কোথায় অনুষ্ঠান হচ্ছে, সেগুলো তুমি জানাতে, আমি তোমাকে এরকম কৃষ্ণের খাওয়ার একটা ফান্ডা খুলে বলতে চাই। মানে এই তাল দিয়ে যে তালের বড়া বা তালের ক্ষীর, আমরা অনেক কিছু বানাই তাল, কিন্তু বেশ এমনি এমনি কাঁচা তালও খেতে বেশ ভালো লাগে, কিন্তু এই ধরো আঁটি থেকে শ্বাস বের, সেটাই বলছি, আঁটি থেকে যখন তুমি শ্বাস বের করছো, ধরো এই যে তুমি যে ক্ষীর বানাবে বা বড়া বানাবে, তার জন্য যদিও আমরা এখনকার দিনের জেনারেশনের খুব একটা মনে হয় না এটা আগ্রহ আছে, অনেক যারা কাকিমারা মায়েরা খুব কষ্ট করে করে বানিয়েছেন আমি দেখেছি, আমার খুব ল্যাদ লাগে, খেতে ভাল লাগে কিন্তু ওই প্রসেসটাই যেতে ল্যাদ লাগে। তবু বলতে পারি যে তালের যে আঁটি থেকে যখন তুমি শ্বাস বের করছো, অনেক সময় হয় যে সেটা তেতো ভাব থেকে যায়, সেই তেতো ভাবটা তুমি কীভাবে কাটাবে সেটা কয়েকটা উপায় তোমাকে বলতে পারি। যেমন তালের শ্বাস সুতির কাপড়ে একটা ঢেলে নাও, কাপড়টা গাঁট বেঁধে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রেখে দাও, সেই তালের রস থেকে যে জল বেরিয়ে যাবে তার ফলে তেতো ভাবটাও কেটে যাবে। কিংবা তালের যে কাঁধ, মানে ধরো ওই রসটা যে বের করছি আমরা, সেই কাঁধটাকে উপরে ফেনা ফেলে দিয়ে তেতো ভাবটা কিন্তু সেটা চলে যাবে, উপরে ফেনা ফেলে তোমাকে ফোটাতে হবে। কিংবা চুন জলে তালের আঁটি ভিজিয়ে রাখলে সেটার তেতো ভাব কিন্তু খানিকটা কমে যাওয়ার একটা জোগাড় হতে পারে। কিংবা একটা গাছের পরিষ্কার পাতায় কয়েক ফোঁটা চুন দিয়ে সেটি তালের কাঁধের মধ্যে ডুবিয়ে রাখো, সেটাও তোমার কাজে দিতে পারে। তাহলে মোটামুটিভাবে তুমি মিষ্টি তালটা খেতে পারো, আর তাল সে তাল মিল গায় না, একটা মনের মধ্যে একটা রুমঝুম রুমঝুম ব্যাপারটা হচ্ছে,
1: তা তো করছেই, কারণ আজ যদি শ্রীকৃষ্ণের জন্মদিন হয় তাহলে এই ছোটোবেলাতে আমরা বলতাম এই বার্থডেতে ইনভাইট করলো না তো, কিন্তু এখন বুঝতে পারি, আর এখন সেই জন্যই আসল মজাটা নিয়ে তোমার সঙ্গে আড্ডা দিতে পারি। শুনতে থাকো 107 FM রেইনবো উইকেন্ড ক্যাফে, আর তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং অঙ্কিতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আহা, কি মিষ্টি একটা গান, এত মিষ্টি মানে পুরো ডিসার্টের মতোই মিষ্টি। ওই আবার আমি ওই জায়গাতে ফিরে যাচ্ছি। তবে হ্যাঁ, তোমাদের কার কার বাড়িতে আজকে তালের বড়া হয়েছে সেটা আমাদেরকে একটু জানাতেই পারো। আর এছাড়া আরও অনেক কিছু, মানে মাখন, মিছরি, চিনি, কিশমিশ, এই সব তো আছেই লিস্টে। আর কি কি আছে আমাদেরকে একটু জানিয়ে দাও।
2: একজন অলরেডি লিখেছে, বলবো মানে অনেকে লিখেছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছে, গুড আফটারনুন দিদি, নিমন্ত্রণ বাড়ি ক্ষেত্রে বড় কোনো অনুষ্ঠানে খাবার শেষে ঠান্ডা মিষ্টি দই ছাড়া জমে না, জমে না, জমে না। এবং কিংবা যদি বলো যে আইসক্রিম, এটা বিশেষ করে চাই চাই, কিন্তু বিশেষ করে আরও বিশেষ করে যদি বলতে হয় তাহলে দইটাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। তবে আইসক্রিম দেখলে না ঠিক ওটার ভাগটা আমি সামলাতে পারি না, ও খুব কনফিউজ হয়ে গেছে, মানে এই দুটো ডেজার্ট ছাড়তে পারবে না আর কি।
1: রজত, আমার অবস্থাও তোমার মতনই, তোমার কোনো চিন্তা নেই।
2: এই তুমি জন্মাষ্টমীর তাল নিয়ে বলছিলে, এই তালের যেন তো পোশাক টোশাক তৈরি হচ্ছে, তাল পাতা দিয়ে, মানে তাল দিয়ে নয়, হ্যাঁ তাল পাতা দিয়ে। হ্যাঁ, লকিয়েন বলে একটা গ্রাম আছে।
1: কেমন ব্যাপার? হ্যাঁ,
2: লকিয়েন বলে একটা গ্রাম আছে, সেখানে মানে দানাঙের গ্রাম লকিয়েন, সেটা আবার বলে দিই। সোনালি পাকা ধান খেতের মাঝে ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে খুব সুন্দর পোশাক পরে, একটা মানে রাস্তাটাকে মঞ্চের মতো বানিয়ে নিয়েছে, সুপুরি পাতা দিয়ে সাজিয়েছে, এবং তার সঙ্গে সেই শ্যাওলা ঢাকা পাথরের পথ সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটা র‍্যাম্প শো করে ফেলেছে হঠাৎ করে। এবং সেই ড্রেস সবকটাই তৈরি হয়েছে মোটামুটিভাবে, যা জানা যাচ্ছে যে তাল পাতার দিয়ে তৈরি হয়েছে এই ফ্যাশন শোটা। একটা ইউনিক ফ্যাশন শো, আমি ছবিগুলো দেখছিলাম, হেব্বি মজা লাগছিল, ভাবছিলাম এরকম যদি হতো একটা, মানে তাল পাতার বাঁশি শুনেছি আমি, মানে ধরো পাখাটাও আমি মেনে নিতাম, কিন্তু ড্রেস চলে এসছে, তুমি কি পড়তে চাও?
1: যদি ড্রেসটা সত্যি সত্যি পরা যায় সেটা সত্যিই খুব ভালো লাগবে। আসলে আমাদের দেশটা এমন একটা দেশ, আমরা না কোনো কিছুকেই, কোনো জিনিসকেই ফেলতে পারি না, এবং আমরা সমস্ত কিছুর থেকে শিল্প তৈরি করি। আর এটাই বোধহয় একজন স্রষ্টার সবথেকে অন্যতম একটা এলিমেন্ট, এবং তার সৃষ্টিকে আমরা তো ওই জন্যেই, মানে একজন স্রষ্টাকে আমরা মনে রাখি শুধুমাত্র তার সৃষ্টি দিয়ে। তাই এইরকম জিনিসপত্র একমাত্র আমাদের দেশেই বোধহয় হতে পারে, না না নিশ্চয়ই অন্য কোনো দেশেও হয়, কিন্তু এই যে এইরকম একটা ব্যাপার, এরকম ইউনিক একটা ব্যাপারকে আমরা ভীষণভাবেই সেলিব্রেট করি।
2: অসাধারণ লাগছিল যে এখন মোটামুটি ধর্তব্যের বসে সোশ্যাল মিডিয়া একটা ঝড় বইয়ে দিয়েছে, তিনি না আদার দেন কৃতি সানন। ফিল্মটা তুমি গেস করতে পারছো? আই থিঙ্ক পাচ্ছো না?
1: না না, ডেফিনেটলি কৃতি সানন ছাড়া আমি রিসেন্টলি অনেক কিছু ভাবতে পারছি না, মানে এখন চারিদিকে শুধু কৃতি সাননকেই আমি দেখতে পাচ্ছি, এরকম একটা ব্যাপারও ঘটছে। ঠিক আছে, আমরা কি কৃতি সাননের

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: Tumi Shuncho Weekend Cafe. 107 FM Rainbow Te. Weekend Cafe. Weekend Cafe.
3: একদম আমরা রেডি আমাদের পরের ঘন্টা মানে পাঁচটা থেকে আমরা তোমাদের সঙ্গে এই যে জুড়ে আছি এখন সাড়ে পাঁচটা বেজে গিয়েছে তোমার মেসেজের অপেক্ষা আমরা ছিলাম আমরা তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে তোমার পছন্দের ডেজার্ট কোনটা তুমি আমাদেরকে অনেক কিছুর কথা জানিয়েছো হ্যাঁ আমরা অবশ্যই এক এক করে পড়ে ফেলবো তুমি কি বলছো হাই আমি রাতে খুব একটা মিষ্টি খাই না তবে খাবার শেষে আমার প্রিয় ডেজার্ট হচ্ছে বেকড গুড় রসগোল্লা ও সীতাভোগ বা কাঁচাগোল্লা আজ বানিয়েছি তালের চুষ্কি অসাধারণ টেস্ট আর যতগুলো তোমাদের বললাম সবই হ্যান্ডমেড উৎপল মাইতি ওফ গ্রেট উৎপল মাইতি
4: এই যে হ্যান্ডমেড ব্যাপারটা হয়েছে কখনো কখনো একটু পার্সেল করতে পারো তো শুধু বললে হয় নাকি মন থেকে একটু মন খুলে ভালোবাসা আদর সব পাঠিয়ে দিতে হয় খাবারের মধ্যে দিয়ে আসে হ্যাঁ বলো
3: দীপজ্যোতি কি বলছে আমি কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি তোমাদের এই অনুষ্ঠানে আমি প্রথমবার মেসেজ করছি তোমাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল তোমরা তালের শাঁস কোনোদিন খেয়েছো তালের শাঁস হলো কচি তালের বীজের ভেতরের অংশ ওটা আমার খুব প্রিয় আরে হ্যাঁ প্রচুর খেয়েছি ভীষণ পছন্দের খাবার তাই তো অঙ্কিতা
4: হ্যাঁ মানে তালের শাঁস খাবো না এটা আবার হয় নাকি মানে বিশাল ভালোবাসার একটা খাবার তুমি যেটা বলছো আর কি কিন্তু হ্যাঁ আর কি কি ডেজার্টের কথা লিখেছি একটু বলো না আমি লোভ সামলাতে পারছি
3: জন্মাষ্টমীর ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য জানালাম যে কোনো নিমন্ত্রণ বাড়ি এমন কোনো ব্যাপার নেই যেটা না খেলে মন বা পেট ভরল না কারণ যে মানুষটা অতিথিদের জন্য যা জোগাড় করেছে সেই খাবার আনন্দ সহকারে খেয়ে তৃপ্তি লাভ করি এটা না হলে খাওয়া সম্পূর্ণ মনে হয় না আমার মধ্যে এমন ব্যাপার নেই যা পাই সেটাই খাই আচ্ছা আচ্ছা মাধাইদা সেটাই বলতে চাইছে ডেজার্ট হিসেবে ওই যে সবাই আন্তরিকতা নিয়ে পরিবেশন করে ওটাই তার কাছে ডেজার্ট
4: ও আচ্ছা আচ্ছা মানে ভালোবাসাটাই ডেজার্ট এটাই তুমি বলতে চাও মানে আর কিছু চাই না তোমাকে আমি খেলাই নেব না বাদ বাদ ক্যান্সেল
3: বারাসাত থেকে কি বলছে আচ্ছা বারাসাত হাসনাবাদ সেকশনে ট্রেনে কিছু হকার এক ধরনের মাখা সন্দেশ নিয়ে ওঠে আচ্ছা ওই রকম মাখা সন্দেশ সারা পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যায় কিনা সন্দেহ এই একটা মিষ্টি আমাকে যত দেওয়া হবে আমি কখনোই না বলবো না শাওন বারাসাত থেকে শাওন একটু প্লিজ ওই ট্রেনের টাইমিংগুলো একটু বলো তো চট করে পাঠিয়ে দাও একদিন উঠবো ওই ট্রেনে

0: হ্যাঁ বলো বলো বলো।
1: উঠে ঠিক আছে অঙ্কিতা, আমরা ওইখানে উঠে এই মাখা সন্দেশটা খাবো।
0: সে তো আমরা খাবো, কোনো অসুবিধা নেই। এবং মাখা সন্দেশের সঙ্গে আমরা আমাদের মতো একটা ডেজার্ট তো সার্ভ করে থাকি, তাই তো? সেই ডেজার্টটাকে এখন সার্ভ করবো না পরে সার্ভ করবো সেটা বলো।
1: আমরা সার্ভ করবো, সার্ভ করবো। আর একটা মেসেজ পড়ে নিই, পড়ে নিয়ে তারপরে সার্ভ করি।
0: হ্যাঁ আজকের হ্যাট্রিকটা, তাই তো নাকি?
1: অফকোর্স।
0: ওকে ওকে,
1: আমি মিষ্টি চাই যেটা হলো রাবড়ি। রাবড়ি হলো, রাবড়ি হলে আমার আর কিচ্ছু দরকার নেই। আর যদি তার সাথে গরম গরম জিলেবি থাকে, আহা আহা, ফাটাফাটি জিলেবির ওপর রাবড়ি জমে যাবে। কি শুরু করেছো সৌভিক?
0: হ্যাঁ এগুলো ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, খুব খারাপ।
1: দিদি আমার মেসেজটা পড়ো, এক ঘন্টা আগে করেছি, তোমার মেসেজ না পড়ে আর যাই কোথায়? কি করছো সৌ? আজকে আজকে আসছি, দাঁড়ো তোমার বাড়ি আসছি।
0: মানে কার বাড়ি আসবে তুমি? ঘুরতে চলে যাবে
1: সৌভিকের বাড়িতে, ব্যবস্থা করবো আজকে।
0: আচ্ছা আচ্ছা, যেও, কোনো অসুবিধা নেই। আরো আরো কিছু মেসেজ তুমি পড়তে চাও
1: নাকি?
0: না হলে আমরা একটু রেখে দিই না, এতগুলো মেসেজ তো পড়লাম। আহা, মানে সব একসঙ্গে ধানাই পানাই করে বলে দিলে হবে নাকি? আপাতত তোমাদের আজকের যে ডেজার্টটা আমরা সার্ভ করব, মানে গানে গানে সার্ভ করব, দ্যাট ইজ একটা ডেজার্ট বলতে পারো যে ড্রিম গার্ল মুভিটা মনে আছে নিশ্চয়ই, আয়ুষ্মান খুরানা। এই ছেলেটাকে ভাবলে না আমার মুখটা মানে হাসি হাসি হয়ে যায়। 13th September 2019 এই সিনেমাটা রিলিজ করেছিল। তার পাশাপাশি তুমি বলতে পারো যে এই যে 10th মনে হচ্ছে, যে খুব যদি ভুল না বলি 11th তুমি আশেপাশে থাকলে, মানে হ্যাঁ পারবো না আমি ছাড়তে তোকে, এই সিনেমাটা রিলিজ করেছিল। আরও অনেক সিনেমা এই সেপ্টেম্বরে রিলিজ করেছে, যেমন পরিণীতা রিলিজ করেছে, আরও আরও অনেক সিনেমা। কিন্তু আরেকজন বার্থডে বয় রয়েছে, সেই বার্থডে বয়টা নানাদের দেন, তার জন্য একবার কি আমরা বার্থডে স্পেশাল সেই গানটা গাইতে পারি? ড্যা ড্যা ড্যা ড্যা ড্যা ড্যা, হ্যাঁ সেটা করতে চাই আর কি। তিনি নানাদের দেন, ইয়েস। আজকে মোটামুটি যাদের জন্মদিন, ঋষি কাপুর স্যারের কথা বলে দিয়েছি, আর বাকি দুজনের কথা না বললেই নয়। একজন মানে কি বলবো, বাঙালি মানুষ রয়েছেন প্রেমেন্দ্র মিত্র, যাকে আমরা ভুলতেও পারি না, মানে ভুলতে চাইলেও ভুলতে পারি না, বলতে পারি
1: চাই না ভুলতে।
0: হ্যাঁ মানে চাই না, এক্স্যাক্টলি ভুলে যাচ্ছিলাম ডেজার্টের জন্য না, সবটা গন্ডগোল হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আর দুজন, একজন মিউজিক কম্পোজার আদেশ শ্রীবাস্তবজি, তিনি 1966 আমাদের কাছে মানে এই ধরা ধামে ধরা দিয়েছিলেন, আমাদের কাছে যদিও 90s ধরা দিয়েছেন বলতে পারো, গানে গানে। আর দিলনাজ ইরানি, ইনি আমরা মোটামুটি পার্শ্ব চরিত্রে বেশ কিছু মানুষজনকে শুনতে পাই, দেখতে পাই। সেরকম একটা সিনেমা যদি বলি, কাল হো না হো, মনে আছে?
1: কাল হো না হো, নাম মনে থাকার কোনো অপশন আছে এই সিনেমাটা?
0: তাহলে কাল হো না হো থেকে, মানে এমন একটা গান রয়েছে প্রিটি উমান বলে, সেই গানটা কিন্তু বেশ পছন্দের আমার গান। এবং তার মধ্যে তুমি তাকে দেখতেও পাবে, একটা কিউটি গোলু মোলু, এটা মানে কিউট একটা ব্যাপার রয়েছে সেই দিলনাজকে। তো আমরা মোটামুটি এই কটা গান দিয়ে আজকে সাজিয়ে নেব। অনেকগুলো গানের সিনেমার নাম বলে দিয়েছি, কিন্তু তুমি ভাবছো যেগুলো বাজাবো না সেগুলো কি পরে বাজাবো? হ্যাঁ ডেফিনেটলি বাজাবো, সময় থাকলে বাজিয়ে দেবো। আপাতত আজকের হ্যাট্রিক তোমার জন্য,
1: শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।
2: FM Rainbow তে 3 1 3

0: একজন লিখে পাঠিয়েছে যে আমার মেসেজটা প্লিজ পড়ো, প্লিজ পড়ো, প্লিজ পড়ো না, এতবার প্লিজ বলতে হবে না, আমি তোমার মেসেজ পড়বো ডেফিনেটলি। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছে, শুভ বিকেল দুই দিদিভাই, জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। আমার ফেভারিট ডেজার্ট হলো ছানা বড়া, আর ছানা বড়ার প্রতি আমার দুর্বলতা যে একটু বেশি, ছানা বড়া দেখলেই মনটা যেন বলে আজ ডায়েট থাক, কাল থেকে হবে। এই যে তুমি ছানা বড়ার কথা বললে, আমার ছানার জিলিপি, ছানা দিয়ে একটা ঘিয়ে ভাজা একটা মিষ্টি পাওয়া যায়, আরও অন্যান্য নানান কিছু মনে পড়লো। আরেকটা মনে পড়ে গেল দাহি বড়া, এরকম ধরনের হয়। মানে তুমি সেসব দিয়ে কী বলবো, এই ঘুরে ফিরে এই মিষ্টির কথা বলছো, আর আমি এসআরকের সঙ্গে ওয়ার্ল্ড ট্যুর করতে চলে গেছিলাম। যাই হোক, আমরা ফিরে ফিরে এসেছি। আপাতত আমাদের কাছে যেই গানের কথা চলছে আর কি, একটা নিউ টিউন বাজানোর কথা চলছে, কারণ আমাদের কাছে সময় বড় কম। সময়টা এরকম দাঁড়াচ্ছে যে মোটামুটি ধরো আর মানে এই 3-3.5 মিনিট বড় জোর আমরা সময় পাবো, তারপরে আবার 6:02 ফিরে আসবো। মানে একটু গল্প করছি আমরা, এই মেসেজ পড়ছিলাম তোমাকে, আরেকবার টপিকটা আমরা বলে দিই ফাইনালি, যে আজকে আমরা ডেজার্ট ডে নিয়ে আলোচনা করছি। ধরো এমন কোনো ডেজার্ট তোমার মনে আছে যেখানে মিষ্টি বলো, মানে মিষ্টি জাতীয়ই, চকলেটের সামথিং হতে পারে, আইসক্রিম হতে পারে, আরও নানান ধরনের, কেউ ফালুদা খেতে খুব ভালোবাসে, এরকমও হয়। তো তোমার ফেভারিট ডেজার্ট কোনটা, যেটা ছাড়া তোমার মনে হয় জাস্ট পুরো মেনুটা অসম্পূর্ণ, কোনো বিয়ে বাড়ি হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায় হোক, সেটাই লিখে পাঠাতে হবে কোন নম্বরে?
1: 9903652992 এই নম্বরে তুমি আমাদের নিশ্চিন্তে লিখে পাঠিয়ে পেলো। আর কারণ আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নেই, তাই যেটুকু সময় আছে সেটুকু সময় অবশ্যই তোমার মেসেজ তো পড়বই পড়বো।
0: আর তার মেসেজ পড়ার সঙ্গে তুমি কি আর কোনো খবর দিতে চাও? মানে আজকে মোটামুটি আমরা বার্থডে ফার্থডে সবই বলে ফেলেছি,
1: না কিছুই বাদ চাই না। আমরা যে খবরটা আমাদের কাছে এখন সবচেয়ে গরম গরম খবর, সেটা হচ্ছে অপেক্ষা তোমাদের জন্য, তোমাদের মেসেজে। তোমরা যারা ইনস্টাগ্রামে লাইভটায় ছিলে না, তারা জুড়ে যেতে পারো সেখানে। আর যারা নাকি নিউ টিউন, মানে যারা নাকি আমাদের 107 FM রেইনবো টিউন করতে পারছো না, মানে নিউ টিউন বাজাবো বলে আরো এক্সাইটেড হয়ে আছি। এনিওয়ে,
0: তোমার কথার কিন্তু একজন উত্তর লিখে পাঠিয়েছে, মানে চিঠি চালাচালি চলছে। শাওনকে তুমি একটু আগে বলেছিলে কোন ট্রেনে উঠে সেই লোকটা, তুমি বলেছিলে, ওরা বলছে ওরা কোনো নির্দিষ্ট ট্রেনে ওঠে এমনটা নয় কিন্তু দিদি, মোটামুটি সব ট্রেনে ঘুরে ঘুরে আর কি বিক্রি টিক্রি করে, তবে ওরা হাসনাবাদ বারার সাথে এই সমস্ত জায়গায় থাকে।
1: ডেফিনেটলি আমি চেষ্টা করবো আর কি।
2: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও রাজ্য সরকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক জায়গায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামতে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে। মালদায় রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচল ব্যাহত হওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রথমে 8টি এবং পরে 20টি বাস চালানো হয়েছে। আটকে পড়া যাত্রীদের খাবার ও পানীয় জল সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকারি খরচে হোটেল বা লজে থাকার ব্যবস্থাও করা হবে। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশিসহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। 16টি জেলায় এখনও বন্যা পরিস্থিতি রয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, গঙ্গাসহ বিহারের 8টি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। নদীগুলির নিম্ন অববাহিকা অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে। বন্যা রোধে পাটনায় 108টি গেটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অভয়াকাণ্ডে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হওয়া পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দেকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন। পুলিশ ভ্যানে তোলার সময় তাকে লক্ষ্য করে আদালতের বাইরের জমায়েত থেকে তাকে ডিম ছড়া হয়। আরজিকরের ঘটনায় নির্যাতিতার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে সোমনাথকে গত বুধবার রাতে বেঙ্গালুরুর জেপি নগরের একটি আবাসন থেকে গ্রেপ্তার করে পুলিশ। দেশজুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে এখানে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: FM রেনবোতে তোমার সঙ্গে একেবারে 6:02 রয়েছি তোমার সঙ্গে আমি আরজে শ্রেয়া এবং আরজে অঙ্কিতা। আর আমরা দুজন মিলে তোমার সঙ্গে যখন রয়েছি, আর বেশি সময় তোমার হাতে নেই, তোমাকে আমি বেশি সময় দিতে পারবো না। তুমি যেটা করবে 9903653992 এই নম্বরে তুমি আজকের হোয়াটসঅ্যাপ টপিক অনুযায়ী তোমার প্রিয় ডিজার্ট যেটা, সেটা আমাদেরকে জানাও। আর আমরা একটা কাজ করি, আমরা তোমাকে ততক্ষণ একটা ভার্চুয়াল ডিজার্ট দিয়ে দিই, সেটা তুমি শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

0: কাঁচি কি কুড়িয়া, মনে পড়ছে কি? আপছা আপছা হলেও কি মনে পড়ছে? হ্যাঁ, এই গানটায় আমরা যাকে দেখেছিলাম, মানে যার উপর পিকচারাইজ করা হয়েছিল, তিনি ওয়ান অ্যান্ড অনলি করিনা কাপুর। আর এই মুহূর্তে তাকে আমরা যে আবতারে দেখতে পাচ্ছি, এক একবার নতুন নতুন করে তিনি আমাদের সামনে আসছেন। না, ওই তথাকথিত কমার্শিয়াল মুভিগুলো আমরা যেরকম দেখে অভ্যস্ত ছিলাম, তা তিনি একেবারে সেই ছক ভেঙে বেরিয়ে এসে নিজেকে বারবার প্রমাণ করছেন। আমরা ওই যদি বাকিংহাম মার্ডার্স কিংবা আমরা আরও জানি যা এই মুভিগুলো দেখে থাকি তার, তাহলে কিন্তু সেগুলো আমাদের কাছে বেশ স্পষ্ট হয়েছে। তবে তবে তবে তবে তবে কেন এত কথা বলছি, এই যে মুভিটার গান শোনাচ্ছিলাম যখন করিনা কাপুরও একদম ছোট্ট ছিল আর আমরাও ছোট্ট ছিলাম, অশোকা ফিল্মের থেকে এই গানটা, সেখানে করিনা কাপুরকে দুর্ধর্ষ লেগেছিল এবং আজও তাকে একইভাবে দুর্ধর্ষ লাগে, সে আউটস্ট্যান্ডিং।
1: করিনা কাপুর তখন ছোট্ট ছিলেন কিনা জানি না, আমরা ছোট ছিলাম এটুকু ঠিক,
0: দুজনেই ছিলাম। এবং এই মুহূর্তে তিনি যে মুভিটা, মানে তার যে মুভিটা নিয়ে চারিদিকে বেশ একটা সাড়া পড়ে গেছে, হ্যাঁ, রিলিজের ডেটটা আগে বলি, 18th September, 18th September রিলিজ করছে তার মুভি দায়রা, যার ডিরেক্টর হলেন মেঘনা গুলজার। আর সেটা দেখার জন্য মানে সত্যি সত্যি আমি ভীষণভাবে অপেক্ষায় আছি।
1: আর মেঘনা গুলজারের কথা বলছো, দায়রার কথা বলছো, এই দায়রা মানে একটা এখতিয়ারের কথা যখন বেঁধে দেওয়া হয়, সেরকম এখতিয়ারের বাইরে কিছু কিছু ঘটনা জীবনে ঘটে যায়। যেরকম রিসেন্টলি সায়েন্টিস্টরা একটা নতুন কিছুর খোঁজ পেয়েছে, মানে মোটামুটিভাবে আমরা প্রাগৈতিহাসিক দৈত্যাকার সন্ধিপদদের কথা আমরা জানি, যেটা কার্বনিফেরাস যুগের বিশাল পোকামাকড়ের কথা আমরা ভাবতে পারি, কিন্তু তারও প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াতো প্রিয়ার্ক টুরা।

টুরাস গিগাস, এরকম একটা কঠিন নাম, কি বলবো, প্রিয়াক টুরাস গিগাস, মানে এটা একটি কাঁকড়া বিছে যেটা মোটামুটি 1 মিটার লম্বা এবং ভয়ঙ্কর টাইপের একটা দেখতে। তখন গাছপালাও অত বড় বড় ছিল না, সেই সময় এই কাঁকড়া বিছেরা বেশ ভালো করে ঘুরে বেড়াতো। তার জীবাশ্ম 150 বছরেরও বেশি সময় ধরে জাদুঘরে সংগৃহীত রয়েছে, এবং এই যে কাঁকড়া বিছেটা সেটা বর্তমান ব্রিটেনের জায়গায় মোটামুটি সেই সময় চলাফেরা করতো বলে জানা যাচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনাটা যখন এলো, সোশ্যাল মিডিয়া মোটামুটি তোলপাড় হয়ে গেল যে কাঁকড়া বিছে যদি এখন থাকতো তাহলে কী হতো। আমি তো মনে মনে ভাবছি, মানে কাঁকড়া বিছে তখন কী থাকলে কী হতো আমি জানি না, কিন্তু আপাতত যেটুকু মনে হচ্ছে যে ওই মনে ভালোবাসা বা ড্রিম গার্ল দিয়ে স্বপ্ন দেখার যে বিষয়টা, সেখান থেকে মানে আমরা একটা ভেবেছিলাম যে মনে মনে যদি ভালোবাসা বা প্রেম থাকে সেখান দিলকা টেলিফোন হতে পারে, কিন্তু যদি তোমার দিলকা টেলিফোন এরকম কাঁকড়া বিছেকে স্বপ্নেও দেখে তাহলে ব্যাপারটা কীরকম ঠিক হতে পারে। আপাতত মিড ব্রোস তোমার কাছে ফিরে আসছি জাস্ট এই গানের ওপারেও।

0: ওয়েল, দিলকা টেলিফোন বেজেছিল কিনা জানা নেই, কিন্তু কাঁকড়া বিচে থেকে আমরা শিফট করে টোটালি তোমার টেক্সটের কাছে চলে এসেছি। হ্যাঁ, অনেকগুলো টেক্সট চলে এসেছে, যেই টেক্সটগুলো পড়া হয়নি আপাতত সেই টেক্সটের পালা আমার কাছে অলরেডি শ্রেয়া খুলে বসে রয়েছে। একজনের মেসেজ, আমি কি বুঝতে পারছি, রূপকুমারের মেসেজ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বুঝছি।
1: আমি যেখানে থাকি সেখানে ফেমাস মিষ্টি ঘড়ি, মাওয়া, ঘি, চিনি, কাজু, পেস্তা, কিশমিশ দিয়ে বানানো খাবারের, আচ্ছা, এই জিনিসগুলো দিয়ে

0: হয় মাওয়া আর খাবারের শেষ পাতে এই মিষ্টিটা পেলে জাস্ট ফাটাফাটি লাগে। রূপকুমার গুজরাট থেকে লিখে পাঠিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুধাময় ব্যানার্জি বলতে যে ছানার পায়েস, ওকে রাঁচি ঝাড়খণ্ড থেকে, এটা এটা তুমি কি বললে সুশান্ত, মাটন এটা কি, এটা কি,
1: একটু
0: মিষ্টি না হলে চলে, আর তা যদি মিষ্টি দই হয় তাহলে তো ফাটাফাটি ব্যাপার। সুভাষ চক্রবর্তী লিখেছে উত্তর বাউলি থেকে। আর আর কি আরো আরো বেশ কয়েকটা মেসেজ রয়েছে। আচ্ছা, সৈয়দ বলেছে যে আজকে আমি চুপ কথা আসছি কিনা, জাহির ওকে তুমি আমার নামটার বানান কি লিখেছ, না আজকে আমি চুপ কথা আসছি না, নিশ্চিন্তে থাকো আজকে অন্যরা আসবে এবং তাদের সঙ্গে এনজয় করো।
1: অ্যান্ড আমাদের কাছে কিন্তু খুব কম সময় রয়েছে, আর ধরে নাও এই ছ সাত মিনিট সময় পাবে বা ছ মিনিট হার্ডলি, তার মধ্যে যদি কেউ মেসেজ না করে থাকো ডেফিনেটলি লিখে পাঠিয়ে যাও যে তোমার প্রিয় ডেজার্ট কোনটা, যেটা ছাড়া তোমার মনে হয় মেনুগুলো সব ইনকমপ্লিট।
0: দিদিভাই শুভ বিকেল, আমি তো চারটে থেকে শুনছি, আমি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, পটল চিংড়ি গলদা চিংড়ি কি গণেশ, একেবারেই এই নিয়ে আমরা কথা বলছি না, আমরা বলেছি এই যে ডেজার্ট নিয়ে।
1: হ্যাঁ, এই যে তোমাকে একটু আগে আরেকজন বললো, সুব্রত বললো, বা এই যে তোমাকে যে গণেশ লিখে পাঠিয়েছে, এই সমস্ত কথা বললে না মানে মনটা ফ্রন্টটা জ্বলে যায়। ডেজার্টের কথা বলছিলাম রে, অন্য কোনো কথা বলছিলাম না, ও মা গো একটু বোঝো, ডেজার্ট ডেজার্ট মানে মিষ্টি মুখের কথা বলেছি। চটপট লিখে পাঠাও তো, গানটা শুনতে থাকো, শুনতে শুনতে লিখে পাঠিয়ে দাও, কারণ আর বেশি সময় আমাদের কাছে নেই।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: শুভ সন্ধ্যা অঙ্কিতা দিদি, আপনাদের টপিকটা আমার খুবই ভালো লাগলো। তবে যদি খাবার শেষ পাতে একটু কলকাতার রসগোল্লা বা খিচুড়ি, এই যে মনটা ভরিয়ে দিলে গো, এই ধরনের কথা বললে মনটা ভরে গেল। কিন্তু তুমি তোমার নাম লেখনি বাছা, কেন নাম লেখনি, তোমার নামটা কি সেটা তো বলবে। পরের মেসেজে চলে যাই, দিদিভাই শুভ সন্ধ্যা, আমার শেষ পাতে গোবিন্দভোগ আতপ চালের পায়েস লাগবে। ইয়েস, এই জন্য আমি গোবিন্দভোগ ধান নিজের জমিতে চাষ করি। চিন্ময় রায় রাজনগর থেকে লিখেছে, এই ব্যাপারটা যখন ঘটেই যখন তুমি নিজের জমিতে চাষ টাস করো আমাকে কিন্তু প্লিজ পাঠিও। অ্যান্ডি এদিকে লিখে পাঠিয়েছিল, আচ্ছা ওই তালের শ্বাস যেটা বলেছিলে সেইটা ওই জন্মাষ্টমীর সময় নয়, কোনো একটা আলাদা সময় সেটা বলতে গিয়েছিল, এবং মিষ্টি দইয়ের কথা বলেছে যে এক কেজি মিষ্টি দই হলে ভালো হয়। তাল শ্বাসের কথা বলে, হ্যাঁ তাল শ্বাসটা এই সময় হয় না সেটা বলছে। আবার আরেকজন লিখেছে, গণেশ যে তোমাকে একটু আগে চিংড়ি পটল চিংড়ি গল্প শুনিয়েছিল, সে রেক্টিফাই করে লিখেছে, দিদি ভাই আমি পান্তুয়া খেতে ভালোবাসি আর সঙ্গে একটু জোয়ানার হজমোলা লাগবে।
2: ভীষণ ভালো। ইনফ্যাক্ট এটা কিন্তু বেশ ইউনিক চয়েস জানা গেল, যদিও এটা ডিজার্ট নয়, এটা হচ্ছে একেবারে ডিজার্টের পরে, তারপরে স্টেজ আর কি। ঠিক আছে,
1: এক্স্যাক্টলি। এবং তারপরেও আরও একজন লিখেছে, দুই দিদিভাইকে কৃষ্ণ জন্মতিথিতে শুভেচ্ছা জানাই, এবং এই সময়টাতে আমি আর কোনো খাবার খেতে চাই না, আমি তালের কাই খেতে চাই। মানে তালের কাইটা আমি জানি না কিরকম খেতে, অভিজিৎ লিখেছে, হ্যাঁ হ্যাঁ সেটা খেতে ভালোবাসে। লাস্টের দিকে চলে এসেছি, আমার প্রিয় ডেজার্ট আইসক্রিম হতে পারে। আর আরেকটা কি লিখতে চেয়েছিল, হৃদয়ে যেন সেখানে মানে গোলে ভোলে না যায়, এরকম কিছু পায়েল ব্যানার্জি লিখে পাঠিয়েছে যে আমার মুখে হাসি আসে, হৃদয়ে যেন মাতাল হয়ে যায় আইসক্রিমটা খেলে পরে, বেলগড়িয়া থেকে। এই সমস্ত কথা বলেছে, আর আমাদের ঘড়ি কাটা এই মুহূর্তে বলছে যে টাটা বাই বাই বলার সময় হয়ে গেছে।
2: বাই বাই যখন হচ্ছেই, একটু কলকাতার রসগোল্লা দিয়ে হোক, মানে কলকাতা বাঙালি রসগোল্লা ছাড়া জমে নাকি? খেতে থাকো আর আমাদের শুনতে থাকো।
1: টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মালদহ, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমালো ডিভিসি। একদিন আগেও মাইথন ও পাঞ্চের জলাধার থেকে 1,20,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল। তবে বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হয় আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে 75,000 কিউসেক করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। রাজ্য সেচ দপ্তর সূত্রে জানা গেছে, দুর্গাপুর ব্যারাজ থেকে বর্তমানে 1,16,850 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পর্যটনে এরাজ্যের হৃতগৌরবকে ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। সেজন্যই এবছর বাজেটে রাজ্যের পর্যটনের উন্নয়নের খাতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নানা কারণে রাজ্যের পর্যটন পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। বাংলার সিনেমায় মহানায়ক উত্তম কুমারের অবদান অক্ষয়, অমর এবং চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার নিউ টাউনে আজ প্রস্তাবিত উত্তম কুমারের নামাঙ্কিত ফিল্ম সেন্টারের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দেশ জুড়ে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। মথুরা ও বৃন্দাবনে জন্মাষ্টমী উপলক্ষে 5 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এরাজ্যেও জন্মাষ্টমী উৎসব পালিত হচ্ছে। আজ সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা ইস্কন মন্দিরে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির ওপর কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ ইঞ্জিনিয়ার সহ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। সূর্যাস্তের পর কাজ চালানোর জন্য পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে রেলের তরফে আশা করা হয়েছে।

ফারাক্কার রেললাইনে ভূমিধসের কারণে রাজ্যের রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলি আজ বিশেষ বাস পরিষেবা দিচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শীর্ষ আধিকারিক দীপঙ্কর পিপ্লাই জানিয়েছেন, কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি পর্যন্ত অতিরিক্ত 9টি এবং একই রুটে বালুরঘাট পর্যন্ত অতিরিক্ত 2টি বাস চালানো হচ্ছে। অন্যদিকে শিলিগুড়ি থেকে কলকাতায় চালানো হচ্ছে অতিরিক্ত 12টি বাস। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ উত্তম কুমার স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। রবীন্দ্র সদনে আজ এক অনুষ্ঠানে পূর্বাঞ্চলীয় পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, ডাকটিকিট এমন এক দলিল যার মাধ্যমে ইতিহাসকে প্রত্যক্ষ করা যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পর্যটনে এরাজ্যের হৃত গৌরবকে ফিরিয়ে আনতে রাজ্য সরকার বদ্ধপরিকর। সেজন্যই এবছর বাজেটে রাজ্যের পর্যটন উন্নয়নের খাতে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কলকাতায় আজ এক অনুষ্ঠানে তিনি পর্যটন দপ্তরের নতুন লোগো এবং রিংটোনের সূচনা করেন। ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। রাজ্যের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির দিকে কড়া নজর রাখছে। মালদা, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোরকদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে আজ থেকে জল নামা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়ার উন্নতি এবং রাজ্যের অনুরোধে সাড়া দিয়ে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ কমাল ডিভিসি। একদিন আগেও মাইথন ও পাঞ্চের জলাধার থেকে 120,000 কিউসেক হারে পর্যন্ত জল ছাড়া হচ্ছিল, তবে বৃষ্টি কমায় ও আকাশ পরিষ্কার হয়ে আজ বিকেল নাগাদ সেই পরিমাণ কমিয়ে যৌথভাবে 75,000 কিউসেক করা হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। নিউ ফারাক্কায় রেল লাইনে ভূমিধসের কারণে রাজ্যের রাষ্ট্রীয় পরিবহন সংস্থাগুলি আজ বিশেষ বাস পরিষেবা দিচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শীর্ষ আধিকারিক দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, কলকাতা থেকে মালদা হয়ে শিলিগুড়ি পর্যন্ত অতিরিক্ত 9টি এবং একই রুটে বালুরঘাট পর্যন্ত অতিরিক্ত 2টি বাস চালানো হচ্ছে। অন্যদিকে শিলিগুড়ি থেকে কলকাতা চালানো হচ্ছে অতিরিক্ত 12টি বাস। যাত্রী সংখ্যা বিবেচনা করে আজ গভীর রাত পর্যন্ত বাস চালানো হতে পারে বলে তিনি জানিয়েছেন। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে রাজ্যের বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। মন্দিরগুলি সাজিয়ে তোলা হয়েছে আলোকমালায়। জন্মাষ্টমী উপলক্ষে নদিয়ার মায়াপুর এবং নবদ্বীপে পুণ্যার্থীদের ঢল নেমেছে। আগামীকাল হবে নন্দ উৎসব। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আগামীকাল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Tumi shuncho, Love Junction. Love Junction. Bhalobashar only destination. Love Junction. 107 FM Rainbow Day.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওয়েল, গো গো গো গোবিন্দা করতে করতে আজকে কিন্তু লাভ জাংশন আমরা চলে এলাম। আজ জন্মাষ্টমীর রাত, আর আমি জানি অনেকের বাড়িতেই হয়তো প্রিপারেশন চলছে, যেমনটা আমি অর্ধেক ফেলে চলে এসেছি। তো এই প্রিপারেশন শুধুমাত্র আমার তোমার আমাদের বাড়িতেই চলছে না, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে সেলিব্রেট করা হচ্ছে। তাই ভাবলাম যেহেতু আজকে লাভ জাংশন, তো ভালোবাসা তো অনেক রূপ হয়, তাই না? তো বিভিন্ন রূপের একটা রূপ কিন্তু সেটাও, যাকে হয়তো কখনো আমরা দেখি না, যাকে হয়তো আমরা শুধু গল্পে শুনেছি, পুঁথিতে পড়েছি কিংবা সংস্কারে দেখেছি, তার প্রতিও তো একটা ভালোবাসা থাকে, সেই ইউনিভার্স বা ডিভাইন। তো সেই ভালোবাসা থেকে আর আজকের দিনটা যেহেতু ততটাই মানে মাধুর্যপূর্ণ, তাই আজকের ভালোবাসাটা শুরুই করলাম তার মানে তাকে ডেডিকেট করে, যাকে হয়তো দেখা যায় না কিন্তু হ্যাঁ ভালোবাসার মতন অনুভব করা যায়।
2: একেবারেই একেবারেই তাই। তার কারণ হচ্ছে এই যে মানুষটার আজকে তিথি বা জন্মতিথি যাই বলি না কেন, সেই মানুষটা যে শুধু মাখন চুরি করেছিল সেটা তো একেবারেই নয়, তিনি আমাদের সকলের মনটাও চুরি করেছিল। ঠিক যেমন সুনন্দা বলল, ঠিক সেরকমই আজকের এই জন্মাষ্টমী স্পেশাল লাভ জাংশনে আমরা শুনবো তোমার মন চুরির গল্প। মানে হতেই পারে তোমার জীবনের সেই স্পেশাল মাখন চোর, বা কে তোমার জীবনে প্রথমবার ঠিক এইভাবেই ঢুকে পড়েছিল, সেটাকেই আমাদের জানাতে হবে। এছাড়া ভালোবাসা, মন এই সংক্রান্ত যা যা কল্প রয়েছে সেগুলো তোমরা আমার সঙ্গে, আমার নয় আমাদের সঙ্গে শেয়ার করে নেবে।
1: ইয়েস, এবার 107 FM রেইনবোতে আজকের এই রাতে লাভ জাংশনে কারা এসছে গলাটা শুনে হয়তো অনেকে একটুখানি খেয়াল করতে পেরেছো, আর যারা করতে পারোনি টেনশন নট, আমি আছি আর জি সুনন্দা,
2: আর আমি রয়েছি অভিপ্সা। তাহলে চটপট আর দেরি করো না, 9903659992, আবারও বলি 9903659992, এই নাম্বারটা সেভ করে নাও আর তোমার মনের কথা পাঠাও অভিপ্সা আর সুনন্দাকে।

0: আমিও অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি সঙ্গীতার জন্য। কোনো এক চেনা বিকেলের শেষে আসবে হয়তো নীরবে, সেই ক্ষণ জমে থাকবে অনেকগুলো কথা, শুনবো সবটাই। আছি শুধু অপেক্ষায়, আজও ফুরোই নেই, শুধু অভিমানটা একটু বেড়েছে মনে হয়। বুঝি ভুলেই গেছো একসাথে কাটানো সে দিনগুলো, তবু মন বলে হয়তো তুমি অপেক্ষায় আছো আমারই মতন। সঙ্গীতা, এই চিঠিটা পাঠালাম শুধুমাত্র তোমাকে, আমি উৎপল মাইতি। কেমন আছো সুনন্দা আর অভিপ্সা?
1: আমরা তো বেশ ভালো আছি, কিন্তু উৎপল, তুমি যে কথাটা বললে যে কোনো এক চেনা বিকেলের শেষে আসবে নীরবে সেই ক্ষণ জমে থাকা কথাগুলো শুনবে, আসলে এই কথাগুলো কোথাও যেন আমাদের প্রত্যেকের মনের কোণে, কোনো না কোনো কোণে লুকিয়ে থাকা সেই অপেক্ষার কথাটাই বলে গেল। মানে অভিমান তো দেখো সুনন্দা, যে আমরা তো যার তার উপর করতে পারি না, আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের উপরেই অভিমানটা রাখি। আবার দেখো একটা জিনিস, এই যে উৎপল, তোমার যে বিশ্বাস যে হয়তো তুমিও অপেক্ষায় আছো আমার মতোই, এটাই তো প্রেমের আসল শক্তি, তাই না? আর তাই সেই কারণেই আজকের এই জন্মাষ্টমীর রাতে সুনন্দা রহিব সেটুকুই বলবে যে তোমার সেই অভিমানের বরফ গলে যাক। সঙ্গীতা, তুমি যদি আজ আমাদের শুনে থাকো, তাহলে উৎপলের এই অভিমানটাই, জমে থাকা কথাগুলো যেন তোমার এবং উৎপলের হৃদয়ের অবধি পৌঁছে যায়, এটাই কাম্য। পরের মেসেজ, ভালোবাসা যেন হৃদয়ের মাঝে এক নিরাপদ আশ্রয়, যদি সে তোমায় আবার ডাকে আর পেও না ভয়। মিলনবাসি বাজবে এবার কুঞ্জ বনের ফুলে, মিলন সাগর উথাল হবে হৃদয়ের এই কূলে। হৃদয় মাঝে তাকে তুমি বাঁধনে বেঁধে রাখো, তার এই ভালোবাসার ছোঁয়া হৃদয় মাঝে আঁকো। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া।
0: আসলে ভালোবাসা এমন একটা ফ্লেভার, আমি ফ্লেভারই বলি, জীবনের এত সুন্দর একটা ফ্লেভার, যেখানে এই ফ্লেভারটা যারা কখনো অনুভব করতে পেরেছে বা তার স্বাদ নিতে পেরেছে, তাদের কাছে না ক্রিয়েশনের একটা অন্য রাস্তা খুলে যায়। তুমি দেখবে ভালোবাসায় একজন মানুষ অন্য মানুষকে না যতটুকু ভালোবাসে, তার থেকে বেশি কিন্তু ভালোবাসে তার নিজের সত্তাটাকে। কথায় আছে, আমরা যদি নিজেকে ভালো না বাসতে পারি, নিজের সত্তাটাকে ভালো না বাসতে পারি, তাহলে 100% পিওরিটি দিয়ে আমি কিন্তু ওই সমর্পণটা কাউকে করতে পারবো না, যেটাকে অ্যাকচুয়ালি ভালোবাসা বলা হয়। নয়তো সবটাই থাকবে সেই সিচুয়েশনশিপ, নয়তো আজকাল সেই বন্ধু সুলভ ভালোবাসায়। হ্যাঁ, তার মানে কি ভালোবাসায় বন্ধুত্বের প্রয়োজন হয় না? অবশ্যই হয়। বন্ধুত্ব হচ্ছে ভালোবাসার প্রথম ভিত, সেটা যদি স্ট্রং থাকে তাহলে ভালোবাসার সেই ইমারতটা, সেটা যতই হাই রাইজ হোক না কেন, সেটা কিন্তু টিকেই যায়। একটুখানি নড়বড়ে হলেও তারপরেও দুজনের সমীকরণটা যদি সঠিক ইকুয়েশনে বসে যায়, তাহলে কিন্তু সত্যিই টিকে যায়। আর সেই কারণেই আজকে যে মেসেজেসগুলো আমরা পাচ্ছি, সত্যি ভীষণ ভালো ভালো মেসেজেস। শুরুটা এত ভালো হয়েছে, আশা করব শেষটা আরও আরও অনেক ভালো হবে। তবে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, রিকোয়েস্ট আর কিছুই নয়, তোমরা যখন তোমাদের মনের কথা পাঠাচ্ছ, ঠিক তখন চেষ্টা করবে তোমাদের নাম লোকেশনের পাশাপাশি মনের কথাটা একটু ছোট্ট করে লিখে পাঠাতে। কারণ যত বড় তুমি লিখে পাঠাবে, ততটা সময় কনজিউম হবে, তোমার পরে যে অপেক্ষা করছে তার জন্যে কিন্তু সময়টা ধীরে ধীরে কাটবে, এবং শেষে গিয়ে তোমরা বলবে যে এই কি, তোমরা তোমাদের মেসেজেসগুলো পড়ো না, তাই না? তো এটা একটু মাথায় রেখো, মনের কথা লিখে পাঠাও 9903658992 এই ম্যাজিক্যাল নাম্বারে। আজকের স্পেশাল ডেতে যেখানে সবাই একটা উৎসবে রয়েছো, বাড়িতে রয়েছো, বন্ধুদের সঙ্গে রয়েছো, হয়তোবা নিজের প্রিয়তম বা প্রিয়সীর সঙ্গে রয়েছো, সেখান থেকে যদি লাভ জাংশন আজকে শুনতে থাকো, তাহলে অফকোর্স ইয়েস, তোমার ভালোবাসার গল্পটা, তোমার মন চুরির গল্পটা আজকে কিন্তু আমরা শুনতে বসেই গেছি সুনন্দা আর অভিপ্সা।

0: সবসময় যে খুব ঘটা করে আসে, অনেক শব্দ দিয়ে ভালোবাসার কথা বলতে হয়, তার তো কোনো মানে নেই, তাই না? কারণ কখনো কখনো দুটো মানুষের মধ্যে তৈরি হয় একটা অদৃশ্য সুতো, ঠিক যেমন এই গানটার মতো মানুষের মধ্যে তৈরি হয় একটা অদৃশ্য মায়ার সুতো, যা হয়তো চোখে দেখা যায় না কিন্তু বুকের একদম গভীরে তার টানটা ঠিক টের পাওয়া যায়। আর আজকে 107 FM রেনবোতে জন্মাষ্টমীর রাতে সুনন্দা আর অভিপ্সা রয়েছি, থাকবো 12টা অবধি। আর এই যে মায়ার সুতোর কথা বলছি, সেটা ভাবলেই কোথাও গিয়ে সুনন্দা এই রাধা কৃষ্ণের কথাই তো সবার আগে মনে পড়ে, তাই না? যে ভালোবাসা, যে প্রেম কোনো নিয়ম মানেনি, শুধু ছিল এক অদ্ভুত টান। শত অভিমান, শত দূরত্ব, এই সব কিছুর পরেও যে টান কিছুতেই ছেড়ে না। আচ্ছা, তোমার জীবনেও কি সেই এমন একজন কেউ রয়েছে যার সাথে তুমি এরকমই মায়ার সুতোয় বাঁধা পড়ে রয়েছ? যদি থাকে সেটাই আমাদেরকে 9903659992 এই নাম্বারে পাঠাতেই পারো।
1: আসলে মায়া বড্ড, আমি বলবো একটা ক্রিপি জিনিস, জানো তো। কারণ এই যে মায়ার সংসারে আমরা যে কথাই বলে না, দেখবে মা ঠাকুমারা ম্যাক্সিমাম টাইম বলে এই মায়ার সংসার, মায়ার সংসার। অ্যাকচুয়ালি মায়া মানে তো ওই বাঁধনটাই তো, ভালোবাসাটাও কোথাও গিয়ে যেন আমাদের এই মোর্টাল ডাইমেনশনে সেটাও একটা মায়া, যার জন্যে কখনো কখনো তার মধ্যে হিংসা, কিংবা কখনো কখনো তাকে পেলাম না, ওই জ্যালিসির একটা বা একটা কী বলবো, রিভেঞ্জ নেওয়ার একটা ব্যাপার চলেই আসে। সেই সমস্ত জায়গায় দেখা যায় যে কেউ যখন কাউকে ডিচ করে তখন মনে হয় যে এই লোকটার থেকে খারাপ তো আর কেউ এক্সিস্টই করে না। অথচ খেয়াল করে দেখবে যে একটা সময় এই মানুষটাকেই তো তুমি ভালোবেসেছিলে, এই মানুষটার সব কিছু তোমার ভালো লাগতো, তাই না? তখন মনে হতো যে না, এই মানুষটার মধ্যে অ্যাকচুয়ালি এই ভালো ভালো ভালো ভালো গুণগুলো রয়েছে। আমাদের সমস্যাটা হচ্ছে একটাই, যে আমরা এই গুণটাকে কাউন্ট করি, তার মধ্যে কি কি গুণ আছে, বাট কখনো তার যে দোষগুলো সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কাউন্ট করতে পারি না। অথচ যারা ভালোবাসা নিয়ে অনেক কথা বলেন তারা কিন্তু একটা কথা বারবারই বলেন যে প্রথম কথা তো ভালোবাসার কোনো ডেফিনেশন হয় না। বাট আমি আমার জীবন থেকে যেটা বুঝতে পারি বা যাদের কথা আমাকে ইনফ্লুয়েন্সড করে তাদের থেকে আমি যা বুঝতে পারি, যে অ্যাকচুয়াল ভালোবাসাটা হচ্ছে সেটা যেখানে তুমি একটি মানুষের গুণটাকে যেমন অ্যাকসেপ্ট করবে, সেটাকে যেমন ফ্লারিশ করবে, ঠিক তেমনি তার দোষটা বা দোষগুলো সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে এবং ধীরে ধীরে সেটাকে সংশোধন করতে হবে। ঠিক তেমনি তোমার মধ্যেও রয়েছে, কারণ মানুষ তো, আমরা 50 যদি ভালো 50 খারাপ নিয়েই জন্মাই। সুতরাং দোষগুণ আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আমরা কেউ সাংঘাতিক ভালো কখনো হতে পারবো না। যদি হতে পারতাম তাহলে এতদিনে সন্ন্যাসিনী হয়ে যেতে পারতাম, মনীষী হয়ে যেতে পারতাম, অত ভালো আত্মা তো নই। তো সেই কারণে একটা সম্পর্কে থাকতে গেলে আমার মনে হয় যে ওই ইকুয়েশনটা দরকার, যে তুমি তোমার 50% ঠিক করো, আমি আমার 50% ঠিক করবো, তারপর যে 100%টা থাকবে সেটা বড় সুন্দর, সেটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, তাই না?
0: একেবারেই তাই। আর এই সমীকরণটা মানে দুজনের মধ্যেই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তবে 9903659992 পরের মেসেজ। হাই লাভ জাংশন, অনেক দিনের পর বাপের বাড়ি এসে তোমাদের লাভ জাংশন শুনছি, হাওড়া থেকে বলছি। আমার বিয়ের 7 মাস পর শুনছি, বিয়ের আগে লাভ জাংশন প্রতিদিন শুনতাম। বেশ, কিন্তু তুমি কে সেটা আমাদেরকে লিখলে না, তোমার নামটা আমরা জানতে পারলে আমাদের ভালো লাগতো। আচ্ছা, পরের মেসেজ। আছে তো আমার ওয়াইফ রুঙ্কি নাথ, বেশ, সুমিত নাথ মুশিদা থেকে বলছেন। ছোট্ট একটা মেসেজ, তুমি বলেছো ছোট্ট মেসেজ করতে, কিন্তু আমরা তো তোমার মনের কথা জানতে চাইছি, তাই নয় কি? তবে হ্যাঁ, এখন আরও একটা জিনিস কি আমরা জানতে চাইছি, এবং যে জিনিসটা জানতে চাইছি সেটা শুনতে খানিকটা এইরকম।
2: Love Junction, Love Meter, Love Junction, Love Meter.
1: আজকে লাভ জাংশনে 107 FM রেনবোর ইনস্টা হ্যান্ডেলে গিয়ে তোমরা দেখতে পারো যে আমাদের আজকে লাভ মিটার কিন্তু অলরেডি পোস্ট করা হয়ে গেছে। তো সেখানে আজকে লাভ মিটারটা খানিকটা ওরকম সাজিয়ে রাখার চেষ্টা করেছি আমরা, যে সম্পর্কে অধিকার বোধ কি কোনো বাঁধন তৈরি করে, ইয়েস অর নো। যদি তোমার মনে হয় যে হ্যাঁ, একটা সম্পর্কে অধিকার বোধ বাঁধন তৈরি করে সামটাইমস, তো অবশ্যই তুমি ইয়েসে ভোট করতে পারো। আর যদি মনে হয় যে না সম্পর্কে অধিকার বোধ বাঁধন তৈরি করে না, তাহলে তুমি নোতে তোমার ভোট দিতেই পারো। এই পোলটা তোমার জন্যই রাখা হয়েছে, সো ঝটপট উত্তরটা দিয়ে দাও, কারণ একেবারে শেষ আওয়ারে কিন্তু আমরা চেষ্টা করব উত্তরটা দেওয়ার। আর যদি দেখি যে না মোটামুটি আমাদের একেবারে উত্তরটা তো সব পেয়ে

0: আমরাও চাই যে তুমি আরো বেশি করে কমেন্ট করো, কারণ তোমার যত কমেন্ট আমরা পাবো, মানে যেটাকে আমরা ডিএম বলি ইনস্টাতে, যত ডিএম পাবো
1: না ডিএম না কমেন্ট, ডিএমটা তো মেসেজ করছে,
0: চলো ঠিক আছে মেনে নিলাম সবটা, তো যতটা পাবো ততটা আমাদের ভালো লাগবে, কারণ তখন মনে হবে যে চলো আজকে লাভ মিট আপ উইথ লাভ জাংশন, তোমারও ভালো লাগছে। আর হ্যাঁ, তোমার জন্য কিন্তু আজকে খুব সুন্দর একটি স্টোরি আমরা নিয়ে এসেছি, যেটাকে আমরা লাভ শর্টস বলি, অবশ্যই শোনাবো। কিন্তু তার আগে আরও একটি গান থাকছে শুধুমাত্র তোমার জন্য।
2: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার।

0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা প্রিয়তম মনে রেখো। গল্পের ন্যারেশনে রাজীব, অন্যান্য চরিত্রে অর্ণব, অপরূপা, অভিপ্সা ও উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস। প্রিয়তম মনে রেখো।
1: একটা রঙিন ঝকঝকে বিকেল, মানুষজন দৌড়চ্ছে, কেউ চাকরি বাঁচাতে, কেউ সংসার বাঁচাতে, কেউ প্রেম বাঁচাতে। না, চাকরিটা এবার যাবে যাবে করছে বিধানের, রোজ কাজে গণ্ডগোল করছে, বসের কাছে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে, ভেতরে ভেতরে চরম নার্ভাসনেস। বিকেল হলেই আরও বাড়তে থাকে। দিন শেষে অফিসের মিটিং হবে, প্রোগ্রেস চেক হবে, বিধান পিছিয়ে থাকবে, আবার ওকে শুনতে হবে ও এই চাকরির যোগ্য নয়। 34 বছর বয়সে এসে বেকার হলে লোকে কি বলবে? বাবা মা তাদেরকে কি জবাব দেবে? সে প্রেমটাও যে থাকবে না। তিয়াশা গত সপ্তাহে বলেছিল,
2: মার পিসি বড্ড জোর দিচ্ছে বিধান, এবার বিয়ে নিয়ে কিছু একটা ভাবো, আমি আর কতদিন এভাবে ওয়েট করব বলো তো।
1: নার্ভাস বিতান জবাবে বলেছিল,
3: পিসিকে বলো আমাদের ব্যাপারে মাথা না ঘামাতে।
2: এসব কি কথা? পিসি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাদের ব্যাপার কিছুই শুধু আমাদের নয়, আমার ভালো মন্দ নিয়ে ভাবার অধিকার আমার পরিবারের সকলের আছে।
3: তাহলে কি করবো আমি? চলো তাহলে কালকে বিয়ে করে নি। বলে দাও তোমার মা, পিসি, মাসি, কাকিমা আর যারা যারা আছে সবাইকে বাড়ি বুক করে নাও, চলো।
1: হ্যান্ডব্যাগটা দিয়ে বিতানকে আলতো আঘাত করে বিরক্ত তিয়াশা বলল,
2: বাজে কথা বলো না তো, ডোন্ট বি সো রুড। আর কতদিন ওয়েট করতে হবে সেটা তো বলো।
3: জানি না, আরে আমার চাকরিটা থাকে কিনা তার ঠিক নেই।
2: ডোন্ট ওয়ারি, এরকম কিচ্ছু হবে না, তোমার বস অনুপম বাবু অতটাও খারাপ মানুষ নয়। আর তুমি তুমি এত লো সেলফ এস্টিমে কেন ভোগো বলো তো? আই এম দেয়ার উইথ ইউ। না,
1: গত সপ্তাহে বলা তিয়াশার কথাগুলো বিতানকে হঠাৎ করে খুব পজিটিভ মানুষ করে তুলেছিল, আর আজ ওর ভিতরের লুকোনো ভয়টাই সত্যি হল। অনুপমবাবু ভালো মানুষ কিনা জানা নেই, তবে চাকরিটা সত্যি সত্যি আর থাকল না। এখন কোথায় পালাবে বুঝে উঠতে পারছে না বিতান। বাড়িতে যাবে কিভাবে? তিয়াশাকে কি বলবে? হঠাৎ করে বেখেয়ালে কলেজের সামনে সেই পুরনো চায়ের দোকানটার সামনে গিয়ে বসল বিতান। এলোমেলো উস্কো খুস্কো চুল, শার্টটা ঘামে ভিজে গেছে, গলার টাইটা আর অফিসের আইডেন্টিটি কার্ডটা তখন গলায় ঝুলছে।
4: আরে বিতান দাদা, না
3: তোমার এখনো আমাকে মনে আছে? আজকে দুনিয়ায় কেউ তো কাউকে মনে রাখে না মন্টুদা।
4: তুমি আমাকে দুনিয়ার সাথে এক করলে বাবা। একসময় যার দুনিয়া ছিল এই কলেজ চত্বর, সে ভাবছে তার দুনিয়াটাই বদলে গেছে।
3: বদলে তো গেছে, দেখো না কলেজের আর্কিটেকচারটাই কেমন বদলে গেছে। তোমার দোকানে আগের মতো সেই ভাঙাচোরা বসার জায়গাটা তো আর নেই, তোমার চোখের চশমাটাও বদলে গেছে, আর তোমার চোখের পাওয়ারটা একটুও বদলায়নি মন্টুদা।
4: চোখের পাওয়ার বদলেছে বলে আমার দেখার ক্ষমতা পাল্টে গেছে সেটা কিন্তু ভেবো না। তোমাকে দেখে বুঝতে পারছি তুমি সত্যি বদলে গেছো।
1: বেঞ্চে ধপ করে বসে পড়ল বিতান, খুব টায়ার্ড।
3: এক কাপ কড়া করে দুধ চা করো তো মন্টুদা।
1: চায়ের কাপে চুমুক দিতে দিতে কিছুক্ষণ চুপচাপ রাস্তায় যাওয়া গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল বিতান। ওর চোখের সামনে সবাই ছুটছে।

0: এই ঘণ্টাখানেক আগে পর্যন্ত বিতান নিজেও দৌড়চ্ছিল, কিন্তু এখন সে পালাতে চাইছে। মন্টুদাও কিছু একটা বুঝে চুপ করে গিয়েছিল। বিতান দেখল একজন মেয়ে উল্টো দিকের রাস্তা পার হয়ে ওর দিকেই এগিয়ে আসছে। বিতান একটা ঘোরের মধ্যেই ছিল। ওর মনে হচ্ছিল ও হ্যালুসিনেট করছে না তো। ওর ঘোর কাটল মেয়েটির ডাকে।
1: বিতান, তুই বিতান না?
0: কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে তারপর চায়ের ভাঁড়টা ফেলে দোকানের বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো বিতান।
1: কি রে বিতান, আমি মধুরি মা, আমাকে চিনতে পারছিস না?
2: মধু মানে আমাদের পেন্টিং চ্যাম্প মধু, বিয়ের পর সব ছেড়ে ছুড়ে বরের সাথে অস্ট্রেলিয়া শিফট করা মধু।
1: ওই বদমাশ, বন্ধুকে কেউ এভাবে মনে রাখে?
0: কিছুটা সহজ হলো বিতান।
2: আরে দাঁড়া দাঁড়া, আমাকে আগে প্রসেস করতে দে। অস্ট্রেলিয়া থেকে ফিরলি কবে?
1: পালিয়ে এসেছি রে, তোকে খুব মিস করছিলাম তো তাই।
2: ওফ, তুই আর পাল্টাবি না বল, কথাবার্তা এখনো সব আগের মতোই রয়ে গেছে।
1: মন্টুদা, আমাকে চিনতে পারছো তো?
3: তোমাদের কাউকে কি আর আমি ভুলতে পেরেছি গো? বিতান বাবু কিন্তু ভেবেছিল আমি সব ভুলে গেছি। যাক, দেখে অন্তত ভালো লাগলো যে তুমি আমাকে ভুল বোঝোনি।
1: ছাড়ো তো ওর কথা, ও চিরকালই একটা পাগল। এই বিতান, বস এখানে। মন্টুদা, চা দাও। হ্যাঁ, কি জানো জিজ্ঞেস করছিলি? আমি অস্ট্রেলিয়া থেকে কবে এলাম সে এক হিস্ট্রি, কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে কর্পোরেট মানুষ হয়ে গেছিস, গলায় আইডেন্টিটি কার্ড ঝোলানো। তোর এসব শোনার সময় আছে নাকি?
2: এই কিছুই কর্পোরেট মানুষ হয়ে যায়নি, চুপ কর তো। কি হয়েছে ছেড়ে কাস, বল বল।
1: মিহির ওয়াজ টক্সিক অ্যান্ড অ্যাবিউজিভ। বিয়ের জাস্ট 3 মাসের মধ্যেই আমি ওর আসল রূপ বুঝে গিয়েছিলাম রে।
2: কি সব বলছিস রে, তোরা তো প্রেম করেই বিয়ে করলি, তোদের ফ্যামিলি ফ্রেন্ড না কি ছিল না?
1: হ্যাঁ, সেই বেস্ট ফ্রেন্ড যেমন বেরোবে কে জানতো, যার জন্য আমার ফ্যামিলিটাই পুরো ধ্বংস হয়ে যাবে।
2: আমাদের কাউকে কিছু বলিসনি কেন?
1: হ্যাঁ, বলতেই পারতাম, দ্যাটস আ মিস্টেক অ্যাকচুয়ালি। যাই হোক, কি করছিস এখন, এখানে কি কাজ তোর?
2: কিচ্ছু করি না, আর কি করবো তাও জানি না। কিন্তু তুই এখানে একা একা কি করছিস? কাকু কাকিমা কেমন আছে?
1: আছে ভালোই, যতদিন ওই মানুষগুলো আছে ততদিন ডেফিনেটলি আমি একা নই। জানিস, নিজের আঁকাঝোঁকা আবার শুরু করলাম, একটা কোর্স কমপ্লিট করেছি, কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করব, সেই কাজেই এই এলাকায় এসেছিলাম। আর দেখ, কিসমত বলে এটাকে, দেখা হয়ে গেল তোর সঙ্গে। যাই হোক, চল ভালো থাকিস, আজকে উঠি কেমন?
0: মধুরিমা চলে যাওয়ার পর বিতান ভাবল,
2: ও কত সহজে ওর কথাগুলো বলে যেতে পারল, যেন কিছু হয়নি, মেয়েটা একটুও বদলায়নি।
0: বিতানের মনটা হঠাৎ ভারী হয়ে গেল। ওর মনে পড়ে গেল কলেজ জীবনের কথা। মিহিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা শোনার পর প্রাণ চঞ্চলে মেয়েটার প্রতি নিজের দমিয়ে রাখা ভালোবাসাকে চিরকালের মতো দমিয়ে দিয়েছিল বিতান। ওর হঠাৎ মনে হল, সেদিন যদি নিজের মনের কথাটা মধুকে বলতে পারত তাহলে মধুর জীবনটা অন্যরকম হতে পারত। নিজেকে লুজার মনে হলো ওর। তিয়াশা ঠিকই বলে, ওর সেলফ এস্টিম বড্ড লো। মাথাটা এলোমেলো হয়ে গেল বিতানের। একদিনে এত ধকল ওর শরীর আর মন কোনোটাই নিতে পারছিল না। ফোনটা এতক্ষণ সাইলেন্ট ছিল, তাই খেয়াল করেনি যে তিয়াশা অনেকবার ফোন করেছে। রাতে নিজের একলা ঘরে বসে তিয়াশাকে শুধু একটা হোয়াটসঅ্যাপ করে চাকরির কথাটা জানালো। উত্তরে তিয়াশা লিখেছিল,
4: তুমি ঠিক আছো, কাল দেখা করো পার্পল ক্যাফেতে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না।
0: দিশেহারা এক যুবকের একমাত্র লড়াই এখন তার একমাত্র প্রেমিকার সঙ্গে প্রেম টিকিয়ে রাখা। ক্যাফের টেবিলে মুখোমুখি, কিন্তু মুখে কোনো কথা নেই বিতানের।
4: কি ভাবছো তাহলে?
2: জানি না।
4: বাড়িতে জানলে কালকেই বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করবে।
2: তো তুমি যদি রাজি থাকো তাহলে আপত্তি করো না।
4: বাহ, এক্সিলেন্ট, এতদিন প্রেম করে এবার তুমি পালাবে তাই তো?
2: আরে পালাতে আর পারছি কই?
4: এইগুলো শোনার জন্য আজকে আমরা কথা বলতে এসেছি বিতান, তোমার কি কিছুই বলার নেই?
2: আমি একজন হেরে যাওয়া মানুষ তিয়াশা, আমাকে আবার একটা নতুন লড়াইতে নামতে হবে। তুমি অপেক্ষা করতে পারবে আমার জন্য?
4: মন খুলে একটু কথা বলো।

0: নাথিং, আমার একটু চুপ করে থাকতে ইচ্ছে করছে।
1: মাঝে মাঝে বিতানের মনে হয় তিয়াশার সত্যি অনেক ধৈর্য, ওর সব কথা হজম করে নেয়। তিয়াশা মুখে যাই বলুক, ওর ভিতর এক অদ্ভুত ব্যালেন্স করার ক্ষমতা আছে। কথা শেষ করে তিয়াশা একটা ক্যাব ধরল। বিতান হাঁটতে শুরু করলো বাড়ির পথে, কিন্তু পিছন থেকে আবার সেই ডাক,
2: বিতান, এ বিতান, তুই এখানে?
0: এই, তুই কি আমাকে ফলো করছিস নাকি বলতো?
2: কি বুদ্ধি রে তোর, তুই বিতান মল্লিক একটা হোমরা চোমরা গোয়েন্দা হয়ে যা, বুঝলি? কাল বলছিলি কিচ্ছু নাকি করিস না। শোন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সিবিআই জয়েন কর তো।
0: এই কেসটা কি, এখানে কেন?
2: এখান থেকে আর 5 মিনিট হাঁটলেই আমার আঁকার স্কুল। কিন্তু তুমি এখানে কেন বিতান বাবু?
0: আরে, আমার গার্লফ্রেন্ড তিয়াশার সঙ্গে দেখা করতে এসেছিলাম।
2: আরে দারুণ ব্যাপার, আমার সঙ্গে একদিন আলাপ করিয়ে দে।
0: বেশ, দেব। তোর আঁকা স্কুলটা আমাকে একবার দেখাবি না?
1: মাস দুয়েক কেটে গেছে, বিতান একটা জায়গায় কাজ পেয়েছে বটে, তবে মনের মতো কিছু নয়। স্যালারিও এমন নয় যে তিয়াশার ফ্যামিলি গদগদ হয়ে ওকে জামাই বলে মেনে নেবে। তিয়াশা তবুও আশা ছাড়বার মেয়ে নয়। এখনও সকাল বিকেল ও বিতানকে কনভিন্স করে যায় যাতে বিতান আরও ভালো কিছুর জন্য ট্রাই করে। বিতানের চেষ্টাতেও খুব একটা ত্রুটি নেই, কিন্তু কি যেন একটা ওর মনের মধ্যে সারাক্ষণ খচখচ করতে থাকে। এই 2 মাসে মধুরিমার সঙ্গে বন্ধুত্বটা বেশ স্ট্রং হয়েছে বিতানের। একে অপরের ব্যাপারে সব কিছু জানে ওরা। অফিসার তিয়াশাকে সময় দেওয়ার ফাঁকে মাঝে মধ্যেই মধুরিমার আঁকার স্কুলে গিয়ে হাজির হয় ও। তারপর দুজনে কখনো পার্ক স্ট্রিটের রাস্তায়, কখনো মন্টুদার চায়ের দোকানে, কখনো অজানা অলিতে গলিতে ঘুরে বেড়ায়। মন খুলে শুধু পুরনো দিনের গল্প করে, ভবিষ্যতের কথা নিয়ে ওদের কোনো কথা নেই। বিতানের মনে হয় মধুরিমা আর ও দুজনেই যেন একে অপরকে কত বোঝে। ওদের একটা ট্রমা আছে, সেই ট্রমা ওদের কানেক্ট করছে। হাজরা মোড়ের কাছে একদিন তিয়াশার চোখে পড়ে বিতানের সঙ্গে একটি মেয়ে, আর ওরা দুজনেই বেশ হাসি খুশি।
0: হ্যাঁ বলো।
3: কাল একবার পার্পল ক্যাফেতে দেখা করতে পারবে?
0: খুব সিরিয়াস কিছু?
3: একটু কথা বলতে চাই।
1: তিয়াশার গলার স্বর অন্যরকম লাগলো বিতানের।
0: ওকে, 7টা নাগাদ এসো।
1: ফোন রেখে দিল তিয়াশা। পরদিন ক্যাফের সেই চেনা টেবিল। তিয়াশাকে দেখে আজকে একটু অচেনা লাগছে বিতানের।
3: তুমি কি আমাকে কিছু শেয়ার করতে চাও যেটা তুমি এখনো করোনি, আর তোমার মনে হচ্ছে শেয়ার করলে তুমি খানিকটা হালকা হতে পারো?
1: তিয়াশা মেয়েটা মনের দিক থেকে খুব ভালো। এতদিন ধরে ও বিতানের পাশে থেকেছে। তিয়াশার এই প্রশ্নে বিতান খানিকটা কুঁকড়ে গেল। এবার সেই লুজার বিতান ওর মন মস্তিষ্ক জুড়ে নিজের দাপট চালাতে শুরু করল।
0: আমার তো সেভাবে কিছু বলার নেই, তোমার কিছু বলার আছে?
1: ও তিয়াশাকে বলতে চায়, কিন্তু কিছুতেই বলতে পারছে না। আটকাচ্ছে ভীষণভাবে, কি করা উচিত বুঝতে পারছে না। আবারও ওর পালাতে ইচ্ছে করছে।
3: হ্যাঁ, বলার আছে আমার বিতান। আচ্ছা, তোমার জীবনে কি অন্য কেউ এসেছে?
1: কি করে বুঝে যাচ্ছে তিয়াশা, ওর কি অন্তর্দৃষ্টি তৈরি হয়েছে? ঘাবড়ে গেল বিতান।
3: হাজরা মোড়ে সেদিন তোমার সাথে একজনকে দেখলাম, তুমি বেশ হাসি খুশি ছিলে, সেও ছিল। আমার সামনে এভাবে কতদিন তুমি হাসোনি, আমার মনে হলো আমি কে, আমি কি করছি তোমার জীবনে?
0: ও, ও তো মধুরিমা, আমার কলেজের বন্ধু।
3: আমাকে ওর কথা আগে বলনি কেন?
0: কি বলবো বুঝতে পারিনি, তোমার ব্যাপারে ও সবই জানে।
3: জানে? তুমি আমার কথা ওকে বলেছ?
0: হ্যাঁ।
1: চোখ নামালো বিতান, কিন্তু ওর মনে হলো তিয়াশা ওর দিক থেকে নজর সরাচ্ছে না।
0: আরে, মানে মধুর সঙ্গে হঠাৎ করে অনেকদিন পর দেখা, তারপর আলাপ, তারপর কথাবার্তা,
1: কিছু একটা আন্দাজ করল তিয়াশা। বোধহয় ওর আর বিতানের মাঝখানে থাকা যোজন যোজন দূরত্বটা। নিজেকে অনেকবার প্রশ্ন করল তিয়াশা, আগের মতো করে সুরে বাজে না ওদের সম্পর্ক।

0: বহুদিনের রোজ নামচাক। তবু তিয়াশা কোনো এক অজানা প্রত্যাশায় চেষ্টা চালিয়ে গেছে বহুদিন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তিয়াশা, চলে গেল ক্যাফে ছেড়ে। দুদিন থেকে সাত দিন ওদের মধ্যে আর কোনো কথা নেই, কেউ কাউকে ফোন করে না। আর এভাবে আরও কিছুদিন পেরিয়ে গেল। তারপর একদিন তিয়াশার মেসেজ এলো বিতানের কাছে,
1: আশা করি ভালো আছো, তুমি আমাকে অনেকদিন ধরেই কোনো কথা বলো না, তার মানে এই নয় যে আমি এত বোকা যে কিছুই বুঝবো না। সত্যি বিতান, তোমার সেলফ এস্টিমটা বড্ড লো। দাঁড়াও, আচ্ছা আমিও না ভুল হতে পারি, হয়তো আমার সঙ্গে তোমার মিলছে না, আমি এতদিন তোমাকে ভুল জাজ করেছি হয়তো। সম্পর্কে একে অপরকে চিনতে পারা বুঝতে পারার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি আছে বলতো? আমি তোমাকে খুব ভালোবেসেছি, কিন্তু তোমাকে চিনতে কি পেরেছি? তুমি জীবনে কি চাও তার খোঁজ কি কখনো করেছি? নিজের সামনে আজ আমি একটা আয়না ধরেছি জানো তো, আয়নাটা বুঝিয়ে দিয়েছে যে তোমার আর আমার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু না। আজ ফাইনালি আমার অপেক্ষার শেষ হলো, মা পিসি ওরা আমার জন্য ছেলে দেখছে, আমি বিয়ে সংসারেই সুখী থাকবো। তুমি ভেবো না, নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলো না, তুমি যেমন চাও জীবনটা সেইভাবে কাটিও, মধুরিমাকে নিজের মনের কথাটা জানিও। আর একটা কথা মনে রেখো প্রিয়তম, তিয়াশা বসু তোমাকে ভালোবেসেছি, তাই সে তোমাকে এত সহজে ছেড়ে দিতে পেরেছে। তোমাকে ভালো থাকতে হবে, হ্যাভ আ গুড লাইফ। আমাকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, ওই যে বললাম আমার অপেক্ষা শেষ হয়ে গেছে, ভালো থেকো।
0: তিয়াশার বারণ সত্ত্বেও শুধু একটাই রিপ্লাই দিল বিতান,
2: আই এম সরি, তুমি সুখী হও।
0: পরদিন মধুরিমার আঁকার ক্লাসে ঢুকে বিতান দেখল মধুরিমা বোর্ডে একটা ছেলেকে এঁকেছে যাকে হুবহু বিতানের মতো দেখতে। ছেলেটা একটা ক্লাসরুমের বেঞ্চে বসে খুব হাসছে। বিতানকে আচমকা দেখে একটু ঘাবড়ে গেল মধুরিমা।
3: আমাকে আঁকছিলি তাই তো?
4: না মানে তোকে।
0: এই প্রথম মধুরিমাকে একটু ঘাবড়ে যেতে দেখল বিতান।
3: তো মিস মধুরিমা, কলেজে সেই হারিয়ে যাওয়া ছেলেটা নিজেকে ফিরে পেয়েছে, সে আজকে তোকে কিছু বলতে চায়, তোর কাছে দুটো মিনিট সময় হবে?
0: স্টুডেন্টদের আঁকতে দিয়ে বাইরে এলো মধুরিমা, সঙ্গে বিতান। বিতানের মনে আজ কোনো আগল নেই, নিজের সঙ্গে নিজের কোনো দূরত্বও নেই। সেদিনের সব না বলা কথা আজ বলতে কোনো দ্বিধা নেই। নিজের ফিরে পাওয়া ভালোবাসার দিকে বিশ্বাসের হাত বাড়িয়ে দিল বিতান।

0: লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা প্রিয়তম মনে রেখো। গল্পের নারেশনে রাজীব, বিতান অর্ণব, তিয়াশা অপরূপা, মধুরিমা অভিপ্সা ও মন্টুদা উজ্জ্বল।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Akashbani, Kolkata. Ekti Ghoshona. শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
0: তুমি শুনছো Love Junction. Bhalobashar only destination. Love Junction. 107 FM Rainbow Day.
3: Bhalobashar only destination. Love Junction. তুমি শুনছো রয়েছি অভিপ্সা আর সুনন্দা। আসলে আমরা মাঝে মাঝে ভীষণ ভাবি, ইভেন আমি তো ভীষণই ভাবি যে ভালোবাসা জিনিসটা আসলে কি। জানি এর কোনো আলাদা সংজ্ঞা হয় না, মানে সিনেমায় দেখা বড় বড় চমক নাকি খুব ছোটোখাটো সাধারণ অভ্যেস। তো দিনের শেষে কোথাও গিয়ে এটা মনে হয় যে একটু বয়স বাড়লে বোঝা যায় যে এই ভালোবাসা কোথাও গিয়ে লুকিয়ে থাকে ওই সারা দিনের ক্লান্তির পরের ছোট্ট একটা কথায়। খেয়েছিস তো, ঠিক আছিস তো, বাড়ি পৌঁছেছিস, কেমন গেল দিনটা। আবার কোথাও গিয়ে ভালোবাসা মানে একমত হয়ে যাওয়া নয়, দুটো বাসন পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই, কিন্তু সেই হাজার ঝগড়ার পরেও যেখানে বলা যায়, আচ্ছা ঠিক আছে আর হবে না, আমি আছি তো, যাকে তার সমস্ত ভুল ত্রুটি সমেত আপন করে নেওয়া যায়, যে কথাটা বেশ কিছুক্ষণ আগে সুনন্দাও বলল, যে মানুষটার ভালোটা নেব তার খারাপটা নেব না, সেটা তো একেবারেই হয় না। ভালোবাসা এমন যার কাছে গেলে কোনো মুখোশ পড়তে হয় না, কোথাও গিয়ে সেটাই একটা নিশ্চিন্ত আশ্রয়। আর সেই আশ্রয়ের গল্পই আজকে তোমাদের কাছ থেকে শুনবো। 9903659992 এই নাম্বারে রয়েছি অভিপ্সা আর সুনন্দা।
4: আসলে ভালোবাসা মানে কখনো কিন্তু পাতা ঝরা সেই সময়টা, আবার কখনো ভালোবাসা মানে বৃষ্টির ফোঁটা, কখনো ভালোবাসা মানে শিশির ভেজা সেই ঘাসের ওপর একটু একটু করে হাঁটা, কখনো আবার ভালোবাসা মানে একটুখানি দাবুদাহ। হ্যাঁ, সবটা মিলিয়ে যেন ঋতুর প্রতিটি রং রূপ গন্ধ ভালোবাসার প্রতিটি মুহূর্তে ছড়িয়ে থাকে, আর সেই কারণেই তো ভালোবাসার এতটা রূপ, তাই না?
3: যখন
4: একজন মানুষ কাউকে পছন্দ করে বা কারোর প্রতি অ্যাট্রাক্টেড হয়, তখন দেখবি বেশ একটা বসন্তের আগমন ভেতরে হয়, তাই না? চারিদিকে
3: বলতে গেলে মন মেলা দুপুর,
4: চারিদিকে কেমন যেন একটু মানে রঙিন রঙিন মনে হয় সব কিছু। ঠিক যখন তাকে কিছু বলবো বলবো করছে মনটা, এমন অবস্থায় ভেতরে একটা ঝড় উঠে যে বলবো কি বলবো না, সেই ঝড়ের মরশুম। আবার যখন অ্যাকসেপ্ট হয়, একে অপরকে অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ চলো আমরা জীবনের সাত কাহুন একসঙ্গে গাইতে পারবো, তো সেই সময় মনের ভেতরে কোথাও যেন একটা শীতলতা কাজ করে, তখন মনে হয় যে হ্যাঁ এই মানুষটি আমার এবং আমি এই মানুষটির। তো তারপর দাবদাহর কথা বলছিলাম, সেটা তো হবেই, দেখো মানে যে কোনো সম্পর্কের শুরুটা বড়ই সুন্দর হয়, আর কবির মতে তো প্রথম ছ মাস হচ্ছে সব থেকে সুন্দর সময়, সেই সময় কারোর কোনো খারাপ কিছু চোখে পড়ে না, ভালোবাসার সেই সময়টাতে মনে হয় যে না এই মানুষের যা আছে যতটুকু আছে সবটা যেন ভালো। ঠিক তেমনি অপরপক্ষের মানুষটাও তাই দেখে, ধীরে ধীরে যখন একটি মানুষের চোখের ওপর থেকে পর্দাটা একটু একটু করে সরতে থাকে, যখন আমরা বাস্তব জীবনে পদার্পিত হই, পাটা রাখি, তখন মনে হয় যে আচ্ছা এটা তো একটু নেগেটিভিটি রয়েছে, আচ্ছা এটা তো একটা মাইনাস পয়েন্ট রয়েছে, এখানেই হচ্ছে আসল খেলাটা। তখনই কিন্তু ওই খুঁটোখুঁটিটা বেশি হয়, তখনই কিন্তু দাবদাহটা বেড়ে যায়, ঝগড়া বলো মিসআন্ডারস্ট্যান্ডিংস বলো, তোমার এটা ভালো না তোমার সেটা ভালো না, আমি তো এটা জানতাম না আমি তো সেটা জানতাম না, এইভাবে তো হবে না, এই যে এত এত সমস্যা, সেগুলোর সমাধানটা একটি লাইন টানার পর হয়, যখন আমরা সেই ভালোবাসার মানুষটিকে তার দোষ গুণ সব কিছু মিলিয়ে অ্যাকসেপ্ট করতে পারি এবং সেও আমাকে অ্যাকসেপ্ট করে, তো সেখানেই বোধ হয় ভালোবাসার আসল পরিণতিটা লুকিয়ে আছে।
3: একেবারেই, কারণ ভালোবাসার শুধু ভালো সময়গুলো সেলিব্রেট করব, এবং যখন খারাপ সময়ে যায়, যখন চারপাশের পৃথিবীটা কোথাও একটু অচেনা লাগে, ঠিক তখনই যে হাতটা চুপচাপ কাঁধে এসে আসে, মানে কোথাও গিয়ে সেটাই আসল ভালোবাসা। মানে কোথাও গিয়ে দেখো সিনেমার কথা যদি আমরা বলি, সেটা সিনেমা আমাদেরকে শেখায় যে হ্যাপিলি এভার আফটার, কিন্তু মানে যেটা বাস্তব বলে সেটা কোথাও গিয়ে আমাদের অভিজ্ঞতা হতে পারে, কোথাও গিয়ে আমাদের বন্ধুদের অভিজ্ঞতা হতে পারে বা তোমার অভিজ্ঞতা হতে পারে, সেখানে এটাই বলে যে একসাথে লড়াই করার নামই প্রেম, যেখানে ভুল বোঝাবুঝি আছে, অভিমান আছে, কিন্তু এই সব কিছুর পরেও হাতটা ছেড়ে চলে যাওয়ার কোনো অপশান নেই, তাই নয় কি? চলে যাব পরের মেসেজে, 9903659992 তে তোমার মেসেজ। আচ্ছা, অরিজিতদা ও সৌমিদি ওনারা আছেন তোমাদের আরজে লিস্টের প্রেজেন্ট?
4: হ্যাঁ থাকবে না কেন, আছে।
3: ও মা, আচ্ছা তিনি অনেকগুলো মেসেজ করেছেন, লিখছেন তোমরা মেসেজগুলো কেন পড়ছো না, এই তো পড়ছি, এই যে আমি জিজ্ঞাসা করলাম এটাও তো ভালোবাসারই একটা অংশ, এটা অবশ্যই রেডিওর ওপর থেকেই হয়েছে কিন্তু অংশ তো ভালোবাসারই। মেসেজটি পাঠিয়েছে অলোক চন্দননগর, তো অলোক তোমাকে একটাই কথা বলবো, খুব ভালো কথা, এই ভালোবাসাটা তোমার রেডিওর থেকেই জন্মেছে, খুব ভালো কথা, কিন্তু তুমি যদি সত্যি রেডিওকে ভালোবেসে 107 FM রেনবোকে ভালোবাসতে, তাহলে এই প্রশ্নটা বোধ হয় আজকে আমাদের করতে না। আচ্ছা পরের মেসেজ।
4: হ্যাঁ ডিয়ার লাভ জাংশন, কেমন আছো? রিঙ্কু খান হাওড়া আন্দুল থেকে বলছি। আচ্ছা, আমি এখন ভীষণ ভীষণ হ্যাপি আছি, তার কারণটা হলো তোমাদের রেনবোর জন্য আমার এক্স রাধা শর্মা এক বছর পর আবার আমার জীবনে ফিরে এসেছে।
3: ক্যা বাত,
4: তাই তোমাকে আর আমার রাধাকে থ্যাংকস সেটা আমি জানাতে চাই, বাট তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম, আর রাধাকে বলতে চাই আই রিয়েলি লাভ ইউ। আচ্ছা, আরও অনেক উপমা রয়েছে, সেটা আমি অনিয়ার বললাম না, বাট
3: কিছু বাধ্যবাধকতা থাকে আমাদেরও
4: অবশ্যই। বাট রিঙ্কু খান অবশ্যই নিজের রাধাকে আপনি ফিরে পেয়েছেন, আরও একবার খুঁজে পেয়েছেন, সেটা আমাদের কাছে অনেক বড় ভালো লাগা, কারণ আমরাও চাই সব ভালোবাসার একটা সুন্দর পরিণতি পাক, তাই না?
3: একেবারেই তাই। আর তবে একটা জিনিস দেখো কি বলো তো, মানে এই যে সম্পর্ক অনেকটা দূরে চলে গেল, তারপর গিয়েও আবার ফিরে আসছে, এবং সেটা কোথাও গিয়ে দুজনেরই মানে মনের মতো হয়ে থাকছে, সেটাই কোথাও গিয়ে একটা বিশাল বড় উপরি পাওনা, কারণ দূরত্বটা কোথাও গিয়ে তাদের বুঝিয়েছে যে বিরহটা কতটা যন্ত্রণাদায়ক।
4: একদমই তাই। আরও একটি মেসেজ রয়েছে মুহূর্তে আমার হাতে, বলছে আমি হেমাল মান্ডি কথা বলছি, টালিগঞ্জ থেকে, হেমাল মান্ডি। আচ্ছা, প্রথম ভালোবাসা মানুষকে সম্পর্ক এবং নিজের মতন করে সম্পূর্ণভাবে বদলে দেয়, হৃদয়ের গভীরে চিরদিনের মতন তার এক বিশেষ স্থান তৈরি করে নেয়। জীবনের হাজারো ব্যস্ততা, নতুন চাওয়া পাওয়া আর সময়ের স্রোতে অনেক মানুষ হয়তো হারিয়ে যায়, কিন্তু প্রথম ভালোবাসার সেই পবিত্র অনুভূতি, প্রথম ছোঁয়া আর অজস্র স্মৃতি কখনো পুরোপুরি মুছে যেতে পারে না। শত চেষ্টা করলেও তাকে মন থেকে সম্পূর্ণ মুছে ফেলা কখনোই সম্ভব নয়, কারণ প্রথম ভালোবাসা কেবল একটি অধ্যায় নয়, বরং তা মানুষের জীবনের এক চিরন্তন অনুভূতি যা সারা জীবন হৃদয়ে অমলিন হয়ে বেঁচে থাকে। খুব খুব ভালো একটি লেখা পেলাম অনেক দিন পর।
3: আসলে কোথাও গিয়ে যে প্রথম ভালোবাসা, এই শব্দটা শুনলেই মোথায় বুকের বাঁধিকটা
4: একটু অনেকেরই
3: চিনচিন করে, তার কারণ আবার কোথাও গিয়ে চিনচিন করার পাশেপাশেও একটা হুহুও করে, কারণ প্রথম প্রেম কোথাও গিয়ে অনেকটা আসে হঠাৎ আসা বৃষ্টির মতো, কোনো পূর্ব প্রস্তুতি থাকে না, আবার কোথাও গিয়ে নিমেষেই আমাদের সবাইকে ভিজিয়ে দেয়। জীবনে হয়তো সেই মানুষটা বা সেই ভালোবাসাটা আর থেকে যায় না, কিন্তু সেই প্রথমবার কারোর দিকে লুকিয়ে তাকানো, প্রথমবার হাত ছোঁয়ার সেই কাঁপুনি, প্রথম চুমু বা প্রথম ছোঁয়ার সেই মুহূর্ত, এগুলো কোথাও গিয়ে মনের এক কোণে চিরকাল থেকে যায়। তো যাই হোক, অনেকদিন পর একটা ভালো মেসেজ পেলাম আমরা দুজনেই সত্যি। এরকমই তোমার আরও গল্প আমাদেরকে পাঠাতে থাকো 9903659992 তে। আমরা থাকছি অভিপ্সা আর সুনন্দা, আর আপাতত তোমার কানে

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার।
2: আজকে 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে থাকছে তোমাদের জন্য লাভ মিটার। লাভ মিটারে আজকে যে টপিকটি আমরা রেখেছি শুধুমাত্র তোমার জন্য, সেটা হলো সম্পর্কে অধিকার বোধ কি বাঁধন তৈরি করে? যদি মনে হয় যে হ্যাঁ করে, তাহলে হ্যাঁতে তুমি উত্তর দিতে পারো, ইয়েস মানে ইয়েসে তুমি ভোট করতে পারো। আর যদি মনে হয় যে না, অধিকার বোধ একটি সম্পর্কে বাঁধন তৈরি করতে পারে না বা করে না, তাহলে তুমি ভোট করতে পারো নোতে। আর তারই সঙ্গে তুমি কিন্তু সেখানে তোমার মন্তব্যটা আমাদের লিখে পাঠাতে পারো যে কেন তুমি মনে করছো যে হ্যাঁ একটা সম্পর্কে অধিকার বোধ বাঁধন তৈরি করতে পারে, কিংবা কেন পারে না, সেটাও কিন্তু তুমি তোমার মতন করে লিখে পাঠাতে পারো 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে। এবং আমরা চেষ্টা করবো মাঝে মাঝে কিংবা একেবারে শেষ আওয়ারের শুরুর দিকে উত্তরটা দিয়ে দিতে যে আজকে লাভ মিটারে কে এগিয়ে রইল, মানে যারা কি হ্যাঁ বলছে যে হ্যাঁ সম্পর্কে অধিকার বোধটা একটা বাঁধনের মতন, নাকি যারা ভাবছে যে না সম্পর্কে অধিকার বোধ থাকবে সেটা বাঁধন নয় বরং সেটা ভালোবাসা।
1: লাভ জাংশনে লাভ মিটার, লাভ জাংশনে লাভ মিটার।
3: হ্যাঁ, লাভ মিটারের কথা তোমরা শুনলাম, তার জন্য তোমাকে যেতে হবে ইনস্টাগ্রামে 107 FM রেনবো কলকাতার পেজে, সেখানে দেখলেই বুঝতে পারবে। তবে তবে এবারে ব্যাক টু ইয়োর মেসেজেস, যেটা তুমি পাঠিয়েছো 9903659992 এই নাম্বারে। লাভ জাংশনকে জানাই অনেক ভালোবাসা সুনন্দাদি, অভিপসাদি আমার ভালোবাসা নিও। আমার সমস্যাটা একটু অন্যরকম। আমাদের 3 বছরের সম্পর্ক, ও সম্প্রতি বেঙ্গালুরুতে একটা খুব ভালো চাকরি পেয়েছে, আর আমি এখানে নিজের ছোট একটা স্টার্ট আপ নিয়ে স্ট্রাগল করছি। আমি ওকে খুব ভালোবাসি এবং চাই ও জীবনে উন্নতি করুক, কিন্তু ইদানিং আমার খুব ইনসিকিউরিটি হচ্ছে, মনে হচ্ছে নতুন শহর নতুন মানুষ, ও কি আমাকে ভুলে যাবে? এই দূরত্বের কারণে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে না তো? আমার নাম অর্ণব, ওর নামটা বললাম না।
2: বাহ, আসলে এই লং ডিস্টেন্স রিলেশনশিপটা এটা না বিভিন্ন জনের ক্ষেত্রে না বিভিন্নভাবে কাজ করে। দেখো, আমি একটা কথা বলতে পারি যে যদি তোমরা ঠিক করো যে না আমরা আমাদের এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবো, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউও সেটাকে কোনো দিনও ভাঙতে পারবে না, সেটা অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি। কারণ এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে দীর্ঘ 10 বছর 12 বছরের লং ডিস্টেন্স রিলেশনশিপের পরও কিন্তু বিয়েটা হয়েছে, সুখে শান্তিতে সংসারটা করছে, সম্পর্ক টিকে আছে। কিন্তু আবার এটাও হয় বহু ক্ষেত্রে, যখন দূরত্ব বাড়ে ততটা কিন্তু বৃদ্ধি পায় তাদের সমস্যাগুলো, বৃদ্ধি পায় মিসআন্ডারস্ট্যান্ডিংস, বৃদ্ধি পায় নানা ধরনের অবস্টিকলস। তার কারণটা হচ্ছে সবটাই তো ফোনে বা থ্রু সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। এবার একজন মানুষ আরেকটি মানুষের সামনে বসে যেভাবে বোঝাতে পারবে কোনো সমস্যা হলে বা কোনো ভুল করলে, আমার মনে হয় না সেটা একটা ফোন কল কিংবা থ্রু মেসেজ বা ভিডিও কলে সম্ভব। কারণ কোথাও গিয়ে এই দূরত্বটা একটা গ্যাপ তো তৈরি করে, সেটা সত্যি কিছু কিছু ক্ষেত্রে, তাই না? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে না এটা সত্যি 50-50 একটা সিচুয়েশন। এবার সবটাই ডিপেন্ড করে আমি কিভাবে আমার সম্পর্কটা ঠিক রাখবো, বা আমার সঙ্গে যে রয়েছে আমার পার্টনার সেই কিভাবে সম্পর্কে ভালো থাকবে ঠিক থাকবে তার উপর। আরেকটা কথা কি জানো তো, যখনই একটি মানুষ দূরে থাকে, মানে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়, যে সেই রিলেশনশিপের প্রথম সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে বিশ্বাসে একটা আঘাত আসে। যাদের ধরো ওরকমের স্বভাব আছে যে 24/7 আমার পার্টনার কি করছে আমার সেটা জানতে হবে, দিনে 24 ঘন্টা থাকলে আমাকে প্রায় 12 ঘন্টা ফোনে থাকতে হবে, ও কোথায় যাচ্ছে কি করছে কাদের সঙ্গে কথা বলছে পুরো ডিটেলস, মানে যেটাকে বলে আমরা সার্ভিলেন্স। অনেকে আছে যে সার্ভিলেন্সে রাখতে পছন্দ করে বা নিজেও থাকতে পছন্দ করে, এই সমস্ত ক্ষেত্রে একটা বিশাল বড় প্রবলেম হয়, তখন একটা ট্রাস্ট ইস্যু জন্মায় যে যেহেতু সে আমার সঙ্গে নেই দ্যাট মিন্স সে সময়টা অন্য কারোর সঙ্গে কাটাচ্ছে। এবার হতে পারে সে তার বন্ধু, এমন নয় যে সম্পর্কটা ভালোবাসার, হতে পারে একটা বন্ধু, বা হতে পারে তার ইনফ্যাচুয়েশন হয়েছে কিছুটা সময়ের জন্য, সেটা কোনো খারাপ দিকে গেল না, কিন্তু তারপরেও সে জানলো যে আমার কিন্তু অলরেডি একটা কমিটমেন্ট আছে, আমি সেটা সেদিকে যাবো না। তো সে সেখান থেকে যদি মুভও করে নিজের মনে মনে, আমি বলছি না যে সে প্রকাশ করলো যে আমি তোমার প্রতি একটা ইনফ্যাচুয়েশন আছে, সেটা তো আমার আমাদের নায়ক নায়িকাকে দেখলেও হয় যেটাকে আমি হিরো হিরোইন বলি, ওটাও তো একটা ইনফ্যাচুয়েশন। তো এই ইনফ্যাচুয়েশন অবধি ঠিক আছে, কিন্তু যখন আমি জানি যে আমার গন্ডিটা এইটুকু অবধি, তখন আমার পার্টনার যদি আমার উপর বিশ্বাসটা না রাখে, বা সে যদি সবসময় একটা ভেতরে ওই একটা ব্যাপার তার এনজাইটি থাকে যে না সে হয়তো অন্যদিকে এখন ব্যস্ত রয়েছে, অথচ সে এটা বিশ্বাস করতে চাইছে না যে যে মানুষটা বাইরে গেছে কাজ করতে, তার জন্যও তো একটা নতুন এনভায়রনমেন্ট, সব কিছু নতুন, চাকরিটা নতুন, কাজটা নতুন, নতুন নতুন কাজ শিখতে হচ্ছে, প্রতিটি অফিসে এক একটা চ্যালেঞ্জেস থাকে, অফিস পলিটিক্স থাকে, সেখানকার একটা কালচার থাকে, তাই না? সেগুলো শিখতে, সেখানে কোপ আপ হতে প্রতিটি মানুষের সময় লাগে। তো সে যদি সেই সময়টা সম্পূর্ণভাবে তার কাজকে, তার নিজেকে, এনভায়রনমেন্টকে বুঝতে, নিজেকে কোপ আপ করতে সেটাকে যদি সে ইউজ করে, ইট ডাজেন্ট মিন যে সে তোমাকে ছেড়ে চলে গেছে। তো এই ভাবনাগুলো যদি ভেতরে ভেতরে আমরা রাখি, তাহলে তো সম্পর্কটা টিকবে না। কিন্তু যদি বিশ্বাসটা থাকে যে না সে আছে, সে থাকবে, এবং সত্যি সত্যি যে দূরে চলে গেছে সেও যদি সেই বিশ্বাসের মর্যাদাটা দিতে জানে যে হ্যাঁ সত্যি আমি তোমার জন্যে আছি, আমি ডান দিক বাদ দিক ওপর নিচ কোথাও যাবো না, তাহলে বোধ হয় সম্পর্কটা টিকে যায়।
3: একেবারেই তাই, কারণ দেখো অর্ণব, এখানে তো তোমার ও তোমাকে তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য তো যায়নি, গেছে কেরিয়ার করার জন্য। সুনন্দা অনেকটাই বলে দিয়েছে, তো আমি একটু

বলবো যে তোমার ইনসিকিউরিটিটা যেন তার কেরিয়ারের পক্ষে বা তোমাদের দুজনের ভবিষ্যতের কাছে সেটা যেন বাধা হয়ে না যায়। কারণ হয়তো একটা ভালো ফিউচারের জন্যই সে তার কেরিয়ারটা দেখার জন্যই সে সেখানে গেছে, এবং তুমি নিজেও তোমার স্টার্ট আপ নিয়ে স্ট্রাগল করছো। তো সেক্ষেত্রে একই কথা বলবো, এই সময় তোমার ওর কাছে তোমার সাপোর্টটাই সব থেকে বেশি জরুরি। আবারও বলবো, নিজের ওপর বিশ্বাস রাখো, ওর উপর বিশ্বাস রাখো, আর হ্যাঁ, অতি অবশ্যই কমিউনিকেশনটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট।

0: তুমি শুনছো Love Junction, Love Junction, ভালোবাসার only destination, Love Junction, 107 FM Rainbow তে।
1: 107 FM Rainbow তে তুমি শুনছো Love Junction, রয়েছি সঙ্গে অভিপ্সা আর সুনন্দা। আসলে কোথাও গিয়ে যেটা অনেকে বলে যে ভালোবাসা মানে দুজনে মিলে এক হয়ে যাওয়া, কিন্তু আমি বলি যে ভালোবাসা মানে দুটো আলাদা মানুষের নিজেদের মতো করে বাঁচার স্বাধীনতা, যাকে ভালোবাসলে কোথাও গিয়ে নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয় না, বরং সে এসে তোমার স্বপ্নগুলোকে আরও ডানা মিলে উঠতে সাহায্য করবে। কারণ কোথাও গিয়ে এতটা পথ পেরিয়ে আসার পর এটাই মনে হয় যে ম্যাচিওর প্রেম কোনো খাঁচা নয়, সেটা কোথাও গিয়ে একটা নিশ্চিন্ত আকাশ। আর সেই রকমই তোমার গল্প শুনতে এবারে 9903653992 দেখি কার মেসেজ। দীর্ঘদিন দূরত্বে থেকে হঠাৎ করে যখন দেখা হয় বা কাছাকাছি হওয়ার সুযোগ ঘটে, সেই মুহূর্তে যে একে অন্যের চোখের ভাষা পড়ে ফেলাটা ভালোবাসারই এক জ্বলন্ত দিক। শর্মা দাস কলকাতা থেকে।
2: সত্যি

এই আমার না এই মেসেজটা পড়ার পর একটি গান মনে পড়ছে, সে গানটি হচ্ছে মানা কে হাম ইয়ার নেই। আসলে সত্যিই তাই, জীবনটা তো ওরকমই। আমি একটা কথা না ভীষণভাবে বিশ্বাস করি যে যখন কোনো সম্পর্ক ভেঙে যায় সেখানে কিন্তু শুধুমাত্র সেই সম্পর্কের খারাপ দিকটা আমরা মনে রাখবো, এটা তো না করলেও পারি। হ্যাঁ,

0: ঘটনাটা অন্যরকম, সেখানে ভালো সময়টা মনে পড়ার কথা নয়, খারাপটাই বারবার ফিরে আসে। কিন্তু যদি সম্পর্কের ইতিটা একটু অন্যভাবে হয়, যদি সম্পর্কের ইতিটা আমাদের আজকের লাভ শর্টসের মতন হয়, যেখানে দুজনের একটা বোঝা পড়ায় সেই সম্পর্কটা শেষ হলো, তাহলে হয়তো সেই সম্ভাবনাটা থাকে যে হয়তো রাস্তায় কখনো কোনো এক সন্ধ্যেবেলা, হয়তো পরন্ত বিকেলে কিংবা বৃষ্টি ভেজা রাতে, সেই মানুষটি আরও একবার চোখের সামনে দিয়ে যখন চলে যায়, তখন অ্যাটলিস্ট কথা না হোক, ঠোঁটের কোণে একটা চিলতে হাসি দিয়ে তাকে আমরা একটু গ্রিট করতে পারি।
1: একেবারেই তাই। আর কোথাও গিয়ে হাসিটাই আমাদের অনেক কিছুর ওষুধ হয়ে যায়। মানে বলে না যে কখনো কখনো একটা ছোট্ট হাসি একটু জড়িয়ে ধরা, বা কখনো কখনো একটা মানুষই একটা রোগের ওষুধ হয়ে যেতে পারে।
0: একদম।
1: তো তবে তুমি একটা ট্রমার কথা বললে, তো সেখানে একটা মেসেজ রয়েছে। সুনন্দাদি ও ভিপসাদি, আশা করি ভালো আছো। আমি নাম লিখলাম না। আমার বর্তমানে বয়ফ্রেন্ড মানুষ হিসেবে খুব ভালো, আমাকে খুব কেয়ার করে, কিন্তু আমার আগের সম্পর্কটা খুব খারাপ ছিল। আমার এক্স আমাকে চিট করেছিল, আরও অনেক কিছুই হয়েছিল যা আমি প্রকাশ্যে বলতে পারছি না। সেই ট্রমা থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না। আমি কারণে অকারণে আমার বর্তমান বয়ফ্রেন্ডকে সন্দেহ করছি, ওর ফোন চেক করার চেষ্টা করছি। ও খুব কষ্ট পায় কিন্তু কিছু বলে না। আমি বুঝতে পারছি আমার খুব ভুল হচ্ছে, কিন্তু নিজেকে আটকাতে পারছি না। আমি কি করব একটু বলে দেবে? আমি ভালো থাকতে চাই। দেখো, এখানে একটা কথা, তুমি তোমার নামটা লেখনি, বেশ, কোনো অসুবিধা নেই। তোমার মেসেজটা পড়ে কোথাও গিয়ে একটু মনটা খারাপ হলো ঠিকই, কারণ তোমার অতীতে যে কষ্টটা ছিল সেটা কোথাও গিয়ে আমরা রিলেট করতে না পারলেও হয়তো কিছুটা বুঝতে পারছি। কিন্তু তোমাকে এটা একটু ভাবতে হবে যে যে মানুষটা তোমার সঙ্গে কোনো অন্যায় করেনি, তাকে তুমি কেন আগের মানুষটার ভুলের শাস্তি দিচ্ছ?
0: ঠিক।
1: কারণ তুমি নিজে বলছো তোমার বয়ফ্রেন্ড তোমাকে ভালোবাসে, আবার তুমি তার সন্দেহগুলোকে তাকে সন্দেহ করছো, এবং তুমি সেই সন্দেহগুলোকে সে সন্দেহগুলোকে সহ্য করছে, কিন্তু এটারও তো একটা লিমিট আছে, তাই না? আমার মনে হয় তোমার তোমার বর্তমান বয়ফ্রেন্ডের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলা উচিত, এবং এই যে তোমার ভয়টা যেটা অতীত থেকে এসেছে, সেটা তোমার বর্তমানকেও নষ্ট করছে, একটা সুন্দর ভবিষ্যৎকেও হয়তো নষ্ট করছে। আর সব থেকে বড় কথা, একটু নিজেকে সময় দিতে হবে। অতীতের ছায়া থেকে বেরিয়ে কোথাও গিয়ে এই বর্তমানের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে শিখতে হবে, জানতে হবে। বিশ্বাস করো, আমি এটা খুব মন থেকে বলছি, আমাদেরকে না থেমে থাকলে হবে না। আর যে চলে যাওয়ার সে চলে যাবেই, তাকে তুমি শত চেষ্টা করেও আটকে রাখতে পারবে না। তাই আমাদের বর্তমান সময়টাকে উপভোগ করা ভীষণ ভীষণ জরুরি।
0: কথাগুলো একদম সত্যি, তবে আমি জাস্ট দু তিনটে কথা অ্যাড করতে চাই। এটা সত্যি সম্পূর্ণ একটা সাইকোলজিক্যাল ব্যাপারও, কিন্তু যদি আমি সাইকোলজিস্ট নই, বাট যে সমস্ত কেসেস আমরা দেখি শুনি, যে সমস্ত মানুষদের সঙ্গে আমরা কথা বলার সুযোগটা পাই, তাঁদের অভিজ্ঞতা থেকে একটি ছোট্ট কথা তোমাকে বলছি, যে যখনই এই ধরনের কোনো ট্রমা আমাদের জীবনে আসে, সত্যি সত্যি আমরা মানসিক দিক থেকে একটু বেশি অ্যালার্ট হয়ে যায়। আমাদের ব্রেন কিন্তু তখন হাইপার অ্যালার্ট হয়ে যায়, যেন সেই পুরনো ব্যথাটা সে আবারও নিজেকে না দেয়। সেই কারণে এটা খুব স্বাভাবিক, ভীষণভাবে স্বাভাবিক যদি সায়েন্টিফিক্যালি আমি সেটা দেখি। এবার সেই জায়গা থেকেই হয়তো তুমি তোমার বয়ফ্রেন্ডকে, বর্তমান যে রয়েছে তোমার সঙ্গী, তুমি হয়তো তাকে একটু একটু করে সন্দেহ করছো, হয়তো তার ফোন চেক করছো, হয়তো তাকে ওই সার্ভিলেন্সের মধ্যে রেখেছো যেটার কথা একটু আগে আমরা বলছিলাম, হয়তো সেই পুরনো ধাক্কা থেকেই তুমি এটা শিখেছো, ওটা তোমার লেসন হয়েছে যে ভাই এটা করা চলবে না, পরে হয়তো আমি আবারও সেই ট্রমার মধ্যে চলে যাব। ইটস কোয়াইট ঠিক আছে, নর্মাল বলবো না, বাট ঠিক আছে তোমার জন্যে, ইটস ওকে। বাট আমি একটা কথা তোমাকে বলতে চাই, জানো তো, আমরা যখন বুঝতে পারছি যে সমস্যাটা আমাদের মধ্যে রয়েছে, আমরা কোনো একটা কাজ করছি যেটা হয়তো আমাদের সম্পর্কটাকে বা আমাদের মানসিকতাকে ভবিষ্যতে গিয়ে ঠিক রাখবে না এবং সেটাতে সমস্যা হবে, কিন্তু আমি কিছু করতে পারছি না, উপায় আমি জানি আমি ভুল করছি, কিন্তু নিজেকে আটকাতে পারছি না, বারবার আমার মন সেই দিকে ইন্ডিকেট করছে, সেই ক্ষেত্রে জানো তো একজনের সাহায্য খুব দরকার। প্রচুর রিলেশনশিপ কোচরা বসে আছেন, রয়েছেন, তুমি সোশ্যাল মিডিয়া ঘাটো, তাদের নাম্বার নিতে পারো, তাদের সঙ্গে ছোট্ট করে একটু

0: সেট আপ মানে কাউন্সিলিংয়ে বসতে পারো, কয়েকটা সিটিং নিতে পারো। কারণ দেখো, আগের দিন একরকম ছিল গো, যখন বাড়িতে প্রচুর মানুষটা ছিলেন। আজকাল আমরা এত ছোট পরিবারের মধ্যে রয়েছি, প্লাস আমাদের জীবনের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো এতটা বেড়ে গেছে, যেটা আমাদের সম্পর্কের মধ্যে, আমাদের মানসিকতার মধ্যে রিফ্লেক্স করছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা আস্তে আস্তে আস্তে আস্তে ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি। চারিদিকে যখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে সবাই তো ভালো আছে, কাপল গোলসে ছবি দিচ্ছে, সবাই তো ঠিক আছে, কেন আমি বেঠিক আছি, এই প্রশ্নটা আমাদের ভেতরে কোথাও গিয়ে যেন একটা দাগ কাটে সবসময়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই ধরনের সমস্যা হওয়াটা কোয়াইট ন্যাচারাল। বাট তুমি যখন বুঝতে পারছো সমস্যাটা হচ্ছে, ইউ নিড এ হেল্প, তো তুমি কিন্তু সেই হেল্পটা ইমিডিয়েট নাও বলে আমি মনে করব। কারণ একটা সম্পর্ক থেকে বেরিয়ে সেই ট্রমাটাকে কাটাতে একটা লোকের সময় লাগে। আমরা তো হিউম্যান, রোবট নই যে একটা ফরম্যাটে ক্লিক করব বাটনটাতে, ফরম্যাট বাটনটাতে চট করে সবটা ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, রিসেট হয়ে যাবে, এমনটা হয় না। মানুষ মানুষের অবচেতন মনে সবটা থেকে যায়। তো সেটা যতদিন না পর্যন্ত তুমি সেখান থেকে বেরোতে পারছো, প্রথমত দ্বিতীয় সম্পর্কে যাওয়াটা উচিত নয়। বাট তুমি লাকিলি এমন একটা মানুষকে যদি পেয়ে থাকো যে সত্যি সত্যিই ভালো, যে তোমাকে হেল্প করছে, এবার তুমি নিজেকে হেল্প করো। তুমি একটুখানি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করো, সেটা মন্দ কথা নয়, সেটা খুব লজ্জার কিছু নয়, বরং এটা প্রত্যেকটি মানুষের দরকার। আজকাল বিয়ে থার আগেও ওরকম রিলেশনশিপ কোচের কাছ থেকে কিন্তু গিয়ে অনেকেই কনসার্ন করেন। তার কারণটা হচ্ছে ওই যে ডিভোর্সের হারটা বাড়ছে কেন, ভালোবাসা কমে যাচ্ছে বলে? আগে না, তার মাঝখানে প্রচুর সমস্যা রয়েছে। একটা সম্পর্কে আসাটা যতটা সহজ, সেটাকে টিকিয়ে রাখাটা ঠিক ততটাই কঠিন। সেখানে ভালোবাসার সঙ্গে সঙ্গে আর অনেক কিছু প্রয়োজন। তো সেটার জন্য আমার মনে হয় তুমি এই কাজটা করতেই পারো।
1: এবং এখানে আরো একটা কথা, যে তুমি একটু আগে বললে না যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি সে ভালো আছে, সে খুব মজা করছে, কাপলস গোল হ্যাশট্যাগ, তো সেখানে আমার একটা জিনিস ভীষণ মনে হয় যে সেটা তার সম্পর্ক আর এটা তোমার সম্পর্ক, তোমার মুহূর্ত, তোমার আবেগ, তোমার ভালোবাসা। তাই প্রত্যেকের ভালোবাসার সমীকরণটা না কখনো এক হয় না। আজকে আমার আর যদি সুনন্দার ভালোবাসার সমীকরণ এক হয়, হতেই পারে এই যে তোমরা যারা মেসেজ করছো তোমাদের সঙ্গে আমাদের সমীকরণটা আলাদা, সব ধরনের ভালোবাসার সমীকরণ আলাদা হয়। তাই ওই সোশ্যাল মিডিয়াতে ও ভালো আছে, বা আমি এমনি প্রেম সম্পর্কের কথাই যদি বলি না কেন, সেখানে সেগুলো দেখে আমরা কখনো না নিজের সঙ্গে তুলনা করতে পারি না। কারণ ওই যে তোমাকে তুমিই চিনবে, বাকি কথা গানের পরে।

0: তুমি হারিয়ে গেছ, তবু স্মৃতিগুলো হারায়নি। নীরব রাতের অন্ধকারে আজও তোমার কথা মনে পড়ে, যে মানুষটা ছিল একদিন আমার হাসির প্রধান কারণ, আজ তার স্মৃতিই যেন হয়ে গেছে আমার চোখের জলের কারণ। কত কথা জমে আছে মনে, তবু বলার মতন কেউ নেই। তুমি নেই পাশে আজ, তবু মন তোমাকে খোঁজে প্রতিদিন। সবাই ভাবে বেশ ভালো আছে, হাসিটাও তাই সব সময় মুখে রাখি। কেউ জানে না সেই হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে রাখি। কিছু মানুষ হারিয়ে গেলেও তাদের ভালোবাসা হারায় না। সময় সময় অনেক কিছু বদলে দেয়, কিন্তু কিছু কিছু স্মৃতি কখনো মুছে যায় না। রিয়াজুল সোনামুখী আমশোলা থেকে এত সুন্দর একটি লেখা আমাদের পাঠিয়েছে, আর তার নামটা বড় ভালো, হারানোর যন্ত্রণা।
1: আসলে জীবনে এমন কিছু মানুষ আসে যারা হয়তো আমাদের গল্পের শেষ পাতা অবধি থাকার জন্য আসে না। একটা সময় পর তারা দূরে চলে যায়, যোগাযোগ বন্ধ হয়ে যায়, তাদের ঠিকানাটা বদলে যায়, কিন্তু সেই মানুষটার জন্য জমে থাকে ভালোবাসাটা। সেটা তো আর কোথাও গিয়ে মুছে ফেলা যায় না, সেটা আমাদের মনের খুব গোপন কোনো একটা ড্রয়ারে যত্নে তোলা থাকে। মাঝে মধ্যে ওই পুরনো কোনো গানের সুর শুনলে বা হঠাৎ কোনো চেনা সুগন্ধ পেলে সেই ভালোবাসাটা আবার কোথাও গিয়ে চুপি চুপি জানান দেয় যে আমি এখনো আমি আছি। তাই সত্যি কথা বলতে মানুষ সত্যি চলে যায়, কিন্তু তাদের অনুভূতিগুলো, তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো আমাদের চিরকাল ভালোবাসে, আগলে রাখে। আর এই যে গন্ধের কথা বললাম, ঠিক সেরকমই এরকম অনেক সময় হয়েছে, হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, হাঁটছি, একটা চেনা গন্ধ পেলাম, তখন কিন্তু আমরা সেই পুরনো নস্টালজিয়াতে ফিরে যাই।
0: আসলে নস্টালজিয়া না কোথাও গিয়ে স্পেশালি ভালোবাসার, আর আমাদের স্মৃতিচারণের কথা যদি বলি, দেখবি দুটো জিনিসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এক হচ্ছে স্মেল, পারফিউম, তাই না? পারফিউম স্মেল, আরেক হচ্ছে গান। এই দুটো জিনিস কোথাও গিয়ে যেন আমাদের মানুষের সঙ্গে রিলেট করে, যে খুব কাছের মানুষ হয় তাদের সঙ্গে। আরও একটি মেসেজ পড়বো এবং তারপর আমাদের আজকের এই ঘন্টার লাভ শর্টটা অবশ্যই শোনাবো। আপনারা একটু আগেই বলছিলেন না, ভালোবাসা মানে সিনেমার বড় চমক নয়। একদম ঠিক বলেছেন। আমার আর আমার সুকন্যার গল্পটাও তেমন। আমাদের প্রেমে কোনো দামি উপহার নেই, আছে শুধু সারাদিনের ক্লান্তির পর একটা ছোট্ট মেসেজ। খেয়েছিস তো? তুই ঠিক আছিস? বাড়ি ফিরেছিস? আপনারা বলেছিলেন না, দুটো বাসন পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবে। আমাদেরও জানেন ঝগড়াটা হয়, ভুল বোঝাবুঝি হয়, আমি রাগও করি অভিমানও করি, কিন্তু তারপরেও একটা জায়গা আছে যেখানে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে, আর হবে না। সুকন্যা আমার কাছে আজ সেই নিশ্চিত আশ্রয় যার কাছে গেলে কোনো মুখোশ পড়তে হয় না। আপনারা বলেছিলেন যে মানুষটার ভালোবাসাটা নেব, তার ভালোটা নেব আর খারাপটা নেব না, সেটা কি হয় না? আমি সুকন্যাকে তার সব ভালো খারাপ দোষ গুণ সব কিছু নিয়ে ভালোবাসি। ওর হাসিটা যেমন ভালোবাসি, ওর রাগটাকেও তেমনি ভালোবাসি। কারণ আমি শিখেছি ভালোবাসা মানে শুধু ভালো সময় সেলিব্রেট করা নয়, খারাপ সময়ে যখন পৃথিবীটা অচেনা লাগে ঠিক তখন চুপচাপ কাঁধে হাত রাখার নামই হলো ভালোবাসা। হাতটা ছেড়ে চলে যাওয়া কিন্তু কোনো অপশন নেই, একসাথে লড়াই করার নামই তো প্রেম, তাই নয় কি দিদিরা?
1: একেবারেই তাই।
0: সুকন্যা তুমি যদি শুনে থাকো,

0: তোমার জন্য একটা ছোট্ট কবিতা লিখছি। তুমি আমার বসন্ত, তুমি আমার দাবদাহ, তুমি আমার শীতল সন্ধ্যা, তুমি আমার আশ্রয়। ঝগড়াঝাটি, মান অভিমান সব পেরিয়ে তোমার সাথেই বাঁধবো আমি আমার বাকি জীবনটাই। সবাই ভালো থাকবেন। আমার সুকন্যার জন্য একটা সুন্দর গান জানিয়ে দিও প্লিজ। ইতি সুরজিৎ বর, পার্বতীপুর, ঘনশ্যাম বাটি। আর লাস্টে খুব সুন্দর লিখেছে চিঠিটার নিচে যে আমি সুকন্যা সুরজিৎ।
1: সুকন্যা সুরজিৎ, তোমরা খুব ভালো থেকো, একে অপরকে ভালো রেখো। আর সত্যি যে সারাদিনের বাস ট্রেনের ভিড়, অফিসের চাপ আর হাজারটা টেনশন যেটা আমাদের বাস্তব জীবনে প্রত্যেকের রয়েছে, তো বাস্তবের এই রোজনাম চায় আমরা কোথাও গিয়ে সবাই দিনের পর দিন ক্লান্ত হয়ে পড়ি। রাতের শেষে যখন ঘরে ফিরি তখন মনে হয় যে আর পাচ্ছি না, একদমই পাচ্ছি না। কিন্তু দিনের শেষে যখন একটা চেনা গলার স্বর শোনা যায়, একটা কোথাও গিয়ে তোমার কাছের মানুষের, একটা মনের মানুষের সেই চেনা মুখের হাসিটা দেখতে পাওয়া যায়, তখন কিন্তু মনে হয় যে না, আরও একটু লড়াই করা যায়। তখন চারপাশের পৃথিবীটা যখন খুব কঠিন মনে হয়, তখন সেই মানুষটাকে জড়িয়ে ধরে বলা চায় যে না, আমরা আমাদের নিশ্চিন্ত আশ্রয়ে থাকব। তো আপাতত 9903659992 তুমি তোমার মেসেজ পাঠাও, তোমার মনের কথা বলো। আমরা আবার একটি গানে যাব এবং তারপরে ডাব শটসটা আবার থাকবে তোমার জন্য।

0: Shorts. Love Shorts. Love Shorts.
1: আজকের লাভ শর্টসে সৌমির লেখা প্রিয়তম মনে রেখো, গল্পের ন্যারেশনে রাজীব, অন্যান্য চরিত্রে অর্ণব, অপরূপা, অভিপ্সা ও উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস প্রিয়তম মনে রেখো।
2: একটা রঙিন ঝকঝকে বিকেল, মানুষজন দৌড়চ্ছে, কেউ চাকরি বাঁচাতে, কেউ সংসার বাঁচাতে, কেউ প্রেম বাঁচাতে। না, চাকরিটা এবার যাবে যাবে করছে বিধানের, রোজ কাজে গণ্ডগোল করছে, বসের কাছে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে, ভেতরে ভেতরে চরম নার্ভাসনেস। বিকেল হলেই আরও বাড়তে থাকে। দিন শেষে অফিসের মিটিং হবে, প্রোগ্রেস চেক হবে, বিধান পিছিয়ে থাকবে, আবার ওকে শুনতে হবে ও এই চাকরির যোগ্য নয়। 34 বছর বয়সে এসে বেকার হলে লোকে কি বলবে? বাবা মা তাদেরকে কি জবাব দেবে? সে প্রেমটাও যে থাকবে না। তিয়াশা গত সপ্তাহে বলেছিল,
3: মা আর পিসি বড্ড জোর দিচ্ছে বিধান, এবার বিয়ে নিয়ে কিছু একটা ভাবো। আমি আর কতদিন এভাবে ওয়েট করবো বলো তো?

0: নার্ভাস বিতান জবাবে বলেছিল,
1: পিসিকে বলো আমাদের ব্যাপারে মাথা না ঘামাতে।
2: এসব কি কথা, পিসি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাদের ব্যাপার কিছুই শুধু আমাদের নয়, আমার ভালো মন্দ নিয়ে ভাবার অধিকার আমার পরিবারের সকলের আছে।
1: তাহলে কি করবো আমি, চলো তাহলে কালকে বিয়ে করে নি। বলে দাও তোমার মা পিসি মাসি কাকিমা আর যারা যারা আছে সবাইকে বাড়ি বুক করে নাও, চলো।
0: হ্যান্ডব্যাগটা দিয়ে বিতানকে আলতো আঘাত করে বিরক্ত তিয়াসা বলল,
2: বাজে কথা বলো না তো, ডোন্ট বি সো রুড। আর কতদিন ওয়েট করতে হবে সেটা তো বলো।
1: জানি না, আরে আমার চাকরিটা থাকে কিনা তার ঠিক নেই।
2: ডোন্ট ওয়ারি, এরকম কিচ্ছু হবে না, তোমার বস অনুপম বাবু অতটাও খারাপ মানুষ নয়। আর তুমি তুমি এত লো সেলফ এস্টিমে কেন ভোগো বলো তো, আই এম দেয়ার উইথ ইউ। না
0: গত সপ্তাহে বলা তিয়াসার কথাগুলো বিতানকে হঠাৎ করে খুব পজিটিভ মানুষ করে তুলেছিল, আর আজ ওর ভিতরের লুকোনো ভয়টাই সত্যি হল। অনুপমবাবু ভালো মানুষ কিনা জানা নেই, তবে চাকরিটা সত্যি সত্যি আর থাকল না। এখন কোথায় পালাবে বুঝে উঠতে পারছে না বিতান, বাড়িতে যাবে কিভাবে, তিয়াসাকে কি বলবে। হঠাৎ করে বেখেয়ালে কলেজের সামনে সেই পুরনো চায়ের দোকানটার সামনে গিয়ে বসল বিতান। এলোমেলো উস্কো খুস্কো চুল, শার্টটা ঘামে ভিজে গেছে, গলার টাইটা আর অফিসের আইডেন্টিটি কার্ডটা তখন গলায় ঝুলছে।
3: আরে বিতান দাদা, না
1: তোমার এখনো আমাকে মনে আছে? আজকে দুনিয়ায় কেউ তো কাউকে মনে রাখে না মন্টু দা।
3: তুমি আমাকে দুনিয়ার সাথে এক করলে বাবা। একসময় যার দুনিয়া ছিল এই কলেজ চত্বর, সে ভাবছে তার দুনিয়াটাই বদলে গেছে।
1: বদলে তো গেছে, দেখো না কলেজের আর্কিটেকচারটাই কেমন বদলে গেছে। তোমার দোকানে আগের মতো সেই ভাঙাচোরা বসার জায়গাটা তো আর নেই, তোমার চোখের চশমাটাও বদলে গেছে, আর তোমার চোখের পাওয়ারটা একটুও বদলায়নি মন্টু দা।
3: চোখের পাওয়ার বদলেছে বলে আমার দেখার ক্ষমতা পাল্টে গেছে সেটা কিন্তু ভেবো না। তোমাকে দেখে বুঝতে পারছি তুমি সত্যি বদলে গেছো।
0: বেঞ্চে ধপ করে বসে পড়ল বিতান, খুব টায়ার্ড।
1: এক কাপ কড়া করে দুধ চা করো তো মন্টু দা।
0: চায়ের কাপে চুমুক দিতে দিতে কিছুক্ষণ চুপচাপ রাস্তায় যাওয়া গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল বিতান। ওর চোখের সামনে সবাই ছুটছে। এই ঘণ্টাখানেক আগে পর্যন্ত বিতান নিজেও দৌড়চ্ছিল, কিন্তু এখন সে পালাতে চাইছে। মন্টুদাও কিছু একটা বুঝে চুপ করে গিয়েছিল। বিতান দেখল একজন মেয়ে উল্টো দিকের রাস্তা পার হয়ে ওর দিকেই এগিয়ে আসছে। বিতান একটা ঘোরের মধ্যেই ছিল, ওর মনে হচ্ছিল ও হ্যালুসিনেট করছে না তো। ওর ঘোর কাটল মেয়েটির ডাকে,
4: বিতান, তুই বিতান না?
0: কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে তারপর চায়ের ভাঁড়টা ফেলে দোকানের বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো বিতান।
4: কি রে বিতান, আমি মধুরী মা, আমাকে চিনতে পারছিস না?
1: মধু মানে আমাদের পেন্টিং চ্যাম্প মধু, বিয়ের পর সব ছেড়ে ছুড়ে বরের সাথে অস্ট্রেলিয়া শিফট করা মধু।
4: ওই বদমাস, বন্ধুকে কেউ এভাবে মনে রাখে?
0: কিছুটা সহজ হলো বিতান।
1: আরে দাঁড়া দাঁড়া, আমাকে আগে প্রসেস করতে দে, অস্ট্রেলিয়া থেকে ফিরলি কবে?
4: পালিয়ে এসেছি রে, তোকে খুব মিস করছিলাম তো তাই।
1: উফ, তুই আর পাল্টাবি না বল, কথাবার্তা এখন তো সব আগের মতোই রয়ে গেছে।
4: মন্টুদা আমাকে চিনতে পারছো তো?
3: তোমাদের কাউকে কি আর আমি ভুলতে পেরেছি গো, বিতান বাবু কিন্তু ভেবেছিল আমি সব ভুলে গেছি। যাক, দেখে অন্তত ভালো লাগলো যে তুমি আমাকে ভুল বোঝোনি।
4: ছাড়ো তো ওর কথা, ও চিরকালই একটা পাগল। এই বিতান বস এখানে, মন্টুদা চা দাও। হ্যাঁ, কি জানো জিজ্ঞেস করছিলি, আমি অস্ট্রেলিয়া থেকে কবে এলাম সে এক হিস্ট্রি, কিন্তু তোকে তো দেখে মনে হচ্ছে কর্পোরেট মানুষ হয়ে গেছিস, গলায় আইডেন্টিটি কার্ড ঝোলানো, তোর এসব শোনার সময় আছে নাকি?
1: এই কিছুই কর্পোরেট মানুষ হয়ে যায়নি, চুপ কর তো, কি হয়েছে ছেড়ে কাশ বল বল।
4: মিহির ওয়াজ টক্সিক অ্যান্ড অ্যাবিউজিভ, বিয়ের জাস্ট 3 মাসের মধ্যেই আমি ওর আসল রূপ বুঝে গিয়েছিলাম রে।
1: কি সব বলছিস রে, তোরা তো প্রেম করেই বিয়ে করলি, তোদের ফ্যামিলি ফ্রেন্ড না কি ছিল না?
4: হ্যাঁ, সেই বেস্ট ফ্রেন্ড এমন বেরোবে কে জানতো, যার জন্য আমার ফ্যামিলিটাই পুরো ধ্বংস হয়ে যাবে।

0: আমাদের কাউকে কিছু বলিসনি কেন?
1: হ্যাঁ, বলতেই পারতাম। দ্যাটস আ মিস্টেক অ্যাকচুয়ালি। যাই হোক, কি করছিস এখন? এখানে কি কাজ তোর?
0: ইচ্ছু করি না, আর কি করবো তাও জানি না। কিন্তু তুই এখানে একা একা কি করছিস? কাকু কাকিমা কেমন আছে?
1: আছে ভালোই, যতদিন ওই মানুষগুলো আছে ততদিন ডেফিনেটলি আমি একা নই। জানিস, নিজের আঁকাঝোকা আবার শুরু করলাম, একটা কোর্স কমপ্লিট করেছি, কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করব, সেই কাজেই এই এলাকায় এসেছিলাম। আর দেখ, কিসমত বলে এটাকে, দেখা হয়ে গেল তোর সঙ্গে। যাই হোক, চল ভালো থাকিস, আজকে উঠি কেমন?
2: মধুরিমা চলে যাওয়ার পর বিতান ভাবল,
0: ও কত সহজে ওর কথাগুলো বলে যেতে পারল, যেন কিছু হয়নি, মেয়েটা একটুও বদলায়নি।
2: বিতানের মনটা হঠাৎ ভারী হয়ে গেল। ওর মনে পড়ে গেল কলেজ জীবনের কথা। মিহিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা শোনার পর প্রাঞ্চঞ্চলে মেয়েটার প্রতি নিজের দমিয়ে রাখা ভালোবাসাকে চিরকালের মতো দমিয়ে দিয়েছিল বিতান। ওর হঠাৎ মনে হল, সেদিন যদি নিজের মনের কথাটা মধুকে বলতে পারত তাহলে মধুর জীবনটা অন্যরকম হতে পারত। নিজেকে লুজার মনে হল ওর। তিয়াশা ঠিকই বলে, ওর সেলফ এস্টিম বড্ড লো। মাথাটা এলোমেলো হয়ে গেল বিতানের। একদিনে এত ধকল ওর শরীর আর মন কোনোটাই নিতে পারছিল না। ফোনটা এতক্ষণ সাইলেন্ট ছিল, তাই খেয়াল করেনি যে তিয়াশা অনেকবার ফোন করেছে। রাতে নিজের একলা ঘরে বসে তিয়াশাকে শুধু একটা হোয়াটসঅ্যাপ করে চাকরির কথাটা জানালো। উত্তরে তিয়াশা লিখেছিল,
3: তুমি ঠিক আছো, কাল দেখা করো পার্পল ক্যাফেতে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না।
2: দিশেহারা এক যুবকের একমাত্র লড়াই এখন তার একমাত্র প্রেমিকার সঙ্গে প্রেম টিকিয়ে রাখা। ক্যাফের টেবিলে মুখোমুখি, কিন্তু মুখে কোনো কথা নেই বিতানের।
3: কি ভাবছো তাহলে?
0: জানি না।
3: বাড়িতে জানলে কালকেই বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করবে।
0: তো তুমি যদি রাজি থাকো তাহলে আপত্তি করো না।
3: বাহ, এক্সিলেন্ট! এতদিন প্রেম করে এবার তুমি পালাবে, তাই তো?
0: আরে পালাতে আর পারছি কই?
3: এইগুলো শোনার জন্য আজকে আমরা কথা বলতে এসেছি বিতান, তোমার কি কিছুই বলার নেই?
0: আমি একজন হেরে যাওয়া মানুষ তিয়াশা, আমাকে আবার একটা নতুন লড়াইতে নামতে হবে। তুমি অপেক্ষা করতে পারবে আমার জন্য?
3: মন খুলে একটু কথা বলো না।
0: নাথিং, আমার একটু চুপ করে থাকতে ইচ্ছে করছে।
2: মাঝে মাঝে বিতানের মনে হয় তিয়াশার সত্যি অনেক ধৈর্য, ওর সব কথা হজম করে নেয়। তিয়াশা মুখে যাই বলুক, ওর ভিতর এক অদ্ভুত ব্যালেন্স করার ক্ষমতা আছে। কথা শেষ করে তিয়াশা একটা ক্যাব ধরল। বিতান হাঁটতে শুরু করল বাড়ির পথে, কিন্তু পিছন থেকে আবার সেই ডাক,
1: বিতান, এ বিতান, তুই এখানে?
0: এই, তুই কি আমাকে ফলো করছিস নাকি বলতো?
1: কি বুদ্ধি রে তোর! তুই বিতান মল্লিক, একটা হোমরা চোমরা গোয়েন্দা হয়ে যা, বুঝলি? কাল বলছিলি কিচ্ছু নাকি করিস না। শোন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সিবিআই জয়েন কর তো।
0: এই কেসটা কি এখানে কেন?
1: এখান থেকে আর 5 মিনিট হাঁটলেই আমার আঁকার স্কুল। কিন্তু তুমি এখানে কেন বিতান বাবু?
0: আরে, আমার গার্লফ্রেন্ড তিয়াশার সঙ্গে দেখা করতে এসেছিলাম।
1: আরে দারুণ ব্যাপার, আমার সঙ্গে একদিন আলাপ করিয়ে দে।
0: বেশ, দেব। তোর আঁকার স্কুলটা আমাকে একবার দেখাবি না?
2: মাস দুয়েক কেটে গেছে, বিতান একটা জায়গায় কাজ পেয়েছে বটে, তবে মনের মতো কিছু নয়। স্যালারিও এমন নয় যে তিয়াশার ফ্যামিলি গদগদ হয়ে ওকে জামাই বলে মেনে নেবে। তিয়াশা তবুও আশা ছাড়বার মেয়ে নয়। এখনও সকাল বিকেল ও বিতানকে কনভিন্স করে যায় যাতে বিতান আরও ভালো কিছুর জন্য ট্রাই করে। বিতানের চেষ্টাতেও খুব একটা ত্রুটি নেই, কিন্তু কি যেন একটা ওর মনের মধ্যে সারাক্ষণ খচখচ করতে থাকে। এই 2 মাসে মধুরিমার সঙ্গে বন্ধুত্বটা বেশ স্ট্রং হয়েছে বিতানের। একে অপরের ব্যাপারে সব কিছু জানে ওরা। অফিসার তিয়াশাকে সময় দেওয়ার ফাঁকে মাঝে মধ্যেই মধুরিমার আঁকার স্কুলে গিয়ে হাজির হয় ও। তারপর দুজনে কখনো পার্ক স্ট্রিটের রাস্তায়, কখনো মন্টুদার চায়ের দোকানে, কখনো অজানা অলিতে গলিতে ঘুরে বেড়ায়। মন খুলে শুধু পুরনো দিনের গল্প করে, ভবিষ্যতের কথা নিয়ে ওদের কোনো কথা নেই। বিতানের মনে হয় মধুরিমা আর ও দুজনেই যেন একে অপরকে কত বোঝে। ওদের একটা ট্রমা আছে, সেই ট্রমা ওদের কানেক্ট করছে। হাজরা মোড়ের কাছে একদিন তিয়াশার চোখে পড়ে বিতানের সঙ্গে একটি মেয়ে, আর ওরা দুজনেই বেশ হাসি খুশি।
0: হ্যাঁ বলো।
3: কাল একবার পার্পল ক্যাফেতে দেখা করতে পারবে?
0: খুব সিরিয়াস কিছু?
3: একটু কথা বলতে চাই।
2: তিয়াশার গলার স্বর অন্যরকম লাগলো বিতানের।
0: ওকে, 7টা নাগাদ এসো।
2: ফোন রেখে দিল তিয়াশা। পরদিন ক্যাফের সেই চেনা টেবিল। তিয়াশাকে দেখে আজকে একটু অচেনা লাগছে বিতানের।
3: তুমি কি আমাকে কিছু শেয়ার করতে চাও যেটা তুমি এখনো করোনি, আর তোমার মনে হচ্ছে শেয়ার করলে তুমি খানিকটা হালকা হতে পারো?
2: তিয়াশা মেয়েটা মনের দিক থেকে খুব ভালো। এতদিন ধরে ও বিতানের পাশে থেকেছে। তিয়াশার এই প্রশ্নে বিতান খানিকটা কুঁকড়ে গেল। এবার সেই লুজার বিতান ওর মন মস্তিষ্ক জুড়ে নিজের দাপট চালাতে শুরু করল।
0: আমার তো সেভাবে কিছু বলার নেই, তোমার কিছু বলার আছে?
2: ও তিয়াশাকে বলতে চায়, কিন্তু কিছুতেই বলতে পারছে না। আটকাচ্ছে ভীষণভাবে, কি করা উচিত বুঝতে পারছে না। আবারও ওর পালাতে ইচ্ছে করছে।
3: হ্যাঁ, বলার আছে আমার বিতান। আচ্ছা, তোমার জীবনে কি অন্য কেউ এসেছে?
2: কি করে বুঝে যাচ্ছে তিয়াশা, ওর কি অন্তর্দৃষ্টি তৈরি হয়েছে? ঘাবড়ে গেল বিতান।
3: হাজরা মোড়ে সেদিন তোমার সাথে একজনকে দেখলাম, তুমি বেশ হাসি খুশি ছিলে, সেও ছিল। আমার সামনে এভাবে কতদিন তুমি হাসোনি, আমার মনে হলো আমি কে, আমি কি করছি তোমার জীবনে।
0: ও তো মধুরিমা, আমার কলেজের বন্ধু।
3: আমাকে ওর কথা আগে বলনি কেন?
0: কি বলবো বুঝতে পারিনি, তোমার ব্যাপারে ও সবই জানে।
3: জানে? তুমি আমার কথা ওকে বলেছ?
0: হ্যাঁ।
2: চোখ নামালো বিতান, কিন্তু ওর মনে হলো তিয়াশা ওর দিক থেকে নজর সরাচ্ছে না।
0: আরে মানে মধুর সঙ্গে হঠাৎ করে অনেকদিন পর দেখা, তারপর আলাপ, তারপর কথাবার্তা,
2: কিছু একটা আন্দাজ করল তিয়াশা। বোধহয় ওর আর বিতানের মাঝখানে থাকা যোজন যোজন দূরত্বটা। নিজেকে অনেকবার প্রশ্ন করল তিয়াশা, আগের মতো করে সুরে বাজে না ওদের সম্পর্ক। সে বহুদিনের রোজ নামচা, তবু তিয়াশা কোনো এক অজানা প্রত্যাশায় চেষ্টা চালিয়ে গেছে বহুদিন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তিয়াশা, চলে গেল ক্যাফে ছেড়ে। দুদিন থেকে 7 দিন ওদের মধ্যে আর কোনো কথা নেই, কেউ কাউকে ফোন করে না। আর এভাবে আরও কিছুদিন পেরিয়ে গেল। তারপর একদিন তিয়াশার মেসেজ এলো বিতানের কাছে।
3: আশা করি ভালো আছো, তুমি আমাকে অনেকদিন ধরেই কোনো কথা বলো না, তার মানে এই নয় যে আমি এত বোকা যে কিছুই বুঝবো না। সত্যি বিতান, তোমার সেলফ এস্টিমটা বড্ড লো। দাঁড়াও, আচ্ছা আমিও না ভুল হতে পারি, হয়তো আমার সঙ্গে তোমার মিলছে না, আমি এতদিন তোমাকে ভুল জাজ করেছি হয়তো। সম্পর্কে একে অপরকে চিনতে পারা বুঝতে পারার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি আছে বলতো? আমি তোমাকে খুব ভালোবেসেছি, কিন্তু তোমাকে চিনতে কি পেরেছি? তুমি জীবনে কি চাও তার খোঁজ কি কখনো করেছি? নিজের সামনে আজ আমি একটা আয়না ধরেছি জানো তো, আয়নাটা বুঝিয়ে দিয়েছে যে তোমার আর আমার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু না। আজ ফাইনালি আমার অপেক্ষার শেষ হলো, মা পিসি ওরা আমার জন্য ছেলে দেখছে, আমি বিয়ে সংসারেই সুখী থাকব। তুমি ভেবো না, নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলো না, তুমি যেমন চাও জীবনটা সেইভাবে কাটিও, মধুরিমাকে নিজের মনের কথাটা জানিও। আর একটা কথা মনে রেখো প্রিয়তম, তিয়াশা বসু তোমাকে ভালোবেসেছে, তাই সে তোমাকে এত সহজে ছেড়ে দিতে পেরেছে।

0: তোমাকে ভালো থাকতে হবে, হ্যাভ আ গুড লাইফ। আমাকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, ওই যে বললাম আমার অপেক্ষা শেষ হয়ে গেছে, ভালো থেকো।
1: পিয়াসার বারণ সত্ত্বেও শুধু একটাই রিপ্লাই দিল বিতান,
2: আই এম সরি, তুমি সুখী হও।
1: পরদিন মধুরিমার আঁকার ক্লাসে ঢুকে বিতান দেখল মধুরিমা বোর্ডে একটা ছেলেকে এঁকেছে যাকে হুবহু বিতানের মতো দেখতে। ছেলেটা একটা ক্লাসরুমের বেঞ্চে বসে খুব হাসছে। বিতানকে আচমকা দেখে একটু ঘাবড়ে গেল মধুরিমা।
3: আমাকে আঁকছিলি তাই তো?
0: না মানে তোকে।
1: এই প্রথম মধুরিমাকে একটু ঘাবড়ে যেতে দেখল বিতান।
3: তো মিস মধুরিমা, কলেজে সেই হারিয়ে যাওয়া ছেলেটা নিজেকে ফিরে পেয়েছে, সে আজকে তোকে কিছু বলতে চায়, তোর কাছে দুটো মিনিট সময় হবে?
1: স্টুডেন্টদের আঁকতে দিয়ে বাইরে এলো মধুরিমা, সঙ্গে বিতান। বিতানের মনে আজ কোনো আগল নেই, নিজের সঙ্গে নিজের কোনো দূরত্বও নেই। সেদিনের সব না বলা কথা আজ বলতে কোনো দ্বিধা নেই। নিজের ফিরে পাওয়া ভালোবাসার দিকে বিশ্বাসের হাত বাড়িয়ে দিল বিতান।

0: connection, cooperation and sustainability. With a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Tumi shuncho, Love Junction. Love Junction. Bhalobashar only destination. Love Junction. 107 FM Rainbow Day.
3: Love Junction. Love Meter. Love Junction. Love Meter.
4: 9903653992 এই নাম্বারটার পাশাপাশি তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল লাভ মিটারে তোমার কি মতামত। স্টুডিও ক্লক বলছে 11:24 হয়ে গেছে। তো আমরা যেটা জানতে চেয়েছিলাম 107 FM রেনবো কলকাতার ইনস্টাগ্রামের মাধ্যমে সম্পর্কে, অধিকার বোধ কি বাঁধন তৈরি করে? তো এখনও অবধি যা দেখতে পাচ্ছি রেজাল্ট, 76% মানুষ বলছে ইয়েস, 24% বলছে না। তবে এখানে সুনন্দা আর অভিপসার মতামত বলার আগে প্রচুর কমেন্টস এসেছে, সেই কমেন্টসগুলো একে একে পড়ি। শোভা আন্ডারস্কোর রাজশাহী আন্ডারস্কোর বিডি লিখেছেন যে সম্পর্কে সুস্থ অধিকার বোধ পারস্পরিক ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি বাড়ায়, যা বিশ্বাস গভীর করে এবং বন্ধন আরও দৃঢ় ও স্থায়ী করতে সাহায্য করে। আন্ডারস্কোর প্রীতি ডট পল লিখেছেন সম্পর্কে জড়ালে অধিকার থাকবে উভয়ের। এমটি ডট রব্বি আন্ডারস্কোর 2182 লিখেছেন অধিকার দুজনেরই সমান থাকলে কোনো সমস্যা হয় না। বেশ। তাজেল বিডি লিখেছেন ফ্রম ঢাকা বাংলাদেশ, বেশ আচ্ছা। নন্দিতা 78968 উনি লিখেছেন হ্যাঁ, সম্পর্কে অধিকার বোধ বাঁধন তৈরি করে, তবে সেটা যেন ভালোবাসা থেকে হয়, নিয়ন্ত্রণ করার ইচ্ছা থেকে যেন না হয়। যেমন স্বাস্থ্যকর অধিকার বোধ, তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ তাই পার্টনারের খোঁজ নিতে ইচ্ছা করবে। অস্বাস্থ্যকর অধিকার বোধ, তুমি আমার তাই কার সাথে কথা বলবে, কি করবে সেটা আমি ঠিক করব, যেটা ঠিক না। এমন একটা সম্পর্ক হওয়া উচিত যে সম্পর্কে দুজন দুজনকে ভালোবাসবে, দুজনের ইচ্ছার পাশে থাকবে, সম্মান করবে, যেন এমন না হয় সম্পর্কে বাঁধন, চাপ, আত্মবিশ্বাস, অবিশ্বাস তৈরি করে। শ্বেতা চৌধুরী 223 কমেন্ট করেছেন ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে অধিকার থাকলে কোথাও গিয়ে একটা অলিখিত বন্ধন তৈরি হয়। এই যেমন কোনো সময় কেউ অপেক্ষা করছে, এটা জেনে অথবা এই মায়ার টানে অনেকে দিনের শেষে ফিরে আসে। কেউ কেউ এরকমই প্যাম্পার্ড হতে ভালোবাসে হয়তো, আবার অনেক ক্ষেত্রে পাকেও পদ্মফুল ফোটে। এই ধারণা নিয়েই না হয় অধিকার বোধটা দেখানো যাক। যখন একটা সময় পরে যে সম্পর্কে মনে হয় কিছুই বেঁচে নেই, সেখানে এই ভাবনার দ্বারা যদি অধিকার বোধটা একটু দেখানো যায়, সুতোটা হয়তো টেনে রাখা সম্ভব হয় কখনো। পান্ডা ডট 954479 তিনি লিখছেন যে সম্পর্কে তো অবশ্যই অধিকার বোধ থাকা দরকার, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত গাড়িকে থামতেই হবে। আর এখানে যদিও অনেক নারীদের ব্যাপার থাকে, আমি কিন্তু আমার ওর উপরে অনেকটাই অধিকার খাটাই। রিঙ্কু খান হাওড়া আন্দোল থেকে।
5: হ্যাঁ, রিঙ্কুর এই অভিমতটা সত্যি মানেটা আমি বুঝতে পারলাম না, আমি এখনো ডিকোড করতে পারলাম না। কিন্তু বাদ বাকি আমরা মোটামুটি ছজনের যা যে কমেন্ট পড়লাম, সেই কমেন্টের কথাটা কোথাও গিয়ে আমার আর অভিপ্রায়

0: ওদের সঙ্গে মিলে যায়। এই যে আজকের এই বিষয়টা দেওয়া যে সম্পর্কে অধিকার বোধ কি বাঁধন সৃষ্টি করে, সেটা কি হ্যাঁ কি না, তো এইটাতে না আমি সবসময় মনে করি যে একটা কন্ডিশন অ্যাপ্লাই হয় এই বিষয়টাতে, কারণ এটা ডিপেন্ড করে কোন কনটেক্সটে বলা হচ্ছে, ডিপেন্ড করে কোন পরিস্থিতিতে সেটা হচ্ছে। আমার খুব ভালো লেগেছে নন্দিতার কমেন্টটা, নন্দিতা খুব সুন্দর করে বিস্তারিতভাবে বুঝিয়ে বলেছে যে দেখো অধিকার বোধ যদি ভালোবাসা থেকে আসে ইটস গুড, গুড এনাফ, কিন্তু সেই অধিকার বোধ যদি আসে যে না আমি তাকে চালনা করব নিজের মতন করে, তাহলে সেই সম্পর্কে কিন্তু একটা সত্যি সত্যি বাঁধন তৈরি হয়, যে বাঁধনটা পরবর্তী সময় একটা সেই কলের পার্সেন্টেজ বা সেই কলের একটা ধারণায় গিয়ে পৌঁছে যায়। সত্যিই তাই, এটা আমিও বিশ্বাস করি যে একটা সম্পর্কে অধিকারবোধ তো থাকবে, নাহলে তো ওরকম হবে না যে আচ্ছা চলো আমি যাই করছি আমার বয়ফ্রেন্ড কোনো কিছুতে পাত্তা দিচ্ছে না, সেটা তো আমাদের প্রবলেম। কিন্তু আবার এটা যেন না হয় যে কার সঙ্গে কথা বলবো, কোথায় যাব, কি করব, কি না করব, প্রতি পদক্ষেপে যদি কেউ সার্ভেলেন্স করতে থাকে এবং সেটা যদি তার নিয়ন্ত্রণে থাকার জন্য করে, তাহলে তো সত্যি সত্যি সেটা একটা বিশাল বড় বাঁধন। আর আমার মনে হয় না কোনো সম্পর্কে দুটো মানুষ থাকলে সেই সম্পর্কটাকে সুস্থ রাখার জন্য কোনো একজনকে বেঁধে ফেলাটা উচিত,
1: একেবারে
0: তাই না? সেখানে দুজনই স্বতন্ত্র পরিস্থিতি নিয়ে নিজেদের মতন করে একটা পার্সোনাল স্পেসেও যেমন থাকবে, ঠিক তেমনি তাদের দুজনের যে সম্পর্কটা সেটাকেও সুন্দরভাবে গড়ে তুলবে।
1: আর এই কথা বলতে বলতেই আরও দুটো কমেন্ট এসে গেছে, একজন লিখেছেন,
0: আমি আকাশ বেহালা থেকে লিখছি, নিশ্চয়ই সম্পর্কে অধিকার বোধ তো থাকা দরকার, তবে অতটা প্রয়োজন নেই যাতে দম বন্ধ হয়ে আসে। অধিকার বোধটা ভালোবাসার হোক, ইগোর নয়, সত্যি তাই। এ দাস 50932 সে লিখেছে এটা। আচ্ছা, আর বাকি আমরা মোটামুটি পড়ে ফেলেছি। আরও একটা রয়েছে কমেন্ট, সেটা বলছে এসকে মুয়াজ, দিদি কেমন আছো,
1: লাইফে কবে
0: আসবো? আমি আমার লাইফে ঠিক আছি, হ্যাঁ, তবে ইনস্টার লাইভে আমরা আসবো, নিশ্চয়ই
1: খুব শীঘ্রই আসবো,
0: খুব শীঘ্রই আসছি, আসার আগে নিশ্চয়ই জানিয়ে দিচ্ছি। তো আজকের মতন এখানেই কিন্তু আমাদের এই যে লাভ মিটারের বক্তব্যটা শেষ করতে হচ্ছে, যেখানে ম্যাক্সিমাম লোকজন বলেছেন যে সম্পর্কে অধিকার বোধটা সত্যি সত্যি বাঁধন তৈরি করে এবং কী কারণে সেটা বলেছেন সেটাও কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি।
1: তবে ঠিক সম্পর্কের যদি কোনো মিটার থাকে, তবে তার কাঁটাটা যেন সবসময় ভরসা আর শান্তির ঘরেই থাকে, কারণ এই যে অধিকার বোধ, এই অধিকার বোধটা যেন কোথাও গিয়ে প্রিয় মানুষটাকে ওই আগলে রাখার জন্যই হয়, তাকে শিকল পড়ানোর জন্য যেন না হয়। তো যাই হোক, যেখানে সম্পর্কের মিটারে যদি ইগোর চেয়ে সম্মান বেশি থাকে, তাহলে সন্দেহের চেয়ে বিশ্বাস যদি বেশি থাকে, তাহলে জানবে যে তোমার লাভ মিটার 100% পারফেক্ট। তবে আরও অনেক মেসেজ নিয়ে ফিরবো, তার আগে ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Tumi shuncho, Love Junction. junction. Bhalobashar only destination. Love Junction. 107 FM Rainbow. Love Shorts. Love Shorts. Love Shorts.
0: আজকের লাভ শর্টসে সৌমির লেখা প্রিয়তম মনে রেখো, গল্পের ন্যারেশনে রাজীব, অন্যান্য চরিত্রে অর্ণব, অপরূপা, অভিপ্সা ও উজ্জ্বল। শুরু হচ্ছে লাভ শর্টস, প্রিয়তম মনে রেখো।

0: আবার ওকে শুনতে হবে ও এই চাকরির যোগ্য নয়। ৩৪ বছর বয়সে এসে বেকার হলে লোকে কি বলবে, বাবা মা তাদেরকে কি জবাব দেবে, সে প্রেমটাও যে থাকবে না। তিয়াশা গত সপ্তাহে বলেছিল,
1: মার পিসি বড্ড জোর দিচ্ছে বিধান, এবার বিয়ে নিয়ে কিছু একটা ভাবো, আমি আর কতদিন এভাবে ওয়েট করবো বলো তো।
0: নার্ভাস বিতান জবাবে বলেছিল,
2: পিসিকে বলো আমাদের ব্যাপারে মাথা না ঘামাতে।
1: এসব কি কথা, পিসি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাদের ব্যাপার কিছুই শুধু আমাদের নয়, আমার ভালো মন্দ নিয়ে ভাবার অধিকার আমার পরিবারের সকলের আছে।
2: তাহলে কি করবো আমি, চলো তাহলে কালকে বিয়ে করে নি। বলে দাও তোমার মা পিসিক মাসিক কাকিমা আর যারা যারা আছে সবাইকে বাড়ি বুক করে নাও, চলো।
0: হ্যান্ডব্যাগটা দিয়ে বিতানকে আলতো আঘাত করে বিরক্ত তিয়াশা বলল,
1: বাজে কথা বলো না তো, ডোন্ট বি সো রুড, আর কতদিন ওয়েট করতে হবে সেটা তো বলো।
2: জানি না, আরে আমার চাকরিটা থাকে কিনা তার ঠিক নেই।
1: ডোন্ট ওয়ারি, এরকম কিচ্ছু হবে না, তোমার বস অনুপম বাবু অতটাও খারাপ মানুষ নয়, আর তুমি তুমি এত লো সেলফ এস্টিমে কেন ভোগো বলো তো, আই এম দেয়ার উইথ ইউ। না
0: গত সপ্তাহে বলা তিয়াশার কথাগুলো বিতানকে হঠাৎ করে খুব পজিটিভ মানুষ করে তুলেছিল, আর আজ ওর ভিতরের লুকোনো ভয়টাই সত্যি হল। অনুপমবাবু ভালো মানুষ কিনা জানা নেই, তবে চাকরিটা সত্যি সত্যি আর থাকল না। এখন কোথায় পালাবে বুঝে উঠতে পারছে না বিতান, বাড়িতে যাবে কিভাবে, তিয়াশাকে কি বলবে। হঠাৎ করে বেখেয়ালে কলেজের সামনে সেই পুরনো চায়ের দোকানটার সামনে গিয়ে বসল বিতান। এলোমেলো উস্কো খুস্কো চুল, শার্টটা ঘামে ভিজে গেছে, গলার টাইটা আর অফিসের আইডেন্টিটি কার্ডটা তখনও গলায় ঝুলছে।
3: আরে বিতান দাদা, না
2: তোমার এখনো আমাকে মনে আছে? আজকে দুনিয়ায় কেউ তো কাউকে মনে রাখে না মন্টু দা।
3: তুমি আমাকে দুনিয়ার সাথে এক করলে বাবা, এক সময় যার দুনিয়া ছিল এই কলেজ চত্বর, সে ভাবছে তার দুনিয়াটাই বদলে গেছে।
2: বদলে তো গেছে, দেখো না কলেজের আর্কিটেকচারটাই কেমন বদলে গেছে, তোমার দোকানে আগের মতো সেই ভাঙাচোরা বসার জায়গাটা তো আর নেই, তোমার চোখের চশমাটাও বদলে গেছে, আর তোমার চোখের পাওয়ারটা একটুও বদলায়নি মন্টু দা।
3: চোখের পাওয়ার বদলেছে বলে আমার দেখার ক্ষমতা পাল্টে গেছে সেটা কিন্তু ভেবো না, তোমাকে দেখে বুঝতে পারছি তুমি সত্যি বদলে গেছো।
0: বেঞ্চে ধপ করে বসে পড়ল বিতান, খুব টায়ার্ড।
2: এক কাপ কড়া করে দুধ চা করো তো মন্টু দা।
0: চায়ের কাপে চুমুক দিতে দিতে কিছুক্ষণ চুপচাপ রাস্তায় যাওয়া গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল বিতান। ওর চোখের সামনে সবাই ছুটছে, এই ঘণ্টাখানেক আগে পর্যন্ত বিতান নিজেও দৌড়চ্ছিল, কিন্তু এখন সে পালাতে চাইছে। মন্টুদাও কিছু একটা বুঝে চুপ করে গিয়েছিল। বিতান দেখল একজন মেয়ে উল্টো দিকের রাস্তা পার হয়ে ওর দিকেই এগিয়ে আসছে। বিতান একটা ঘোরের মধ্যেই ছিল, ওর মনে হচ্ছিল ও হ্যালুসিনেট করছে না তো। ওর ঘোর কাটল মেয়েটির ডাকে,
4: বিতান, তুই বিতান না?
0: কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে তারপর চায়ের ভাঁড়টা ফেলে দোকানের বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো বিতান।
4: কি রে বিতান, আমি মধুরি, মামাকে চিনতে পারছিস না?
2: মধু মানে আমাদের পেন্টিং চ্যাম্প মধু, বিয়ের পর সব ছেড়ে ছুড়ে বরের সাথে অস্ট্রেলিয়া শিফট করা মধু।
4: ওই বদমাশ, বন্ধুকে কেউ এভাবে মনে রাখে?
0: কিছুটা সহজ হলো বিতান।
2: আরে দাঁড়া দাঁড়া, আমাকে আগে প্রসেস করতে দে, অস্ট্রেলিয়া থেকে ফিরলি কবে?
4: পালিয়ে এসেছি রে, তোকে খুব মিস করছিলাম তো তাই।
2: উফ, তুই আর পাল্টাবি না বল, কথাবার্তা এখন তো সব আগের মতোই রয়ে গেছে।
4: মন্টুদা আমাকে চিনতে পারছো তো?
3: তোমাদের কাউকে কি আর আমি ভুলতে পেরেছি গো, বিতান বাবু কিন্তু ভেবেছিল আমি সব ভুলে গেছি। যাক, দেখে অন্তত ভালো লাগলো যে তুমি আমাকে ভুল বোঝোনি।
4: ছাড়ো তো ওর কথা, ও চিরকালই একটা পাগল। এই বিতান বস এখানে, মন্টুদা চা দাও। হ্যাঁ, কি জানো জিজ্ঞেস করছিলি, আমি অস্ট্রেলিয়া থেকে কবে এলাম সে এক হিস্ট্রি, কিন্তু তোকে তো দেখে মনে

0: হচ্ছে কর্পোরেট মানুষ হয়ে গেছিস, গলায় আইডেন্টিটি কার্ড ঝোলানো, তোর এসব শোনার সময় আছে নাকি?
1: এই কিছুই কর্পোরেট মানুষ হয়ে যায়নি, চুপ কর তো, কি হয়েছে ছেড়ে কাস, বল বল।
0: মিহির ওয়াজ টক্সিক অ্যান্ড অ্যাবিউজিভ। বিয়ের জাস্ট 3 মাসের মধ্যেই আমি ওর আসল রূপ বুঝে গিয়েছিলাম রে।
1: কি সব বলছিস রে, তোরা তো প্রেম করেই বিয়ে করলি, তোদের ফ্যামিলি ফ্রেন্ড না কি ছিল না?
0: হ্যাঁ, সেই বেস্ট ফ্রেন্ড এমন বেরোবে কে জানতো, যার জন্য আমার ফ্যামিলিটাই পুরো ধ্বংস হয়ে যাবে।
1: আমাদের কাউকে কিছু বলিসনি কেন?
0: হ্যাঁ, বলতেই পারতাম, দ্যাটস আ মিস্টেক অ্যাকচুয়ালি। যাই হোক, কি করছিস এখন, এখানে কি কাজ তোর?
1: ইচ্ছু করি না আর কি করবো তাও জানি না, কিন্তু তুই এখানে একা একা কি করছিস? কাকু কাকিমা কেমন আছে?
0: আছে ভালোই, যতদিন ওই মানুষগুলো আছে ততদিন ডেফিনেটলি আমি একা নই। জানিস, নিজের আঁকাঝোঁকা আবার শুরু করলাম, একটা কোর্স কমপ্লিট করেছি, কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করব, সেই কাজেই এই এলাকায় এসেছিলাম। আর দেখ, কিসমত বলে এটাকে, দেখা হয়ে গেল তোর সঙ্গে। যাই হোক, চল ভালো থাকিস, আজকে উঠি কেমন?
2: মধুরিমা চলে যাওয়ার পর বিতান ভাবল,
1: ও কত সহজে ওর কথাগুলো বলে যেতে পারল, যেন কিছু হয়নি, মেয়েটা একটুও বদলায়নি।
2: বিতানের মনটা হঠাৎ ভারী হয়ে গেল, ওর মনে পড়ে গেল কলেজ জীবনের কথা। মিহিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর কথা শোনার পর প্রাণচঞ্চলে মেয়েটার প্রতি নিজের দমিয়ে রাখা ভালোবাসাকে চিরকালের মতো দমিয়ে দিয়েছিল বিতান। ওর হঠাৎ মনে হল, সেদিন যদি নিজের মনের কথাটা মধুকে বলতে পারত তাহলে মধুর জীবনটা অন্যরকম হতে পারত। নিজেকে লুজার মনে হল ওর। তিয়াশা ঠিকই বলে, ওর সেলফ এস্টিম বড্ড লো। মাথাটা এলোমেলো হয়ে গেল বিতানের, একদিনে এত ধকল ওর শরীর আর মন কোনোটাই নিতে পারছিল না। ফোনটা এতক্ষণ সাইলেন্ট ছিল, তাই খেয়াল করেনি যে তিয়াশা অনেকবার ফোন করেছে। রাতে নিজের একলা ঘরে বসে তিয়াশাকে শুধু একটা হোয়াটসঅ্যাপ করে চাকরির কথাটা জানালো। উত্তরে তিয়াশা লিখেছিল,
3: তুমি ঠিক আছো, কাল দেখা করো পার্পল ক্যাফেতে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না।
2: দিশেহারা এক যুবকের একমাত্র লড়াই এখন তার একমাত্র প্রেমিকার সঙ্গে প্রেম টিকিয়ে রাখা। ক্যাফের টেবিলে মুখোমুখি, কিন্তু মুখে কোনো কথা নেই বিতানের।
3: কি ভাবছো তাহলে?
1: জানি না।
3: বাড়িতে জানলে কালকেই বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করবে।
1: তো তুমি যদি রাজি থাকো তাহলে আপত্তি করো না।
3: বাহ, এক্সিলেন্ট, এতদিন প্রেম করে এবার তুমি পালাবে তাই তো?
1: আরে পালাতে আর পারছি কই।
3: এইগুলো শোনার জন্য আজকে আমরা কথা বলতে এসেছি বিতান, তোমার কি কিছুই বলার নেই?
1: আমি একজন হেরে যাওয়া মানুষ তিয়াশা, আমাকে আবার একটা নতুন লড়াইতে নামতে হবে, তুমি অপেক্ষা করতে পারবে আমার জন্য?
3: মন খুলে একটু কথা বলো না।
1: নাথিং, আমার একটু চুপ করে থাকতে ইচ্ছে করছে।
2: মাঝে মাঝে বিতানের মনে হয় তিয়াশার সত্যি অনেক ধৈর্য, ওর সব কথা হজম করে নেয়। তিয়াশা মুখে যাই বলুক, ওর ভিতর এক অদ্ভুত ব্যালেন্স করার ক্ষমতা আছে। কথা শেষ করে তিয়াশা একটা ক্যাব ধরল, বিতান হাঁটতে শুরু করল বাড়ির পথে, কিন্তু পিছন থেকে আবার সেই ডাক,
0: বিতান, এ বিতান, তুই এখানে?
1: এই, তুই কি আমাকে ফলো করছিস নাকি বলতো?
0: কি বুদ্ধি রে তোর, তুই বিতান মল্লিক একটা হোমরা চোমরা গোয়েন্দা হয়ে যা বুঝলি, কাল বলছিলি কিচ্ছু নাকি করিস না। শোন, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, CBI জয়েন কর তো।
1: এই কেসটা কি, এখানে কেন?
0: এখান থেকে আর 5 মিনিট হাঁটলেই আমার আঁকার স্কুল। কিন্তু তুমি এখানে কেন বিতান বাবু?
1: আরে আমার গার্লফ্রেন্ড তিয়াশার সঙ্গে দেখা করতে এসেছিলাম।
0: আরে দারুণ ব্যাপার, আমার সঙ্গে একদিন আলাপ করিয়ে দে।
1: বেশ, দেবো। তোর আঁকার স্কুলটা আমাকে একবার দেখাবি না?
2: মাস দুয়েক কেটে গেছে, বিতান একটা জায়গায় কাজ পেয়েছে বটে, তবে মনের মতো কিছু নয়। স্যালারিও এমন নয় যে তিয়াশার ফ্যামিলি গদগদ হয়ে ওকে জামাই বলে মেনে নেবে। তিয়াশা তবুও আশা ছাড়বার মেয়ে নয়, এখনও সকাল বিকেল ও বিতানকে কনভিন্স করে যায় যাতে বিতান আরও ভালো কিছুর জন্য ট্রাই করে। বিতানের চেষ্টাতেও খুব একটা ত্রুটি নেই, কিন্তু কি যেন একটা ওর মনের মধ্যে সারাক্ষণ খচখচ করতে থাকে। এই দুমাসে মধুরিমার সঙ্গে বন্ধুত্বটা বেশ স্ট্রং হয়েছে বিতানের। একে অপরের ব্যাপারে সব কিছু জানে ওরা। অফিসার তিয়াশাকে সময় দেওয়ার ফাঁকে মাঝে মধ্যেই মধুরিমার আঁকার স্কুলে গিয়ে হাজির হয় ও। তারপর দুজনে কখনো পার্ক স্ট্রিটের রাস্তায়, কখনো মন্টুদার চায়ের দোকানে, কখনো অজানা উলিতে গলিতে ঘুরে বেড়ায়। মন খুলে শুধু পুরনো দিনের গল্প করে, ভবিষ্যতের কথা নিয়ে ওদের কোনো কথা নেই। বিতানের মনে হয় মধুরিমা আর ও দুজনেই যেন একে অপরকে কত বোঝে। ওদের একটা ট্রমা আছে, সেই ট্রমা ওদের কানেক্ট করছে। হাজরা মোড়ের কাছে একদিন তিয়াশার চোখে পড়ে বিতানের সঙ্গে একটি মেয়ে, আর ওরা দুজনেই বেশ হাসি খুশি।
1: হ্যাঁ বলো।
3: কাল একবার পার্পল ক্যাফেতে দেখা করতে পারবে?
1: খুব সিরিয়াস কিছু?
3: একটু কথা বলতে চাই।
2: তিয়াশার গলার স্বর অন্যরকম লাগলো বিতানের।
1: ওকে, 7টা নাগাদ এসো।
2: ফোন রেখে দিল তিয়াশা। পরদিন ক্যাফের সেই চেনা টেবিল। তিয়াশাকে দেখে আজকে একটু অচেনা লাগছে বিতানের।
3: তুমি কি আমাকে কিছু শেয়ার করতে চাও যেটা তুমি এখনো করোনি, আর তোমার মনে হচ্ছে শেয়ার করলে তুমি খানিকটা হালকা হতে পারো?
2: তিয়াশা মেয়েটা মনের দিক থেকে খুব ভালো। এতদিন ধরে ও বিতানের পাশে থেকেছে। তিয়াশার এই প্রশ্নে বিতান খানিকটা কুঁকড়ে গেল। এবার সেই লুজার বিতান ওর মন মস্তিষ্ক জুড়ে নিজের দাপট চালাতে শুরু করল।
1: আমার তো সেভাবে কিছু বলার নেই, তোমার কিছু বলার আছে?
2: ও তিয়াশাকে বলতে চায়, কিন্তু কিছুতেই বলতে পারছে না। ও কি অন্তর্দৃষ্টি তৈরি হয়েছে? ঘাবড়ে গেল বিতান।
3: হাজরা মোড়ে সেদিন তোমার সাথে একজনকে দেখলাম, তুমি বেশ হাসি খুশি ছিলে, সেও ছিল। আমার সামনে এভাবে কতদিন তুমি হাসোনি, আমার মনে হলো আমি কে, আমি কি করছি তোমার জীবনে।
1: ও তো মধুরিমা, আমার কলেজের বন্ধু।
3: আমাকে ওর কথা আগে বলনি কেন?
1: কি বলবো বুঝতে পারিনি, তোমার ব্যাপারে ও সবই জানে।
3: জানে? তুমি আমার কথা ওকে বলেছো?
1: হ্যাঁ।
2: চোখ নামালো বিতান, কিন্তু ওর মনে হলো তিয়াশা ওর দিক থেকে নজর সরাচ্ছে না।
1: আরে মানে মধুর সঙ্গে হঠাৎ করে অনেকদিন পর দেখা, তারপর আলাপ, তারপর কথাবার্তা,
2: কিছু একটা আন্দাজ করল তিয়াশা। বোধহয় ওর আর বিতানের মাঝখানে থাকা যোজন যোজন দূরত্বটা। নিজেকে অনেকবার প্রশ্ন করল তিয়াশা, আগের মতো করে সুরে বাজে না ওদের সম্পর্ক। সে বহুদিনের রোজ নামচা, তবু তিয়াশা কোনো এক অজানা প্রত্যাশায় চেষ্টা চালিয়ে গেছে বহুদিন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তিয়াশা, চলে গেল ক্যাফে ছেড়ে। দুদিন থেকে 7 দিন ওদের মধ্যে আর কোনো কথা নেই, কেউ কাউকে ফোন করে না। আর এভাবে আরও কিছুদিন পেরিয়ে গেল। তারপর একদিন তিয়াশার মেসেজ এলো বিতানের কাছে।
3: আশা করি ভালো আছো, তুমি আমাকে অনেকদিন ধরেই কোনো কথা বলো না, তার মানে এই নয় যে আমি এত বোকা যে কিছুই বুঝবো না। সত্যি বিতান, তোমার সেলফ এস্টিমটা বড্ড লো। দাঁড়াও, আচ্ছা আমিও না ভুল হতে পারি, হয়তো আমার সঙ্গে তোমার মিলছে না, আমি এতদিন তোমাকে ভুল জাজ করেছি হয়তো। সম্পর্কে একে অপরকে চিনতে পারা বুঝতে পারার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি আছে বলতো? আমি তোমাকে খুব ভালোবেসেছি, কিন্তু তোমাকে চিনতে কি পেরেছি? তুমি জীবনে কি চাও তার খোঁজ কি কখনো করেছি? নিজের সামনে আজ আমি একটা আয়না ধরেছি, জানো তো, আয়নাটা বুঝিয়ে দিয়েছে যে তোমার আর আমার মধ্যে কিচ্ছু নেই, কিচ্ছু না। আজ ফাইনালি আমার অপেক্ষার শেষ হলো, মা পিসি ওরা আমার জন্য ছেলে দেখছে, আমি বিয়ে সংসারেই সুখী থাকব। তুমি ভেবো না, নিজের আত্মবিশ্বাসকে হারিয়ে ফেলো না, তুমি যেমন চাও জীবনটা সেইভাবে কাটিও, মধুরিমাকে নিজের মনের কথাটা জানিও। আর একটা কথা মনে রেখো প্রিয়তম, তিয়াশা বসু তোমাকে ভালোবেসেছি।

0: তাই সে তোমাকে এত সহজে ছেড়ে দিতে পেরেছে। তোমাকে ভালো থাকতে হবে, হ্যাভ আ গুড লাইফ। আমাকে উত্তর দেওয়ার কোনো দরকার নেই, ওই যে বললাম আমার অপেক্ষা শেষ হয়ে গেছে। ভালো থেকো।
1: পিয়াসার বারণ সত্ত্বেও শুধু একটাই রিপ্লাই দিল বিতান,
2: আই এম সরি। তুমি সুখী হও।
1: পরদিন মধুরিমার আঁকার ক্লাসে ঢুকে বিতান দেখল মধুরিমা বোর্ডে একটা ছেলেকে এঁকেছে যাকে হুবহু বিতানের মতো দেখতে। ছেলেটা একটা ক্লাসরুমের বেঞ্চে বসে খুব হাসছে। বিতানকে আচমকা দেখে একটু ঘাবড়ে গেল মধুরিমা।
3: আমাকে আঁকছিলি তাই তো?
4: না মানে তোকে।
1: এই প্রথম মধুরিমাকে একটু ঘাবড়ে যেতে দেখল বিতান।
3: তো মিস মধুরিমা, কলেজে সেই হারিয়ে যাওয়া ছেলেটা নিজেকে ফিরে পেয়েছে, সে আজকে তোকে কিছু বলতে চায়। তোর কাছে দুটো মিনিট সময় হবে?
1: স্টুডেন্টদের আঁকতে দিয়ে বাইরে এলো মধুরিমা, সঙ্গে বিতান। বিতানের মনে আজ কোনো আগল নেই, নিজের সঙ্গে নিজের কোনো দূরত্বও নেই। সেদিনের সব না বলা কথা আজ বলতে কোনো দ্বিধা নেই। নিজের ফিরে পাওয়া ভালোবাসার দিকে বিশ্বাসের হাত বাড়িয়ে দিল বিতান।

0: লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা প্রিয়তম মনে রেখো। গল্পের নারেশনে রাজীব, বিতান অর্ণব, তিয়াশা অপরূপা, মধুরিমা অভিপ্সা ও মন্টুদা উজ্জ্বল।
1: Love Junction, every Friday at 9 PM, only on 107 FM Rainbow. Tumi shuncho, Love Junction, Love Junction, Bhalo Bashar only destination, Love Junction, 107 FM Rainbow Day.
2: Love Junction A, Love Quote of the Week, Love Quote of the Week, Love Quote of the Week.
3: ভালো যদি বাসোই তবে ডানা মেলে উড়তে দাও, অনেক রাতের আকাশ ছুঁয়ে তোমার কাছে ফিরতে দাও। হতেই পারে ফিরল না পথ ভোলা সেই অচিন পাখি, যেন তোমার কোনো দোষ ছিল না, ভালোবাসায় ছিল ফাঁকি।
2: Love Junction A, Quote of the Week, Love Quote of the Week.

0: হ্যাঁ, তোমার কথায় এভাবেই হয়তো ভালোবাসার পাখিগুলো আকাশে উঠতে থাকে। তবে একটা কথা বলতে চাই যে প্রচুর লোকের এখনও অনেক মনের কথা রয়ে গেল যেগুলো আমরা পড়তে পারলাম না, এক দুটো জাস্ট ছোট্ট করে পড়ে আজকে শেষ করব। তুমি ফিরে এলে সব কিছু আর আগের মতন হবে না, হয়তো আবার তোমার সাথে কথা বলা হবে না, হয়তো তোমার কথায় হাসবো কিন্তু আগের মতন করে তোমাকে বিশ্বাস করতে পারবো না, কারণ তুমি চলে যাওয়ার সময় শুধু আমাকে একা করে যাওনি, আমার ভিতরে যে বিশ্বাস বিষয়টা ছিল তুমি সেটাকেও কোথাও যেন একটুখানি নাড়িয়ে দিয়ে গেছো। তাই কিছু মানুষকে কখনো ক্ষমা করা যায়, আবার কখনো ক্ষমা করা যায় না, কিন্তু জানি না তোমাকে ক্ষমা কতটুকু করতে পারলাম, তবে আগের মতন আর আপন করতে পারবো না।
1: তবে যাই হোক, ঘড়ির কাঁটা বলছে এখন আর সময় নেই, কথা তো শেষ হয় না, তাই না? তাই ভালোবাসাটুকু থাকুক, একটু মান অভিমান আর একরাশ ভরসা থাকুক। তোমার সাথে এই মায়াবী রাতটা দারুণ কাটল, আর আপাতত সময়টা চুপ কথার, ভালো থেকো, নিজের মানুষটাকে খুব ভালো রেখো।
0: আর তারই সঙ্গে মিষ্টি মেয়ের এই মেসেজটি দিয়ে আজকের মতন লাভ জাংশন এখানে আমরা শেষ করলাম। তবে ভালোবাসার দূরত্বটার সঙ্গে সঙ্গে মনের দূরত্বটা যেন কখনো

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িতে সময় যখনই রাত 12টা বেজে যায় তখনই 107 FM রেইনবোতে প্রত্যেক সপ্তাহের শুক্র আর শনিবার তোমার কানে চলে আসে চুপ কথা। আজও তার অন্যথা হয়নি, আজও চুপ কথা নিয়ে তোমার সঙ্গে রয়েছি আমরা দুজন, তোমার দুই রাত জায়গা বন্ধু বলতে পারো। অভিপ্সা রয়েছে আর সঙ্গে রয়েছি আমি দীপ। 107 FM রেইনবোতে শুরু হচ্ছে আমাদের চুপ কথার জার্নি, যে জার্নিটা চলবে মধ্যরাত ছাড়িয়ে রাত 3টে পর্যন্ত, আর যেখানে কথা হবে তোমাকে নিয়ে, তোমার মন নিয়ে। তুমি কেমন আছো, তোমার জীবনে কি চলছে, কি ভালো গেল এই সপ্তাহটা নাকি ভালো গেল না তেমন, সেই সব কিছু নিয়ে কথা হবে। আর দেখো 5ই সেপ্টেম্বর মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন, আমাদের অনেকের জীবন যিনি গড়েছেন, আমাদের জীবনে বড় হতে যিনি সাহায্য করেছেন, যিনি আমাদের পথ দেখিয়েছেন, আমরা যার মতন হতে চেয়েছি সেই শিক্ষকদের বিশেষ শ্রদ্ধা জানানোর দিন বলতেই পারো। তার সঙ্গে আজ জন্মাষ্টমীও ছিল, তো এই সব কিছু মিলে খুব ইভেন্টফুল একটা উইকেন্ড আসতে চলেছে। তোমাদের কেমন কাটলো সেই সব কিছু নিয়ে তোমাদের কাছে রেখে গেলাম তোমাদের বার্তা পাঠানোর ঠিকানা 9903658992। এই নম্বরে অভিপ্সার সঙ্গে আমি দীপ রয়েছি তোমার সঙ্গে।
2: একেবারেই তাই, একটু আগেই আমরা লাভ জংশনে ছিলাম, তো এই মুহূর্তে আমরা চুপ কথায় রয়েছি। আর এই চুপ কথার একটা মানে বিশেষ অনুরোধ বলা যেতে পারে, সেখানে যারা যারা 9903659992 মেসেজ পাঠাবে, সেখানে ভালোবাসা ছাড়া যা যা কথা যেগুলো আমাদের মনের কোণে লুকিয়ে থাকে, যখন রাত্রেবেলা ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়, তখন যখন আমাদের এই মনের যে দরজাটা খুলে যায়, যে লুকোনো অনুভূতিগুলো থাকে আমাদের কাছে, যেখানে মনে হয় যে আমাদেরও তো একটা কোথাও একটা আলাদা জগৎ আছে, যেখানে কোনো কোলাহল নেই, কোনো তাড়াহুড়ো নেই, সেখানে কেবল কিছু জমে থাকা অনুভূতি থাকে, কিছু না বলা ইচ্ছা আর এক আকাশ নীরবতা থাকে, সেই সমস্ত কথাই তুমি আমাদেরকে পাঠাতে পারো 9903659992। থাকছি দীপ্তা আর আমি অভিপ্সা রাত 3টে অবধি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: বেশ কয়েকটা SMS এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু জমে গেছে, কয়েকটা হোয়াটসঅ্যাপ মেসেজও আমাদের কাছে রয়েছে। আচ্ছা, আমি এক এক করে পড়তে শুরু করি। বরং সৌর্য পাঠিয়েছে প্রথম মেসেজ আজকে চুপ কথায়, লিখেছে, হাই চুপ কথা, আমি সৌর্য, নিশ্চয়ই চেনো আমাকে, ক্লাস 8-এ পড়ি। আজ আমার মনটা খুব খারাপ, তার কারণ আর জন্মাষ্টমীর জন্য সকালে বেরিয়েছিলাম, অনেকের বাড়িতে প্রসাদ খেয়েছি, কিন্তু এই সবের মধ্যে ভুলে গিয়েছিলাম আজ শুক্রবার, আজ লাভ জাংশন হবে, চুপ কথা হবে। লাভ জাংশন শোনা হয়নি, লাভ শর্টস মিস হয়ে গেছে। আমি জানি না আজকে তোমাদেরও পুরো শুনতে পারবো কি না, কারণ রাত 3টে পর্যন্ত জেগে থাকাটা আজকে আমার পক্ষে খুব ডিফিকাল্ট, কিন্তু এটা বলতে এসেছিলাম যে আমি তোমাদের

0: এসো, এই মুহূর্তে শুনছি, তিনটে অব্দি না শুনতে পারলেও তোমরা ভীষণ ভালো থেকো। লাভ ফ্রম সূর্য। সূর্য, তোমাকে অনেক অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের অনেকের বাড়িতে জন্মাষ্টমী ছিল, অনেকের বাড়িতে পুজো হয়েছে, অনেকেই অন্যের বাড়িতে গিয়ে প্রসাদ খেয়েছি, সুতরাং কোনো ব্যাপার না। পরের মেসেজ কে পাঠিয়েছে দেখি, পরের মেসেজ পাঠিয়েছে, আজ শিক্ষক দিবস। দেখো, আমার একটাই কথা বলার আছে, হয়তো এটাই জীবনের সব থেকে বড় শিক্ষা। মানুষ চলে যায়, কিন্তু তার দেওয়া শিক্ষা মনে থেকে যায়। সেই শিক্ষাই একদিন আমাদের পথ দেখায়। সে যতই অন্ধকার গভীর হোক না কেন, থেমে গেলে চলবে না। আলো খুঁজে নিয়ে নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। আজ শিক্ষক দিবসে মা বাবার কথা খুব মনে পড়ে। তাদের শূন্যতা কখনো পূরণ হবে না। তাদের ভালোবাসা, উপদেশ, শেখানো মূল্যবোধ জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সঙ্গে থাকবে। তারা নেই, কিন্তু তাদের দেওয়া শিক্ষা আছে, আর সেই শিক্ষার হাত ধরেই আমি প্রতিদিন এগিয়ে চলেছি। সৌভিক কসবাহালতো থেকে।
1: ভীষণ দামি একটা কথা বলেছেন, যে
0: একদম সত্যি কথা, সেটা তো ফ্যাক্ট যে আমাদের জীবনের প্রথম শিক্ষক আমাদের মা বাবা। তাই আমাদের আচরণ ডিরেক্টলি তাদের আচরণের সঙ্গে অ্যাম্পলিফাই করে। যখনই আমি কারুকে কোনো ভালো, কারোর মধ্যে কোনো গুণ দেখি, তখনই আমার এটা মনে হয় যে যাক, এ অন্তত বাড়িতে একটা ভালো শিক্ষা পেয়েছে। বর্ষালীকে পাঠিয়েছে বেহালা থেকে, জানো তো কদিন ধরে দিনটা একদম ভালো যাচ্ছে না। লিও মেসের রিটায়ারমেন্টটা আমি মন থেকে মেনে নিতে পারছি না। ওর পায়ের জাদু আর ওর এই নীল সাদা জার্সি দেখতে পাবো না। দেখো, এটা বাস্তব যে ফুটবল খেলা ভালোবাসা আর্জেন্টিনাকে দেখেই, কিন্তু লেজেন্ডদের কখন রিটায়ারমেন্ট হয় না, তারা ইতিহাসের পাতায় সবসময় থেকে যায়। আরও একজন গোট অবসর নিলেন। তোমার লিওকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এন্টারটেইন করার জন্য। আর তোমাদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালাম। বর্ষা মেসেজটা পাঠিয়েছে বেহালা থেকে। দেখো বর্ষা, এটা ফুটবল ভালোবাসুক না ভালোবাসুক, ফুটবল সম্পর্কে জানুক, বেশি জানুক কম জানুক, লিও মেসিকে সবাই চেনে। তো সেই লিও মেসি যখন সত্যি সত্যি রিটায়ার করলেন, তখন আমাদের সবারই কিন্তু মন খারাপ হয়েছে। এই ওয়ার্ল্ড কাপটা, ওই দৃশ্যটা আমরা ভুলতে পারবো না। লিও মেসিকে সবাই যখন শূন্যে ছুড়ে দিচ্ছিল, তার টিমমেটসরা আবার ক্যাচ নিচ্ছিল, আবার ছুড়ে দিচ্ছিল, সেই সেলিব্রেশনটা, সেই রাতটা ওয়ার্ল্ড কাপের সত্যিই ভোলার নয়।
1: একেবারেই তাই। আর যদি তোমার ভালোবাসা বা ফুটবলের প্রতি ভালোবাসা আর্জেন্টিনার থেকে হয়ে থাকে, তাহলে এটুকু বলবো যে মেসি নেই তো কী রয়েছেন, মার্টিনেজ রয়েছেন, রোমেরো রয়েছেন, আরও অনেকেই রয়েছেন, মন্টিয়েল রয়েছেন। তো তাদেরকে দেখো, খেলাটা কিন্তু কোন ভালোবাসা, তখন আমার মনে হয় শুধু ফুটবল না, আরও অনেক খেলা রয়েছে, সেগুলোও তুমি দেখতে পারো।
0: আর শুধু আমাদের কাছে ওই কী বলবো, সান্ত্বনা পুরস্কার বলতে পারো, আমরা মেসিকে এখনও ক্লাব ফুটবলে হোপফুলি দেখতে পাবো। আমরা মেসিকে আরও কিছু
1: কোচ হিসেবেও দেখতে পাবো,
0: আমরা ভালো কিছু খেলায় নিশ্চয়ই মেসিকে দেখতে পাবো, সেটাই আমাদের কাছে একটা পড়ে পাওয়া 14 আনার মতন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলকে, দেশের জার্সিকে তিনি বিদায় বলেছেন। এখন দেখার যে এর পরে তিনি কি করেন, পরে তাকে কোন ভূমিকায় দেখতে পাওয়া যায়। কিন্তু লিও মেসির লাস্ট মেসেজটা যদি তোমরা পুরোটাকেও পড়ে থাকো, খুবই খুবই টাচি একটা মেসেজ। এবং আমি এটাও জানলাম লিও মেসির রিটায়ারমেন্টের পরে, যে উনি যে গানটা ওনার লাস্ট পোস্টের সঙ্গে ট্যাগ করে যে গানটা পোস্ট করেছিলেন, সেই গানটার একটা খুব গভীর মানে আছে। সেই গানটা আর্জেন্টিনার আর এক কিংবদন্তি ম্যারাডোনার সময়, ম্যারাডোনার সামনে গাওয়া হয়েছিল। সেই গানটাকে উনি ওনার মেসি তার বিদায়বেলার লাস্ট যে পোস্ট, সেই পোস্টে ব্যবহার করেছেন। তো সেটা আমাদের জন্য মানে লেজেন্ডরা বোধহয় এভাবেই বার্তা দেন, তাদের একটা বার্তার মধ্যে অনেকগুলো বার্তা থাকে। পরের মেসেজ কে পাঠিয়েছে, জন্মাষ্টমী হোক বা লক্ষ্মী পুজো, প্রসাদ খাই কি কারোর বাড়িতে খেতে যাই। দেখো, শনি আর রবিবার রাত 12টা বাজা মানেই রেডিওর সামনে বসে পড়াটা মাস্ট। শাওন লিখে পাঠিয়েছে বারাসাত থেকে। থ্যাংক ইউ শাওন, থ্যাংক ইউ সো মাচ তোমাদের মিষ্টি মিষ্টি মেসেজগুলোর জন্যই। তো আমাদের এই পুজোর প্রসাদ পেট ভরে খাওয়ার পরেও যত ঘুম, যত ক্লান্তি আসুক না কেন, সেই সমস্ত ঘুম ক্লান্তি কাটিয়ে চুপ কথায় চলে আসা, কারণ তোমাদের এই সমস্ত মিষ্টি মিষ্টি মেসেজগুলো আমাদের ইন্সপায়ার করবে আগামী কয়েক ঘন্টা। তো অভিপ্সা, একটা দুর্দান্ত গান শুনলাম কিন্তু অনেকদিন পরে। ইমরান হাশমিকে আমরা আবার স্ক্রিনে দেখেছি। যারা আবার পান ওয়ান দেখেছিল, তাদের জন্য এটা একটা রিভিজিট, যে আবার পান টু আমরা আবার দেখবো। এবার কারো ভালো লেগেছে, কারো তেমন ভালো লাগেনি, সেটা দ্যাটস ডিফারেন্ট। কিন্তু আমরা
1: তাও কাঁদবো।
0: তো আমরা খুব সুন্দর গান শুনলাম আজকে, বেশ কয়েকটা গান অভিপ্সাও বেছেছে, খুব সুন্দর সুন্দর গানগুলো। আমরা তোমাদের মেসেজের ওয়েট করছি 9909036599 নম্বরে তোমাদের মেসেজ আসুক, আর আমাদের এই গান, আমাদের এই জার্নি, সেটাও একই সঙ্গে চলতে থাকুক। এক্ষুনি ফিরে আসি তোমাদের মেসেজ নিয়ে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আসলে যখন রাত বাড়লে শহরের কোলাহলটা কমে, তখন কোথাও গিয়ে আমাদের মাথার ভেতরের কোলাহলটা ভীষণ ভাবে মানে নাড়াচাড়া দেয়।
2: আমি প্রত্যেককে শুয়ে বলি কথাটা, প্রত্যেক শুয়ে বলি যে গোটা দিন একরকম, অনেকে মন খারাপ, অনেক ভাবনা চিন্তা, অনেক ক্রস কানেকশন, অনেক কিছু দেখবে গোটা দিনে আমাদের খুব একটা বদর করে
1: একেবারেই তো। এবং সেই কারণেই মানে ওই যে ওই কোলাহলে জোয়ার সেটা রাত্রেই আসে।
2: রাতের বেলায় একটা ঘরের মধ্যে একলা হয়ে গেলে আলোগুলো কমে যাচ্ছে, তোমার ঘর থেকে আওয়াজ, চারপাশের আওয়াজ কমে যাচ্ছে, অমনি মাথার মধ্যে না যেন মনে হয় বাজনা বাজছে একেবারে, এই ভাবনা ওই ভাবনা, ওটা কেন তখন ওকে বললাম না, ও ওটা বললো কেন চুপ করে শুনলাম, বা ও ওটা কেন করলো, অনেকে ভাবনা আমাদের মাথার মধ্যে আসে। আজ একটা মেসেজ এই মুহূর্তে রয়েছে আমার কাছে, অভিজিৎ পাঠিয়েছে পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর দামোদরপুর থেকে, লিখেছে চুপ কথা, তোমাদের কথা শুনে আজকে বাবার কথা খুব মনে পড়ে গেল। মানুষটা আজ আমাদের কাছে নেই, আজ কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়, তারা বাবার কথা বলেন। বাবা ভীষণ ভালো মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, ওরা বাবার জন্য আমার কাছে দুঃখ প্রকাশ করেন বাবা না থাকার জন্য। সন্তান হিসাবে তখন আমার ভীষণ গর্ব হয়। অভিজিৎ পূর্ব মেদিনীপুর দামোদরপুর থেকে।
1: পরের মেসেজ,
2: আমি শুধু একটা কথা এখানে অ্যাড করবো অভিজিতের কথার সঙ্গে, যে এইটাই জানো তো একজন ভালো বাবার সন্তান হওয়ার মানে একটা প্রাপ্তি, যে তুমি এই গুড উইলটা নিয়ে আছো, এই গুড উইলটা তোমার বাবা ইনভেস্ট করে গেছেন সোসাইটিতে, সেই গুড উইলটা তুমি এখন এনক্যাশ করছো। সবাই বলেই না যে এই ভালো বাবার একজন ভালো সন্তান, এটা খুব বড় একটা প্রাপ্তি। ঈশ্বরের কাছে ধন্যবাদ যে আমি ওখানে একটা এই লেগাসি নিয়ে চলি।
1: আসলে কি বলতো, কোথাও কোথাও যেটা আমার মনে হয় যে একজন টিচারেরও যতটা দায়িত্ব থাকে যে আমি কতটা কি ভাবে শেখাবো আমার ছেলে মেয়েদের বা বাচ্চাদের, তেমনি কিন্তু কোথাও গিয়ে একজন শিক্ষার্থীরও সেই দায়িত্ব বোধটা থাকা উচিত যে আমি কোন জিনিসটা নেব এবং কতটা নেব এবং সেখান থেকে কতটা নিয়ে শিখবো, শিখে এগোবো।
2: তাই এটা সবসময় তাই, দুজনের মধ্যেই দেওয়া আর গ্রহণ করার ক্যাপাসিটিও থাকে,
1: মানে দিবেও নিবে, মিলবে মিলবে।
2: আমি যদি এমন একজন শিক্ষার্থী হলাম যার গ্রহণ করার ক্যাপাসিটি নেই, তাহলে অপাত্রে দান করা হবে জ্ঞান। একটা খুব ছোট্ট মেসেজ, কিন্তু আমার মনে হয় এই মেসেজটা বোধ হয় এই মুহূর্তে যারা যারা চুপ কথায় শুনছে তাদের মধ্যে 40-50% এই মেসেজটা আমি কমন বলে ধরে রাখি।

0: অনেকের মনের কথা যে চারপাশে যা হচ্ছে যা ঘটছে তা অ্যাকর্ডিং টু আমি ভালো হচ্ছে না আর আমার ভালো লাগছে না। এই ভালো না লাগা থেকে মুক্তি পাওয়ার কোন উপায় রয়েছে কি অভিপ্সা?
1: ভালো না লাগা থেকে মুক্তির অনেক উপায় থাকে।
0: ভালো না লাগে যখন তোমার ভালো লাগে না তখন তুমি কি করো?
1: গান শুনি, বই পড়ি, আমার পশুদের সঙ্গে খেলাধুলা করি। তো বিভিন্ন রকম উপায় থাকে এবং তোমাকে সেটা ডিসাইড করে নিতে হবে যে তোমার কোন জিনিসটা করলে ভালো লাগবে। এই এটা একটা মানে কি বলবো, এটা ট্যাগলাইন বলা যেতে পারে যে ভালো লাগছে না, দূর ভাল লাগে না। তো এই জিনিসগুলো আমাদের সবারই লাগে থাকে, কিন্তু ওই কোথাও গিয়ে এটা মনে হয়
0: এটা রাতের বেলায় হয়। আবার বললাম যে দিনের বেলা তুমি দেখবে
1: নতুন সূর্য উঠলে আবার ব্যাস,
0: কাজের মধ্যে যখন তুমি দিনের বেলা ইনভলভ হয়ে যাবে তখন তোমার এইটার অতটা তুমি ফিল করতে পারবে না, কিন্তু রাতের বেলা যখন তুমি একটু সময় পাবে, একটু ফাঁকার সময় পাবে, যখন তোমার কোনো সেই অর্থে কাজ থাকবে না, তখন তোমার মনের একটা খাদ্য চাই এঙ্গেজ করে রাখতে। সেইটা আমরা অনেক সময় পাই না, কারণ আমাদের অনেকের কাছেই এই মুহূর্তে মনের কথা ভাগ করে নেওয়ার জন্য একটা মানুষের খুব অভাব। আমরা পাই না এমন কোনো মানুষকে যার সঙ্গে একটু একটা কথা বলতেন না আগেকার দিনে লোকেরা, দুদণ্ড শান্তির কথা। সেই দুদণ্ড শান্তির কথা বলবো, আমাদের কাছে নেই এমন কোনো মানুষ। এবং আমরা এই না থাকতে থাকতে একটা ভয়ও পাই, একটা কুণ্ঠাবোধও আমাদের মধ্যে ঢুকে গেছে যে হয়তো একজন আছে, তার সঙ্গে কি সব কথা বলা যাবে, তাকে কি আমার সবটা বলা যাবে? আমার সবটা যদি সে জেনে যায় তাহলে সে আমাকে, তুমি যেমন বললে, জাজ করবে, সে আমার সম্পর্কে কি ভাববে। আমি যদি আমার দুর্বল জায়গাগুলো তাকে দেখিয়ে দিই তাহলে সে পরে সেই দুর্বল জায়গাটা আঘাত করবে না তো আর্গুমেন্টে জেতার জন্য। এই ভয়টা আমাদের মনের মধ্যে এত গেঁথে গেছে যে আমরা এখন চট করে পুরো খুলতে, কারোর সামনে খোলা খুলি কথা যাকে বলে, পুরো খুলে কথা বলতে, নিজের মনের ভাব ব্যক্ত করতে অনেকের কাছেই এখন আমরা পারি না।
1: একেবারেই তাই, কারণ আমার একটা জিনিস খুব মনে হয় যে আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে আমরা সবসময় একটা ভয়ে থাকি, মানে কোনো কিছু হারানোর ভয়, সেটা ওই যে বলি নিজের দুর্বল দিকটা হারানোর ভয়, মানে সব কিছু একদম পারফেক্ট চাই। কিন্তু কোথাও গিয়ে আমার যেটা মনে হয় এই যে ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা যতটা বেশি ভালো করে সাজানোর চেষ্টা করি সেটা দেখলে একটা দিকে মনে হয় যে আমাদের জীবনটাকেও কিন্তু অতটাই সাজানো দরকার। তার কারণ হচ্ছে যে আমাদের জীবনে ক্লান্তি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। একটা পরদিন সকালে গিয়ে কোথাও গিয়ে একটা নতুন করে কোনো কিছু শুরু করা এবং তারপরে সব দিক থেকে একটা পুরনো ভুলের হিসাব মেলাতে মেলাতে যখন একটা সময় আসে তখন মনে হয় যে সত্যি এই ভালোবাসার বা রোম্যান্টিকতার মোড়কে আমাদের আমাদের নিজেদের জীবনটা, যেটা সত্যি বড় অদ্ভুত এবং অনিশ্চয়, সেটাকে আরও বেশি করে সাজানো দরকার। এবং তার জন্য যদি একটা আয়নার প্রয়োজন হয় তাহলে কেন সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না? কারণ এই মাঝে মাঝে কোথাও গিয়ে একটু থামতে হয়, সবসময় যে আমাদের সফল হতেই হবে সেটা তো একেবারেই নয়। তাই কখনো কখনো একটু থেমে যাওয়া, নিজের সঙ্গে একটু নিঃশব্দে সময় কাটানো ভীষণ জরুরি।
0: যে কথা তুমি বললে যে একটা সম্পর্ককে ভালো রাখতে, নিজের মনকে ভালো রাখতে, নিজেকে মোটিভেটেড রাখার জন্য নিজেকে ভালো রাখাটা খুব দরকার। আমরা এখন একটা না অনেক সেডেন্ট্রি লাইফস্টাইলের মধ্যে অভ্যস্ত হয়ে গেছি। সেডেন্ট্রি লাইফস্টাইল মানে কাজ যেটা করার জীবন ধারণের জন্য সেটা করব, বাদ বাকি সময়টা কিছু করব না, শুয়ে থাকবো, বসে থাকবো, একটু একটু শর্টস ভিডিও দেখে সময় কাটিয়ে দেব, বা এমন কিছু করব যাতে এন্টারটেনমেন্ট হয়। নিজের প্রতি ইনভেস্টমেন্টটা কোথাও আমাদের যেন করাতে একটা ল্যাথার্জি, একটা খামতি আসে। আমি প্রত্যেকের কাছে বলবো, প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এই নিজের প্রতি ইনভেস্টমেন্টটা কখনো জিরো করে দিও না। নিজেকে আর একটু বেটার করার জন্য তোমার কাজ, তোমার পড়াশোনা, তোমার সমস্ত দায় দায়িত্বের পরেও তোমার নিজের প্রতি যে একটা মিনিমাম বেসিক ইনভেস্টমেন্ট করার দরকার, সেটা একটা ভালো হেয়ার কাট হতে পারে, সেটা একটা ভালো এক্সারসাইজ হতে পারে, সেটা একটা ভালো মেডিটেশন হতে পারে, সেটা একটা ভালো জামাকাপড় কেনা হতে পারে, যে কোনো একটা বিষয় যেটা তোমাকে আপগ্রেড করবে, স্টুডেন্টদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কোনো একটা নতুন স্কিল শেখা এটা যে কোনো প্রফেশনালদের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট, যে কাজটা করে

0: ধারণ করছো, তার বাইরে একটা যে কোনো স্কিলড কাজ শেখা, যে কাজটা তোমাকে ভবিষ্যতে আর একটু বেটার প্রমোশনের জন্য, আর একটু বেটার অপরচুনিটির জন্য তোমাকে আরও বড় জায়গায় পৌঁছে দেবে, সেই শেখাটা কখনো বন্ধ করতে নেই, কখনো নয়। তুমি যতই ক্লান্ত হও না কেন, যাই হও না কেন, যতই তোমার হাতে সময় কম থাকুক না কেন, সময় ম্যানেজমেন্ট বার করতে হবে। শাহরুখ খান আমার গুরু একটা কথা বলেছিলেন যে কভি ইয়ে কমপ্লেন মত করনা কি বহুত কাম হ্যায়, ক্যোঁকি কাম হোনা খুদ ব খুদ এক বহুত বড়া চিজ হ্যায়। উসসে যাকে পুছো জিসকে পাস কাম নেহি হ্যায় উনকো ক্যাসা লাগতা হ্যায়। এটার সারমর্ম একটাই যে কখনো আমার প্রচুর কাজ এই কথাটা বলে নিজেকে ডিমোটিভেট করবে না, কারণ যার কাজ নেই তাকে গিয়ে তার মানসিক পরিস্থিতি, তার মনোভাব যদি তুমি কখনো জানো তাহলে দেখবে যার প্রচুর কাজ আছে হাতে জমে সে অনেক প্রিভিলেজড, যে না তার জন্য কাজ আছে করার জন্য, তার কাছে একটা কাজ আছে। যার কাছে কাজ নেই সে অনেক বেশি সে কাজ করতে চাইছে, তাই নিজের প্রতি ইনভেস্টমেন্টটা কখনো বন্ধ করবে না,
1: কারণ ব্যস্ত থাকা সত্যি বিশাল বড় একটা আশীর্বাদ। আশীর্বাদ
0: দিনভর আমরা ব্যস্ত থাকি বলে আমাদের এত মনের মধ্যে যে মানে বারবার যে সমস্ত কুভাবনা যেগুলোকে আমরা বলি না, কুচিন্তা কুভাবনা, সেগুলো সবই রাতের বেলা আসে যখন আমরা একলা হয়ে যাই, যখন আমাদের কাজ থাকে না।
1: তো যাই হোক, আপাতত চলতে থাকবে আমাদের চুপ কথা।
0: নাম্বারটা আরেকবার মনে করে দিই, 9903653992। তোমার জীবনে কোনো একটুখানি ভ্যালুও যদি আমরা অ্যাড করতে পারি দুজন, আমরা খুব খুশি হব। তাই তোমার যে কোনো প্রবলেম, তোমার যে কোনো কথা, তোমার যে কোনো বক্তব্য তুমি আমাদের লিখে টেক্সট করে বা হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারো, আমরা পড়ব তোমার পাঠানো মেসেজ, আর ফাঁকে ফাঁকে তোমার মন ভালো করার জন্য আর আমাদের এই গোটা আড্ডাটাকে আর একটু প্রাণবন্ত করার জন্য আমাদের কাছে রয়েছে অনেক ভালো ভালো গান। ফিরে আসছি এক্ষুনি।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: হ্যালো প্রিয়াঙ্কা ফ্রম ডোমজুর। দাভাই দিভাই কেমন আছো? আদর আর পান্তুয়া কেমন আছে? আজ প্রচুর টায়ার্ড আছি, জন্মাষ্টমী পুজো, সব দায়িত্ব আমার ছিল, জানি না লাস্ট পর্যন্ত থাকতে পারবো কি না। হ্যাপি টিচার্স ডে অল। অনেক কিছু শিখছি সবার কাছ থেকে অ্যান্ড স্ট্রং হচ্ছি। তোমরা কিছু খেয়ে নেবে, সব সামলে বাড়ি যাবে।
1: আদরের সঙ্গে অনেকদিন পরে আমার দেখাও হলো, ইনফ্যাক্ট কথাও হলো, তার কারণ আদরের পরীক্ষা চলছিল। এবার পরীক্ষা টরীক্ষা মিটেছে একটুখানি, আজকে গোটা দিন গোটা দিন প্রায় ওর সঙ্গে কাটিয়েছি, খুব মজা করেছি। আর আমাকে বলছে সন্ধ্যাবেলা যে বাবা খুব বোর হয়ে যাচ্ছি, সারাদিন স্কুল নেই অবভিয়াসলি, তো সারাদিনই বাড়িতে, এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ছুটি পড়ে গেছে কয়েকদিন, তা আমরা স্যাটারডে সানডে রয়েছে। আমাকে বলছে বাড়িতে খুব বোর হয়ে গেছি বাবা, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। এলাম, হ্যাঁ চলো বাইরে থেকে ঘুরে আসি। আমি তখনই জানি বাইরে ঘুরতে যাবো না, শুধু ঘুরতে যাবো না, বাইরে ঘুরতে যাবো মানে বাবা এটা নেবো, বাবা ওটা নেবো, বাবা এটা খাবো, বাবা ওটা খাবো, এই সমস্ত যেগুলো বাড়িতে একেবারেই হয় না। তো বাবা গেছে বলে এইগুলো আর কি চলবে আর কি। তো সেই সেম আমি জানি যে আমারই বিপদ ডেকে আনছি, আমি তাই করলাম, বাইরে নিয়ে গেলাম এবং বাইরে নিয়ে গিয়ে বাবা একটা কেক খাবো, বাবা একটা ওটা কিনে দাও, বাবা একটা ইরেজার কিনে দাও, অদ্ভুত সব জিনিসপত্র। বাট স্টিল এইগুলোই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের ফিল করায় যে আমরা এখনো বেঁচে আছি আর আমাদের একটা খুব লাভিং কেয়ারিং ফ্যামিলি রয়েছে আমাদের কাছে।
0: একদমই তাই। আর সেই যে বলে ছোটো জিনিসগুলোই খুব মাঝে মাঝে অনেকটা বেশি কিছু ফিল করায়, ঠিক তখন পরের মেসেজে আমি লাইফে ফার্স্ট টাইম আমার নামের বানান অনেকে অনেক রকম লেখে ঠিকই, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা অন্য রকমের আমার নামের বানান পেলাম, তো সেটা আমি বলছি না। অভিপ্সাদি ও দীপদা ভাই, অভিপ্সা ও দীপদা ভাইকে মধ্যরাত্রিকালীন শুভেচ্ছা।
1: আমি যেমন শুধু একটাখানে অ্যাড করতে চাই যে দীপ বানানটা আমার পরিচিত, কম পরিচিত এবং সুপরিচিত তিন রকমের মানুষ দয় বয় দীর্ঘি প লেখে, যার মানে আইল্যান্ড। আমি লোককে বলে বলে ক্লান্ত হয়ে গেছি, সিম্পল দয় দীর্ঘি প লিখতে এত অসুবিধা কোথায়, একটা দয়ের তলায় ব দেওয়ার কি দরকার আছে। বাট স্টিল হ্যাঁ একটু এগুলো চলে, এগুলোর সঙ্গে মানি নিচ্ছি এখন, এগুলো তো আমি অবাক হই না খুব একটা আর কি।
0: এখন বেশিরভাগ মানুষজন কথাবার্তার সময়তে অপর মানুষটির কথা আন্তরিকভাবে শোনে না, শুধুমাত্র নিজেরই ভালো মন্দর কথা বলাতেই খুব বেশি আগ্রহী থাকে। এটা কি কখনোই কোনো দীর্ঘতর যোগসূত্র একে অপরের মধ্যে গড়ে ওঠা সম্ভবপর হয়? অভিজিৎ সেনহাটি থেকে।
1: আমরা তো এই কথাটা দিয়ে আজকে আমাদের শো শুরু করেছিলাম যে আমাদের কাছে এখন কথা বলার মতো মানুষের খুব অভাব, এবং তুমি যে টেন্ডেন্সিটা দেখতে পেয়েছো এরকম টেন্ডেন্সি চারদিকে মানুষের ভর্তি, মানুষ অন্যের কথা এখন মোটেও মন দিয়ে শুনতে চায় না, অনেক সময় সোসাইটির প্রেশারে শুনে নেয় কিন্তু রিলেট করে না, রিয়েলাইজ করে না, তাদের কানেক্ট করতে পারে না, তাদের মনকে ছুঁতে পারে না তোমার কথাগুলো। তাই জন্যই তো এখন মানুষ এত একা, পৃথিবী জুড়ে প্রচুর মানুষ নিঃসঙ্গতায় ভুগছে, অ্যাক্সিডেন্ট আর ডায়াবেটিসের পরে মানুষ সবথেকে বেশি বিশ্বজুড়ে মারাই যায় এই একাকিত্ব আর ডিপ্রেশনে। এটা একটা বিশ্বজনীন একটা সমস্যা, বহু এটা নিয়ে স্ট্রাগল চলছে, বহু গবেষণা চলছে। অনেককে মানুষ যখন মনের বন্ধু খুঁজে পাচ্ছে না, তখন কেউ রোবট, কেউ এআইকে মানুষের বন্ধু করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কি হয় জানো তো, এই যে তুমি সহজ কথাটা লিখলে যে আমি যে কথাটা কাউকে বলছি, উল্টো দিকে মানুষটাকে আমার সেই কথাটা শুনছে, এই শোনার মতন তোমার কথা শুনবে এই রকম কিছু মানুষ আর এখন পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না বলেই আমরা এত একলা হয়ে যাচ্ছি, এত একলা হয়ে যাচ্ছি বলেই আমরা মাঝে মধ্যে খুব হিংস্র, খুব অসামাজিক, খুব এমন কোনো কাণ্ড ঘটিয়ে ফেলছি যে কাণ্ডটা হয়তো আমাদের সঙ্গে যদি একজন একজন সঙ্গী যদি আমাদের থাকতো তাহলে বোধহয় আমরা ঘটাতাম না। এবার কী করা যাবে, এটা আমাদের সময়ের দাবি মেনেই চলতে হবে। তাই আমি বলি, সবসময় বলি যে যখন এমন কোনো মানুষ পাবে যে সত্যি সত্যি তোমাকে তোমার কাছে থাকবে, তোমার কথা শুনবে, তাকে কাছ ছাড়া করো না, তাকে ঠকিও না, তাকে ভালো করে যত্ন করে আগলে রাখো।
0: একেবারেই তাই, কারণ আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্যের কথা শোনার মতো বড় বা সুন্দর শিল্প বোধহয় খুব কমই আছে। মানে তুমি যখন
1: সবাই, তুমি খেয়াল করে দেখবে সবাই এখন পারফর্ম করতে চায়, কেউ পারফরমেন্স দেখে কজন তুমি আমাকে বলো তো? এখন সবাই ক্রিয়েটর, কিন্তু দেখছে কে? মানে
0: সেই অভিজ্ঞতাই হচ্ছে,
1: শিল্পী একজন খুব নামী শিল্পীও এখন যদি স্টেজে উঠে গান গান, তার গান কজন শুনতে যাবে টিকিট কেটে তুমি আমাকে বলো তো? তাই জন্য এখন শিল্পীরাও ক্রমশই গান ছাড়াও যখন একটা স্টেজ শোজ করছেন তখন সেখানে লাইট, সাউন্ড, অন্যরকম কিছু জিনিসপত্র এনে সেটাকে একটা এক্সপিরিয়েন্স তৈরি করার চেষ্টা করছেন, রাদার দেন সেটাকে শুধু একটা গানের কনসার্ট বা শুধু একটা কনসার্ট। এখন কনসার্ট মানে এখন শুধু গান শুনতে যাওয়া নয়, গানটাকে ফিল করতে যাওয়া। যখনই কোনো বড় কনসার্ট হয় তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, কারণ তারাও জানেন যে এখন শুধু কেউ শুনছে না, এখন শুনবে, দেখবে, ফিল করবে, এক্সপিরিয়েন্স করবে, এই চারটে জিনিসই তোমাকে, মানে তোমার একাধিক ইন্দ্রিয়কে খাদ্য যোগাতে হবে।

0: শুধু তোমার কানকে জোগানোর জন্য এখন আর কনসার্ট নেই, কিন্তু তোমার কানের সঙ্গে তোমার চোখের, তোমার মনের তোমাকে দিতে হবে। ইভেন তোমার স্পর্শ, এখন অনেক কনসার্টে দেখবে হাতের মধ্যে একটা কালারফুল ব্যান্ড পরিয়ে দেওয়া হয় যখনই কোনো বড় ব্যান্ডের, কোনো ইন্টারন্যাশনাল যখন কোনো ব্যান্ড পারফর্ম করে ইন্ডিয়াতে কলকাতাতে, দেখবে হাতে একটা লাইট জলে, নিয়ন লাইটে জলে এমন ব্যান্ড অনেক সময় অনেক শোজে পরিয়ে দেওয়া হয়, কারণ আচমকা শোজের মাঝখানে সমস্ত লাইট অফ হয়ে যায়, তখন দর্শকরা ওই কালারফুল হাতের যে ব্যান্ডটা যেটা আলো জ্বলছে সেটাকে ওয়েভ করে একটা একটা মেক্সিকান ওয়েভের মতো ক্রিয়েট করেন গোটা স্টেডিয়াম জুড়ে। তো আমি সেটাই বলছি যে সবাই বলছে, কিন্তু শোনার মতো সত্যি মানুষ কোথায় আছে তুমি বলো তো?
1: একেবারেই তাই, কারণ প্রত্যেকটা মানুষ আছে এবং আমাদের চারপাশেই রয়েছে এমন অনেক মানুষ যারা নিজের বক্তব্যটাকে রাখার জন্য সামনের মানুষটার কথা পুরোটা শুনেই না, তার আগেই সে তার নিজের বক্তব্যটাই রাখতে শুরু করে দেয়
0: এবং কোথাও একটা এটা প্রমাণ করার চেষ্টা করে যে আমার সমস্যা তোমার সমস্যা থেকে বড়। ধরো তুমি একটা তোমার সমস্যার কথা আমাকে বলতে এলে, আমি সেটা মিনিট খানিক শুনলাম, শুনে আমি তোমাকে এটা বলার জন্য উদ্যত হয়ে উঠবো, আরে তুই কি বলছিস সেটা কোনো ব্যাপার হলো একটা, আমার সঙ্গে কি হয়েছে শোন বলে আমি আমার প্রবলেমটা বলতে শুরু করি।
1: একেবারেই তাই, অন্যের কথা শেষ করতেই সে দেয় না।
0: হ্যাঁ, এইটা একটা সর্বজনীন সমস্যা, একটা খুব বড় প্রবলেম এটা। তাই আবারও বলছি, মানুষকে রিচ আউট করাতে এখন আমাদের একটা কুণ্ঠা বোধ হয়ে গেছে, আমরা এখন রিচ আউট করতে ভয় পাই, আমরা কাউকে আমাদের মনের কথা বলতে ভয় পাই, আমরা কারোর কাছে মন খুলতে ভয় পাই, কারোর কাছে আমরা আমাদের আসল যে স্বরূপ সেটা আমাদের সেটা দেখাতে ভয় পাই। তার কারণ একটাই, আমরা ভাবি যে এই মানুষটা পরে হয়তো আমার সুযোগের সদ্ব্যবহার করবে, এই মানুষটা হয়তো পরে আমার এই কথাগুলো অন্য কাউকে গিয়ে বলে দেবে, তখন আমাকে দুর্বল দেখতে লাগবে। আমরা এই অবিশ্বাস, এই একটা একটা দোলাচলের মধ্যে, এই বাতাবরণটার মধ্যে আমরা রয়ে গিয়েছি এই মুহূর্তে, যেটা আমার মনে হয় আমাদের দূর করা খুব দরকার প্রত্যেকের। আমার মনে হয় এটা দূর করা সম্ভব যদি আমরা প্রত্যেকে একটু ভিতর থেকে সৎ হওয়ার চেষ্টা করি, অসৎ যদি একটু কম হই, আমার মনে হয় এটা দূর করা সম্ভব। এটা এমন কিছু হাতি ঘোড়া কোনো কাজ নয়, শুধু সৎ হওয়া দরকার, তার জন্য নিজের প্রতি নিজের সৎ হওয়া দরকার। কারণ প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আয়নায় তো নিজেকে দেখতে হয়, সেখানে তুমি যদি মাথা উঁচু করে নিজেকে দেখতে পারো এবং নিজেকে এটা বলতে পারো যে না, এই যে মানুষটাকে আমি আয়নায় দেখতে পাচ্ছি, এই মানুষটার মধ্যে কোনো অসৎ, সঠতা, মিথ্যাচার এগুলো নেই, এই মানুষটা যেমন এই মানুষটা তেমনই দেখাচ্ছে পৃথিবীকে, তাহলে তোমার দেখবে কমিউনিকেট করতেও সুবিধা হবে, তখন তোমাকে চারটে লোকের চার রকম নিজের ভার্সন বোঝাতে হবে না। আমার মনে হয় এটা অ্যাজ ইজি অ্যাজ দিস।
1: ডিয়ার চুপ কথা, কেমন আছো? আর যে দাদা দিদি ভাইরা এক বছর পর মেসেজ করলাম, আমরা কুহু ও ফারহিনা রাতের বন্ধু, তোমাদের খুব মনে পড়ছে,
0: বর্ষপূর্তি হয়ে গেল মেসেজের। না ঠিক আছে, মেসেজ করেছো এটাই অনেক, যারা যারা এখনো মেসেজ করনি 9903655992 নাম্বার রয়েছে খোলা, যেখানে এক এক করে আসছে তোমাদের পাঠানো মেসেজ। অভিপ্সা আর দীপ, আমি না এক ঘন্টা ধরে আমি আর তুমি আছি সেটা আরেকবার বলতে ভুলে গেছি, অভিপ্সা আর দীপ রয়েছে তোমার সঙ্গে। অভিপ্সার সঙ্গেও আমার অনেকদিন পরে আবার দেখা হলো, আমি অভিপ্সার কাছ থেকে খুব ঘুরতে যাওয়ার গল্প শুনতে ভালোবাসি, কারণ অভিপ্সা একা একা বাইক চালিয়ে অনেক,
1: কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তো আমরা আমাদের কথা বলবো না, আমরা চলে যাবো পরের মেসেজে। পরের মেসেজ দীপদার অভিপ্সা দি
0: বাংলাদেশের
1: কুষ্টিয়া থেকে আমি আইচ, অনেকদিন পরে আজ আমরা বন্ধুরা একসঙ্গে হলাম, আড্ডা দিলাম, চড়ুই ভাতি করলাম, পুরোনো দিনের মতো হাসাহাসি করলাম, রেডিও শুনতে শুনতে মনে পড়লো এই পথ চলায় কত বন্ধু পাশে ছিল, আবার কতজন বিশ্বাসঘাতকতাও করেছে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়, মানুষও বদলে যায়। আর একটা বিষয় আজকে মন ছুঁয়ে গেছে, শুধু মানুষই যে বন্ধু হতে পারে তা নয়, আমার ছোট্ট পোষা বিড়ালটা, যেটা আমি তুমি রিলেট করতে পারবো, সেখানে বলছে যে আমরা ছোট্ট, আমার ছোট্ট পোষা বিড়ালটাও আমার জন্য বাইরে অপেক্ষা করছে।
0: পান্তুয়ার সঙ্গে আমার হার্ডলি সারাদিনে দেখা হয় না, যেটুকু সময় আমি বাইরে থাকি।
1: এই মেসেজটা দাঁড়াও, পুরোটা পড়তে দাও, পুরোটা পড়ে নি। তো সেখানে বলছে যে আমি আসার পরই সে রাগ করে ঠান্ডা মাটিতে শুয়ে আমার জন্য অপেক্ষা করছে, সেখানে কোনো স্বার্থ নেই, কোনো বিশ্বাসঘাতকতা নেই, শুধু নীরবে পাশে থাকার এক অদ্ভুত অনুভূতি। স্নেহাশিস দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা চুপ কথা পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
0: না একদম ঠিক কথা, এটা তো এর মধ্যে কোনো, এটা নিয়ে কোনো আলোচনা হতে পারে না, কোনো তর্ক হতে পারে না, যে পশু বা পাখিদের থেকে, কোনো অবলা প্রাণীর থেকে, কোনো শিশুর থেকে বেশি সরল আর কেউ হয় না। আমি যদি কিছুক্ষণের জন্য পান্তুয়ার চোখের আড়ালে যাই, তারপরেই ধরো আমি কখনো বাজার করতে গিয়েছি, বাজার থেকে ফিরে এসেছি, তো যে মাত্র আমি বাজার থেকে ফিরে এসে ওই যে 15 মিনিট আধ ঘন্টাও আমাকে দেখতে পাইনি, আবার তারপরে দেখতে পেয়েছে, সে কি ভীষণ আদর করতে করতে আমার কাছে ছুটে আসে, দৌড়তে দৌড়তে ল্যাজ নাড়তে নাড়তে ছুটে আসে আমার কাছে, দেখে যেন কতদিন পর আমাকে দেখতে পেয়েছে। এই ফিলিংসটা পৃথিবীতে অন্য কেউ আমাকে দিতে কখনো পারবে না, কারণ আমি প্রতিদিন একই জায়গায় যাই, একই জায়গা থেকে ফিরে আসি, একই মানুষের কাছেও ফিরে আসি, তাতে কেউ এক্সাইটেড হয় না, শুধুমাত্র পান্তু আছে আরা। সো দিস ইজ ট্রু যে পশু পাখিদের মতন ভালো বন্ধু, অনেস্ট বন্ধু, যার কাছে তুমি বড় লোক কি না, তুমি দেখতে সুন্দর কি না, তোমার ভালো চাকরি আছে কি না, তুমি প্রভাবশালী কি না, এগুলো কোনোটা ম্যাটার করে না, ম্যাটার করে শুধু তুমি আছো কি না। তো আমি তাই জন্য সকলকে রিকোয়েস্ট করবো, যারা চুপ কথা শোনো, যাদের ফ্যামিলি মেম্বারদের তোমরা বলো, কেউ যেন কখনো কোনো পশু পাখিকে আঘাত না করে, কষ্ট না দেয়, রাস্তার কুকুরকে না মারে, তাদের সঙ্গে তাদের ওপর অত্যাচার যেন না করে, এবং পারলে একজন স্ট্রে অ্যানিমেলের, যে কোনো স্ট্রে অ্যানিমেল হতে পারে, সেটা সেটা রাস্তার কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, পাখি হতে পারে, যে কিছু হতে পারে, একজনের একবেলার খাওয়ার যদি তুমি দায়িত্ব নিতে পারো তাহলে খুব ভালো হয়, আমাদের চারপাশটা আরও অনেক বেশি ভালো হবে। অভিষেক একটা ভিডিও তুমি দেখেছো কিনা আমি এই না, আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটা অন্ধকার রাস্তাতে একটি মহিলার ওপরে একটি ছেলে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিলো, বেশ কিছুক্ষণ ধরে পিছন পিছন আসছিলো, তো মহিলাটি সে একই রাস্তা দিয়ে প্রায় বাড়ি ফেরে, তো বেশ কয়েকটা কুকুর তাকে রোজ কর্ডন করে ফেরত নিয়ে যায়। যেই মাত্র ছেলেটা একদিন ওই মহিলাটাকে বিরক্ত করার চেষ্টা করেছে, সেই এতগুলো দিশি কুকুর একেবারে ঘিরে ধরে কি চিৎকার করেছে, সেই ছেলেটি না পালিয়ে গিয়ে তার কোনো উপায় ছিল না। তো এরা আমাদের সমাজের এত ভালো বন্ধু, এত নিঃস্বার্থ একজন বন্ধু। আমি প্লিজ তোমাদের প্রত্যেকে বলবো যে কুকুরকে একটু সাবধানে যত্ন করে, পাড়া কুকুরদের একটুখানি খেতে দিও দুবেলা করে, তাহলে দেখবে ওরাও ভালো থাকবে।
1: হ্যাপি টিচার্স ডে মা ও বাবা। আমার কাছে টিচার্স বলতে তোমরা ছাড়া আর কেউ নেই, কারণ জীবনের প্রথম শিক্ষাটা তোমাদের থেকেই নেওয়া। জীবনে আজ পর্যন্ত যতগুলো ভালো কাজ করেছি সবটাই তোমাদের থেকে শেখা। আমি গর্বিত, কারণ আমি তোমাদের মতো একজন টিচার্সদের পেয়েছি। ধন্যবাদ তোমাদেরকে আমাকে এত ভালো শিক্ষা দেওয়ার জন্য। হাই প্রিয় দাদা আর দিদি, তোমরা কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও, জন্মাষ্টমীর অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল, সাবধানে বাড়ি ফিরো, ফিরো রাত 3টে পর্যন্তই আছি। মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা গড়িয়া থেকে।
0: থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। সত্যি সত্যি আমাদের বাবা মার থেকে প্রথম যে শিক্ষা গুরু যিনি হন আমাদের প্রত্যেকের, সেটা মা এবং বাবাই হন সব সময়। আমাদের মধ্যে প্রাথমিক যে গুণগুলো দেখতে পাওয়া যায় সেগুলো সবই আমাদের মা বাবার দেওয়া। তাই এটা তো মানে এটাও আর একটা একেবারে আনডাউটেড ট্রুথ যে মা বাবার থেকে বড় শিক্ষক সত্যি আর কেউ হন না পৃথিবীতে।
1: একেবারেই তাই, কারণ কোথাও গিয়ে বইয়ের পাতাটা উল্টে যখন বর্ণমালা শেখার অনেক আগেই কিন্তু আমাদের পথ চলাটা আমাদের মা বাবার হাত ধরেই হয়ে যায়। আচ্ছা সূর্য তোমাকে একটা মেসেজ করেছে, এটা থ্যাংক ইউ সো মাচ। জানো তো সত্যি মনটা খুব খারাপ ছিল, আমি চুপ কথাতে মেসেজ করেছিলাম 2 মিনিট দেরিতে, ভাবতেই পারিনি যে তোমরা আমার মেসেজটা পড়বে। সূর্য একটা কথা বলি, আমরা 3টে অবধি থাকি, আমরা চেষ্টা করি সব সময় প্রত্যেকের মেসেজ গুলো পড়ার,
0: আমরা তো চেষ্টা করি মানে যতটা সম্ভব মেসেজ পড়ার, কিন্তু কি হয় চুপ কথা না একটা খুব বড় মাপের শো হয়ে দাঁড়িয়েছে এখন চুপ কথা। প্রচুর মানুষ শোনেন, প্রচুর জায়গা থেকে, গোটা বাংলা থেকে তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে, এমনকি বিদেশেও আমাদের বেশ কিছু এমন লিসেনার্স রয়েছেন যারা প্রত্যেক সপ্তাহের এই শুক্র আর শনিবার রাত 12টা বাজলেই কখনো অ্যাপের মাধ্যমে বা কখনো অনলাইনে তারা আমাদের শো শোনেন, যার ফলে তারাও মেসেজ করেন। তো আমাদের কাছে সব মিলিয়ে প্রচুর মেসেজ জমা হয়ে যায়, তাই আমরা চেষ্টা করি যতটা সম্ভব মেসেজ কভার করতে, কিন্তু কখনো কখনো আমাদের ফিজিক্যাল এবিলিটি সেটাকে খানিকটা নিয়ন্ত্রণ করে যে আমরা সব মেসেজ পড়তে পারি না। তাই জন্য কিছু কিছু সময় একই রকমের কিছু মেসেজ আমরা ওভারলুক করে যাই বা সেগুলো পড়ি না, কারণ একই রকমের মেসেজ অনেকগুলো রয়েছে। তাই আমি সবসময় বলি কিছু অন্যরকম যদি কিছু লেখার থাকে, তোমার যদি কিছু অন্যরকম মনে হয়, কোনো সাজেশন থাকে, কিছু বলতে ইচ্ছা করছে অন্যরকম, সেইগুলো লেখো। একই রকম মেসেজ পরপর পড়লে তখন ব্যাপারটা একটুখানি একঘেয়ে লাগতেই পারে। তো লাইফে তো অনেক রকম প্রবলেমস রয়েছে, লাইফে অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে, অনেকের চ্যালেঞ্জ নতুন নতুন ধরনের অনেক রকম, মানে যেটা আগে কখনো আমরা খুব একটা ফেস করিনি, এরকম কিছু মেসেজ আমরা এক্সপেক্ট করি যে চুপ কথাতে আসবে। আর সবথেকে ভালো লাগে যখন একটা মেসেজ পড়ার কিছুক্ষণ পরে কেউ লিখে পাঠায় এটা যে থ্যাংক ইউ, আমি একটুখানি ইন্সপায়ার্ড হলাম, আমি একটুখানি আমার বেটার লাগছে এখন আগের থেকে। এই মেসেজটা আমাদের সবথেকে বেশি শান্তি দেয়, সবথেকে বেশি আরাম দেয়, সবথেকে বেশি আনন্দ দেয়। তো দীপ আর অভিপ্সা রয়েছে তোমার সঙ্গে 9903653992 নম্বরে, তোমরা হোয়াটসঅ্যাপ আর টেক্সট করতে থাকো। আবার একটু গান শুনছি, গানের পরে এক্ষুনি ফিরে আসছি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা প্রায় চুপ কথার মাঝপথে চলে এসেছি। কখন চলে এলাম নিজেও টের পেলাম না। 1:20 বাজে, ঘড়িতে সময়

0: বলছি এই মুহূর্তে আমরা মেসেজ পড়ছি এক এক করে। এইবার কার মেসেজ পড়বো ভিপসা?
1: এবার মেসেজ পড়বো সৃজিতার। সে লিখছে যে বড় হয়ে ইন্ডিয়ায় জয়েন করার ইচ্ছা আছে, কিন্তু মা বাবার ইচ্ছা
0: ন্যাশনাল ডিফেন্স একাডেমি,
1: এবং আমি সিএ সিএ হই, তাই বুঝতে পারছি না যে কার স্বপ্নকে প্রায়োরিটি দেব। ব্যাপারটা হচ্ছে এখানে এই দোলাচলটা প্রত্যেক বাড়িতে,
0: এটা তো তুমি দাও। হ্যাঁ, আমি তারপরে বলছি,
1: দেখো এই দোলাচলটা প্রত্যেকের বাড়িতেই রয়েছে। কোথাও গিয়ে একদিকে নিজের স্বপ্ন, আবার কোথাও গিয়ে মা বাবার স্বপ্নটাকে প্রায়োরিটি দেওয়া। তবে একটা কথা কি জানো তো, তুমি সৃজিতা, তবে সৃজিতা একটা কথা কি জানো তো, এই জীবনটা তো তোমার নিজের, তাই না? তবে যে পেশাতেই যাও না কেন,
0: মানে তোমাকে বাঁচতে হবে, নিজের নিজেকেই বাঁচতে হবে, নিজেকেই এই গোটা প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে।
1: এবং সবথেকে বড় কথা, তুমি যে পেশাতেই থাকো না কেন, সেখানে যে ক্লান্তি বা সাফল্য, সেই সমস্ত দিনগুলোকে তোমাকেই কিন্তু সেই দায়িত্বটা কাঁধে নিতে হবে,
0: এক্সপিরিয়েন্স করতে হবে।
1: তো আমার যেটা মনে হয় যে মা বাবারা তো যেখানে আমাদের প্রথম শিক্ষক, সেখানে তারা নিশ্চয়ই আমাদের ভালোটাই চাইবেন, আমার খারাপ চাইবেন না। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না, বরং তুমি তোমার মা বাবার সঙ্গে বসো, কথা বলো এবং তুমি জানাও। এবং আমার মনে হয় যে তুমি যদি তোমার যুক্তিটা তাদের কাছে তুলে ধরতে পারো, বা তুমি যদি তাদের যুক্তিটাও শোনো, তাহলে কোথাও গিয়ে তোমাদের মধ্যে একটা ভালোবাসার জায়গাটাও থেকে যাবে। আবার তোমার স্বপ্নটাও তুমি কোন দিকে যাবে সেই ডিসিশনটা নিতেও তোমার খুব একটা অসুবিধা হবে না।
0: আমি তো অনেকদিন পরে এরকম একজন সন্তানের মেসেজ পেলাম, যার এইটুকুনি অন্তত রেসপেক্ট রয়েছে বাবা মার প্রতি, যে না বাবা মা একটা কথা বলছে, আমি একটা জিনিস চাইছি, দুটোর মধ্যে হয়তো মিল হচ্ছে না, কিন্তু অন্তত সৃজিতা এটা ভাবছে যে ওর বাবা মা কি চায়। আমার মনে হয় সৃজিতা এটা একদম, মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এক্ষেত্রে মিল থাকে না, অনেকে অনেক রকম করে ভাবে, কিন্তু যেটা আমার আরও অভিপ্রায় মনে হয় যে যেহেতু তুমি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতেই যাও, বা তুমি সি এর জন্য খুব কঠিন পড়াশোনা করো না কেন, প্রথম কথা দুটোই খুব কঠিন পড়াশোনার জায়গা, দুটোই খুব কঠিন জার্নি, অনেক চ্যালেঞ্জেস সামনে আসবে। কিন্তু সিএতে যেখানে তোমাকে শুধু তোমার মেন্টাল চ্যালেঞ্জেস অতিক্রম করতে হবে, সেখানে এনডিএ জয়েন করতে গেলে ফিজিক্যাল চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়। এবার তুমি তোমাকেই এই গোটা প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হবে, তাই যেটা তোমার অ্যাসপিরেশন, যেটা তোমার ইচ্ছা, তোমার যেটা লক্ষ্য জীবনে হওয়ার, দেখো দিনের শেষে ঘুমোতে যাওয়ার সময়, পরের দিন অফিসে যাওয়ার সময় বা কাজে যাওয়ার সময়, এই স্যাটিসফ্যাকশনটা নিয়ে যদি ঘুমোতে যেতে পারি আমরা, যে না কালকে আবার সকালবেলা আমার পছন্দের কাজটাই করতে যাব, এটা জীবনের সব কিছু। মানে আমাদের মধ্যে প্রায় 75-80% মানুষই খুব তিতিবিরক্ত হয়ে রাতের বেলা ঘুমোতে যায়, যে কালকে আবার সেই বিরক্তিকর কাজটা যেতে হবে, যে কাজটা আমার একদম ভালো লাগে না। যদি তোমার সেটা না মনে হয়, তাহলে তো খুবই ভালো, সেটা তাহলে তোমাকে তোমার পছন্দের ক্যারিয়ারটা বেছে নেওয়াতে আপত্তি কোথায়, অসুবিধা কোথায়, তাই না? চলো আমরা পরের মেসেজে যাই।
1: হাই চুপ কথা দীপদা, আপনার সেই পান্তুয়াকে নিয়ে যে কথাটি বললেন, সেটার সাথে নিজের পোষা বিড়ালকে নিয়েও রিলেট করি। ওকে আমি বস্তাবন্দি অবস্থায় পেয়েছিলাম রাস্তায়, যখন এনেছিলাম তখন হাতের মুঠো দিয়ে ধরা যেত, এখন দুটি হাত লাগে চাগিয়ে তুলতে, আমি বাইরে গেলে ভীষণ চেঁচায় তারপর চুপ করে অপেক্ষা করে। রিন্টু নিউ আলিপুর থেকে বলছে, এমন ব্যবহার কোনো মানুষের থেকে পাই না।
0: বিড়ালদের মধ্যে না একটা অদ্ভুত জিনিস আছে, আমি একজন ডগ পার্সন, কুকুর আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে বিড়ালও আসে। বিড়ালদের না একটা অদ্ভুত আমি দেখেছি টেন্ডেন্সি রয়েছে, টেন্ডেন্সিটা হচ্ছে যে ধরো আমি উঠোনে পায়চারি করছি, বাড়ির বারান্দায় পায়চারি করছি, ও এসে আমার গায়ের মধ্যে ঘেঁষে, আমি কোথাও একটা দাঁড়িয়ে আছি চুপ করে হেলান দিয়ে, ও এসে আমার পায়ের মধ্যে আরাম করে নিজের গাটাকে ঘষছে। মানে আমি ওকে কোনোদিন কোলে তুলে আদর করিনি, কিন্তু তাও ও এটা জানে বা এই নিশ্চিন্ত বোধ ওর আছে যে আমি ওকে মারতে যাব না, অ্যাটাক করতে যাব না, ও অবজার্ভ করেছে আমাকে, আমাকে দেখেছে। তো আমাদের বাড়িতে বিড়ালটা খেতে আসে, আমাদের বাড়িতে প্রায় দুদিনখানা বিড়াল খেতে আসে সারাদিনে, এবং তারা সব ঠিকঠাক সময় চলে আসে। অদ্ভুত এই বডি ক্লকটা, আমি জানি এটা কিভাবে হয়। পান্তুয়ারও তাই হয়, মানে ওর লাঞ্চ টাইম, ডিনার টাইম, ব্রেকফাস্ট টাইম, স্ন্যাক্স টাইম, মানে ঘড়ি আমাদের দেখতে হয় না, যখনই ও এসে মুখ নাড়ি নাড়ি এটা দেখাতে থাকে যে ওর খাওয়ার সময় হয়ে গেছে। দিনের আলো থাকলে আমরা বুঝে যাই এটা দুপুরবেলা, রাতের আলো থাকলে বুঝে যাই, রাত হলে বুঝে যাই যে রাত 10টা, কারণ একদম ওর বডি ক্লক যে কোনো ঘড়ির থেকে ঘড়িকে হারিয়ে দেবে।
1: মানে
0: এটা কোনো অন্যতা হয় না, এটা একদম মানে হবেই এটা।
1: আমার বাড়িতেও রেসকিউড ডগস রয়েছে অনেক, তো আমি দেখি প্রত্যেকে ঠিক বুঝে যায়, একেবারেই বুঝে যায়,
0: একদম বুঝে। এবং যেটা আমার সব থেকে, আমি এটা নিয়ে অনেক হাসির হাসির রিলসও দেখেছি, আমার নিজেও এটা আমি রিলেট করি ভীষণ, যে ধরো শুয়ে আছে ঘরের কোনো একটা কোণে, কোথাও একটা শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন, আমি চুপি চুপি একটা কিছুর প্যাকেট খুলেছি যে চুপি চুপি খাবো বলে, কয়েক সেকেন্ডের মধ্যে আমি দেখি এসে আমার পায়ের কাছে চুপ করে বসে চোখটা জুলু জুলু করে আমার দিকে তাকিয়ে আছে, মানে আমাকেও একটু শেয়ার দিতে হবে। এইটাও একটা অদ্ভুত ক্ষমতা। অথচ মানে পান্ত যখন দুপুরবেলা ঘুমোয় হাত পা ছড়িয়ে, তখন মানে বাড়িতে যদি লোকও আসে ও তাতে কিছু যায় আসে না, ও ওর মতো করে ঘুমোচ্ছে, ওর কোনো তাতে আপত্তি নেই। কিন্তু এই যে খাবারের প্যাকেট যদি ধরো দুটো ঘর পরে একটা ঘরে খোলা হয়েছে, ও তখনও চলে আসে। মানে তার মানে এই সেন্সটা হচ্ছে চুজ করার, এই জাগার ক্ষমতাটা হচ্ছে চুজ করার আছে ওর কাছে, যেও মানে যেটা তোর মনে হয় যে না আমাকে জাগতে হবে, আমাকে উঠে গিয়ে ছুটতে হবে, তখনও ঠিক উঠে পড়বে, কিন্তু যখন ওর ইচ্ছা করবে না উঠতে তখন উঠবে না।
1: কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে ভগবদ গীতা, আর ভগবদ গীতার প্রধান শ্রোতা আপাতত নর্থ চব্বিশ পরগনার বাসিন্দা অর্জুন বলছি।
0: বাহ, খুব সুন্দর, নিজের ইন্ট্রোডাকশন এত সুন্দর করে দিতে, আমি খুব কম লোককেই শুনেছি।
1: আমি ক্লাস টুয়েলভে পড়ছি, খুব ভালো লাগছে তোমাদের শুনতে। ট্রানজিশন বা পরিবর্তন মানুষের জীবনের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত। ট্রানজিশন মানুষকে ভালো মন্দ দুটোতেই পরিণত করে দেয় আমাদের অজান্তেই। তবে লড়াই করে যারা এই ভালোকে বেছে নেয় তারাই আসল জয়ী হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। গুড নাইট অর্জুন। এবার আমি তোমার কাছে একটা অনুরোধ করি, এর পরের বার থেকে যখন মেসেজ করবে তখন প্লিজ তোমার মেসেজটা একটা বারই পাঠিও, এই 5000 বার পাঠিও না।
0: এটা অনেকে করে, আমি দেখেছি ধরো কারোর মেসেজ পড়তে একটু দেরি করছে, তখন সে একই মেসেজ বারবার বারবার বারবার পাঠাতে থাকে। এটা পাঠিও না, এটাতে দরকার নেই পাঠানোর, আমাদের মেসেজ চোখে পড়লে আমরা দেখেও নিই। আচ্ছা, আর একটা কথা প্লিজ, অনেককে বলছি হোয়াটসঅ্যাপ কল করার চেষ্টা করো, অনেকে দেখো এখানে হোয়াটসঅ্যাপ কল
1: নর্মাল কলও আসছে,
0: এটা কোনো এই কোনো কলই ধরার মতন এখানে কোনো অপশান নেই, কারণ আমাদের কাছে কোনো ডিভাইস নেই, আমরা পুরোটাই একটা অটোমেটেড সিস্টেমে মেসেজগুলো পড়ছি, একটা নাম্বারে মেসেজ আসে আমরা সেগুলো এক এক করে পড়ছি। এখানে ফোন কল ধরা, ফোন কল কাটা, হোয়াটসঅ্যাপ কল ধরা বা কাটার কোনো অপশান নেই, সুতরাং এটা করো না, অযথা বিড়ম্বনা বাড়ানোর কোনো মানে হয় না। আমরা না, উই আর কাইন্ড অফ পিপল হু প্রেফার টেক্সট অর হোয়াটসঅ্যাপ। তো কিছু মানুষ আছে দেখবে যে এখন এটা খুব বেশি করে আমি চারদিকে দেখতে পাই, আগে আমি ফিল করতাম হয়তো আমি একটু কুণ্ঠাবোধ করি, আমার ফোনে কথা বলার থেকে মেসেজে কথা বলতে অনেক বেশি কমফর্টেবল লাগে, কারণ মেসেজে না সবটা কথা গুছিয়ে বলা যায়। তো আমরা মেসেজেই কথা বলি, ধরো যখন এটা আমাদের শো তখন আমাদের কিছু রুলস থাকতেই পারে এই শোতে, তাই না? ওকে, তো আমরা আচ্ছা আরেকটা মেসেজ পড়ি।
1: হাই, আমি শ্রুতি বেরা রিজেন্ট এস্টেট থেকে আমার দিদির উদ্দেশ্যে বলছি। ওর নাম প্রীতি রায়কর। আজ শিক্ষক দিবস আর আমি আমার লাইফ মনে করি আমার দিদি আমার শিক্ষাগুরু, কারণ আমার দিদি জীবনের চলার পথে যা শিখিয়ে দিয়েছে আজ আমি খুব ভালো আছি, তাই দিদিকে জানাই থ্যাংকস আর আই মিস ইউ দি সোনা।
0: বাহ, খুব মিষ্টি একটা মেসেজ নিজের দিদির জন্য, খুব ভালো লাগলো মেসেজটা পড়ে। এবার না আমাদের খুব পছন্দের গান, এই গানটাও আমাদের প্রেম সম্পর্কে বা কাউকে ভালো লাগা সম্পর্কে অনেক শিক্ষা দিয়ে যায়। গানটা শুনি আর শিক্ষণি তোমাদের মেসেজ নিয়ে 9903659922।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: হাই চুপ কথা, তোমরা কেমন আছো? আজ 5th September, তোমাদের টিচার্স ডে শুভেচ্ছা জানাই। কারণ আমরা সবসময় কারো না কারোর থেকে, স্পেশালি তোমাদের কাছ থেকে কিছু না কিছু শিখেই চলেছি, তাই তোমাদের অনেক শুভেচ্ছা জানাই। ভালো থেকো তোমরা। মেসেজটা যে পাঠিয়েছে, নাম লেখা নেই কিন্তু খুব সুন্দর একটা মেসেজ, থ্যাংক ইউ সো মাচ এই এত বড় একটা তকমা আমাদের দেওয়ার জন্য। আমরা বলি যে কারোর জীবনে যদি 1%ও কোনো ভালো কিছু আমরা করতে পারি, তাহলেও সেটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ। সুমিত লিখছে সোনারপুর থেকে, জীবনে অনেক টিচার এসেছে, সেটা স্কুল হোক, কলেজ হোক, টিউশন হোক বা যে কোনো জায়গাতে। তার সঙ্গে বাবা মা তো রয়েছে, যাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখেই চলেছি। আমাদের জীবনে তাদের অবদান কখনোই কমবে না, কিন্তু লাইফে একটা কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে মনে হয় যে লাইফই সব থেকে বড় টিচার। আমার মনে হয় লাইফের সব থেকে বড় টিচার হলো টাইম। আই থিঙ্ক টাইম আমাদের সবার সব থেকে বড় শিক্ষা দেয় জীবনে। আর সময়, আর একটা সব থেকে ভালো আর খারাপ গুণ হলো যে টাইম যখন

0: পরিবর্তন হতে পারে, সবাই ভালো থেকো, তোমরা সাবধানে বাড়ি ফিরে যেও। দেখো এটা তো ফ্যাক্ট, এটা তো একটু আগে অর্জুন আমাদের লিখে বলছিল না যে কুরুক্ষেত্রের ময়দানে যে গীতা সবার আগে শুনেছিল সে বলছে, তো কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে যখন গীতা যখন শ্রীকৃষ্ণ পাঠ করে শোনাচ্ছিলেন বা শ্রীকৃষ্ণ যখন তাকে দান করছিলেন, জ্ঞান দান করছিলেন, তখন এই সময়ের কথাটা কিন্তু বারবার উঠে এসেছে। গীতা যারা পড়েছ তারা খুব ভালো করে জানো সময়ের এই কথাটা কিন্তু গীতাতে খুব উল্লেখ রয়েছে এবং বলাই হয়েছে যে সময়ের খুব বড় জীবন অবদান আছে, সময় খুব বড় একজন শিক্ষক। সময় সত্যি সত্যি ভেবে দেখো তো যে সময় একটা এমন জিনিস আমাদের কত কিছুর সঙ্গে কত কিছু শিখে নেওয়ার সাহস যোগায়। একটা সময় ছিল যখন আমি এটা ভাবতেই পারতাম না যে আমার বাপিকে ছাড়া, আমার বাবাকে ছাড়া একটা গোটা লাইফ আমি সারভাইভ করতে পারবো, বা এটা কখনো আমরা কেউ কল্পনাই করতে পারিনি, আমি বা আমার ভাই, আমরা কেউ আমাদের ফ্যামিলি, যে বাবাকে ছাড়া আমরা সারভাইভ করতে পারবো। কখনো কোনো দিন করতে হবে, সেই সিচুয়েশান কোনো দিন ক্রিয়েট হবে যেখানে করতে হবে, কিন্তু দেখো 10 বছর হয়ে গেল প্রায়, সেই অভ্যেস তো আমরা করে ফেলেছি, আমরা তো সারভাইভ করে রয়েছি, আমরা তো শুধুমাত্র ভেঙে পড়ে বা শুধুমাত্র কেঁদে সেই শোক ভুলিয়ে দিইনি, আমরা তো সেই বোঝাকে বহন করে চলেছি, সেই শিক্ষাকে বহন করে চলেছি, সেই লেগাসি বহন করে চলেছি। সত্যি সত্যি সময় একজন খুব বড় শিক্ষক। সময় আমাদের অনেক কিছুর সঙ্গে লড়াই করার সাহস জুগিয়ে দেয়। আজ থেকে 5-6 বছর আগে হয়তো যে পজিশনের জন্য আমি কখনো ফাইট করতাম না অফিসে, আজকে হয়তো সেই পজিশনের জন্য আমি ফাইট করি, বা এত মানুষ আজ থেকে 10 বছর আগে হয়তো আমাকে চিনতেন না, আজকে আরও অনেক বেশি মানুষ আমাকে চেনেন, হয়তো আজ থেকে 10 বছর পরে আবার আমাকে কেউ চিনবে না, হতেই পারে সেটা। কিন্তু সময় এমন একজন শিক্ষক যিনি আমাদের সব সময় কিছু না কিছু শিখিয়ে চলেছেন, আমাদের কঠিন ভালো দুটো সময়। আর সময়কে নিয়ে আরেকটা কথা খুব মজা করে বলা হয় যে সময় কখনো কনস্ট্যান্ট নয়, তাই ভালো সময় এলেও যেমন খুব বেশি দিন তুমি সুখে রয়েছো এটা ভেবে ফ্ল্যাটার্ড হতে পারবে না, তেমনই খারাপ সময়ও কনস্ট্যান্ট নয়, তাই তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যদি যাও তাহলে এটাও রিয়েলাইজ করো যে খারাপ সময় কিন্তু চিরদিন থাকবে না, সময় সবসময় পরিবর্তনশীল, জীবনে ভালো আর খারাপ সবসময় আসতে থাকবে।
1: একেবারেই তাই, এবং বোধহয় সেই কারণেই সময় আমাদের কাছে সবথেকে বড় শিক্ষক, কারণ আমরা ছোটো থেকেই শিখেছি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তো চলে যাবো আমরা পরের মেসেজে।
0: হাই চুপ কথা দাদা দিদি, কেমন আছো তোমরা? তোমাদের চুপ কথাটা বিশেষত্ব কী জানো তো, যে মানুষ ভালো নেই বা ভালো থাকতে পারছে না তাকেও জোর করে তোমরা ঠিক ভালো করে দেবে, তাকে তোমরা ঠিক পজিটিভ দিকে নিয়ে যাবেই। যেমন আমরা যারা ক্লাস 8 বা 9 পড়ছি, যে নিউক্লিয়াস একদিকে প্রোটন আরেকদিকে ইলেকট্রন আছে, যার মাঝখানে নিউক্লিয়াস, তো প্রোটনটা সারাক্ষণ সমস্ত কিছু নেগেটিভ এনার্জি দিয়ে নিউক্লিয়াসকে দিচ্ছে, আর ইলেকট্রনটা এই চুপ কথা যে শুনে পজিটিভ এনার্জি দিচ্ছে, তারপর শুরু হচ্ছে নিউক্লিয়াসের কাজ। জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম এই আর কি চুপ কথা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকে সারাদিন ভাবছিলাম যে সারা জীবন আমি কী করলাম আর সারা জীবনে বা কী করতে পারবো, আরও বেশ অনেকটা মেসেজ, কিন্তু এই যাই হোক মিটে সৌরভ মেসেজটা পাঠিয়েছে, আমি শুধু সৌরভের একটাই কথা বলবো যে সৌরভ থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ভেরি রিয়েলিস্টিক মেসেজ। এবং আমি বা অভিপ শাহ আমরা চেষ্টাই করি যে কেউ যদি খারাপ থাকো, কোনো কারণে মন খারাপ থাকে, দেখো কোনো মানুষের সময় অবস্থা তো আমরা ফিজিক্যালি গিয়ে পাল্টাতে পারবো না, কিন্তু যদি একটু ইন্সপায়ার করতে পারি, তোমার যে ভেঙে পড়া মেন্টালিটি থেকে তোমাকে আর একটু উঠে দাঁড় করাতে পারি, তাহলে সেটাই আমাদের দুজনের কাছে খুব বড় একটা প্রাপ্তি। আমি কুণালে লিখছি, সোনারপুর থেকে তোমাদের প্রোগ্রাম শুনছি। আমার বাবা মা দুজনেই চাকরি করেন, আমি আমার ঠাকুমার কাছে শিক্ষা পেয়েছি। ভেরি এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি আসছি এ প্রসঙ্গে। তোমাদের কথা শুনে ঠাকুমার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে, আর ঠাকুমাকে আমি ভীষণ মিস করি। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অভিপ শাহ, আমরা এটা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করিনি আমাদের সাথে, আজকে আমরা মা বাবার কথা বলছিলাম, আরও অনেকের কথা বলছিলাম জীবনে আসা মানুষগুলোর, কিন্তু দাদু দিদাবা ঠাকুমার ঠাকুরদার কথা কিন্তু আমরা শোতে বলছিলাম না, আমরা এই সেগমেন্টটা মিস করে যাচ্ছিলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বাড়িতে অনেক সময় এমন হয়েছে যে মা বা বাবার অনুপস্থিতিতে আমাদের দাদু দিদা বা আমাদের ঠাকুরদা ঠাকুমা আমাদের কিন্তু অনেক শিক্ষা দিয়েছেন, যেটা সেটাও আমাদের কাছে খুব একটা চেরিশড একটা টাইম, যখন আমরা ভীষণ এই সময়টাকে ভীষণ মজা করে কাটিয়েছি, আনন্দ করে কাটিয়েছি দাদু দিদা, এটা লাইফ একটা অন্যরকম চ্যাপ্টার, তারাও আমাদের জীবনে অনেক শিক্ষা দেন। শুধু পার্থক্য থাকে যে বাবা মার শিক্ষার মধ্যে একটা বকুনি থাকে, কিন্তু দাদু দিদা বা দাদু ঠাম্মার এই বকুনির মধ্যে কখনো বকুনি থাকে না শিক্ষার মধ্যে, তারা শুধুমাত্রই আদর দিয়ে শিক্ষা দিয়েছেন সবসময়
1: একেবারেতে। এবং কোথাও গিয়ে এই দাদু দিদা ঠাকুমা দাদুর কথা মনে পড়লে একটা জিনিস মনে পড়ে যায় যে কোথাও গিয়ে এই দাদু দিদা ঠাকুমার থেকেই কোথাও গিয়ে আমরা আমাদের মা বাবার ছোটবেলাকেও পাই, তো তখন আমরা এখানে বলতে পারি যে মা তুমিও তো ছোটবেলায় এরকম ছিলে, বাবা তুমিও তো ছোটবেলায় এরকম করো, কাউন্টার
0: করার জন্য একটা পয়েন্ট পাই। বাঘাজ্যোতি থেকে জয়দীপ পরে মেসেজ পাঠিয়েছে, ও লিখেছে যে কালকের দিনটার জন্য গোটা, কালকের দিনটা আমাদের মতন লোকেদের জন্য গোটা বছর ওয়েট করে থাকার মতন দিন, কারণ কাল শিক্ষক দিবস। এই দিনটা এলে নিজের পেশার জন্য যে প্যাশন, যে ভালোবাসা, আরও ভালো মানুষ তৈরি করার মোটিভেশন সব বেড়ে যায়, আর তার সঙ্গে পাওনা ছাত্রদের সঙ্গে কাটানো ছোট ছোট দুর্দান্ত মুহূর্তগুলো। জয়দীপ রায় লিখে পাঠিয়েছে বাঘাজ্যোতির থেকে, জয়দীপের মেসেজ পড়েই বোঝা যাচ্ছে জয়দীপ পেশায় একজন শিক্ষক। তো সেই সব শিক্ষককে যারা এই মুহূর্তে ছাত্র গড়ছেন, ছাত্রদের ভবিষ্যৎ গড়ছেন, যাদের হাতে আমাদের গোটা বাংলা গোটা দেশের স্টুডেন্টদের ভবিষ্যৎ এবং অবশ্যই আমাদের দেশের ভবিষ্যৎ, তাদেরও প্রত্যেককে আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম। ফাঁকিবাজ টিচারদেরও আমাদের ভালোবাসা শুভেচ্ছা রইল, আপনারা একটু কম ফাঁকি দিন। আর যারা ভীষণ কর্মঠ স্টুডেন্ট টিচার, তাদের জন্য তো সত্যি সত্যি বিনম্র শ্রদ্ধা আমাদের তরফ থেকে। আর সেই স্টুডেন্টদের প্রতি যারা স্যার একটু ঘুমিয়ে পড়লে ক্লাসের মধ্যে খুব হইচই জুড়ে দেয়, তাদের জন্য যে প্লিজ এরকম করো না, ছোটোবেলায় আমরা এরকম করেছিলাম বলে আমাদের কিন্তু বড় হয়ে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। তাই স্যার একটুখানি ক্লাসের মধ্যে যদি চুপ করে চোখ বন্ধ করে বসে পড়েন, ঘুমিয়ে পড়েন, ক্লাসের মধ্যে হই হট্টগোল কিন্তু প্লিজ করবে না, আর প্লেন ছড়াছড়ি করবে না কাগজ দিয়ে বানিয়ে। অভিষেক তুমি কি কি করতে ক্লাসরুমে, তোমার ছোটবেলা মনে আছে? আমার যেমন এটা ভীষণ মনে আছে।
1: মনে কেন থাকবে না, অবশ্যই মনে আছে।
0: যখন যখন স্যার যখন ঘুমিয়ে পড়েছেন, আমার একজন, আমি শুধু একটা ছোট কথা, নামটা ভুলে যাবো, আমাদের একজন টিচার ছিলেন সংস্কৃত পড়াতেন, মহাদেব স্যার, উনি ক্লাসে এসেই ঘুমিয়ে পড়তেন, ওনার প্রথম কাজ ছিল ক্লাসে এসে ঘুমিয়ে পড়া। আর আমরা সেই ক্লাসটাতে যে কি হইচই করতাম বিশ্বাস করবে না, আমি এখন রিয়েলাইজ করি যে ভদ্রলোক ওই আওয়াজে ঘুমোতেন কি করে।
1: তবে আমরা এক্ষেত্রে উল্টো করতাম, আমারও মনে আছে, বিশেষ করে ক্লাস নাইনে পড়তাম যখন, আমাদের যে টিচার ছিলেন উনি, ওনার ক্লাসটা ম্যাক্সিমাম টাইমে টিফিনের পরে হতো, তো সবাই বুঝতেই পারছো। এবার উনি না এসে পড়াতে পড়াতে প্রায় দিনই ঘুমিয়ে পড়তেন।
0: আচ্ছা,
1: তো আমরা কি করতাম, কিন্তু আবার এটাও ঠিক, উনি একটু চেঁচামেচিতেই বুঝে যেতেন। আমার এখনো মনে আছে একবার ক্লাস চলছে, উনি ঘুমিয়ে গেছেন আর আমরা চুপি চুপি জাস্ট ক্লাস থেকে বেরিয়ে গিয়ে মাঠে চলে গেছিলাম খেলতে, যাতে উনি বুঝতে না পারেন এবং আমাদের ওই টিফিনের পরে সেই ইতিহাসের ক্লাসটা যাতে করতে না হয় সেটার জন্য একটা আমাদের পদ্ধতি ছিল। তো যথারীতি হ্যাঁ এটাই ছিল, আমরা জাস্ট মাঠে বেরিয়ে যেতাম, চলে যেতাম।
0: আচ্ছা আচ্ছা,
1: এটাই হচ্ছে একটা পদ্ধতি ছিল। তো যাই,
0: আমাদের আমাদের যেহেতু শহুরে ক্লাসরুম, আমাদের মাঠে যাওয়ার অপশন ছিল না, কিন্তু আমরা, আমি অনেক বড়বেলা পর্যন্ত, এই গল্পটা আমি এর আগেও কোনো একটা শোতে বলেছি, যে আমাদের বড়বেলাতে যখন আমি কলেজে পড়ছি, ধরো স্কুলে বলছি না কলেজে পড়ছি, তখনও একজন টিচার ছিলেন যিনি আমাদের হিস্ট্রি অফ জার্নালিজম পড়াতেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ড জার্নালিজম পড়াতেন। কি বোরিং পড়াতেন অভিপ্রায়, ইউ কান্ট ইমাজিন। আমরা তার ক্লাসও ফাঁকি দিতাম, তাকে দেখতাম তিনি নিচ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছেন, আমরা আর একটা পাশে সিঁড়ি দিয়ে টাক করে চলে যেতাম। কখনো যদি উনি ওই প্রফেসরের সঙ্গে মুখোমুখি দেখা হয়ে গেল, প্রথম দিকের কথা বলছি, কলেজের ফার্স্ট ইয়ার দিকের কথা, উনি যে শুনতেন কোন ইয়ার, আমরা বলতাম ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার, সেকেন্ড ইয়ার বলে সাট করে পাস দিয়ে চলে যেতাম। কোনো মতে এটা প্রমাণ করতে, মানে এটা কোনো মতে এস্টাবলিশ করতে দিতাম না যে আমরা ফার্স্ট ইয়ারই স্টুডেন্ট, উনি আমাদের ক্লাস নিতে আসছেন।
1: তো যাই হোক, তবে আমরা যদি আমাদের ছোটোবেলায় ফিরে যাই তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, কারণ আমাদের 9903653992 প্রচুর মেসেজ এখনো জমা রয়েছে, আমাদের কথা চলতেই থাকবে কিন্তু এই গানটার পরে ফিরব দীপ আর অভিপ্সা তোমার মেসেজ নিয়ে। শুনতে থাকো চুপ কথা, অনলি অন 107 FM রেনবো।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: একটা মেসেজ

0: যে মুহূর্তে রয়েছে আমাদের কাছে, মিরাজ লিখেছে দিল্লি থেকে, লিখেছে যে আমি যেটা বলতে চাই যে সব ভুল সবসময় ক্ষতি বয়ে আনে না, কিছু কিছু ভুল এমন উপহার দেয় যে আমরা কল্পনা করতে পারি না। যেমন আজ ভুল করে আমার বড় দাদার কাছে একটা মিসড কল চলে গেল। দীর্ঘদিনের অভিমানের যে বরফ আমাদের মধ্যে জমেছিল, থমকে থাকা যে কথাগুলো জমতে জমতে পাহাড় হয়ে গেছিল, আজ সামান্য একটা ফোনের ছোঁয়ায় সেই বরফ যেন গলে গেল। কিছু ভুল সত্যি অভিমানের দেওয়াল ভেঙে দুটো মানুষকে আবার এক করে দেয়। সম্পর্কের কাছে আজ হেরে গেল সব দূরত্ব আর পুরনো ক্ষোভ।
1: ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় সেটা বোঝা যাচ্ছে।
0: আমার মনে হয় যে এর থেকে ভালো, এর থেকে বেশি পজিটিভ মেসেজ আজকে আমাদের কাছে ছিল না। একটা ভুল যে মানুষকে, আমি এটাকে ভুল বলবো না, আমার মনে হয় তো এই মহাবিশ্ব, এই মানে গোটা ইউনিভার্স তোমাকে চেয়েছিল যে তোমার আর তোমার দাদার মধ্যে যে ভুল বোঝাবুঝিগুলো, যে অভিমান পাহাড় হয়ে জমেছিল, সেটা কোনো একটা কারণে, কোনো একটা খুব সিলি ওয়েতে সেটা মিটে যাক। আমার মনে হয় এই ইউনিভার্স তোমাকে দিয়ে আজকে মিসড কলটা করিয়েছে। আমি খুব খুশি হয়েছি মিরাজ তোমার মেসেজটা পড়ে, আর তোমরা দুজনেই যে এগিয়ে এসে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা এতদিন কেন মিটিয়ে নাওনি সে বিষয়ে আমি তোমাদের দুজনকে বকাঝকা করতে পারি, বাট যার সব ভালো তার শেষ ভালো, ভেরি গুড।
1: একেবারেই তাই, কারণ কোথাও গিয়ে এই কমিউনিকেশন ব্যাপারটা না ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা সবসময় মনে করি যে আমার উল্টো দিকের মানুষটা একেবারেই তাই
0: করবে না,
1: বুঝে যাবে
0: ঠিক।
1: তো যাই হোক,
0: এটা আমরা অনেক জায়গাতেই দেখবে যে তোমার সঙ্গে তোমার কোনো একটা বন্ধুর রাগ অভিমান হয়েছে, তুমি সবসময় এটাই মনে মনে ভাববে যে কেন ও আমাকে আগে ফোন করছে না, বা কেন ও আগে এসে আমার সাথে দেখা করে।
1: আমি এটাই ছোট করে বলছিলাম, তুমি বুঝিয়ে বলছো বড় করে, বলো।
0: পরে মেসেজ পাঠিয়েছে সুরজিৎ, লিখেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। ও লিখেছে যে আমার ভীষণ প্রিয় হেড স্যার গোবিন্দ স্যার, পঞ্চু স্যার, জগদীশ স্যার, আরও অনেকজন স্যার, আমার জেঠিমা, আমার টিউশনের সমস্ত দাদা দিদি, এবং নাম জানা না জানা সব ম্যাম এবং স্যারেদের আজ অনেক প্রণাম আর ভালোবাসা। আমি আপনাদের ছোট্ট ছাত্র অভিষেক, সকলে ভালো থাকবেন। বাহ, খুব সুন্দর একটা মেসেজ। আচ্ছা, দীপালি সোনারপুর থেকে লিখেছে যে আমার একটা পোষা বিড়াল, আমি যখন দোকানে বসে কাজ করি ইভেন রাত্রেবেলাতেও, তখনও ও আমার সঙ্গে বসে থাকে। এই দেখো, আমি তোমাদের শো শুনছি, এখনও ও আমার পাশেই বসে আছে। পাঁচো বিড়ালটার নাম। বাহ, কি সুন্দর একটা নাম। অভিপ্সা আর দীপদা, আমার এক স্কুল ফ্রেন্ড কৌস্তব, ওর না স্ট্যামারিং আছে, তাই ও বিয়ে করতে চাইছে না। ওর বক্তব্য হলো আমার স্ট্যামারিংয়ের জন্য আমি নিজেকেই লাইফে ডিফেন্ড করতে পারি না, তো বিয়ে করলে বউকে কি করে ডিফেন্ড করব, স্ট্যামাররা কি কাওয়ার্ড হয়, রেসপন্সিবল হয়। তপময় রায় ঢাকুরিয়া কলকাতা থেকে এটা লিখে পাঠিয়েছে।
1: দেখো, এখানে একটাই কথা বলবো, স্ট্যামারিং বা তুতলামি বা তুতলে যাওয়া, এটা কিন্তু কোথাও গিয়ে দুর্বলতা নয়, এবং বলা যেতে পারে এটা কোথাও গিয়ে শারীরিক জড়তা। ছোট একটা কারণে কেউ যখন আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, হ্যাঁ আমাদের মন খারাপ লাগে ঠিকই, কিন্তু আবার এটাও ঠিক, আজকে আমরা মাইকের সামনে কথা বলছি, তার মানে এই নয় যে আমরা একদম স্পন্টেনিয়াসলি বলে যাচ্ছি, একেবারেই না, আমাদের মধ্যেও সেই জিনিসটা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিভাবে আমরা সেটাকে কন্ট্রোল করছি। এবার আসি, তুমি যদি বিয়ে করতে না চাও, আমি বলবো যদি তোমার পাশের মানুষটা যদি তোমার এই দুর্বলতার জন্য তোমাকে ছোট করে, তাহলে তাকে না বিয়ে করাই মনে হয় ভালো।
0: না, আমার যেটা বক্তব্য, আমি অভিপ্রায়ের সঙ্গে এই বিষয়টা একমত যে এটা না কোনো শারীরিক দীর্ঘস্থায়ী কোনো প্রবলেম নয়, এটা অনুশীলনের মাধ্যমে মেটানো সম্ভব, এটা এক নম্বর কথা। আমি অনেক মানুষকে দেখেছি, সবার আগে নিজেকে কনভিন্স করতে হবে যে আমার মধ্যে খুব বড় একটা খুঁত রয়েছে, এটা এমনটা নয়। হ্যাঁ, এখন মানুষ চারদিকে একটু ইনসেন্সিবল, এখন মানুষ এটা নিয়ে হাসাহাসি করে, সেটা দেখো অ্যাভারেজ মানুষদের লুকিং। যদি তুমি একটু ভালো মানুষের মধ্যে মেশো, তাহলে দেখবে স্ট্যামারিং নিয়ে খুব একটা লোকে হাসাহাসি করে না, তারাও জানেন এটা একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ।
1: আর আরো একটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি তোমার পাশের মানুষটাকে তোমার মনের ভাবটা প্রকাশ কতটা করতে পারছো, সেটা বোধহয় বেশি ম্যাটার করে। আমি তাকে কিভাবে বলছি, তুতলে বলছি না আমার মনের কথাটা খুলে বলতে পারছি, সেটা বেশি ইম্পর্টেন্ট।
0: আমি অনেক মানুষকে দেখেছি অভিপ্রায় যারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেটাকে শুধরানোর চেষ্টা করেছেন, তারা নিজে থেকে গিয়ে পাবলিক স্পিকিং করছেন, তারা এগিয়ে গিয়ে যে কোনো একজন অচেনা মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কোনো পাবলিক প্লেসে গিয়ে তারা কথা বলার চেষ্টা করছেন, যাতে তার মধ্যে কনফিডেন্স গ্রো করে এবং তার এই তোতলানোর সমস্যাটা কমে যায়। এটা অনেক সময় ট্রিগার হয় অনেক জিনিসে, আচমকা ভয় পেয়ে যাওয়া, আচমকা দুশ্চিন্তা, আচমকা ডিপ্রেশন আমাদের মধ্যেই হয় যারা স্বাভাবিকভাবে আমরা কথা বলি মাইকের সামনে। আচমকা তোমার জীবনে খুব বড় একটা বিপর্যয় ঘটে গেলে তুমি দেখবে যে তুমি প্রাথমিকভাবে রিয়্যাক্ট করতে কম পারো। তো এগুলো এটাও একটা সেরকমই সিচুয়েশন। পাবলিক স্পিকিংয়ের ভয় কমানোর জন্য সবার আগে তোমাকে নিজেকে কনভিন্স করতে হবে তোমার বন্ধুকে যে এটা কোনো রোগ নয় এমন যে সেটাকে লুকাতে হবে বা সেটা কোনো কিওর নেই। এর একমাত্র কিওর হচ্ছে পাবলিক স্পিকিং বাড়াতে হবে, নিজের ওপরে কনফিডেন্সটা বাড়াতে হবে। কনফিডেন্সই এর একমাত্র ওষুধ। আর তার জন্য হ্যাঁ, আমি আবারও বলছি যে যেটা অভিপ্সা বললো যে প্রিয় মানুষের সঙ্গে মেলামেশার জন্য, প্রিয় মানুষকে পাশে পাওয়ার জন্য, তার হয়ে দাঁড়ানোর জন্য, তার হয়ে লড়ার জন্য, কখনো তোমার তুমি কিভাবে কথা বলছো না বলছো, বলতে পারছো না বলতে পারছো, সেটা ম্যাটার করে না। প্রিয় মানুষের সঙ্গে তুমি সব রকমভাবে মিশতে পারছো কি না সেটাই সব থেকে বেশি ম্যাটার করে, এবং তুমি তার পাশে যখন দাঁড়াচ্ছ তখন কতটা দৃঢ়ভাবে দাঁড়াচ্ছ সেটা ম্যাটার করে।
1: মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার কথা বলার ধরনটা আলাদা হতে পারে, কিন্তু তোমার ভাবনার দামটা খুব একটা কম নয়, চলে যাবো পরের মেসেজে।
0: একদমই তাই। পরের মেসেজ পাঠিয়েছে আকাশ বেহালা থেকে, ও লিখেছে যে তোমাদের গল্প শুনতে শুনতে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে, আমার গিটার শেখার কথা মনে পড়ে যাচ্ছে, অক্টোপ্যাড শিখতাম আমি আমার এক প্রদীপ কাকুর কাছে, তাকে খুব মিস করি, আমার ক্লাসরুমে ফেলে আসা চকের গুঁড়ো মিস করি, ক্যান্টিনের বন্ধুদের সঙ্গে আড্ডা, স্যার ম্যামেদের সঙ্গে রিহার্সাল, ঝালমুড়ি ডিম টোস্ট ঘুগনি পরোটা, স্কুলের মাঠের পিটি হল, ক্রিকেট ফুটবল, আরও কত কিছু। দেখো ছোটোবেলায় চাইলেও আর ফিরে যেতে পারবো না, তাই সেই ছোটোবেলা তারা পুরোটা মিলে যেখানেই থাকুক তারা ভালো থাকুক, তোমরা দুজনে ভীষণ ভালো থেকো, আজ অনেক পুরনো কথা মনে করিয়ে দিলে। আমাকে যারা যারা গানটা একবার প্লিজ শোনাবে, আমি সোনারপুর থেকে রায়ান লিখছি, ক্লাস 9 পড়ি, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। দেখো আমি তোমাদের শো প্রত্যেকদিন শুনি, কিন্তু আমি খুব একটা মেসেজ করি না টিচার্স ডে তে, এই মেসেজটা আমাকে করতেই হতো, কারণ সমস্ত আমার যারা গুরুজন, আমার মা বাবা, তাদের সবাইকে, ইভেন চ্যাট জিপিটিকে আর গুগলকে তো বটেই, তাদেরকেও জানাই টিচার্স ডের শুভেচ্ছা। তার কারণ আমরা অনেক কিছু এখন অনলাইনে শিখি, শুধু আমার মতে একটু ক্রস চেক করে নেওয়া ভালো কোনো কিছু অ্যাডাপ্ট করার আগে। থ্যাংক ইউ, এটা খুব খুব খুব বড় সত্যি কথা। কোভিডের পরে আমার মনে হয় অভিপ্সা আমাদের শেখার প্যাটার্ন এবং কোথা থেকে শিখছি সেটা অনেক বড় হয়ে গেছে, অনেক বৃহত্তর জগৎ থেকে আমরা শিখছি। আমার মনে হয় গুগল থেকে বলো, চ্যাট জিপিটি বলো, এআই থেকে বলো, যে কোনো অনেক অনেক বৃহত্তর গোটা বিশ্বে যেখানে ভালো ভালো জিনিস চলছে সেখান থেকে আমরা শিখছি। এটা ফ্যাক্ট যে 2026 দাঁড়িয়ে যদি হ্যাপি টিচার্স ডে বলতে হয় তাহলে ইন্টারনেটকেও বলা উচিত আমাদের। আচ্ছা আরও অনেকগুলো মেসেজ আছে পড়বো, অনেকগুলো গান আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে, সেই গানগুলো আজকে না শোনালেই নয়, তাই অভিপ্সা আর দিয়ে ফিরে আসছে এই গানের ব্রেকের পর। 9990365999 নাম্বার, কিন্তু আর খুব বেশিক্ষণ নয়, মাত্র 45 মিনিট খোলা থাকবে, তাই চটপট যারা এখনও মেসেজ করেনি তারা মেসেজ করে ফেলো, টেক্সট করো বা হোয়াটসঅ্যাপ করো।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে তুমি শুনছো চুপ কথা, রয়েছে অভিপ্সা আর দীপ। আর ঘড়ির কথা বলছে আর বেশি সময় নেই, মানে ব্যাপারটা হচ্ছে ওইরকমই, একবারে চটপট বলে যেতে হবে, কম কথা বলে মেসেজে যাব।
2: আচ্ছা, তৃষার মেসেজ পাঠিয়েছে যে গত বছর এরকম একটা জন্মাষ্টমীর দিনে প্রথম চুপ কথা শুনেছিলাম, সেদিনও দীপদা ছিল। আমি খুব মন খারাপের একটা দিন এই চুপ কথাকে পেয়েছিলাম, এটা ভেবে আজকে সত্যিই খুব ভালো লাগছে। এমন এক বন্ধুর সঙ্গে একটা গোটা বছর কেটে যাওয়া। ধন্যবাদ চুপ কথা দীপদা আর অভিপ্সা, আজকে শো শুনতে ভীষণ ভালো লাগছে। তৃষান পাঠিয়েছে এত সুন্দর, এত মিষ্টি একটা মেসেজ।
1: ওকে, থ্যাংক ইউ তৃষান। পরের মেসেজ,
2: পরের মেসেজ পাঠিয়েছে, দেখি কে পাঠিয়েছে, দাঁড়াও, অনেকগুলো মেসেজ না একই রকম কথা লেখা আছে। অভিপ্সা লিখেছে,
1: না আমি কিছু লিখিনি,
2: অভিপ্সার জন্য একটা মেসেজ রয়েছে। তপমায় লিখে পাঠিয়েছে ঢাকুরিয়া থেকে, ও লিখেছিল বন্ধুর স্ট্যামারিং প্রবলেম, ও তার উত্তরে অভিপ্সাকে লিখে পাঠিয়েছে। থ্যাংক ইউ অভিপ্সা, এন্ড থ্যাংক ইউ দীপদা, থ্যাংক ইউ সো সো মাচ,
1: ভালো থেকো।
2: একটা একটা না অনেক বড় কবিতা রয়েছে মেসেজের মধ্যে। সুরজিৎ পাঠিয়েছে যে, প্রিয় দাদা আর দিদি, প্রোগ্রাম শুনতে খুব ভালো লাগছে, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের গোটা চুপ কথার পরিবারকে আমার তরফ থেকে, গোটা FM রেইনবো পরিবারকে আমার তরফ থেকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর একটা শ্রীকৃষ্ণের জন্মদিন, একটা শ্রীকৃষ্ণকে নিয়ে একটা যদি গান শোনাতে পারতো তাহলে খুব ভালো হতো, নিশ্চয়ই আমাদেরও খুব ভালো লাগতো।
1: তবে আমার মনে হয় সুরজিৎ লাভ জংশনেও কবিতা পাঠিয়েছিল তার ভালোবাসার মানুষটার জন্য, আমি যদি খুব ভুল না হই। সুরজিৎ, তুমি তাহলে সেই মানুষটি যে আমাদের কাছে সঙ্গে এখনো রয়েছো, তার জন্য থ্যাংক ইউ।
2: একটা মেসেজে লেখা রয়েছে, আমার জীবনের সব থেকে বড় শিক্ষক হলে তোমরা, তোমাদের কাছ থেকে শিখি যে জীবনে কিভাবে পথ চলতে হয়। বিশেষ করে কয়েকটা নাম এখানে রয়েছে, দেব রয়েছে, যার মধ্যে অরিজিৎ রয়েছে,
1: দেবদার থেকে আমিও শিখি,
2: বাসুর নাম রয়েছে আর দীপদার নামটাও রয়েছে। থ্যাংক ইউ সো মাচ লিখেছে, তোমার তোমাদের জীবনের দর্শনটা ভীষণ ইউনিক, প্র্যাকটিক্যাল, কোনো সুন্দর সুন্দর বানানো মিথ্যে কথা নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। তাই আমার কাছে বাবার পরে তোমরা আমার খুব কাছের, আমার বাবা আমাকে ছোটবেলায় শিক্ষা দিয়েছেন, বাবা চলে যাওয়ার পর বাকি শিক্ষা আমি তোমাদের কাছ থেকে পাচ্ছি। কুহু লিখে পাঠিয়েছে মেসেজটা,
1: থ্যাংক ইউ কুহু,
2: থ্যাংক ইউ সো মাচ। শৌর্য লিখে পাঠিয়েছে, আমি প্রতিদিন চুপ কথা শুনি। আচ্ছা, আগার তুম সাথ হো, এই গানটা একবার প্লিজ শোনাবে, শৌর্য লিখেছে। শৌর্য, এটা তো রিকোয়েস্টের গানে শোনায়, বাট আমরা চেষ্টা করবো নিশ্চয়ই শোনানোর জন্য। একটা মেসেজ রয়েছে, আমার মেসেজটা কেন পড়ছো না, অনেকক্ষণ ধরে লিখেছি, আমার নাম মিষ্টু, আমি আগের দিনে মেসেজ করেছিলাম, আমি আমার
1: মিষ্টুর মেসেজ পড়লাম, পড়িনি, আচ্ছা পড়ে না, আরো পড়ো না,
2: লিখেছি আমি আমার ঠাম্মাকে এটা বলে সারপ্রাইজ করতে চাই যে তোমরা আমার নামটা অন এয়ার বলেছো। আচ্ছা বেশ, খুব মিষ্টি, খুব কিউট একটা মেসেজ,
1: থ্যাংক ইউ।
2: টিচার্স ডে শুভেচ্ছা, তোমার পরে মেসেজ পড়ছি, আইনডি লিখে পাঠিয়েছি, টিচার্স ডে শুভেচ্ছা জানাই তোমাদের দুজনকেই, আর তোমরা ভীষণ ভালো থেকো, টিচারদেরও প্রণাম জানাই। আমিশা লিখেছে, বেহালা চৌরাস্তা থেকে, আমার প্রিয় দাদার দিদি ভাই, আমি ম্যাথস প্র্যাকটিস করতে করতে তোমাদের শুনছি, আমি ক্লাস টেনে পড়ি, কাল টিচার্স ডে, আমার সায়েন্স গ্রুপের যে টিউশন আছে সেখানে টিচার্স ডে সেলিব্রেশন নিয়ে ভীষণ প্ল্যান হচ্ছে, স্যারকে কী দেওয়া যাবে ফাইনালি সেটাই ডিসিশন এখন অবধি আমরা নিতে পারছি না, তোমাদের কাছে

0: এই আর্জেন্ট সিচুয়েশন একটা সাজেশন চাইছি, কি দেওয়া যায়? তৌহিব শাহ তুমি হলে কি?
1: দেখো আমার মতে, মানে আমার মতো যদি টিচার থাকে বা তুমি যদি দিতে চাও, তাহলে আমি তো চাইবো যে তুমি ভালো করে পড়াশোনাটা শেখো, ভালো রেজাল্ট করো এবং কোথাও গিয়ে নিজেকে একটা জায়গায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো, তাহলেই বোধ হয় তোমার টিচারের কাছে এটা সেরা উপহার হয়ে থাকবে আমি আশা করি। আর নইলে যেটা আমি নিজে পেতে পছন্দ করবো অ্যাজ এ টিচার, মানে

0: পৌঁছে গেছো বলে তাই তোমাদের মনে হয় এগুলো খুব ছোট ছোট জায়গা, এখনো হয় এবং তারা পাগল হয়ে যায় বিশ্বাস করো।
1: আমি বলতে চাইছি এটাই যে সেই গিফটের দোকানগুলোতে প্রচুর এরকম সাজানো থাকতো, গাছ, টবে লাগানো গাছ, ফলস অবভিয়াসলি, মূর্তি, আর্ট ওয়ার্ক, ঘড়ি, এগুলো এখনও লোকে গিফটে দেয় কি না আমি জানি না, আমার আইডিয়া সত্যি এখন এই বিষয়ে কম। আমি আমার মতে মানুষকে দেওয়ার জন্য সব থেকে ভালো উপহার হচ্ছে বই, পেন, এর থেকে মানে ক্লাসিক আর টাইমলেস গিফট কিছু হয় বলে আমার মনে হয় না। যদি কেউ আঁকা আঁকি করতে ভালোবাসে
0: আরও একটা গিফট আছে, সময়,
1: আমরা ছোটবেলায় বুঝতাম না কিন্তু এখন হাই স্কুলে উঠে বুঝতে পারি যে কত স্পেশাল এই দিনগুলো, কারণ এই দিনগুলো এবার আস্তে আস্তে ফুরিয়ে যাবে। আমি আমার টিচারের জন্য একটা কবিতা মুখস্থ করেছি, কালকে পড়লে শোনাবো, আর তোমাদের জানাই হ্যাপি টিচার্স ডে, কারণ তোমরাও আমাদের টিচারের মতোই। থ্যাংক ইউ সো মাচ। আমার মেসেজটা পড়েছো বলে ভীষণ ভালো লেগেছে অভিপ্সাদিকে, অনেক ধন্যবাদ। অভিজিৎ লিখে পাঠিয়েছে সেনহাটি বেহালা থেকে, ওকে। কালকে টিচার্স ডের জন্য আমার এক্সাইটমেন্ট প্রচুর রয়েছে, তার কারণ আমাদের টিউশনে আমরা অনেক রকম প্ল্যান বানাই।
0: এই কালকে আমি এই দেখো দেখলে অনেক রকম এমন অনেক জায়গায় রয়েছে যারা টিচার্স ডে তে এক্সাইটেড থাকে।
1: আমি অনেক মেসেজ স্টুডেন্টদের বিশেষ করে যারা 9 10 8 9 এ পড়ে, যারা আমাদের একটা অনেক বড় একটা লিসেনার্সের বেস রয়েছে স্টুডেন্টদের, তারা এই মেসেজটা কিন্তু আমি তাদের অনেকের কাছ থেকে কমন পাচ্ছি যে কালকে টিউশনে মজা হবে, কালকে স্কুলে খুব মজা হবে।
0: এক্স্যাক্টলি
1: টিচার্স ডে তে না, আমার যেটা মনে আছে যে টিচার্স ডে তে ক্লাস হতো না অন্য হাসি তাদের মুখে ছিল, মানে যাকে কোনোদিন হাসতে দেখিনি সেই টিচারকেও হাসতে দেখেছিলাম টিচার্স ডে দিন। এটা সত্যি সত্যি স্টুডেন্টদের কাছে এই দিনটা একটা অনবদ্য একটা স্পেশাল একটা দিন। যেমন স্টুডেন্টদের কাছে সরস্বতী পূজা একটা অন্যরকম দিন হয়, আমার মতে টিচার্স ডেটাও ঠিক এরকমই একটা দিন।
0: তবে এখানে কিছু কিছু মানে টিচার্সদের কি বলছি, কিছু কিছু টিচার্সদেরও কিন্তু একটু সমস্যা হয়ে যায়, তখন মনে ওরে বাবা আচ্ছা আজকে এই ব্যাচের ছেলেমেয়েগুলো আসবে, তাকেই খাওয়াতে হবে, তাকে সেই খাওয়াতে হবে। ছিল
1: এটা কিন্তু কাউকে না তোমরা ছাড়বে না কিন্তু কালকে, হ্যাঁ, যে যে টিচার্সদের তোমরা গিফট দিচ্ছ, সেলিব্রেশন করছো, কোনো টিচার যদি ফাঁকি দিতে চায় খাওয়ানোতে তারা কিন্তু মেনে নেবে না, একদম একেবারে ঝুলে পড়বে শেষ পর্যন্ত যে না খাওয়াতেই হবে। আমাদের ছোটবেলায় অনেক টিচাররা ছিল টিচার্স ডে দিন খাওয়াতে চাইতেন না, বলতেন পরে হবে একদিন, এখন পড়তে বস।
0: তাহলে তুমি নিজেও খুব বাজে স্টুডেন্ট ছিল, খুব বাজে ছিল।
1: হ্যাঁ, আমার সায়েন্সে ভীষণ রসকসিন টিচার্স ছিল আমার।
0: যাই হোক, প্রচুর মেসেজ কিন্তু এখনো জমে রয়েছে,
1: এখনো মেসেজ রয়েছে অনেক, স্টুডেন্টদের অনেকগুলো মেসেজ রয়েছে, আরো অনেক মেসেজ নিয়ে আসছি একটা ছোট গানের ব্রেকের পর।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: করা, নিজের টিচারকে রেসপেক্ট করা, বাড়িতে একটা ভালো পরিবেশ বজায় রাখা, নিট অ্যান্ড ক্লিন রাখা আমাদের চারপাশকে, এই ছোটো ছোটো বেসিক গেস্টার্সগুলো এখন না ভীষণ আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এগুলো প্রত্যেকটা ফ্রি, এগুলোর জন্য কোনো পয়সা লাগে না, কিন্তু আমরা আর নিজেকে ভালো রাখার জন্য একটু সময় বরাদ্দ করা প্রত্যেকের দিন, এই কোনো কাজের মধ্যেই প্রচুর খরচা হয় না, শুধু দরকার একটু মানসিকতা। আমরা এক্সপেক্ট করবো যে সেরকম একটা ভালো মানুষ যেন তুমিও হও, এটাই এক্সপেক্ট করে, এবং যেমনভাবে প্রত্যেক দিন শোয়েছে সেই কথাটাই আমরা বলি। এটা বলে আজকের মতন অভিপ্সা আর দীপ চুপ কথা থেকে টাটা বাবাই বলবে
1: একেবারেই। তাই তবে এখানে আমি আর কিছু একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এটাই বলবো যে মন খারাপ থাকাটা কোনো অপরাধ নয়,
0: না একদম,
1: কারণ আমরা তো যন্ত্রণাই সারাক্ষণ একই গতিতে চলবো, সুতরাং আমাদের ফোনে ব্যাটারিতে চার্জ কমে গেলে যেমন আমরা ফোনটাকে চার্জ দিই, তেমনই আমাদেরও মনটা যখন ফুরিয়ে আসে তখন তাকে কোথাও গিয়ে একটু সময় দিতে হয়, বিশ্রাম দিতে হয়। তো নিজের সেই সময়টুকুতে নিজেকে একটু ক্ষমা করো আর নিজেকে ছেড়ে রেখো, নিজেকে খুব ভালো রেখো, আর সবাইকেই প্রত্যেককে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো থেকো, ভালো রেখো, টাটা
0: টাটা, বাবাই, গুড নাইট।

চিপ কথায় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন অভিপ সাদীপ। চলে এসেছি ইন্দ্রাণী নিয়ে আপ কে লিয়ে আপনার জন্য হিন্দি ছবির গান। প্রথম গানে ইয়েসুদাস।

শুনছিলাম 1997-এর ছবি দায়রা। এই ছবির গান গাইছিলেন ইয়েসুদাস, লিরিসিস্ট গুলজার, কম্পোজার আনন্দ মিলিন্দ। আর ইয়েসুদাসের গাওয়া এই গানটি দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে। এবারের গানে অমিত কুমার এবং এস জানকী।

Kyaten Kyaman শুনছিলেন 1988 ছবি ও ফির আয়েগি এই ছবির গান। গাইছিলেন অমিত কুমার এবং এস জানকি, লিরিসি সমীর, কম্পোজার আনন্দ মিলিন্দ। এবারের গানে মাহমুদ আজিজ।

লাল দুপাট্টা মালমালকা। শুনছিলাম মাহমুদ আজিজের গলায় এই গানটি, লাল দুপাট্টা মালমালকা এই ছবিটি গানটি। লিরিসিস মজরু সুলতানপুরি, কম্পোজার আনন্দ মিলিন্দ। টিকটিক করে ঘড়িতে 3:19 হয়ে 55:56 করে সেকেন্ডস এগোচ্ছে আর আমরা আপকে লিয়েতে শুনছি হিন্দি ছবির গান। এবারের গানে সদনা সরগম।

শুনছিলাম 1994 ছবি আঞ্জাম। এই ছবির গান গাইছিলেন সাদনা সরগম, কম্পোজার আনন্দ মেলেন, লিরিসিস্ট সমীর। আপকে লিয়ে তে এবারের শিল্পী কুমার শানু।

শুনছিলাম 1991 ছবি ত্রিনেত্র। এই ছবির গান শিল্পী কুমার শানু, কম্পোজার আনন্দ মিলিন্দ, লিরিসিস্ট সমীর। আকেলিয়েতে এবারে শিল্পী পূর্ণিমা।

শুনছিলাম 1999 ছবি সন্ন্যাসী মেরে নাম। গাইছিলেন পূর্ণিমা, কম্পোজার আনন্দ মিলিন, লিরিসিস্ট সমীর। এবারের গানে জলি মুখার্জী।

শুনছিলাম সঙ্গীত ছবির গান। 1992 এ ছবিটি গাইছিলেন জলি মুখার্জি, কম্পোজার আনন্দ মিলিন, লিরিসিস্ট সন্তোষ আনন্দ। এবারের গানটি শুনবেন কবিতা কৃষ্ণমূর্তির গলায়।

শুনছিলাম কবিতা কৃষ্ণমূর্তির গলায় এই গানটি, নাগিনা ছবির গান। লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। দেখতে দেখতে ঘড়িতে 3:49 হয়েছে, 40 সেকেন্ড। এবারের গানে উদিত নারায়ণ।

শুনছিলাম উদিত নারায়ণের গলায় 1990 ছবি জওয়ানি জিন্দাবাদ। লিরিসিস্ট সমীর, কম্পোজার আনন্দ মিলিন্দ। ঘড়ি বলছে আজকের মতো শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। শেষ গানটি শুনব শ্রেয়া ঘোষালের গলায়, 2005 ছবি নজর। এই ছবির গান সৈয়দ কুদ্দুরি, লিরিসিস্ট অনু মালিক কম্পোজার। গাইছেন শ্রেয়া ঘোষাল।

গড়ির সঙ্গে তাল মিলিয়ে শেষ হয়ে গেল আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রথমে শুনবেন আজ খেয়াল, শিল্পী চন্দনা ভট্টাচার্য, রাগ দেশী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, পরিবেশনা করলেন চন্দনা ভট্টাচার্য, রাগ দেশি। তবলা সঙ্গতে ছিলেন সুজাত রায় এবং হারমোনিয়ামে রতন নট্ট। এখন শুনবেন শরৎবাদন।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণে শুনছিলেন শরৎবাদন শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ ভাটিয়ার। আর কয়েক সেকেন্ড, তারপরেই শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 5ই সেপ্টেম্বর, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ 5th September একটা বিশেষ দিন। প্রত্যেক বছর আজকের এই দিনটিতে আমরা শিক্ষক দিবস পালন করি, আর এই জন্যেই আজকের দিনটি অত্যন্ত একটি বিশেষ দিন। 5ই সেপ্টেম্বর 1888 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেন আর এনেছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। শুধু তাই নয়, তিনি একজন প্রখ্যাত দার্শনিক এবং শিক্ষক তো বটেই। 1962-র এই সময় তিনি ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপরে তার বেশ কিছু ছাত্র আর বন্ধুরা তার জন্মদিন পালনের জন্য, বিশেষভাবে উদযাপন করার জন্য অনুমতি চেয়েছিলেন। তখন তিনি বিনম্রভাবে জানান যে তার ব্যক্তিগত জন্মদিন আলাদাভাবে উদযাপন না করে যদি এই 5ই সেপ্টেম্বর দিনটিকে সমগ্র শিক্ষক সমাজের অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর দিন বা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তবে তিনি বেশি আনন্দিত হবেন। আর সেই থেকেই তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে 1962 থেকেই ভারতের এই 5ই সেপ্টেম্বর তারিখটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনটিতে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা আর শ্রদ্ধা প্রকাশ করে। কিন্তু শুধু যিনি পড়াশুনো শেখান তিনি নয়, শিক্ষক তো অনেকেই, তাই না? এক এক সময় মনে হয় সত্যি তো, আমরা সারাদিন কত রকম কিছু শিখছি, শেখার বোধহয় শেষ নেই। আর তখন মনে হয়, আমরা যে বলি না যে আমাদের ছাত্রজীবন মানেই হচ্ছে একটা গোল্ডেন মোমেন্ট, যদি নিজেকে ছাত্র হিসেবে ভাবা হয় বোধহয় সারা জীবন ধরেই আমরা এই স্বর্ণালী মুহূর্তগুলোকে উপভোগ করতে পারব। কখনো যেন মনে হয় এমন করে যদি সত্যি সত্যি শেখার মধ্যে দিয়েই চলতে পারি সারাটা জীবন। কতদিন আগে সুনির্মল বসু বলে গিয়েছেন, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখাল হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যাম্বনানি সরসতা আমায় দিল ভিক্ষা, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছে দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র, সবার আমি ছাত্র।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পূর্ণদাস বাউলের কণ্ঠে এই গানটি। তাই তো, শেখার কোনো শেষ নেই। শিখতে শিখতেই বোধহয় আমাদের, যদি ভাবতে পারি, সারাটা জীবন সুন্দর করে কাটাতে পারি। আর আজ খুব ইচ্ছে করছে এমন একজন মানুষের গল্প বলতে, যাকে ছোটোবেলায় পড়তে পড়তে, মানে ছোটোবেলায় পড়ার সময় এই মানুষটির গল্প, এই মানুষটির কথায় অদ্ভুত একটা নস্টালজিয়া আছে। এরকমও হতে পারে, এমন কোন মানুষ হতে পারেন, এই ভাবনাটা না খুব বেশি মাথায় ঘুরত। বলি আজ তার গল্প। হয়তো আপনারা অনেকেই জানেন, অনেক বেশি জানেন, আর গল্পটা শুনে কেমন লাগছে সে কথাও জানবো আপনাদেরই কাছে। আজ বলবো সেই শিক্ষক বুনো রামনাথের গল্প। রানী পালকি করে চলেছেন, সঙ্গে দুজন দাসী পাশে পাশে হেঁটে যাচ্ছে। পালকির দরজা দুটো একটু ফাঁক করা। হঠাৎ রানী পালকিতে বসেই দেখতে পেলেন দারুণ সুন্দর একটা দীঘি। দাসীকে বললেন, দেখো দেখো কি সুন্দর বিরাট দীঘি। সঙ্গে সঙ্গে দাসীরা বলল, ও মা, তাই তো, এত বড় পুকুর তো চট করে চোখে পড়ে না গো রানীমা। রানীমা বললেন, সন্ধে হয়ে আসছে, রাজা নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গিয়েছেন, আজ রাতটা এ গ্রামে থাকতেই হবে, বুঝলি? কাল খুব সকালে এ দীঘিতে এসে আমি স্নান করতে চাই। ব্যাস, রানীর ইচ্ছে হয়েছে, আর তো এরপরে কোনো কথা চলে না। পরদিন খুব ভোর থেকে সাজে সাজে রব পড়ে গেল, রানীমা বড় দীঘিতে স্নান করবেন। দীঘির ঘাট আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হলো। সুন্দর করে পালকি সাজিয়ে কয়েকজন দাসীর সঙ্গে নিয়ে রানী এলেন স্নান করতে। ঘাটের শেষ ধাপে এসে বসলেন রানী। দাসীদের মধ্যে কেউ তার পা পরিষ্কার করে দিচ্ছে, কেউ হাত পা, কেউ ঘাটে তার কাপড় চোপড় নিয়ে দাঁড়িয়ে আছে। এবার জলে নামলেন রানী। হঠাৎই রানীর নজরে পড়ল একটু দূরে আরও একজন মহিলাও স্নান করছেন। তার পরনে মোটা লাল পাড় শাড়ি, দেহে কোথাও কোনো অলংকার নেই, দুহাতে দুটো লাল সুতো বাঁধা আর নোয়া। রানীও স্নান করছেন, কয়েক ফোঁটা জল ছিটকে এসে রানীর গায়ে পড়ল। রানী ভ্রুকুঞ্চকে বললেন, স্পর্ধা তো কম নয়। রানীর কাছে যে দাসী দাঁড়িয়েছিল সে বলল, ওহে বউ, হাতে তো এক গাছা করে শাখাও জোটে না, মেধে রেখেছ লাল সুতো, এত অহংকার কিসের গা? তখন সেই মহিলা বলল, এই লাল সুতোর জন্যই তো আজ বাংলাদেশের অহংকার, আমাদের বাংলার অহংকার, আর এই অহংকারই আমার আসল গয়না। রানী এবার একটু রাগ করেই বললেন, কে তুমি শুনি? তখন তিনি উত্তর দিলেন, এই নবদ্বীপে যিনি সর্বশ্রেষ্ঠ এবং স্বনামধন্য পুরুষ, আমি তার স্ত্রী। বলতে বলতে সেই মহিলা স্নান সেরে কারোর দিকে না তাকিয়ে ঘাটে উঠে ভিজে কাপড়েই সেখান থেকে চলে গেলেন। রাগে রানী ফুসছেন, তিনি রাজা কৃষ্ণচন্দ্রের ছেলে রাজা শিবচন্দ্রের স্ত্রী, কৃষ্ণনগরের মহারানী, তার সামনে বলে কিনা নবদ্বীপের সর্বপ্রধান ব্যক্তি, রাজার চেয়ে কেউ বড় হতে পারে? এত বড় স্পর্ধা! রানী কোনো ক্রমে স্নান কম সেরে তাড়াতাড়ি ফিরে সোজা রাজার শিবচন্দ্রের কাছে নালিশের সুরে গিয়ে বললেন, আচ্ছা, দেশের রাজার চেয়ে বড় কে? রাজা শিবচন্দ্র, রানীর প্রশ্ন শুনে অবাক হয়ে বললেন, রানী, হঠাৎ এই ধরনের প্রশ্ন করছো কেন? রানী রাজা শিবচন্দ্রকে বকুরঘাটের ঘটনাটি সবিস্তারে বললেন। রানীর কথা শুনে রাজা শিবচন্দ্র একটু আশ্চর্য হলেন। সত্যি তো, কে ইনি? খোঁজ নিতে হবে তো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় এই গানটি। তাই তো, চারিদিকে আলো, চারিদিকে হাসি, কোথাও কিছু কম নেই, তবু কম পড়ে যায় আমাদের। কেন? ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত দেখায়। আর মাঝে মাঝেই কান্না শেষে আলো এসে বুঝিয়ে দেয় আছে হাসি, আছে অনেক ভালো লাগা, যা থাকে জীবন জুড়ে। বলছিলাম রানী কৃষ্ণনগরের মহারানী, তিনি অত্যন্ত ক্রুদ্ধ, অত্যন্ত বিরক্ত যে একজন দীনাহীনা রমণী, তিনি কিনা তার কাছে অহংকার প্রকাশ করেন। যাই হোক, তিনি রাজা শিবচন্দ্রের কাছে সব কিছু ঘটনা সবিস্তারে বললেন। তিনিও আশ্চর্য হলেন, কে এই মহিলা যিনি দারিদ্রের জন্য হাতে লাল সুতো বেঁধে রাখেন, অথচ স্পর্ধা করে বলতে পারেন তার হাতের লাল সুতোই বাংলাকে গৌরবান্বিত করেছে? নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা ইনি। চারিদিকে খোঁজখবর নিয়ে জানলেন, ইনি রামনাথ তর্ক সিদ্ধান্তের পত্নী। পরে রাজা শিবচন্দ্র রানীকে বললেন, দেখো, সেদিন মহিলা যে কথা বলেছিলেন তা কিন্তু একদিক থেকে ঠিকই। ঠিকই? কেন? তার স্বামী কি নবদ্বীপের শ্রেষ্ঠ ব্যক্তি? কত ধন সম্পত্তি আছে ওর স্বামীর? রাজা শিবচন্দ্র একটু হেসে বললেন, রানী, শুধু টাকা পয়সা আর ধন সম্পত্তি থাকলেই কি মানুষ বড়লোক হয়? তবে আর কি সে হয়? জ্ঞানী পাণ্ডিত্যেও মানুষ বড় হয়। যার পাণ্ডিত্যের কাছে সবাই শ্রদ্ধায় মাথা নিচু করে, তিনিই সর্বশ্রেষ্ঠ মানুষ। ওই মহিলার স্বামীকে জানো?

0: রামনাথ তর্ক সিদ্ধান্ত অসাধারণ পণ্ডিত, তার কাছে কত দূর দূর থেকে ছাত্ররা আসে শিক্ষা লাভের জন্য।
1: মস্ত পণ্ডিত বুঝি।
0: মস্ত পণ্ডিত বললেও যে কম বলা হয়, নানা শাস্ত্রে তার তো পাণ্ডিত্য আছেই, তবে ন্যায় শাস্ত্রে রামনাথ তর্ক সিদ্ধান্তের মতো জ্ঞানী সারা বাংলায় কেউ নেই বললেই চলে। এরপর একটু ভেবে রানী বললেন, তোমার রাজসভায় তো অনেক পণ্ডিত লোক থাকেন, ভারতচন্দ্রের মতো কবিও তোমাদের রাজসভায় স্থান পেয়েছেন, তাহলে রামনাথ তর্ক সিদ্ধান্তকেও তোমার সভাপণ্ডিত করে নাও না কেন?
2: রাজা শিবচন্দ্র বললেন, তিনি সভাপণ্ডিতের পদ গ্রহণ করবেন কিনা সন্দেহ আছে।
0: শুনেছি শিক্ষাদান এবং শিক্ষা আহরণকেই জীবনের ব্রত বলে গ্রহণ করেছেন পণ্ডিত রামনাথ তর্ক সিদ্ধান্ত। কিন্তু রানী, উনি সভাপণ্ডিত হলে তোমার লাভটা কি?
3: ওই পণ্ডিতের বউটার বড় অহংকার, তোমার কাছ থেকে বৃত্তি নিয়ে তোমার অধীনে তোমার রাজসভায় থাকতে হবে পণ্ডিতকে, তখন রামনাথ তর্ক সিদ্ধান্তের বউকেও মাথা নিচু করে থাকতে হবে আমাদের কাছে।
0: একটু মৃদু হেসে মনে মনে রাজা শিবচন্দ্র এ কথাই ভাবলেন, মন্দ বলেনি কথাটা, না তাকে ছোট করার জন্য নয়, তাকে যদি রাজসভায় পাওয়া যায় তবে অলঙ্কৃত হবে তাঁর রাজসভা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার কাছে এ প্রস্তাব করে দেখবেন তিনি মানতে রাজি হন কিনা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: প্রত্যয়া গোস্বামীর গলায় শুনছিলাম এই গানটি। শুনছি বুনো রামনাথের গল্প আজ শিক্ষক দিবসে। রাজা শিবচন্দ্র একদিন রামনাথ তর্ক সিদ্ধান্তের কোণে ঘরে এসে উপস্থিত হলেন। নবদ্বীপে শেষ প্রান্তে তার কুটির। তখনকার দিনে নবদ্বীপে আজকের মতন এইরকম শোভা ছিল না, তবু নবদ্বীপের শেষ প্রান্তে জঙ্গলের কাছাকাছি রামনাথ তর্ক সিদ্ধান্ত থাকতেন একান্তে পড়াশোনার সুবিধার জন্য। আর তাই সবাই তাকে বুনো রামনাথ বলত। সেদিন রামনাথ তর্ক সিদ্ধান্ত একনিষ্ঠ হয়ে পড়াশোনা করছেন। রাজা শিবচন্দ্র যে দাঁড়িয়ে আছেন তা তিনি অনেকক্ষণ দেখতে পাননি। বেশ কিছুক্ষণ পর যখন দেখতে পেলেন রাজা শিবচন্দ্রকে, তাড়াতাড়ি উঠে তাকে অভ্যর্থনা করলেন, মাটিতে কম্বল বিছিয়ে রাজাকে বসতে দিলেন। রাজা শিবচন্দ্র তার সাধনা দেখে অবাক হয়ে গেলেন, সেই সঙ্গে তার আন্তরিক ব্যবহারও তাকে মুগ্ধ করল। তারপর নানান কথাবার্তার পর রাজা শিবচন্দ্র রামনাথ তর্ক সিদ্ধান্তকে জিজ্ঞাসা করলেন, আহা, আপনার কোনো অনুপপত্তি আছে কি? যদি থাকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করতে পারি। অনুপপত্তি শব্দের অর্থ অসিদ্ধি বা অভাব। রাজা শিবচন্দ্র রামনাথ তর্ক সিদ্ধান্তের সংসারে অভাব আছে কিনা জানতে চাইছিলেন, কিন্তু এত বড় শ্রদ্ধেয় পণ্ডিতকে অভাবের কথাটি বলতে সংকোচে রাজা অনুপপত্তি শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু পণ্ডিত রামনাথ তর্ক সিদ্ধান্ত অনুপপত্তি শব্দটির অর্থ করলেন অসিদ্ধি। তাই তিনি কিছু বিস্মিত হয়ে উত্তর দিলেন, আমি তো চার খণ্ডে চিন্তামণির উৎপত্তি এবং ব্যাখ্যা করে ফেলেছি, তাই আর তো কিছু অনুপপত্তি নেই, থাকার কথাও তো নয়। রামনাথ তর্ক সিদ্ধান্তের কথা শুনে রাজা শিবচন্দ্র বাসনাশূন্য জ্ঞান তপস্যের দিকে চেয়ে বললেন, না, আমি ন্যায়শাস্ত্রের কথা বলছি না। আপনার সংসারে কোনো অভাব আছে কি না তাই জানতে চেয়েছি। তখন তর্ক সিদ্ধান্ত মহাশয় বললেন, দেখুন, আমার সামান্য জমি আছে, তাতে পুরো বছরের খাবার মতো ধান হয়, আর সামনেই দেখছেন ওই যে তেঁতুল গাছ, ওই তেঁতুল পাতার ঝোল আর ভাত আমরা খাই না। আমার আর আমার স্ত্রীর খাওয়া দাওয়ার কোনো কষ্ট নেই। রাজা শিবচন্দ্র অনেক চেষ্টা করেও রামনাথ তর্ক সিদ্ধান্তের কাছ থেকে কোনো অভাব অভিযোগের কথা জানতে পারলেন না। তারপর তিনি রামনাথ তর্ক সিদ্ধান্তের স্ত্রীর কাছে গেলেন, বললেন, আপনার যদি কোনো অভাব অসুবিধে থাকে তবে বলুন, আমি আমার সাধ্যমতো তা দূর করবার চেষ্টা করব। তার স্ত্রী বললেন, আমার কোনো অভাব নেই বাবা, আমার পরবার কাপড় আছে, ঘরে চাল আছে, আর বাড়ির সামনে ওই তেঁতুল গাছ আছে, আর কিছুর কি দরকার থাকতে পারে বলো। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আমার হাতের নোয়া আর এই লাল সুতো যতক্ষণ আছে ততক্ষণ কোনো অভাব থাকবে না। রাজা শিবচন্দ্র হার মেনে ব্রাহ্মণীর কাছ থেকে ফিরে এলেন। অনেক সংকোচের সঙ্গে তিনি তর্ক সিদ্ধান্ত মহাশয়কে বললেন, আমি একটি বিশেষ অনুরোধ করতে চাই, বলুন। আমি আপনার কাছে একটা নিবেদন রাখি, আপনি আমার রাজসভার পণ্ডিতের আসন গ্রহণ করুন। আপনার মতো পণ্ডিত ব্যক্তি আমার রাজসভায় থাকলে, রাজার কথা শেষ হলো না, তার আগেই তর্ক সিদ্ধান্ত মহাশয় বলে উঠলেন, হে, আপনি কি বলছেন, আমি অধ্যাপক, ছাত্রদের শিক্ষা দেওয়া এবং নিজের জ্ঞানের সাধনা এটাই আমার ব্রত এবং কাজ। রাজসভার জন্য পণ্ডিত ব্যক্তি আপনি অনেক পাবেন, না, আপনি দ্বিতীয়বার এ অনুরোধ আর করবেন না আমাকে মহারাজ। রাজা শিবচন্দ্র বিষয় বাসনা শূন্য আদর্শ শিক্ষক রামনাথ তর্ক সিদ্ধান্ত।